0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। রাজগে শুনছিলাম আর্নেস্ট হেমিংওয়ের একটি গল্প। যুদ্ধই তার জীবনের লেখার যে প্রেরণা সেটা বলা যেতে পারে। অনেক অসংখ্য ছোট গল্প, কিন্তু এই গল্পগুলো যখন আপাত দৃষ্টিতে পড়া যায় তখন মনে হয় যে এটা কোথায় আমরা মানে সাধারণ কথাবার্তা, কিন্তু এই কথাবার্তার মধ্যেও গভীরে এতটাই তার আন্দোলন, এতটাই তার অনুরণন, সেটা যে যার মতো করে কল্পনা দিয়ে অনুভব দিয়ে তাকে বিচার করবে, বিশ্লেষণ করবে। এই গল্পটি কোথাও যেন পড়তে পড়তে আমার মনে হচ্ছিল এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার কথা। কবিতাটার ভাবটা অনেকটা এরকম, একজন মানুষ শুকনো একটা নদীর সামান্য উচ্ছিষ্ট জলে পা ধুচ্ছে, লোকটা এইমাত্র পায়ে হেঁটে নদী পার হয়ে এলো। এর মধ্যে দুঃখের গল্প কোথায়? কিন্তু সেই দুঃখের গল্পটাই শেষে এসে পড়ছে যে এই লোকটা ওই নদীরই আগের খিয়াপাড়াপাড়ের মাঝি ছিল, যে আজ হেঁটে এই নদী পার হয়ে এসে অপমানিত। এর মধ্যে আছে নদী বিচ্ছেদের কাহিনী, ঠিক যেমন এই লোকটির ক্ষেত্রে তার ভিটে মাটি থেকে উৎখাত হওয়ার, তার প্রাত্যহিক জীবন বিচ্ছেদের কাহিনী। কারণ সে বলছে, আমি তো শুধু পশু পাখির দেখাশুনো করতাম, আমি তো কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তাহলে আমায় কেন চলে আসতে হলো? এই সামান্য কথাটার মধ্যে দিয়ে আসো অসম্ভব একটা যুদ্ধবিরোধী গল্প আর্নেস্ট হেমিংওয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। গল্পের পরতে পরতে সেই দুঃখগুলো যেন জমে আছে, ঠিক যেমন এই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার কথা বললাম, দুঃখের গল্প, একটি দুঃখের গল্প। এইভাবেই সাহিত্যিকরা, শিল্পীরা তারা চারপাশের ঘটনা থেকে ফ্রেমবন্দি করে এমন কিছু কথা, এমন কিছু ঘটনা তুলে আনেন যেগুলো আমাদের মননে, চিন্তায়, চেতনায় আঘাত করে, আমাদেরকে জারিত করে, আমাদেরকে নতুন কিছু ভাবতে, নতুন কিছু করতে প্রাণিত করে। এখানে কিন্তু শিল্প সাহিত্যের সব থেকে বড় একটা দায়বদ্ধতাও বলা যেতে পারে, কিংবা ক্ষমতাও বলা যেতে পারে। 9903655992 এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তাগুলো একটু চট করে পড়তে শুরু করি, কারণ সময় শেষে পড়তে ফুরিয়ে যায়, তারপরে আরো অন্য কথা বলবো যদি সময় থাকে। লিখছেন কে দেখা যাক, সুপ্রভাত, সৌভিক ঢাকুরিয়া থেকে। এই মাসেও, এই সপ্তাহে, এই মাসে ও এই সপ্তাহে প্রথম চিরন্তনী শুনতে বসলাম, সাথে অসাধারণ গান উপভোগ করতে আসলাম। সৌভিক ঠাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ সৌভিক। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। এ জীবন সূর্যের স্বপ্ন, তাই আলো লাগে ভালো, চিরন্তনীর গল্পে গানে নাশ হয় মনের যত কালো। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। এরপরে লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, শুভ সকাল দাদাভাই, গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি, একদম শুরুতে লিখেছেন, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা আপনাকেও। এরপরে লিখছেন কে দেখা যাক, কমলেন্দু দাস বাগাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীর, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখলেন, সুপ্রভাত দাদা, আবারও এক নতুন ভোর এবং আরও এক নতুন চিরন্তনী, জীবনের প্রত্যেকটি দিনই নতুনভাবে আসে, সে সম্পূর্ণ নতুন দিনটি ভালো রাখতে গেলে খুব ভোরে ওঠা দরকার। যোগের সঙ্গে ভোরের হাওয়া শরীরে লাগানো সাথে শ্রুতিমধুর সঙ্গীতও আমাদের প্রাণ শক্তিতে সহায়তা করবে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে। আসলে তাই, যাদের দিনটা অনেক সকালে শুরু করেন তারা সারা দিনের মধ্যে অনেক কাজ গুছিয়ে ফেলতে পারেন, তখন অহেতুক দৌড়দৌড়ি অহেতুক টেনশনের কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে বিভিন্ন মানুষ, মানে হয়তো বাসে করে যাচ্ছেন কিংবা গাড়িতে রাস্তায় জ্যামের মধ্যে পড়েছেন, ছেঁচেপেঁচে করছেন, অস্থির হয়ে উঠেছেন, এই অস্থিরতাটা কাটানোর জন্য হয়তো একটু আগে যদি উনি বেরোতে পারতেন, কারণ চারপাশের যে জ্যাম থেকে শুরু করে রাস্তাঘাটের অবস্থা, গাড়ি সব কিছু তো স্বাভাবিকভাবেই ওনার হাতে নেই। কিন্তু তখন বলবেন যে হ্যাঁ, এত কাজকর্ম করে কী করে সময় পাবো। আসলে কি হয়, এই টাইম ম্যানেজমেন্টটা আমাদের প্রত্যেকের যে যার নিজের মতো, আমাদেরই ভেবে বার করতে হবে যে এতগুলো যদি কনস্ট্রেন্ট থাকে তাকে আমরা কিভাবে কাটিয়ে আমার বাঞ্ছিত প্রার্থিত কাজটা করে নিতে পারব। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শুক্রবারে চিরন্তনীতে গান গল্প শুনছি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেঁজুতি বিবেকনগর তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, বিশ্ব সাহিত্যে দেওয়া উঁকি নিজের সুরক্ষা নিজের চাই, বিড়ালের মতো না হলে নাই গো মুক্তি নাই। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের শুরু, মন প্রাণ উঠছে ভরে তুমি গল্পতরু, পশুপালক বৃদ্ধ যার অভিজ্ঞতাই সার, যুদ্ধবাজেই সমাজে আয়না সবার মাঝ, নিজের জন্য যতই করি সবই হবে ব্যর্থ, সবার জন্য করলে কিছু তবেই ভুলব স্বার্থ, প্রেরণাদায়ক গল্প আজ সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের তোলা আজকে বিশেষ পাওয়া, করার জন্যে নিষ্ঠা চাই বয়স সেথা মুখ্য নয়, অন্যের জন্য আত্মত্যাগের কথা মোদের শাস্ত্রে কয়, ফুটবলের মহারণে এই জীবনের অমোঘ গাথা, আসুন সবে বেতার সাথী চিরন্তনী মোদের ত্রাতা। অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগর তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, ছন্দে ভরিয়ে তুলেছেন। এরপরে লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, রাতে ভালো ঘুম হয়নি কারণ ভীষণ গরম, তার উপর বিদ্যুৎ বিভ্রাট, ভোর চারটে আকাশ একটু মেঘ দেখলো, বর্ষার কোনো ভাব নেই, এখনও পর্যন্ত আমাদের গ্রামের কেউ বীজতলায় ফেলতে পারিনি, তবুও ভোরের চিরন্তনী শুনতে ভুলিনি, তোমার গল্পের যুদ্ধ শুনে 72 বছরেও লড়াইতে অনুপ্রেরণা এবং সাহস যোগায়। নিরঞ্জন সাউ, হ্যাঁ তাই তো, মানে কোথাও কোথাও তুমুল বৃষ্টি, আবার কোথাও হয়তো বৃষ্টি এখনও শুরু হয়নি, প্রকৃতির এটাই সব থেকে বড় খেয়াল বা নিয়ম, যাই বলুন না কেন, তবে অবশ্যই হবে, এবং এই বৃষ্টি আপনাদের কৃষি জীবনের প্রতিটি কাজকে আরও সুন্দর করে ত্বরান্বিত করুক, সেই প্রার্থনা সেই কামনা। ধন্যবাদ আপনাকে। এরপর ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বল দা, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, রাত্রি শেষে ভোরের শুক্রবারের সপ্তাহের প্রথম চিরন্তনী, শুভ সকাল ঘুম ভাঙানো চিরন্তনী, আজকের গল্পটা খুব ভালো লাগলো, উজ্জ্বলবাবু মন আর চোখ পাঠিয়ে দিলেন চিড়িয়াখানার দিকে, আবার দায় ও দায়িত্ব আছে। শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, সুপ্রভাত, মাটির পাত্রে পটকা পুরে ফাটিয়েছি কতবার, টুকরো টুকরো হতো পাত্র বিস্ফোরণে ছারখার, শৈশবের সে আনন্দে মজা জাগায় শুধু ভয়, শৈশবের আচার আচরণ কি হয় কো কখনো লয়, জগৎ জুড়ে হোক না শুধু মানবতার চাষ, বিনাশ হোক যুদ্ধ অস্ত্রের নইলে সর্বনাশ। সে আপনার এই কথাটা শুনে মনে হলো মহাত্মা গান্ধী একটি কথা বলেছিলেন, যদি চোখের বদলে চোখ হয় তাহলে সারা বিশ্বই একদিন অন্ধ হয়ে যাবে, এবং

মানুষের মানবিকতার নিধন, মানুষের নিধনের সঙ্গে সঙ্গেও। এরপরে লিখছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। চিরন্তনীতে অপূর্ব কণ্ঠের অধিকারী উজ্জ্বল ভট্টাচার্য শোনাচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ের গল্প। গল্পটি শুনতে শুনতে মনে হচ্ছে যেন আমিও সেই বৃদ্ধ মানুষটির পাশে বসে আছি। যুদ্ধ সবকিছু যেন বিশৃঙ্খল করে দেয়। কি সুন্দরভাবে আপনি গল্পটি বললেন, এটাই চিরন্তনীর কাছে পরম পাওয়া। আমার দুঃখগুলো চুপচাপ বসে থাকে পাশে, কখনো আধার রাতে নিঝুম দুপুরে, চিলেকোঠার পুরনো আসবাবে, স্মৃতি হয়ে রয়ে যায় ঠিক মনের গোপনে এক কোণে। আমি তো আমার মতো চুপচাপে বসে থাকি নির্জন বনে, কখনো রাজপথে প্রতীক্ষালয়ে, হাঁকডাক কোলাহল শূন্যতার গভীর গহীনে, কখনো নদীর পাশে পরিত্যক্ত জেটির কোনো ধাপে। নদী বন্ধু হলে স্মৃতি সুধা সব কথা, দুঃখ ভালোবাসা ভেসে যেন চলে সাগরের জলে, ভেসে যেন চলে যায় সাগরের জলে। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে আপনার বক্তব্য পাঠিয়েছেন এবং দুঃখগুলো জীবনের সঙ্গে এভাবেই হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বয়ে যায়। ধন্যবাদ। লিখছেন ভবানী শঙ্কর রায়, ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। সুপ্রভাত উজ্জ্বলদা, আকাশবাণীর চিরন্তনী। আর্নেস্ট হেমিংওয়ের জীবন কথা খুব ভালো লাগলো। সত্যি মাইকেল মধুসূদন দত্ত যেমন জীবন যন্ত্রণা নিয়ে তার লেখালেখি করেন, হেমিংওয়েও তেমনি জীবন যন্ত্রণা থেকে জীবনের কথা উঠে আসে। সত্যি তাই তো, একটা যন্ত্রণা কিন্তু আপনাকে অন্য অনেক কিছু থেকে বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করতে কোথাও একটা ইনসিস্ট করে, প্রাণিত করে। আর সেই সম্পর্কটা যখন তৈরি হয়, তখন অবচেতনের গহীন থেকে এমন অনেক শব্দ, কথা, চিন্তা উঠে আসে যেগুলো শিল্প কিংবা সাহিত্যের রূপ নেয়। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, ছবির মতন গল্প, অসাধারণ উপস্থাপনা, সাথে অতুল প্রসাদের গান, ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, ধন্যবাদ। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতী দিহিনমোটর থেকে। প্রথম থেকেই শুনছি আজ শুক্রবারের চিরন্তনী, গল্প গানে ভরে এই অনুষ্ঠান শুনে মুক্ত হলাম। সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকে। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, যুদ্ধ সেই দানব যে মানুষ তথা অস্তিত্বকে সংকুচিত করে দিয়ে যায়। ঠিক তাই, কয়েকদিন আগের ঘটনা। আমরা একটা ব্যক্তিগত অনুভূতি বা অভিজ্ঞতার কথা বলি। আমাদের অন্য একটা বাড়িতে, সেখানে থাকা কম হয়, এই বর্ষার সময় চারদিকের যে ফাঁকা জমিগুলো রয়েছে সেখানে প্রচুর আগাছা জন্মেছে। কিছুদিন আগেই সেই আগাছাগুলো নিড়িয়ে দিয়ে আসা হয়েছিল। আগাছা মানে গাছই, কিন্তু সেই গাছগুলো আমরা চিনি না, যার ফলে সেগুলো আগাছা নাম দিয়েছি। তো সেটা যখন তুলছিলাম, তখন তাই মনে হচ্ছিল যে কোথাও যেন প্রকৃতির সঙ্গে প্রতি মুহূর্তে আমরা যুদ্ধ করে যাই। প্রকৃতিও তার বিস্তার করবেই, আর আমরাও সেই বিস্তারটা রোধ করে নিজের জায়গাকে সুরক্ষিত কিংবা প্রসারিত করতে চাই। আসলে যুদ্ধও ঠিক তেমনি, প্রত্যেকেই নিজেকে সুরক্ষিত করতে চায়, তারপর প্রসারিত করতে চায়। এবং এই সুরক্ষা এবং প্রসারিত জায়গা থেকে একজনের সঙ্গে অন্যজনের কলহ তৈরি করে। এখানে দরকার কোথাও যেন মিউচুয়াল কোঅপারেশন, কিন্তু সেটা হলে পরে তো নিজের অস্তিত্ব অন্য সবার কাছে প্রকাশ করা যায় না, না জাহির করা যায় না। যাই হোক, পরের বার্তায় চলে যাই। লিখছেন শিপ্রা সাঁতপুয়া গড় হরিপুর থেকে। সুপ্রভাত ভাই উজ্জ্বল, অসাধারণ গান, গল্প শুনে মুক্ত হয়ে গেলাম। জীবনের এই গল্পগুলো সত্যি মনকে বড্ড নাড়া দিয়ে যায়, খুব সত্যি কথা। আসলে এই গল্পগুলো কোথাও পৌঁছে দেয় না, শুধু মনকে নাড়া দেয়, একটা জায়গায় দাঁড় করিয়ে নাড়া দেয়, ঠেলে কোথাও পাঠিয়ে দেয় না। খুব সুন্দর, থ্যাংক ইউ। প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখছেন, আপনার গান গল্প শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে এখন শুরু গরম, উত্তরে বঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল দাদা ভাই, দন্দবত। প্রফুল্ল কুমার সিংহ, আচ্ছা, এখন বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে নেমে এসেছে, উত্তরবঙ্গ।

সঙ্গে হয়তো আবার পরে বাদলা মৌসুম ঢুকবে। এখন দক্ষিণবঙ্গে খুবই বৃষ্টি চলছে। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আমি চিরন্তনীর প্রেমে পড়ে গেছি। প্রতিটি শুক্র শনি আর রবিবারের অপেক্ষায় থাকি চিরন্তনী শুনব বলে। অনেক ধন্যবাদ, আপনাদের এই ভালো লাগাগুলি কিন্তু আমাদের কাছে বড্ড ভালো লাগে, মানে আমাদের বড্ড ভালো লাগে এবং আমাদের কাজ করার একটা প্রেরণা। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, ভোরে উঠতে একটু অসুবিধা, তবুও অধিকাংশ দিনই শুনতে থাকি, অনেক ভালো লাগে। সেই এইটুকু যে আপনারা প্রত্যেকে মানে কষ্ট করে অনুষ্ঠানটা শোনেন, এগুলোও কিন্তু আমাদের কাছে একটা বড্ড পাওয়া। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর থেকে মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকাল চিরন্তনী উজ্জ্বল ভাই, অপেক্ষা করছি চিরন্তনী অনুষ্ঠান শোনার জন্য। আজকের গল্পটা ভালো, গল্পের সঙ্গে গান মন ভরে যায়। সকালটা সকলের ভালো যাক। পরিতোষ বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকেও পরিতোষবাবু। এরপরে লিখছেন কে, হাওড়া থেকে রঞ্জন লিখছেন, গুড মর্নিং দাদা ভাই, সামনে রথযাত্রা, তাই একদিন রথ নিয়ে একটা অনুষ্ঠান করবেন? নিশ্চয়ই করব। আসলে রথ তো আমাদের দেহ রথ, আমাদের এগিয়ে চলেছে 206 হাড় দিয়ে তৈরি, 206 চাকার মতো, আর তাতে মন বসে আছে সারথি হয়ে, ইন্দ্রিয়গুলো এগিয়ে চলেছে ঘোড়ার মতো। এই যাত্রাও তো একটা রথযাত্রা, যেটা গীতাতে কৃষ্ণও বলেছিলেন। এরপরে লিখছেন রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী বাই ইয়োর গুড প্রেজেন্টেশন, বাট মাই রুম ফ্লাডেড বাই ইয়োর ফ্রেন্ড ওয়াটার। উড়ে পাবার এই সাথে সাংঘাতিক অবস্থা, তাড়াতাড়ি জল নেমে যাক। আসলে সত্যি বৃষ্টি হলে কত মানুষের কত সমস্যা। ঠিক ঠিক। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলিহুড়িয়া থেকে, জল তরঙ্গ বাজে এই হৃদয়ে নির্জুড়ে, মাতাল হাওয়ায় মন ভেসে যায়, হৃদয় হারায় দূরে, ভোরের এই পাখির কূজন মনকে করে, মনকে আকুল করে, হৃদয়ে যেন ভেসে যায় আজ সাগরের ঢেউয়ের তোরে, উদ্বেল এই ঢেউয়ের খেলা হৃদয় সাগর তীরে, পাখির এই শান্ত কূজন এই মনের নীরে। পায়েল ব্যানার্জি, খুব সুন্দর করে কবিতা পাঠান আপনি, থ্যাংক ইউ। শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, গুড মর্নিং উজ্জ্বল ভাই, আজ তোমার ভিন্ন ধর্মী গল্প আর অতুল প্রসাদের গানের পরিবেশনা খুব ভালো লাগছে, অসাম। চিরদিন সকল শ্রোতা বন্ধুর জন্য রথযাত্রা নিয়ে দু লাইন পাঠালাম। 12 মাসে 13 পার্বণ আসে ঘুরে ঘুরে, রথের মেলায় হরেক মজা, পাপড় জিলিপি খাবো পেট পুড়ে, জয় জগন্নাথ। সত্যি মেলা এবং তার সঙ্গে সঙ্গে পাঁপড় মিষ্টি বিভিন্ন রকম জিনিস নাগরদোলা, এটা কোথাও যেন আমাদের ছোটবেলার থেকে স্মৃতির সঙ্গে এবং জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এখনকার যেসব মেলাগুলো হয়, মানে খুব আলট্রা মডার্ন কিছু জিনিসপত্র দিয়ে, সেগুলোতে কোথাও যেন মানে নিজের প্রাণের সঙ্গে সংযুক্ত করতে একটু অসুবিধে হয়, হয়তো জানি না ছোটোবেলাকার এই স্মৃতির জন্যে কি না, কিন্তু একটু গ্রামীণ মেলায় যখন যাই তখন সেগুলো একটু ভালো লাগে। থ্যাংক ইউ। মৌলি ঢাকুরিয়া থেকে লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো। আসলে এই ছোট্ট কথার মধ্যে দিয়ে কিন্তু তার ভালো লাগাটুকু প্রকাশ করেছেন। এগুলোই কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় জিনিস। কিছু কিছু জিনিস আছে যেগুলো মনকে এতটাই মানে ডাইলুটেড করে দেয় যে তখন আমাদের নিজস্বতা দিয়ে আর কিছু আলাদা করে প্রকাশ করার ইচ্ছে ক্ষমতা কিছুই থাকে না, তখন শুধু ভালো লাগাটুকু জানানোটাই যথেষ্ট। এবং এই বোধটাই কিন্তু আজকের এই গল্পটার যথার্থ মূল্যায়ন। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন উচিলদহ কাচারিপাড়া থেকে নিখিল রাউত এবং মায়া রাউত, তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, তাই দুজন চিকিৎসকের কথা উল্লেখ করেছেন। 1 জুলাই পশ্চিমবঙ্গে চিকিৎসা দিবস পালন করা হয়, বিখ্যাত
ভারতরত্ন প্রাপক ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব এবং তিরোধাব দিবস তার সম্বন্ধে, এবং দোসরা জুলাই বিখ্যাত চিকিৎসকের কথা ছুঁয়ে গেলেন হোমিওপ্যাথিক স্রষ্টা ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, 1755 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছিলেন। তার চিকিৎসার মূল মন্ত্র ছিল রোগের নয়, রোগীর চিকিৎসা করতে হবে। তার বিখ্যাত বই অর্গানন অফ মেডিসিন, খুব সুন্দর করে লিখেছেন দুজন ডাক্তারবাবুর কথা, তিনি নিজেও হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপর লিখছেন চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে, নমস্কার সুপ্রভাত, সঙ্গে আছি, সবাই ভালো থাকুন। সেই সবার জন্য আমরা যখন আমাদের ভালো লাগা এবং কোথাও প্রার্থনাগুলো প্রকাশ করি, তখনই রবীন্দ্রনাথের কথাটা মনে হয় যে সবার সঙ্গে যোগে যে থাই বিহারও। এবং এই যে সবার সঙ্গে যোগ হওয়া, যুক্ত হওয়া, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে ছন্দ, এই যে প্রতিটি মানুষের সঙ্গে যুক্ত হয়ে ভয় ভীতি থেকে নিজেকে মুক্ত করা এবং এগিয়ে যাওয়া, এটাই কিন্তু জীবনের প্রতিক্ষণে বড় পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকেও। আজকে মোটামুটি একদম প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি। এরপর মৌমিতা আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে। রবিবার দিন আবার আমি ফিরে আসব আপনাদের কাছে। তবে রবিবার দিন ভাবছি 5 তারিখ, 6 তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, 5 তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিছু কথা, কিছু গল্প আপনাদের শোনাব। আসলে শ্যামাপ্রসাদের কথা বলতে গেলে আশুতোষের কথাও চলে আসবে স্বাভাবিকভাবেই, কারণ ওরকম একজন দুর্দণ্ড প্রতাপশালী একজন মানুষ, ওরকম একজন পার্সোনালিটি নিয়ে মা, তার কথা তো ফিরে ফিরে আসবেই। দেখা যাক কীভাবে সাজানো যায় সেদিনের অনুষ্ঠান। তবে আজকে একদম শেষ মুহূর্তে আমরা একদম বন্দে মাতরম দিয়েই শেষ করবো এবং শুনতে শুনতে বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। আজকে দিনটা শুধু নয়, প্রতিটি দিন আপনাদের ভালো কাটুক। আর আজকে হয়তো কলকাতাতে বৃষ্টি হচ্ছে, জল কোথাও কোথাও জানি না জমেছে কিনা, জমতেই পারে, হয়তো পরে নেমে যাবে, তার মধ্যেই বাড়ি ফিরতে হবে। সুতরাং মানসিক প্রস্তুতিটাও খুব জরুরি। অনেক ধন্যবাদ আপনাদের, সবাই খুব ভালো থাকবেন। বন্দে মাতরম।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে।

মেঘে চাদর সরিয়ে আকাশ ফর্সা হয়েছে বটে, তবে মেঘলা আকাশের সঙ্গে কিন্তু আজ এই মুহূর্তে শহর কলকাতা একেবারে ভিজে কলকাতা। দক্ষিণ কলকাতায় গতকাল রাত থেকেই বৃষ্টি হয়েছে, তবে উত্তর কলকাতায় আজকে ওই ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এখন এক আলো আঁধারি আবহ, বাতাসে একেবারেই জলের ছোঁয়া। ঋতু যে বর্ষা, আষাঢ় মাসের মাঝামাঝি সময় পার করে আমরা এখন এই মুহূর্তে একেবারে বলতে পারি আষাঢ়ের প্রায় শেষবেলাতে এসে গেছি, কারণ আজকে 18ই আষাঢ়। বর্ষার বৃষ্টি এখন বঙ্গে, আমার আপনার সঙ্গে। এই উইকেন্ডে বৃষ্টি হবে বারবারন্ত, তাই বলে গরমের হবে না কিন্তু অন্ত। সামনেই আসছে রথযাত্রা, চলছে এখন বৃক্ষরোপণ সপ্তাহ, আর আজ আবার একটা বিশেষ দিনও। ঘুম ভাঙছে তারই মধ্যে শহর কলকাতার। নতুন দিন, নতুন সকাল, নতুন তারিখও। আর প্রত্যেকটা দিনই, প্রত্যেকটা তারিখই কোনো না কোনো কারণে কিন্তু স্মরণীয় হয়ে আছে, আর সেই দিনটা তার মতো করে ইতিহাসে জায়গা করে নিয়েছে, ঠিক তার নিজস্বতার জোরে। বর্ষার সিজন এখন তো সেই সময় মতোই আসে, বর্ষা আবার সেই সময় মতো কিন্তু চলেও যায়। আর আমার আপনার আমাদের জীবনে একটার পর একটা ঋতু, একটার পর একটা সিজন চেঞ্জ হচ্ছে, এটা আমার আপনার জীবনে এটা তো মানে নিয়ম, বা এটাই বলতে পারি দস্তুর। তবে চেঞ্জ কিন্তু হচ্ছে না, বা চেঞ্জ হয় না, বদল হয় না, পাল্টানো যায় না, এমন বেশ কিছু জিনিস আছে যা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে আমাদেরকে, আমাদের জীবন জুড়ে রয়েছে, আমাদের লাইফে এসে একেবারে মানে পুরো কি বলবো একদম বসে আছে অনেকটা জায়গা জুড়ে, আষ্টে পৃষ্ঠে হয়ে যে বললাম জড়িয়ে রয়েছে আমাদেরকে। যত দিন যাচ্ছে সে যেন আঁকড়ে ধরছে নানাভাবে, নানা রূপে, বিভিন্ন কাজে কিন্তু সে আমাকে আপনাকে সাপোর্টও করছে। সে আমাদের লাইফস্টাইলকে একেবারেই বদলে দিয়েছে। কে সে যে এইভাবে আমার আপনার আমাদের জীবনটাকে একেবারে পাল্টে দিয়েছে, আপনি ভাবতেই পারবেন না আমি আজকে যার কথা বলবো। তবে হ্যাঁ, আমি বললেই আমি জানি আপনিও আমার সঙ্গে একমত হবেন। সে হচ্ছে প্লাস্টিক। সকালে দাঁত ব্রাশ থেকে টাং ক্লিনার সব কিছুতেই তার উপস্থিতি আছে। সারাদিনে যা কিছু ব্যবহার করছি তার অধিকাংশই কিন্তু ওই প্লাস্টিক। অনেক গুণ আছে তার। এটা অবশ্যই জল নিরোধক, হালকা, মানে ভীষণভাবেই বলতে পারি লাইট ওয়েট যাকে বলে, ক্যারি করবার নেই কোনো ঝক্কি। টিফিন বক্স থেকে ওয়াটার বটল বা চেয়ার টেবিল সব জুড়ে রয়েছে সে। প্লাস্টিক ছাড়া ভাবি তো আমরা যে আমাদের জীবন একেবারেই অচল, সত্যিই তাই। কিন্তু প্লাস্টিকের বড় একটা দোষও কিন্তু আছে, সে বায়োডিগ্রেডেবল, মানে যেটাকে বলতে পারি যে জৈব প্রক্রিয়ায় তাকে কিছুতেই পচানো যায় না, নষ্ট করা যায় না, মাটিতে সে মেশে না। বেশিরভাগ ওই সিঙ্গল ইউজ, অর্থাৎ একবার ব্যবহার করেই আমরা সেই প্লাস্টিক ব্যাগগুলোকে, ক্যারি ব্যাগগুলোকে ফেলে দিই। আমাদের দেশে 120 মাইক্রনের চেয়ে পাতলা প্লাস্টিক তৈরি করাতে বা ব্যবহারে নেই কোনো রকমভাবে বাধা নিষেধ, কোনো রকম নিষেধাজ্ঞা নেই। আর তার জন্যই ওই প্যাকেজিংয়ের ব্যাপারে, মানে ধরুন ওই টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ বা নানা রকমের খাবার দাবার সব প্যাকেজিংয়ে প্লাস্টিকের একচ্ছত্র আধিপত্য। গোটা পৃথিবীতে যত প্লাস্টিক, যত বর্জ্য জমা হচ্ছে তার 50% হচ্ছে এই প্যাকেজিংয়ে ব্যবহৃত যে মোড়ক সেইগুলো। তো সেই বর্জ্য হাজার বছর মাটি, জল, বাতাসে তো থেকে যাবে, ফলে প্লাস্টিকেই ঢেকে যাচ্ছে আমাদের এই দুনিয়া, আমাদের এই পৃথিবী। সে না হয় হলো, ওদিকে যেটা সব থেকে বেশি বেশি করে ভরে আছে, জুড়ে রয়েছে, সেটা হচ্ছে আমাদের সবার ঘরে সে আছে। সে শুধু ঘরে আছে তা নয়, সে বাজারে আছে, আপনার আমার গাড়ির মধ্যে আছে, এমনকি ওই আলমারির ভেতরে আর একটা ব্যাগের মধ্যেও সযত্নে তাকে জমানো আছে। কে সে? কে আবার? ওই প্লাস্টিক ব্যাগ, ক্যারি ব্যাগের কথা বলছি। প্লাস্টিক ব্যাগের জন্ম হয়েছিল মানুষের সুবিধার জন্য, কিন্তু আজকে এত বেশি

আর হচ্ছে যে সেই সুবিধাই এখন পরিবেশের কাছে একেবারে অসুবিধা হয়েছে, যেমন তেমন কিন্তু তাকে কন্ট্রোল করা সব থেকে বড় একটা চ্যালেঞ্জও হয়ে দাঁড়িয়েছে। আপনি কি জানেন, ক্যারি ব্যাগ যেটা আপনি ক্যারি করেন, সেই ক্যারি ব্যাগ গড়ে 10 থেকে 12 মিনিট আমরা মাত্র ইউজ করি। হ্যাঁ, গড়ে। আপনি হয়তো বলেন, এই কি বলছে, মোটেই না, আমি 2-3 ঘন্টা ধরে ওই ক্যারি ব্যাগে বাজার টাজার করে কত জায়গায় গেলাম এলাম, তারপরে আমি বাড়ি এলাম, আর এ বলে কিনা 10 থেকে 12 মিনিট। আসলে ওই যে বললাম গড়ে, আমরা প্রত্যেকে গড়ে 10 থেকে 12 মিনিট ইউজ করছি, কিন্তু পরিবেশে সে শত শত বছর এমনকি হাজার বছর থেকে যায়। একেবারে আগের মতোই সে কিন্তু থাকে, তার কোনো শেষ নেই। পোড়ালে সেই ধোঁয়াতে ক্যান্সার পর্যন্ত হয়, জানি আমরা কিন্তু মানি না, তবুও আমরা তাকে ব্যবহার করি। সকালে সেই দুধের প্যাকেট থেকে বিস্কিটের প্যাকেট বা চায়ের প্যাকেট, রাতে খাবারের প্যাকেট, আমাদের পুরো দিনটাই দেখুন কোনো না কোনোভাবে প্লাস্টিকের সঙ্গেই কিন্তু কাটে। তাই পুরোপুরি বাদ দেওয়া কিন্তু কঠিন হলেও অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানোটা কিন্তু আমাদের নিজেদের হাতেই রয়েছে। অভ্যেসের বদল ঘটালেই কিন্তু সেটা সম্ভব। এই সময় ইকোসিস্টেমের বা পরিবেশের সবথেকে গভীর এবং সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে লাগাম ছাড়া উষ্ণায়ন, আর সেকেন্ড থিং হচ্ছে অবশ্যই প্লাস্টিকের বর্জ্য বেড়ে যাওয়া, প্রচুর বেড়ে যাচ্ছে। আজকে হচ্ছে সেই দিন, আজকে 3rd July, আজ প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবস। কীভাবে এলো কনসেপ্টটা সবই তো খুঁজে ফিরব, আর অবশ্যই শুধু খুঁজে ফিরব তাই নয়, পণ করব, শপথ নেব, প্লাস্টিকের ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ আমরা করব না। 107 FM রেনবো ভোড়াইতে আজকে হবে তার কথা, হট সিটে, একেবারে হট সিটে তাকে বসিয়ে দিয়েছি প্লাস্টিক ব্যাগ। তবে তোষামোদ না করে ব্যবহার কমানো যায় কীভাবে সেই নিয়েই কিন্তু আজকে হবে কথা। হট সিটে বসিয়েও তাকে তোল্লাই নয়, তাকে তোষামোদ নয়, তাকে খোসামোদ নয়, হব কিভাবে ফ্রি, তার হাত থেকে কিভাবে মুক্তি মিলবে, মুক্ত পরিবেশ কিভাবে আমরা, প্লাস্টিক ব্যাগ মুক্ত পরিবেশ কিভাবে আমরা গড়ব, কিভাবে আমরা তৈরি করব, সেই দিকটাই কিন্তু খুঁজে ফিরব আজ। সঙ্গে আছি আর যে মৌমিতা, হবে তো আজকে নানা রকম জানা অজানা সব গল্পে, সব ঘটনায় ওই প্লাস্টিক ব্যাগকেই কিন্তু খুঁজব, কারণ হট সিট জুড়ে রয়েছে সে। আজকে 3rd July, আজকে প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবস, তো সেই দিবসটাই তো আমরা সেলিব্রেট করছি। শুধু সেলিব্রেট নয়, হট সিটে তাকে বসিয়েছি, কিন্তু তাকে তোল্লাই নয়, খোসামোদ নয়, তোষামোদ নয়, শুধুমাত্র তাকে কী করে ছেড়ে আমি আপনি লাইফটা কাটাবো, সেই গল্প সেই ঘটনাই হবে।

অজানা গল্প অজানা ঘটনাই কিন্তু আজকে জানবো, শুধু জানবো না, জানাবো আজকে আপনাকে ভোরাইতে। অতি পরিচিত, ভীষণভাবেই পরিচিত প্লাস্টিকের ক্যারি ব্যাগের ক্যারিশমা কতটা সে তো আমি আপনি জানি, তবে জানি না তার ওই ভয়ঙ্কর দিকটা। জানলেও আমরা মন দিই না, মন চায় না, তাকে কিছুতেই ছাড়তে মন চায় না। মাত্র কয়েক মিনিটের ব্যবহার কিন্তু দীর্ঘস্থায়ী খারাপ প্রভাব রয়েছে। আমরা ব্যবহার করছি আর সেই ব্যবহারের সুযোগটা নিয়েই আমার আপনার আমাদেরকে ক্ষতি করে চলেছে। পৃথিবীর সবচেয়ে ব্যস্ত কর্মী এই প্লাস্টিক ব্যাগ, কাজ মাত্র কয়েক মিনিট, তারপরেই কিন্তু তার অবসর। অবসরে গিয়েও শত শত বছর টিকে থাকে সে, মানে চাকরি শেষ কিন্তু অফিস কিছুতেই ছাড়তে চায় না। এই হলো নাচোরবান্দা প্লাস্টিক ব্যাগ। ব্যাগের আছে কিন্তু পরিবার, আছেই তো, ব্যাগের পরিবার আছে। আমাদের প্রত্যেকের বাড়িতে, আমাদের সবার বাড়িতেই একটা বড় প্লাস্টিকের ব্যাগের ভিতর আরও অন্তত 20 থেকে 30টা ক্যারি ব্যাগ মোটামুটি তাকিয়ে খুঁজলেই কিন্তু পাওয়া যাবে। তারা কিন্তু আশ্রয় নিয়ে থাকে অনায়াসেই, একটা পরিবারের হয়ে কিন্তু তারা থেকে যায় ওই বড় প্লাস্টিকের ব্যাগের ভেতরে। এখানেই হচ্ছে ওই ফুল আনা ক্যারি ব্যাগ থেকে থাকে সেই মিষ্টির প্যাকেট ক্যারি করার যে ব্যাগ, বা ডাল ডিমের ক্যারি ব্যাগ, রকমারি সাইজের হলেও ফ্যামিলি কিন্তু একটাই তাদের, সিঙ্গেল ইউজ ক্যারি ব্যাগ। সে আবার ওই বিশ্বভ্রমণও কিন্তু করে, আসলে এতটাই হালকা ওয়েটলেস যে বাতাসের সে সুপার হিরো। বাতাসের ঝাপটায় উড়ে গাছের ডালে ঝুলে থাকতে পারে, আবার নালা বা নদীতে উড়ে বসে একেবারে জুড়ে জুড়ে জড়ো হয়ে জলের গতিটাকে একদম রুদ্ধ করে দিতে পারে। এমনই হচ্ছে এই প্লাস্টিক ক্যারি ব্যাগের মহিমা। বিশ্ব পরিবেশ দিবস থেকে গ্লোবাল ওয়ার্মিং, সবুজ বাঁচানো থেকে ওই জলাভূমিতে প্রাণ টিকিয়ে রাখা বা মাটিতে যেসব প্রাণের আধার, সবাইকে সামলে রাখার জন্য ওই প্লাস্টিককে আমাকে আপনাকে হঠাতেই হবে। অথচ আজকে কিন্তু ভোরাইতে হট সিট জুড়ে সেই প্লাস্টিকের ক্যারি ব্যাগই বসে রয়েছে, কিন্তু তাকে তোষামোদ করব না, তাকে খোশামোদ করব না, তাকে তোল্লাই দেব না, তাকে জাস্ট হটিয়ে দেব। তবে হঠাৎ করে কিন্তু এই জন্ম ওই প্লাস্টিকের ব্যাগের, সেই হঠাৎ করে জন্ম নেওয়া প্লাস্টিকের ক্যারি ব্যাগ যে এমনভাবে পরিবেশের কাছে হুমকি হয়ে দাঁড়াবে, সভ্যতার বড় একটা সংকট হবে, সে কিন্তু ভাবেননি ওই বেকল্যান্ড। দোষ স্রষ্টার নয়, দোষ হচ্ছে আমাদের উপভোক্তার। একটা সামান্য হিসেব আপনাকে দিচ্ছি, 1950, খুব বেশি দিন আগে নয়, 1950 থেকে 2015, এই সময়টার মধ্যে পৃথিবীতে 830 কোটি টন প্লাস্টিক উৎপাদন হয়েছিল, এবং এর 79% বর্জ্য হিসেবে আমাদের কলকাতার এই ধাপার মতো নানা ল্যান্ডফিল্ডে, সেখানে কিন্তু এই 79% জমে আছে।

আর জলে মাটিতে বলতে পারি ছড়িয়ে রয়েছে তারা। 12% পুড়িয়ে দেওয়া হয়েছে আর মাত্র 9% রিইউজ হয়েছে। এই হিসেবটা আমার কিন্তু নয়, আপনি ভাববেন না যে আমি আর যে মৌমিতা বুঝি ওই ধাপার মাঠে বসে বা ওই হাওড়া কিংবা দুর্গানগরে যে আর কি নোংরা যে জায়গাগুলো

পরীক্ষায় উঠে এসেছে যে রিপোর্ট, যেটা কিনা পাবলিশ হয়েছে, পরিবেশ দপ্তর থেকে পাবলিশ করেছে, সেই রিপোর্টটাই জাস্ট আপনাকে আমি আর কি শেয়ার করলাম। 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি জল টকবক টকবক টকবক করে ফোটে, তাই তো? আর ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিক পোড়াতে 1050 ডিগ্রি সেলসিয়াস লাগে, এবং তার থেকে বেশি লাগে। 1050 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মিনিমাম এটা টেম্পারেচার, আর তার কম হলে ওই প্লাস্টিক জ্বালানো যদি হয় তাহলে কি হয়, ডাইঅক্সিন এবং ফিউরাডিন গ্যাস গপগপিয়ে বেরিয়ে সেটা আমাদের চারিদিকের এই বাতাসে মিশে যায়, এবং সেই বাতাসে মিশে গিয়ে কি হয়, বিষ হয়ে যায়। সেই বিষটাই আমি আপনি তখন শ্বাসের সঙ্গে টেনে নিচ্ছি, আর ফলাফল হচ্ছে ওই একটাই, ক্যান্সারের মতো মারণ রোগ। বর্তমান পরিস্থিতিতে যেটা দাঁড়িয়েছে সেখানে এই রিপোর্টটা কিন্তু উঠে আসছে যে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি প্লাস্টিক ব্যবহার করা হয় তার মধ্যে যে যে শহর রয়েছে, অন্যতম হচ্ছে আমাদের এই শহর কলকাতা, আর সেটা একেবারেই যে প্লাস্টিকটা আমরা ব্যবহার করছি পচনশীল নয়, ফলে কি হচ্ছে, জমে জমে সেটা বাস্তুতন্ত্রে ইকোসিস্টেমে সরাসরি প্রভাব ফেলছে। আমরা বলি প্লাস্টিক ব্যাগ খুব খারাপ, মাটিতে মেশে না, কিন্তু আমরাই আবার দোকানে গেলেই তাকেই চাই। যদি আমাদেরকে দোকানদার বিক্রেতা যদি না দিতে চান, যদি বলেন যে না নেই, ও মা রাগ দেখিয়ে মেজাজ দিয়ে জিনিস না নিয়ে চলে আসি তো, কি আসেন না, বুকে হাত দিয়ে বলুন না, বলতে অসুবিধাটা কোথায়। আরে এই হচ্ছে আমরা, এটা আপনার দোষ নয়, আমিও তাই, যদি না দেয় ক্যারি ব্যাগ আমি অমনি জিনিসটা নেব না, চলে আসি। আমরা আসলে জানি কিন্তু মানি না, মানতে চাই না। আইন করে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ বলা হচ্ছে, প্রচার চালাচ্ছে প্রশাসন, কিন্তু বাস্তবায়নে আমরা নিজেরাই দিই বাধা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে সিঙ্গল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগ ক্যারি করা একেবারেই বন্ধ বলছে, নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা সেই কেনাকাটা থেকে শুরু করে বাইরে থেকে আসা নানা পণ্যে প্লাস্টিককেই কিন্তু সেরা বলে ইউজ করছি। আমরাই তো উদাসীন, কঠিন আইন আসলেও সত্যি কি বন্ধ হবে এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ ক্যারি করা? লাখ টাকার প্রশ্ন কিন্তু আপনার দিকে আর যে মৌমিতা ছুঁড়ে দিল, সময় বলবে কি হবে, তাই না? কারণ আমরা সত্যি সত্যি একদম সবাই কিন্তু চলি যেটা, সেটা হচ্ছে সময়ের হাত ধরে। সময় এগিয়ে যায়, সময়ের সঙ্গে আমরা আমাদের জীবনকে আমাদের লাইফকে একদম জুড়ে দিই, বেঁধে দিই। সে যেভাবে আমাকে আপনাকে এগিয়ে নিয়ে যায় আমরাও তার সঙ্গে সঙ্গে চলতে থাকি, এটাই তো আমাদের জীবন, এটাই হচ্ছে লাইফ। সময়ের সঙ্গে হাত ধরে সে পাশে পাশে চলতে থাকে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:26 হয়ে 18 সেকেন্ড, সময় তো এগোচ্ছে 7টার দিকে, আর আমরাও কিন্তু এগিয়ে চলেছি সময়ের সঙ্গে। আসলে সময় মেনে আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, আর আমিও কিন্তু সময় দেখে, ক্যালেন্ডার দেখে ভোরাইয়ের হট সিটে বসিয়ে ফেলেছি প্লাস্টিকের ব্যাগকে, ক্যারি ব্যাগকে। তবে তোষামোদ নয়, তোল্লাই নয়, তাকে আমরা গোল্লায় পাঠিয়ে দেবো, এই অঙ্গীকারটাই কিন্তু আজকে নিচ্ছি, এই শপথই আমরা করছি। আজ সকাল থেকে বলছি, তবে তারই কথা, প্রত্যেক বছরই এই দিনটা আসে, এই দিনটা পালন হয়, হাজারো অনুষ্ঠান হয়, লক্ষ লক্ষ শপথ নিই আমরা, কিন্তু দিন ফুরলেই, দিন খতম হলেই ওই শপথের মেয়াদ সেটাও কিন্তু একদম শেষ হয়ে যায়। তো এই যে গোটা বিশ্ব কিন্তু সেই প্লাস্টিকের ভাগার হয়েই থেকে যায় আবারও, তবুও এই বিশেষ দিনটায় মনে করানোর চেষ্টা হয় যে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার না করে অন্তত কিছুটা কম যাতে আমরা ব্যবহার করি, একটু যাতে হ্রাস টানতে পারি, সেই ব্যাপারটা কিন্তু একটু সবাইকে আরও একবার করে সচেতন করার দিন হচ্ছে আজকে। কাপড় বা পাটের বা কাগজের ব্যাগ ইউজ করলে সেইভাবে তো আমরা পরিবেশকে দূষণমুক্ত করতেই পারি, তাই না? পারি তো। আজকে হচ্ছে সেই ওয়ার্ল্ড প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। কীভাবে এলো এই কনসেপ্ট নিশ্চয়ই বলবো, তবে তার এই জন্মবৃত্তান্ত থেকে অনেক কথাই আজকে হবে। আসলে কাজে লাগে গড়ে ওই 12 মিনিট, অথচ আয়ু হাজার বছর, হাজার সাল। ফুল ফল ক্যারি থেকে সবজি, মাছ, ডিম, মাংস সবেতেই তো আমরা চাই, দাও গো একটা ক্যারি ব্যাগ দাও। তারা যদি না বলে ব্যাস মুখ ফিরিয়ে চলে আসি, মুখ গোমরা, নেব না তোমার জিনিস, ক্যারি ব্যাগ রাখো না, কি করতে নেব। আসলে অভ্যেসের পরিবর্তন আমরা নিজেরাই করি না। চলুন আজকে, আজ সকাল থেকেই আমরা শপথ নিই পলি ব্যাগ কে অবশ্যই করি বাই বাই, বলবো না একবারও আমার ওই ক্যারি ব্যাগটা চাই চাই। আপনি জানেন প্রত্যেক মিনিটে 10 লক্ষ প্লাস্টিক ব্যাগ ব্যবহার হচ্ছে। প্লাস্টিক ব্যাগের জন্ম দিয়েছেন, মানে হয়েছিল যেটা, যে কারণে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের সুবিধার জন্য। আর আজকে আমরাই পড়েছি ভীষণভাবে অসুবিধায়, তাকে সরিয়ে দেওয়া, তাকে ব্যবহার না করাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার, আপনার, আমাদের প্রত্যেকের কাছে। রুয়ান্ডা থেকে কেনিয়া কিন্তু পেরেছে প্লাস্টিকের ক্যারি ব্যাগকে বাই বাই বলতে, আমরা কেন পারবো না বলুন তো? আমরা ভারতীয়, আমরাও নিশ্চয়ই পারবো। রুয়ান্ডা থেকে কেনিয়া যখন পেরেছে, ভারতীয়রাও পারবে। আজকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে শুধু পরিবেশ বা নেচারের উপরেই যে খারাপ এফেক্ট পড়ছে, খারাপ প্রভাব পড়ছে, তা তো নয়। জলজ প্রাণী থেকে মাটিতে থাকা জীব সবার কাছেই কিন্তু এটা একটা চরম হুঙ্কার। সমস্যাগুলো আমরা বুঝি, কখন বুঝি আমরা? বিশেষ করে এই বর্ষাকাল এলেই, যখন জমা জল আমরা সরাতে যাই, হয়তো আমাদের বাড়িতে এই ড্রেনটা উপচে জল পড়ছে, কিংবা রাস্তায় একেবারে এক হাঁটু জল জমে গেছে, বাপরে বাপ কি করে যাব, ড্রেনের মুখ থেকে, ম্যানহোলের মুখ আটকে রয়েছে অজস্র প্লাস্টিকের ব্যাগ থেকে, প্লাস্টিকের কাপ, প্লেট, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আসলে ওই পর্যন্তই। তারপর আমরা আবার ভুলে যাই, ঋতুও চেঞ্জ হয়, আমরা কিন্তু চেঞ্জ হই না, প্লাস্টিকের ব্যাগ ক্যারি।

0: ব্যাগকে আমরা একেবারে সঙ্গে নিয়েই চলি। যাই হোক, হবে আজকে অনেক কথা ভুলবো না আমরা, এখন থেকে আজকে থেকে ক্যারি ব্যাগকে বলবো আমরা বাই বাই, দূষণমুক্ত পৃথিবী আমাদের চাই চাই। এদিকে আজকে তো সেই জুলাইয়ের তিন, কালকেই তো জুলাই মাসের প্রথম কিবার যেন শনিবার, আর মাস যখন চেঞ্জ হয়েছে বিষয়টাও তো বদলেছে। শনিবার রবিবার ভোরাইয়ের বিষয়ের কথা আপনাকে বলছি, চাইছি তো শুনতে, জানতে, আপনার মতামত, আপনার বার্তা। শুনে নিন তাহলে এই জুলাই মাসে কোন বিষয়ে আপনি সেন্ড করবেন আপনার কথা, আপনার মতামত, আর সেই কথাটা শুনে নিয়েই কিন্তু গানের ওপারে ফিরছি আমি আর যে মৌমিতা। চলুন তাহলে একবার শুনে নিই।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 6:36 হয়ে 42 সেকেন্ড। আজকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিককে এড়িয়ে চলাটাও কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ আমার আপনার কাছে, কারণ সবার ঘরেই তো আছে, সবার ঘরে আছে, বাজারে আছে, গাড়িতে আছে, আলমারির ভেতরে আর একটা ব্যাগের মধ্যেও গুচ্ছ গুচ্ছ পলিব্যাগ জমানো আছে। আপনি জানেন কি, প্লাস্টিকের জন্ম যেমন দিয়েছেন একজন, ঠিক তেমনই ক্যারি ব্যাগের জনকও কিন্তু আছেন, কিন্তু তিনি সুবিধার জন্য ব্যাগ বানিয়েছিলেন। আর সেটার যে আমরা মানে একেবারে অপব্যবহার করে দূষণ ছড়াবো সেটা কিন্তু তিনি ভাবেননি। বলবো সেই জন্মকাহিনী থেকে, বলবো তো সদাব্যস্ত এই বস্তুটাকে সরিয়ে পরিবেশকে যত্নে রাখবার কনসেপ্টটা এলো কিভাবে। যাকে কিনা শুধু জিনিস কিনে আনতে আমরা ব্যবহার করছি তা তো নয়, এই ক্যারি ব্যাগে বাড়ি থেকে বেরোনোর সময় কী না নিই আমরা বলুন তো, কাপড়, ভিজে কাপড় বিশেষত, ভিজে পোশাক বিশেষত, যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন আমরা ভিজে পোশাকটাকে ক্যারি করি ওই ক্যারি ব্যাগের মধ্যে, কিংবা পায়ের জুতো, ও বাবা সযত্নে তো তাকে ওই ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে সোজা একেবারে ট্রলির মধ্যে তাকে ঢুকিয়ে দিই, সেখানেও কিন্তু সেই ক্যারি ব্যাগ, তাই না? তাকে তো আমরা ইউজ করি। আবার হ্যাঁ, এটাও ঠিক, এই যে বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি বা কোথাও হয়তো এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় আমরা কী করি, হঠাৎ করে বৃষ্টি এলে মোবাইল ফোন সেটাকে বাঁচাতে, কিংবা হাতের বই খাতা এগুলোকে বাঁচানোর জন্য প্লাস্টিক ব্যাগ যেমন আমরা ব্যবহার করি, ঠিক তেমনই কিন্তু আবার ওই বৃষ্টির থেকে মাথাটাকে বাঁচাতেও ওই ক্যারি ব্যাগটাকে আর কি টুক করে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলি। আবার অনেকেই ওই মাথার মধ্যে ঢুকিয়ে ফেলে কি করেন, ছুটতে চলে যান কোথায় একটা শেল্টার পাওয়া যায়, মাথা গোঁজার ঠাঁই পাওয়া যায় সেখানে চলে যান। আবার কখনও যেমন মাথা বাঁচাচ্ছি আমরা সেরকমভাবেই ওই এমনটাও করে থাকি, জুতো সমেত পা দুটো প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে গামবুট স্টাইলে আমরা কিন্তু অনেক সময় যাতায়াত করি, যখন নোংরা জল দেখি তখন তো ঘর থেকে ওইভাবেই বেরোই। আবার এমনটাও হয় সাইকেলের সিট ঢাকতে বা যে কোনো জিনিস ঢাকতে কিন্তু আমরা বর্ষার কালে বিশেষ করে এই ক্যারি ব্যাগের ব্যবহারটা করি, তবুও ওই ক্যারি ব্যাগের এত কারিকুরি থাকলেও তার দীর্ঘায়ুর জন্য পরিবেশ সাংঘাতিকভাবে দূষিত হচ্ছে, সে না মেশে মাটিতে না যায় তাকে পোড়ানো, পোড়ালেই তো বিষাক্ত ধোঁয়া। আর তাই পরিবেশের যত্ন নিতে বা পৃথিবীকে বাঁচাতে বড় বড় কাজ সব সময় কিন্তু করবার দরকার হয় না, বাজারে যাওয়ার সময় শুধু একটা কাপড়ের বা একটা ওই জুটের ব্যাগ সঙ্গে নেওয়াও হতে পারে কিন্তু একটা বড় পরিবর্তনের শুরুটা, তাই না? বাতাসেও ভাসছে মাইক্রোপ্লাস্টিক, জানেন তো এই যে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটাকে আমরা কিনা ছোট করে বলি ইউএনইপি, তাদের

0: অনুযায়ী 20 লক্ষ প্লাস্টিক ব্যাগ ইউজ হচ্ছে প্রত্যেক মিনিটে, কাজে লাগে মাত্র গড়ে 12 মিনিট। আর এইভাবে সেই ব্যাগ জমে জমে বর্জ্য হয়ে 50 সালের মধ্যে, 2050-এর মধ্যে 120 কোটি টন প্লাস্টিক বর্জ্য, যেটা কিনা বাস্তুতন্ত্র ইকোসিস্টেমে ছড়িয়ে যাবে। আর এই লিস্টে বা এই তালিকাতে আছে ক্যারি ব্যাগ বা ওই প্লাস্টিক পাউচ, বিস্কিট চিপসের প্যাকেট থেকে থালা, বাটি, চামচ, স্ট্র, আরও কত কি। 1907-এ যখন ওই মানে যখন বেকল্যান্ড আবিষ্কার করলেন, লিও বেকল্যান্ড যখন আবিষ্কার করলেন কৃত্রিম প্লাস্টিক, তখন তো তিনি ভাবেননি যে এই আবিষ্কারটা, তাঁরা এই আবিষ্কার সভ্যতার কাছে একেবারে বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে। দোষ তো আসলে স্রষ্টার নয়, দোষ তো আমাদের মতো লোকজনের। দোকানে জিনিস কিনতে গিয়ে ওই যে, বা ট্রেনে যখন কিছু কিনছি, ক্যারি ব্যাগ দেবে তো আগেই জিজ্ঞেস করে নিই, জানতে চাই অনেক আগে থেকেই, না বললেই ব্যাস আমাদেরও জবাব, থাক নেব না, লাগবে না আমার। ওই যে ওই ক্যারি ব্যাগ ছাড়া আমরা নেব কি করে, এটাই আমরা আগে থেকে ভাবতে থাকি। এই হাতের ব্যাগটাই সেখান থেকেই কিন্তু চলে যায় কোথায়, সেখান থেকেই যায় ডাস্টবিনে। আর এতটাই হালকা, সে তো উড়ে চলে যাচ্ছে আবার কখনো নদীতে, কখনো নালাতে, আবার সেখান থেকেই চলে যাচ্ছে সাগরে। গল্প কথা নয় কিন্তু, এটা একেবারে সত্যি কথা, বাস্তব কথা। আমাদের ফেলে দেওয়া 1.27 কোটি টন প্লাস্টিক প্রত্যেক বছর সোজা গিয়ে কোথায় জমছে জানেন? সাগরে। কেন বললাম জমছে? কারণ সেখানেও রয়েছে একটা রিপোর্ট। উত্তর প্রশান্ত মহাসাগরে প্লাস্টিক জমে 160 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ আমাদের দেশ ভারতের আয়তনের 5 গুণ এলাকা জুড়ে রয়েছে কি ডেড জোন, সেটা তৈরি হয়েছে। সেখানে কোনো প্রাণী, গাছ কিচ্ছু বাঁচতে পারে না, যেগুলোকে আমরা জু প্ল্যাংটন বলি বা ফাইটো প্ল্যাংটন বলি, কিচ্ছু থাকে না। সায়েন্টিস্টরা এই ধরনের বন্ধা এলাকার নাম দিয়েছেন প্লাস্টিসফিয়ার। তিমি, হাঙর, ডলফিন, মাছ, কচ্ছপ, এই সমস্ত সামুদ্রিক প্রাণীরা গিলে ফেলছে প্লাস্টিক। আর এতে বিপন্ন হচ্ছে যেটা জলে থাকা 20% প্রজাতি, আজকে একেবারে শুধুমাত্র প্লাস্টিকের জন্য একদম তারা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এই প্লাস্টিকের ব্যাগের আবার জন্মকাহিনীও কিন্তু আছে, যেমন প্লাস্টিকটা ইউজ ব্যবহার করেছেন বা আবিষ্কার করেছেন, যেমন বললাম একটু আগে লিও, ঠিক সেরকম কিন্তু প্লাস্টিক ব্যাগের জন্মকাহিনী যেটা রয়েছে, সেই প্লাস্টিক ব্যাগের জন্মকাহিনীতে সালটা জুড়ে রয়েছে 1960। 1960-এ স্টেইন গুস্তাফ থুলিন, তিনি একজন সুইডিশ ভদ্রলোক, তো তিনি একটা ব্যাগ তৈরি করেন, যে ব্যাগটা কিনা বারবার ব্যবহার করা যাবে এবং কাগজের ব্যাগের বিকল্প হবে। তার উদ্দেশ্যই ছিল যে টেকসই একটা ব্যাগ বানাবেন তিনি, যাতে কিনা কম জিনিসপত্র একটু ক্যারি করা যায়। 1970-এর দশক থেকে ইউরোপে সেই ব্যাগের ব্যবহার বাড়তে থাকে, আর 80-তে সুপারমার্কেট একেবারে বাজার ছেয়ে যায়। আর এই যে প্লাস্টিকের ব্যাগ পরিবেশের যে ক্ষতি করছে, এই ব্যাপারে সবার প্রথম একটা দেশ রুখে দাঁড়িয়েছিল, তারাই প্রচারে নামে, আইনও আনে। হবে সেই সমস্ত কথা, আছি তো একদম 7টা পর্যন্ত, ক্যারি ব্যাগ হাতে নয়। আজকে ক্যারি ব্যাগ রয়েছে 107 FM রেইনবোর হট সিটে জুড়ে একেবারে। আর এই সমস্ত কথা শুনতে হলে, জানতে হলে কি করতে হবে? অবশ্যই কাছে এসে বসতে হবে, পাশে থাকতে হবে, না হলে কি করে জানবেন বলুন তো? সেজন্যই তো রেডিও সেটের একদম পাশে রয়েছেন আপনি, জানে আর যে মৌমিতা।
1: এসো কাছে বসো, কিছু কথা বলো।

আমি জানি আপনি আছেন, একদম রেডিও সেটের পাশেই আছেন, কাছেই বসে আছেন। আর আমি কেন কিছু কথা বলবো, অনেক কথা বলবো বলেই তো সেই একেবারে সকাল ছটা থেকে আপনার কাছে চলে এসেছি। আর সাতটার দিকে আমরা এগোচ্ছি, তবে সাতটার দিকে এগোলেও কিন্তু এখন পিছিয়ে যাব, কারণ ইতিহাসের পাতা উল্টাবো। প্রত্যেক বছর তেসরা জুলাই হচ্ছে প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, পালন করছি আমরা বিশ্ব জুড়ে। এই সচেতনতার পাঠ দেওয়া শুরু হয় 2008। জিরো ওয়েস্ট ইউরোপের সংস্থা আছে, তাদের নাম হচ্ছে রেজিরো। সেই রেজিরো সবার প্রথম এই 3রা জুলাই এই দিবসটা চালু করে। এরপর গোটা পৃথিবী চলে আসে এই তাদের এই ডে সেলিব্রেশনের ব্যাপারটাতে, তারাও কিন্তু এসে জুড়ে যায় এবং সবাইকে সচেতন করবার লক্ষ্য নিয়েই তারা এগিয়ে আসে। লক্ষ্য একটাই, যে রোজকার জীবন থেকে এই ক্ষতিকারক প্লাস্টিকের ব্যাগ একেবারে সরাসরি নির্মূল করে দেওয়া। 2008 শুরু হয়েছিল, কনসেপ্টটা এসেছিল, তবে 2009 থেকে কার্যকরী হয়, দিনটা পালনের শুরু হয় সেই সময় থেকে। কাপড় বা পাটের ব্যাগ ব্যবহারের মতন ছোট্ট ছোট্ট পরিবর্তন পরিবেশের ওপর সাংঘাতিকভাবে কিন্তু প্রভাব ফেলতে পারে। এই বছর এই 2026-এর থিম রয়েছে একটা, সেটা হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে মুক্তি, একটা টেকসই ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাব। আজই তো আমরা শপথ করতেই পারি যে 2026-এ 3রা জুলাই থেকে, আজকে থেকেই আমি আপনি আমরা প্রত্যেকে কিন্তু শপথ নিতে পারি যে প্রতিটা দিনকে প্লাস্টিক মুক্ত করে তুলি আমরা। আমি আপনিই পারি কিন্তু প্রতিদিনের ছোট ছোট মানে কি আমাদের যে অভ্যেসগুলো রয়েছে সেই অভ্যেসগুলোকে বদলাতে, প্রত্যাখ্যান করতে পারি ওই পলি ব্যাগ, কেনাকাটার সময় কাপড়ের বা চটের ব্যাগটা সঙ্গে নিতে পারি, অন্যকেও বোঝাতে পারি সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিবেশের উপর কতটা মারাত্মক ক্ষতি করছে সেটাই আমরা সবার কাছে তুলে ধরতে পারি। এটাই সবাইকে মানুষকে সব মানুষকে সচেতন করতে এই দিনটা তার জন্যই কিন্তু পালিত হচ্ছে গোটা দুনিয়া জুড়ে, গোটা পৃথিবী জুড়ে। আর হ্যাঁ, অনেকেই বলেন যে কারখানাগুলো বন্ধ হোক না, ওই প্লাস্টিক যেখানে তৈরি হচ্ছে, আরে বাবা, যেখানে ব্যাগ তৈরি হচ্ছে সেই প্লাস্টিকের ব্যাগ হচ্ছে সেই কারখানা না হয় বন্ধ হলো, আইন এলো, তবে আমি আপনি সেই সমস্ত তো কেয়ার করি না, না কারণ আমার আপনার বাড়িতেই তো আছে সেই ক্যারি ব্যাগগুলো জমানো ওই যে আলমারির মধ্যে, আর একটা বড় ব্যাগের মধ্যে গুচ্ছগুচ্ছ আছে না ক্যারি ব্যাগ, সেগুলো কোথায় যাবে বলুন তো। তাই শুধুমাত্র কারখানা বন্ধ হলেই হবে না, আমাকে আপনাকে সবার আগে সচেতন হতে হবে, আমাদেরকে কেয়ার করতে হবে। আইন আছে, আইনের মতো এটা ভাবলে চলবে না, আইন যখন আছে আমিও মানবো আপনিও মানবেন, তবে শুধু আইন করে তো হবে না, দরকার যেটা সেটাই বারবার বলছি, সচেতন হতে হবে আমাকে আপনাকে এবং অন্যকেও, আমাদেরকে সচেতন করতে হবে, নিজেরাই পারি প্লাস্টিক ব্যাগ দিতে এলে না বলতে, ব্যবহার কমাতে পারি নিজেরাই। কেমনভাবে সম্ভব? আরে বাবা, হাল আমলে ট্রেন্ডি টোট ব্যাগ রয়েছে তাই না, একটু নিয়ে নিন না কাঁধে, ওহো স্টাইলটা কিন্তু একদম দারুণ হয়ে গেল। কাপড়ের ব্যাগ এই সমস্ত তো আমরা ব্যবহার করতেই পারি তাই না, ফ্যাশনও হবে, আবার প্লাস্টিকের যে বর্জ্য যেটা জমছে সেটাও তো কমানো যাবে। বাজারে যাওয়ার সময় চট বা কাপড়ের ব্যাগ আমরা নিতে পারি, আর পারি তো বাস্তুতন্ত্রকে, ইকোসিস্টেমকে একদম সুস্থ রাখার দায়িত্বটা আমার নয়, অন্য কেউ পালন করবে, এই মানসিক ব্যাধি থেকে এবার কিন্তু আমাদের মুক্ত হতেই হবে, তবেই কিন্তু এই পৃথিবী, এই পরিবেশ একেবারে বাসযোগ্য থাকবে আগামীর জন্য। এই ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমেই কিন্তু

দিয়ে যেতে পারবো আমরা আগামীর হাতে সেই পৃথিবীর চাবি। এই পৃথিবী, যে পৃথিবী চাবিটা আমরা আগামী প্রজন্মের হাতে দিতে পারবো তবেই, যদি এই পৃথিবীটা সুন্দর থাকে, যদি বাসযোগ্য থাকে, তবেই না হবে এই পৃথিবীর চাবি ওই আগামীর ছেলে মেয়েদের, আগামীর প্রজন্মের হাতে সেই চাবিটাই কিন্তু হয়ে উঠবে একেবারে জাদুর চাবি, তাই না? তাই আমাদের অবশ্যই ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমেই কিন্তু আমরা এই পৃথিবীকে একদম সুন্দর সবুজ করতে পারবো। তার মধ্যে প্রথমটাই হচ্ছে প্লাস্টিক ব্যাগ মুক্ত করতে পারি, তো তাহলেই পৃথিবীর চাবিটা আগামীর হাতে দিয়ে যেতে পারবো।

দাবি করলেই তো শুধু হবে না, ততক্ষণই কার্যকর হবে পৃথিবীর চাবি যতক্ষণ এই পৃথিবীর ভারসাম্যটা ঠিকঠাক থাকবে। আর তার জন্যই তো চাই এই পরিবেশ, এই প্রকৃতিকে একেবারে যত্নে রাখা। পরিবেশ দূষণের কি কি কারণ, এর যদি একটা তালিকা করতে বসি, এর যদি একটা লিস্ট করতে বসি, তাহলে কিন্তু একদম ওপরে কি থাকবে বলুন তো? প্লাস্টিক। এই উপাদানটা মানব সভ্যতাকে এক ধাক্কায় অনেকখানি এগিয়ে দিলেও উল্টো পাল্লায় যোগ করেছে ভয়াবহ সব ঝুঁকি। আজকে সেই বিশ্ব দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই প্লাস্টিকের ব্যাগ। প্লাস্টিক জাত প্যাকেট থেকে নানা রকম সামগ্রী কিন্তু নানাভাবে আমাদের এই পরিবেশের ক্ষতি করে চলেছে। অনেক দেশ কিন্তু পেরেছে মুক্ত হতে, আমরাও নিশ্চয়ই পারবো, একটু সচেতন হলেই কিন্তু সম্ভব সেটা। 1997 একটা গবেষণা সবার সামনে আসে। কি আসে সেখানে, কি ছিল গবেষণায়? সামুদ্রিক বাস্তুতন্ত্রে মারা

ক্ষতি করে চলেছে প্লাস্টিক। পরিবেশ ভালো রাখতে রোজকার জীবনে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করাটা সবার আগে দরকার। সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করবই না, এটাই আমাকে আপনাকে মনে রাখতে হবে। যে প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য তাকে নেওয়া যেতে পারে, তবে হ্যাঁ খেয়াল রাখবো পরিবেশে বা প্রকৃতিতে একদম তাকে সোজা ফেলে দেবো না। মাটি থেকে সাগর সব জায়গায় তো সে দূষণ ছড়াচ্ছে, কিভাবে কমাতে পারি এই প্লাস্টিক ব্যাগের ব্যবহার? খুব কিন্তু সহজ, নিজের ব্যাগ কাপড় বা চটের সঙ্গে আমরা রাখতেই পারি, এরকম একটা নিজের ব্যাগের মধ্যে একটা কাপড়ের ব্যাগ, সঙ্গে পরিবারের সবাইকে আমরা অভ্যস্ত করব, মনে করিয়ে দেবো এই ব্যাগ নিয়েছো তো, সঙ্গে নিয়ে নাও তো ওই চটের ব্যাগটা নাও ধরো, এইটা আমাকে আপনাকে হাতে তুলে দিতে হবে। এই ছোট্ট ছোট্ট অভ্যেসগুলোই না বড় পরিবর্তন আনতে পারে। পরিবেশ বাঁচাতে বাদ দিতেই হবে ওই প্লাস্টিক। আইন কানুন নিয়ম যাই আসুক না কেন, দরকার যেটা সবার আগে সেটা হচ্ছে সচেতনতা। আর সেই 1907-এর 11 জুলাই 43 বছর বয়সী বিজ্ঞানী লিও হেনরিক, তিনি কিন্তু এই এক পদার্থ আবিষ্কার করেছিলেন, নতুন পদার্থ, তার থেকেই আবিষ্কার হলো এমন এক বস্তু যার নাম দিয়েছিলেন বেকলাইট। এরপর সেটা থেকেই হলো সেই সুইডেনের সেইডেন গুস্তাফ কুলিন, তিনিই আবিষ্কার করে ফেলেন প্লাস্টিকের ব্যাগ। কাগজের ব্যাগ তৈরিতে কাঠের প্রয়োজন হতো একটা সময়, তাই স্টেইন একটা শক্ত প্লাস্টিকের ব্যাগ তৈরি করেছিলেন যেটা কিনা টেকসই এবং অনেকদিন টিকবে, সেটা সেই জন্যই তিনি তৈরি করেছিলেন। আর একটা কারণ ছিল, গাছ বাঁচাতে, লোহার ব্যবহার কমাতে বিকল্প হিসেবে প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল সেই সময়টা। কিন্তু এটা যে পরিবেশের এতটা ক্ষতি করবে, মারাত্মক ক্ষতি করবে, সেটা কিন্তু ভবিষ্যতের কথা কেউ তখন ভাবেননি, কারো চিন্তা এটা আসেনি। এটা যে মাটিতে মেশে না, জলে মেশে না, তখন বিভিন্ন দেশ কি করলো, বিভিন্ন দেশ সে সময় রিসাইকেলের ব্যবস্থা করলো। যেমন ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে রাস্তা, ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে বিমান মানে প্লেনের স্ট্রাকচার, হচ্ছে গরমের জামাও। ঠিক মতো ব্যবহার করলে পরিবেশ দূষিত হবে না, প্রকৃতি থাকবে একেবারে তার মতো করে, সুন্দর করে। মাত্র কয়েক মিনিটের ব্যবহার কিন্তু দীর্ঘস্থায়ী খারাপ প্রভাব রয়েছে, আমরা ব্যবহার করছি আর সেই ব্যবহারের সুযোগ নিয়ে সেই প্লাস্টিকের ব্যাগ কিন্তু আমার আপনার ক্ষতি করে চলেছে, পৃথিবীর সবচেয়ে ব্যস্ত কর্মী প্লাস্টিক ব্যাগ। আজকে এই FM রেইনবোর এই একদম হট সিট জুড়ে সে বসে রয়েছে, কিন্তু তাকে তোল্লাই দিচ্ছি না, তোষামত করছি না, খোশামত করছি না, এই থেকে যাও, না না না একদম বলবো না, কারণ সেই তাকে চলে যেতে বললেই কিন্তু আমার আপনার পৃথিবী টিকবে, পরিবেশ টিকবে, সেই পরিবেশই তো আমাদের রক্ষা কবচ, ঢাল বা বর্ম বা সুরক্ষার চাদর আমাদের সুরক্ষিত রেখেছে। তাই আমাদের যত্নে রাখতে হবে, আগলে রাখতে হবে, রক্ষা করতে হবে আমাদের এই রক্ষাকর্তা পরিবেশকে। আজ আর নয় ওই যে আমাকে কেউ রক্ষা করবে না, কারণ স্টুডিওর ঘড়ি অলরেডি 6:57 হয়ে 25 সেকেন্ড হয়ে গিয়েছে। তাই আজকের মতো ভোরায়ের পথ চলা থামাতে হবে আর প্লাস্টিক ক্যারি ব্যাগটাকে দূরে ফেলে দেবো, না না ব্যাগের মধ্যে জমিয়ে রাখবো, কিন্তু তাকে আর আমি সঙ্গে রাখবো না। আমার গল্প এখানেই ফুরলো, কারণ 7টা যে বাজতে যায় আর নয়, তবে 7:02 ফিরছি নমস্কার কলকাতা নিয়ে। আমি আর যে মৌমিতা, থাকতে হবে কিন্তু আমার সঙ্গে 10টা পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম ডেনপ্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। উদ্বোধনী অধিবেশনে রাজ্যসভার উপ সভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত ওই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য নজরদারি আরও জোরদার করতে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক চালু করেছে এয়ার সুবিধা 2.0 পোর্টাল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সহযোগিতায় তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রীরা ভারতে পৌঁছানোর 24 ঘন্টা আগে অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত স্বঘোষণা জমা দিতে পারবেন। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবন সহ 30টি একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। 30টি স্থানে এই হামলা চলেছে বলে খবর। অন্যদিকে সিরিয়ার রাজধানী দামাস্কাসের একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও এবং বালতাল থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হবে আজ। দেশ থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী 57 দিন ব্যাপী যাত্রায় অংশ নেবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে শেষ 16 পৌঁছেছে। পেনাল্টিতে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্য খেলায় গতরাতে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 জায়গা করে নিয়েছে স্পেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: শুনছেন নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা
5: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা।
7: ক্যালেন্ডারটা দেখাচ্ছে আজ জুলাই মাসের 3, হাওয়া অফিসের আপডেট, বৃষ্টি হলেও গরম বাড়বে দিন দিন। গরমের ছুটি শেষ হয়েছে, তবে গরমের হয়নি শেষ, সকাল থেকেই ঘেমে নেই। বুঝতে পারছি বর্ষাকালেও এল নিনোর রেশ। ক্যারি করো ওয়াটার বটল, লাঞ্চ বক্স আর ছাতা, টেম্পারটাকে লুজ না করে ঠান্ডা রাখো মাথা। এখন থেকে প্রায় ঘন্টা দিনে হবে প্রচুর কথা, মৌমিতার সঙ্গে শুনছো তুমি নমস্কার কলকাতা। জুনকে তো গুড বাই বলে জুলাইতে আমরা চলে এসেছি। জুলাইয়ের আজকে 3, গরমটাও কিন্তু বাড়ছে দিন দিন। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, বৃষ্টির হচ্ছে না সেভাবে বার বারন্ত, তাই গরমের নেই অন্ত। তবে ব্রেকিং নিউজে বর্ষাকাল থাকলেও বৃষ্টির দেখা নেই বললে চলবে না। আজকে থেকে কিন্তু

বৃষ্টি বেশ ভালোভাবেই তোমাকে আমাকে দেখা দেবে, আর ট্রলার ভর্তি ইলিশও কিন্তু চলে আসছে বাজারে, দেখা মিলছে তো ছোট বড় মাঝারি সব রকমের সাইজের ইলিশের। বৃষ্টি কবে ঝেপে আসবে সে তো প্রকৃতি দেবীর মর্জির উপরে ডিপেন্ড করছে, তাই না? আর তোমার উপর ডিপেন্ড করছে যেটা, সেটা হচ্ছে সারাদিনের প্ল্যানটা, তুমি কিভাবে ম্যানেজ করবে। আজকে উইকের ফিফথ ডে, অফিস ডে, নো ছুটি হবেই, শুধু ছুটো ছুটি। তবে শুক্রবারে ফ্রাইডেতে গরমে ফ্রাইড দশা কিন্তু শহর কলকাতায় একেবারে হবে না, কারণ গতকাল রাত থেকেই মোটামুটি ওই ফোটা ফোটা ঝেঁপে অনেক রকমভাবেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে। কিভাবে তুমি গোটা দিনটাকে ম্যানেজ করবে, চক আউট করে ফেলো আর টুকটাক ওয়ার্ক আউট করতে করতে এই দশটা পর্যন্ত এনজয় করো। মৌমিতা চাইছি তো আজকে যে তোমার সঙ্গে থাকতে, আর এই মুহূর্তে শহর কলকাতা একদম ভিজে কলকাতা হয়ে তোমার আমার ঠিকানা হয়েই রয়েছে, তাই না? আর সেজন্যই তো শ্রেয়া তেমন গানটাই বলছে, তেমন গানটাই গাইছে।

0: যে কলকাতা কাক ভেজা শহর কলকাতা ঠিকই, তবে এই মুহূর্তে কিন্তু কলকাতায় একটু একটু করে কিন্তু রোদের দেখা মিলছে। কারণ এই মুহূর্তে আমি সেই খবরটাও পেয়ে গেলাম আমাদের ইঞ্জিনিয়ার দাদার কাছ থেকে। আর আজকে আষাঢ়ের 18 অফিসিয়ালি বর্ষাকাল, অথচ বৃষ্টির এতদিন সেভাবে কিন্তু দেখা মিলছিল না। চেনা পরিচিত বর্ষার বৃষ্টিটা কোথায় গেল সেটাই তো খুঁজে ফিরছিল এতদিন লোকজন, যে ভ্যাবসা গরম থেকে মুক্তিটা কবে মিলবে, কবে ঝেঁপে বৃষ্টি হবে। মিলবে মিলবে, গুচ্ছ গুচ্ছ অকেশন কিন্তু মিলবে এই মাসেই। চলছে এখন বন মহোৎসব, উৎসব চলছে, তার সঙ্গে চলছে 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল, আর আসছে সামনে রথযাত্রা। তো সে তো তুমি আমি জানি, কিন্তু জানি না যেটা সেটা হচ্ছে আজকে 3rd জুলাই, এই যে দিনটা কেন মেমোরেবল, আর সেটা জানতে হলে দেখতে গেলে অবশ্যই উল্টাতে হবে আমাকে ডায়েরির পেজ, আর সেই ডায়েরি তো এখন আর যে মৌমিতার হাতে। আজ আষাঢ়ের 18, 1433 বঙ্গাব্দ, 3রা জুলাই, ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে। আর এবার এই ডায়েরির পেজটা উল্টিয়ে তোমাকে বলছি, শেয়ার করছি ডেটা কেন মেমোরেবল। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে না এই দিনটা, এই তারিখটা অনেক কিছু সাক্ষী। যেমন আজকে সেই দিন 1919 3রা জুলাই বিশ্বভারতীর যাত্রা শুরু হয়। আজকের দিনেই বাংলার গভর্নর উইলিয়াম বেন্টিঙ্ক গভর্নর হয়ে বাংলায় আসেন। আর এখন তো জুলাই মাস, স্কুল কলেজের ভ্যাকেশন শেষে কিন্তু তারা সবাই খুলে গিয়েছে। এখন লম্বা ভ্যাকেশন নেই ঠিকই, তবে এটাও তো ঠিক, ছুটি হলেই আমরা কোথায় যাই, বেড়াতে যাই। আর এই যে বেড়াতে যাওয়ার মধ্যে দার্জিলিংটা কিন্তু মোটামুটি কমন থাকে, আর দার্জিলিং গেলেই টয় ট্রেনে চড়বো না এটা কি হয়। তো সেই টয় ট্রেন প্রথম চলতে শুরু করে 1881 আজকের দিন থেকেই, শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটে। আজকে আবার আলজেরিয়ার স্বাধীনতা দিবস, আর আজকে এমন একটা দিন, বিশেষ দিন। আজকে যারা ভোরাইতে আমাকে শুনেছ তারা তো জেনেই ফেলেছ যে আজকে প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। এই সব কিছু বলতে বলতেই বলছি তোমাকে সময় মতো ব্রেকফাস্টটা করো, আর আজকে ওটসের আইটেম কিন্তু রাখতেই পারো, কারণ আজকে তার দিন, ওটসের দিন আজকে। লাঞ্চে মাটনের প্রিপারেশন রাখতেই পারো, তবে আজকে তারও দিন। আর ওয়েফার চকলেট, হ্যাঁ ওয়েফার চকলেটে প্লিজ বাইট দিও, যখন তখন কিন্তু আজকে বাইট দিতেই পারো, কারণ তার আজকে দিনটাও কিন্তু তার সঙ্গে। সন্ধেবেলায় একটু বারবিকিউ রাখতেই পারো, ডে সেলিব্রেট করতে পারো। আর আজকে 3rd জুলাই ডেটা মেমোরেবল করতে কিন্তু তোমার মেনু লিস্টে বেশ কিছু স্পেশাল আইটেম জুড়ে দিলাম, যা তোমার জীবের স্বাদের অদল বদল এনে দেবে। এখন আর কোনো কথা নয়, ডায়েরির পেজ বন্ধ করে রাখছি তোমার জন্য একটা রোম্যান্টিক গান।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

মনের কথাটা এভাবে গানে গানে বলে দিলে কিন্তু ভালোবাসার রসায়নটা জাস্ট জমে যাবে, হৃদয় আর মস্তিষ্ককে ক্লান্ত না করে শুধুমাত্র ভালোবাসো। তবে এটাও ঠিক, ভালোবাসা কতটা গভীর হলো, প্রেমের পাল্লাটা ঠিক কতটা ভারী হলো, সেই সমস্ত প্রেডিক্ট করা না বাবা, আমি ওইসব প্রেডিক্ট করতে পারবো না। ওয়েদারের মতোই কিন্তু সেও একেবারে আনপ্রেডিক্টেবল। দেখো না, গতকাল রাত থেকে দক্ষিণ কলকাতায় ঝেঁপে বৃষ্টি হয়েছে, অথচ উত্তর কলকাতায় ওই টিপ টিপ টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, তাও সেটা ভোর রাত থেকে। তবে এটা তো ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশন জমে যায় শুধুমাত্র মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় সেটা হচ্ছে ডেটিং, আউটিং আর শপিংয়ে, আর বাজেটটা জমে যায় কেক কেটে এবং পায়েস মুখে দিয়ে। আর আজকে তো 3rd July, ডায়ের পেজ যখন উল্টিয়ে দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলিব্রিটি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও তো উইশ করছি। আজকে অ্যাক্ট্রেস নিহারিকা এবং অ্যাক্ট্রেস মডেল ভারতী সিং এর কিন্তু বার্থডে, অ্যাক্ট্রেস পর্ণিস গুপ্তারও কিন্তু বার্থডে আজকে। আর না, এখানেই কিন্তু শেষ নয়, আজকে আরও এক সিঙ্গার, লিরিসিস্ট এবং কম্পোজারেরও জন্মদিন। প্লেব্যাক সিঙ্গার যেমন তিনি, তেমনই কিন্তু আবার মিউজিক ডিরেক্টরও, বেশ কিছু জনপ্রিয় গানের লিড ভোকালিস্ট সেই ছেলেটাই। সুফি থেকে রক, পপ, বিভিন্ন ঘরানার গানে কিন্তু কাজ করেছে, বলিউডের বেশ কিছু জনপ্রিয় গানে পারফর্ম করেছে সেই গায়ক তোশি সাবরি, তার কিন্তু বার্থডে আজকে। রাজ, হাউসফুল 3, জেল, তারপরে ঘোস্ট বা ওই বাইপাস রোড, কাগজ 2, এই সমস্ত মুভিতে কিন্তু প্লেব্যাক করেছে এই তোশি। তো ঝুলিতে তার রয়েছে প্রচুর অ্যাওয়ার্ড, বিটাউনের সেই অন্যতম জনপ্রিয় কম্পোজার, সিঙ্গার, মিউজিক ডিরেক্টর তোশির বার্থডে আজকে। তো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আর আমরাও কিন্তু উইশ করছি হ্যাপি বার্থডে। না না, এখন আর কোনো কথা হবে না, হবে তো এখন যেটা, সেটা হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পুজো, বার্থডে বয় তোশি সাবরির গানে গানেই কিন্তু সেলিব্রেট করবো এবারে বার্থডেটা 107 FM রেনবোয়ে। আর কিভাবে সেটা আর কি আমরা করবো উইশটা, সেটা হচ্ছে সেলিব্রেট করছি আমরা তারই সেই রাজ মুভির সাউন্ড ট্র্যাক থেকে। মাহি গানটা এখন আসছে 107 FM রেনবোর নমস্কার কলকাতায়, গঙ্গা জলে গঙ্গা পুজোই তো করছি আর যে মৌমিতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:24 হয়ে 26 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবোতে শুক্রবারের নম্বর।

নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে। দেখো সময় কিন্তু ছুটে চলেছে, আর তার সঙ্গে তোমাকে আমাকেও ছুটে চলতে হচ্ছে। আর দেখো না মাসগুলো কিরকম উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে। এই সবে 26 সাল এলো, দেখতে দেখতে জুন চলে গিয়ে আবার জুলাইও চলে এলো, আর আজকে জুলাইয়ের 3rd July, বর্ষাকাল। ট্রলার ভরে ভরে আসছে এখন ইলিশ, টন টন ইলিশ কিন্তু আসছে। আর বাজারে গেলেই ইলিশ মিলছে, ইলিশ ভাজা, ইলিশ ভাপা, দই ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশের কোরমা, ইলিশ পাতুরি, যা ইচ্ছে তুমি ট্রাই করতেই পারো, উইদাউট হেজিটেশন বানাতেই পারো ইলিশের যে কোনো প্রিপারেশন। আর এইদিকে ইলিশ আসতে না আসতেই ইলিশ উৎসবটাও তো শুরু হয়ে গিয়েছে, আর এই উইকেন্ডে গঙ্গা বক্ষে ভেসে জমিয়ে কিন্তু তুমি ইলিশের আইটেমের পেট পুজোটা সারতে পারো। ওয়েস্ট বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ওয়েবসাইট পেজ চেক করে ফেলো, বুকিংটা তুমি তাড়াতাড়ি সেরে ফেলো, ইলিশ উৎসবে সামিল হতেই পারো তুমি। আর যদি বাড়িতেই কোনো একটা আইটেম ট্রাই করতে চাও ইলিশকে নিয়ে, নো প্রবলেম, আছি তো আর যে মৌমিতা। আজকে তোমাকে বলবো বর্ষার বর্ষাতিটা গায়ে চাপিয়ে সোজা বাজারে যাও, আর ফর্দে রেখো তুমি এক বা দুটো ইলিশ, আর সঙ্গে একটা নারকেল, আর মাঝারি সাইজের একটা আনারস, ভালো দেখে কুমড়ো অথবা লাউ পাতা সমেত দুটো ওই ডগা আনলেই হবে। কি হবে আজকে, চলো না, চলো সোজা এখন রান্নাঘরে চলো। ফুড ফান্ডা, প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ইলিশের যে পিসগুলো নিয়ে আসছো বাড়িতে সেটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে হাফ অ্যান আওয়ার রেখে দাও। এবারে নারকেল কুড়ে ফেলো, সঙ্গে আনারসটাও একটু গ্রেট করে নাও। আরে বাবা, নারকেল আর আনারসের চাটনি হবে না আজকে, হবে যেটা সেটা হচ্ছে উচ্ছ্বাসী ইলিশ পাতুরি। হ্যাঁ, উচ্ছ্বাসী ইলিশ পাতুরি, তাই জন্যই তো তোমায় বললাম লাউ পাতা অথবা ওই কুমড়ো পাতা এটা আনতে, তো সেটা শাকটাই তোমাকে আনতে হবে, সেজন্যই তো বললাম। তো যাই হোক, এবার নারকেল আনারসের যেটা তুমি কুড়িয়ে টুড়িয়ে রেখে দিলে, আনারসটাকে গ্রেট করলে আর নারকেলটাকে একটু কুড়িয়ে রাখলে, এবারে তুমি কি করবে, কড়াইতে তেল দিয়ে হালকা করে মাছগুলোকে ভেজে নাও। সঙ্গে ওই তেলেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওতেই তুমি 2 চামচ যে নারকেলটা কুড়িয়ে রেখেছো সেটা দাও, আর গ্রেট করা ওই আনারস সেটাও একটু দিয়ে দাও। এর সঙ্গে 1 চামচ মতো সর্ষে বাটা আর 1 স্পুন মতন পোস্ত বাটা, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মিনিট 2 নাড়িয়ে চাড়িয়ে চিনি একটু অ্যাড করে দাও, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও যোগ করো, আর আবারও কিন্তু মিনিট 2 কষিয়ে গ্যাসের ফ্লেমটা জাস্ট অফ করে দাও। এবারে কি করবে, একটা করে লাউ বা কুমড়ো পাতা নাও, আর তার সঙ্গে অল্প সর্ষের তেল ব্রাশ করে নাও পাতাটার উপর, একটা ভেজে রাখা ইলিশের পিস ওরতে ল্যান্ড করিয়ে দাও। সঙ্গে যে মশলাটা কষিয়ে রাখলে তুমি নারকেল এবং ওই পোস্ত সর্ষে আনারসের মিক্সচার, সেটা থেকে একটু করে তুলে নাও, ব্যাস। তবে বাপু খোঁজাখুঁজি করো না কিন্তু আলাদা করে, এই নারকেলটা কোথায় গেল, আর যে মৌমিতা তো বললো নারকেল কোড়ার কথা, কই আমি তো নারকেল কোড়াটা খুঁজে পাচ্ছি না, বা আনারস বা পোস্ত কাউকেই তো খুঁজে পাচ্ছি না, সবাই কিরম যেন মিলেমিশে গেছে। হবেই তো, কারণ দলাদলি কন্ডিশন থেকে আগেই গলাগলি কন্ডিশনে কনভার্ট হয়ে গিয়েছে। এবারে তুমি কি করবে, যে পাতাগুলো লাউ বা কুমড়ো পাতা সেই পাতাগুলোতে মাছ রেখে স্পেশাল যে মশলাটা বানালে সেই মশলাটা ভালো করে দিয়ে সামান্য তেল দিয়ে এবার বেঁধে দাও, আর বেঁধে ফ্রাইং প্যানে হালকা করে এপিটোপিট ভেজে নাও, ব্যাস। এবারে কিন্তু সার্ভিং বলে ল্যান্ড করিয়ে ভাত অথবা পরোটার সঙ্গে মাখো। এভাবেই কিন্তু রেডি হবে ওই উচ্ছ্বাসী ইলিশ পাতুরি। ইলিশের সঙ্গে নারকেল আর আনারসের খেলা মুখে ঠোকালেই বুঝবে তুমি পাতুরির স্বাদের ঠেলা। আর দেরি নয়, আজই হোক উচ্ছ্বাসী আনারসি, ওই পাতুরি ইলিশ দারুণ লাগবে, কেউ করবে না কিন্তু তোমাকে কোনোভাবেই নালিশ, তাই জন্যই তো তোমাকে বলছি রান্নাঘরে রয়েছো তুমি। আর সেই রান্নাঘরে তোমাকে আমি এখন রান্নাবাটি মুভির ট্র্যাক থেকে, সাউন্ড ট্র্যাক থেকে সেই টাইটেল ট্র্যাকটাই রাখছি যেটা তোমার রান্নাটা জমিয়ে দেবে। তো চলো আর দেরি নয়।

আর যে মৌমিতা শেফ হয়ে মানে রাঁধুনি হয়ে তোমাকে কিন্তু শিখিয়ে দিল উচ্ছ্বাসী আনারসি পাতুরি ইলিশ। তো ইলিশ আর নারকেল আর আনারস সঙ্গে মাত্র কয়েকটা মশলার খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এর স্বাদের ঠেলা এখানেই শেষ নয় গো। প্যাকেজ এখন অনেক লম্বা, আরও অনেক অনেক সেগমেন্ট কিন্তু রয়েছে। তাই তো আড়াই নয় আমরা এখন তোমাদের সঙ্গে থাকি 2 ঘন্টা 54 মিনিট ধরে অনেক অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে এই নমস্কার কলকাতায়। আর আজকে শহর কলকাতায় ঝেঁপে বৃষ্টি হবে কি না, মানে আরও পরে বেশি বৃষ্টি হবে কি না, সেই আপডেট জানতে আমি অবশ্যই যাব হাওয়া অফিসে। তবে এই কদিন ধরে কম বেশি তো বৃষ্টি হচ্ছে গোটা বঙ্গেই, এত এত জল, আর সেই জলেই মানে গঙ্গাতে ভাসছে ক্রুজ থেকে ভাসছে ওয়াটার মেট্রো, চলছে ইলিশ উৎসব। উইকেন্ড এলেই কিন্তু সেই ইলিশ উৎসব রয়েছে। আর রয়েছে যেটা, সেটা হচ্ছে মালদার আম, আম্রপালি থেকে লক্ষণভোগ এখন কোথায় বলতো রয়েছে, তারা এখন চলে গেছে অনেকটা দূরে গো, এই দেশ থেকে ছেড়ে তারা চলে গেছে ইটালির মিলানে, এমনকি আরব আমিরশাহিতে। বাংলার আম বিদেশে আর বিদেশি আম এখন বাংলায়, এই কলকাতায় কিন্তু চলে এসেছে বিদেশি আম। আর এদিকে চেঞ্জ হয়েছে ঋতুর আর বর্ষার মেজাজে, কলকাতাও এখন একেবারে নতুন সাজে। সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে মনসুন পরব কিন্তু চলছে, তুমি চাইলেই এখানে চলে আসতে পারো, আর আজই কিন্তু আসতে পারো একাডেমির সাহিত্য সন্ধ্যার আসরে। আর এদিকে সাদা কালো যুগের ফেলে আসা অতীত থেকে আজকের এই রঙিন কলকাতার লেন্সবন্দি হয়ে তোমাকে ওয়েলকাম করতে রেডি মিরাজ আর্ট গ্যালারিতে। আর ওই যে 1 জুলাই তো চালু হয়েছে, শুরু হয়েছে কি বলতো নতুন করে 2.5 ঘন্টা গঙ্গা সফর। এই সফরের রুট হচ্ছে বাবুঘাট থেকে হাওড়া ব্রিজ, মিলেনিয়াম পার্ক ঘুরিয়ে বাবুঘাটে এসে গঙ্গারতি দেখিয়ে ওপারে আবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে যাবে এবং সেখানেও গঙ্গারতি দেখিয়ে ফিরে নিয়ে চলে আসবে ক্রুজ আবার সেই বাবুঘাটে। আর এই গঙ্গাবিহারে মাত্র 399 টাকায় কিন্তু ভ্রমণ যেমন হবে তেমন হবে ভোজন, চা স্ন্যাক্স সব রয়েছে, ফুচকা ঝালমুড়ির মতো স্ট্রিট ফুডও থাকছে। আর মন মাতাতে থাকছে যেটা, সেটা হচ্ছে বাউল সুর। তোমার আমার শহর যে সত্যি রূপকথার শহর, তাই রোমান্টিক মুডে এক চক্কর কিন্তু ঘুরতেই পারো। কোথায়? অবশ্যই অবশ্যই এই কলকাতার গঙ্গায়। তো গঙ্গায় ভাসবে তুমি, আর তার সঙ্গে থাকবে তোমার কানে বাউল সুর। তাহলে আর দেরি নয়, প্ল্যান করো কখন আসছো কবে আসছো, গুছিয়ে একটা প্ল্যান করে নাও আর গঙ্গায় ভেসে পড়ো বাউল সুরে সুরে, নিজেকে একটু মাতিয়ে নাও।

এই যে বাউল সুর, এই বাউল সুরে গঙ্গাবিহার যেমন জমছে এই ফার্স্ট জুলাই থেকে, ঠিক তেমনই কিন্তু আরও একটা প্যাকেজ রেডি রয়েছে এই বর্ষার মরশুমে। মডার্ন টেকনোলজির ইয়াটে ভেসে ভেসে গঙ্গা থেকে গঙ্গাসাগর ট্রিপ কিন্তু রয়েছে তোমার সামনে। আর রিফ্রেশমেন্টের জন্য মিউজিক তো আছেই, আর আছে ব্রেকফাস্ট থেকে হেভি লাঞ্চের ব্যবস্থা। একান্তে একটু সময় কাটানো বা ডে আউটের প্ল্যান কিন্তু ফিয়ান্সাকে নিয়ে করতেই পারো, একটা বার কিন্তু তুমি ট্রাই করতেও পারো। আর শহরে এরপরেই তো বসবে রথের মেলা না, ওই দমদম থেকে বেলঘড়িয়া, তারপরে কসবা থেকে মৌলালি, সব জায়গায় কিন্তু রথের মেলা বসবে। আর শহর কলকাতাতে সত্যি কথা বলতে কি উৎসব ফেস্টিভ্যালের একদম শেষ নেই। কলকাতা যে সংস্কৃতির পীঠস্থান, আর আজকেই তুমি আসতে পারো বিজয়গড়ে AM স্টুডিওতে, যেখানে কিনা চলছে এক্সিবিশন। আবার আজই সন্ধেবেলায় তোমার ডেস্টিনেশন হতে পারে নন্দন ট্রি, কারণ সেখানেই রয়েছে নারীদের জন্য মেয়েবেলা থিমে ডকুমেন্টারি ফিল্ম শোজ। প্ল্যান করো তুমি কোথায় যাবে। আর এদিকে কিন্তু আজকে শুক্রবার, শুক্রবার মানেই তো হাট। হাট কোথায় বসেছে? ওই যে নিউ টাউনের সোনাঝুরি হাট। আর নিউ টাউনে কিন্তু তুমি আম খেতে, আম কিনতে আসতে পারো। নিশ্চয়ই বলবো কোথায় তুমি আসবে, কেন তুমি আম কিনবে, কেন তুমি আম খাবে, আর সেটার জন্য নিউ টাউনেই বা কেন তোমায় আসতে হবে, সব কিছু বলবো। আর উইকেন্ড মানেই তো কাল আর পরশু, তোমার ডেস্টিনেশন হোক না সল্টলেক, সেখানে কিন্তু রয়েছে কি আলফানসো থেকে চৌসা, তারপরে তোতাপুরি থেকে কলাবতী, হিমসাগর, ফজলি আমের মেলা বসেছে সল্টলেকে। সেখানে আম তো কিনতে পারবে আর টেস্ট করতে পারবে আমের তৈরি নানা রকম ডেজার্ট থেকে লস্যি আর আইসক্রিম। আর এদিকে কাল বাদে পরশুই তো সানডে, সানডে জুলাইয়ের ফার্স্ট সানডে মানে কি বিরিয়ানি ডে, ওয়ার্ল্ড বিরিয়ানি ডে। কাচ্চি বিরিয়ানি থেকে হান্ডি বিরিয়ানি, কোন বিরিয়ানিতে জমাবে তুমি লাঞ্চ থেকে ডিনার, সে প্ল্যান তো এখন থেকেই নিশ্চয়ই করবে। আর আমি করব যেটা, সেটা হচ্ছে ফাস্টিং ব্রেক। আজকে শো শেষে আমি ফাস্টিং ব্রেক করতে যাব কোথায় জানো? চায়না টাউনে, কারণ মোমো খেতে যাব। দিল্লির স্পেশাল অ্যাংরি মোমো, স্ট্রেস মোমো, লেজি চিকেন মোমো সবই এসেছে এখন শহর কলকাতায় চায়না টাউনে। এখনই আমি যাচ্ছি না চায়না টাউনে, এখনই যাচ্ছি না, তবে যাব, অবশ্যই যাব। যেটা সেটা হচ্ছে গান ব্রেকে, এখন নিচ্ছি জাস্ট এই 2 মিনিট 45 সেকেন্ডসের একটা গান ব্রেক। আর সেই গান ব্রেকের পরেই কিন্তু আমি ফিরছি। তবে এই গান ব্রেকে যাচ্ছি কেন জানো? এই গানটা কেন তোমাকে রাখছি তোমার জন্য, আসলে তোমাকে জাস্ট রিকল করাবো আজকে গোটা দিনটা তুমি কিভাবে কি করবে। সেই গানটার মধ্যেই তো রয়েছে তুমি আজকে ডেটা কিভাবে স্পেন্ড করবে, সেই গানটাই তোমাকে রিকল করিয়ে দিচ্ছে যে আজকে গোটা দিন তোমার রুটিনে কি কি রয়েছে।

সারাদিন ঘড়ি ধরে চলা যায়, ভালো হয়ে থাকা যায় যদি সকালবেলায় যোগের সঙ্গে যোগাযোগটা ভালো করে তুমি জমিয়ে নিতে পারো। যোগের সঙ্গে যোগাযোগ থেকে সময় মতো খাওয়া দাওয়া সব যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু সারাদিন ভালো হয়ে থাকা যায়, তাহলেই শরীর নামক যন্ত্র ফিট অ্যান্ড ফাইন থাকবে। তবে হ্যাঁ, এটাও ঠিক, মাঝে মাঝে ওই ডায়েটের ছুটি করে দিয়ে ডে সেলিব্রেশনের তো দরকার পড়ে বই কি, তাই না? আর এখন তো আমরা, তুমি আমি, আমরা সবাই রয়েছি জুলাই মাসে, আর জুলাই মাসে রকমারি আইটেমিক থাকে কিন্তু খাওয়া দাওয়ার মাস কিন্তু এই জুলাই মাসটা, কারণ এই মাসেই রয়েছে বিরিয়ানি ডে থেকে আছে কাবাব ডে, আর মাঝে মাত্র একটা দিন তারপরেই তো ফার্স্ট সানডে বিরিয়ানির দিন। ফিউশনের যুগে নানা রকম বিরিয়ানি তৈরি নিয়ে নেই কোনো কনফিউশন, আর সেজন্যই তো আজকে দায়িত্ব দিচ্ছি তোমাকে, এই রবিবার মানে এই রবিবার 5th জুলাই বিরিয়ানি ডে সেলিব্রেশনে তুমি কোন বিরিয়ানি বানিয়ে কাকে চমকে দিতে চাও, মানে কাকে তুমি খাওয়াতে চাও। মনে রেখো কিন্তু এই বিরিয়ানিটা অবশ্যই হতে হবে অড কম্বিনেশন, অড কম্বিনেশনের বিরিয়ানি কিন্তু চাইছি আমি তোমার কাছ থেকে জানতে। এই যেমনটা হয়েছে না ভাইরাল কদিন আগে, রসগোল্লা বিরিয়ানি, তারপরে হয়েছে চকলেট বিরিয়ানি, বিরিয়ানি সিঙ্গারা, তার থেকে হচ্ছে ডাব বিরিয়ানি, এমন অড কম্বিনেশনের বিরিয়ানি কিন্তু চাইছি দেখতে 9903653992 তে। সঙ্গে হ্যাঁ, আজকে আবার প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবস, তাই আমি তোমাকে কি বলছি বলতো, ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ করব না, করো শপথ করো পন ম্যাজিক নয় চাইছি স্লোগান। দাঁড়াও দাঁড়াও, আরও আছে, জানতে চাইছি তোমার কাছে ক্যারি ব্যাগে জিনিস ভরি আর কি কি কাজে এসে দেখায় কারিকুরি, বলো কিন্তু তাড়াতাড়ি। তবুও বলছি একটাই কথা, একটাই ধ্বনি, এটাই হোক সবার বাণী, ক্যারি ব্যাগের শেষ হোক, সবুজ পৃথিবী বেশ হোক, হবে বেশ, হবে ভালো। ফিউশন বিরিয়ানির কথা মনে করে তুমি জানিয়ে ফেলো, হতে হবে অড কম্বিনেশন, হবে তো তাতেই বিরিয়ানি ডে সেলিব্রেশন। 9903653992 হাট করে খোলা 10টা পর্যন্ত, আজকে তো 3rd জুলাই, চাইছি প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবসের স্লোগান তোমার কাছ থেকে, যাতে লোকজন হবে সচেতন, আর সঙ্গে চাইছি জানতে ক্যারি ব্যাগে জিনিস তো ভরি আর কি কি ভাবে আমাদের সে মানে দেখায় কার

কুড়ি সেটাও বলে ফেলো, সঙ্গে চেয়েছি কিন্তু ফিউশন যুগে ফিউশন বিরিয়ানি দেখতে, যা ট্রাই করতে বলছো তুমি এবং যেটা তুমি বানিয়ে কাকে চমকে দেবে সে কথাটাও প্লিজ জানিয়ে দাও। আর আমি বলেছি তো তোমাকে অড কম্বিনেশনের বিরিয়ানি চাইছি, যেমন রসগোল্লা বিরিয়ানি, চকলেট বিরিয়ানি, বিরিয়ানি সিঙ্গারা বা ওই ডাব বিরিয়ানি, আর কি আর কোনো কথা না।

আরে বাবা পাগলা, খাবি কি? হ্যাঁ সে খাবে, তবে ওই ভাবে আর কি ঝাঁঝ কেন হবে? বিরিয়ানিতে ঝাঁঝ ওরকম হবে না, গোলাগুলিও কিন্তু সে খাবে না। খেলে যেটা খাবে সেটা হচ্ছে হান্ডি বা কাচ্চি বিরিয়ানি খাবে, কারণ বিরিয়ানি এমন একটা আইটেম যার জনপ্রিয়তা নিয়ে নেই কোনো কনফিউশন। এই তো মাঝে মাত্র একটা দিন, তারপরেই রবিবারই বিরিয়ানির দিন, বিরিয়ানি দিবস। তো এই 2026 সালে এক ফুড ডেলিভারি অ্যাপ চোখ কপালে তোলার মতো একটা রিপোর্ট পাবলিশ করেছে, প্রত্যেক সেকেন্ডে 2.5 বিলিয়ন বিরিয়ানি অর্ডার করেছে ভারতীয়রা। জানুয়ারি থেকে নভেম্বর, মানে এই গত 25 সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি অর্ডার হয়েছে সেই অ্যাপেই, সেই তথ্যটাই কিন্তু তুলে ধরেছে তারা। শুধু তাই নয়, মুম্বাইয়ের এক ব্যক্তি গত 11 মাসে ওই ফুড অ্যাপেই 42,05,000 টাকার শুধু বিরিয়ানি অর্ডার করে ভাইরাল হয়েছেন। হায়দ্রাবাদের এক মানুষ তো 1633 বার বিরিয়ানি অর্ডার করেছেন গত 2 মাসে, আর ঝাঁসির এক বাসিন্দা একেবারে কামাল করে দিয়েছেন, একদিনে 15 রকমের বিরিয়ানি ওই ফুড অ্যাপে অর্ডার করেছেন। সব প্লেট খেয়ে তিনি লিমকার রেকর্ডের নামও এন্ট্রি করে ফেলেছেন, নাম তো তুমিও তুলছো, 9903653992।

0: রূপে ফিউশন যুগে কোন অড কম্বিনেশনের বিরিয়ানি বানিয়ে তুমি চমকে দেবে বলছো সে কথা, আর কাকে তুমি খাওয়াবে সেটাও বলছো। আর তার সঙ্গে সঙ্গে তোমার কাছে চেয়েছি দেখতে জানতে আজকে প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্তি দিবস। নাও শপথ করো পণ, প্লাস্টিক ব্যাগ করব বর্জন, ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ করব না। চাইছি দেখতে স্লোগান, লোকজনকে তুমি করো সচেতন, আমিও সচেতন। সময়ের ব্যাপারে দেখবো তো, এখন চেক করবো 9903653992 কলকাতার বিরিয়ানিতে আলু কিভাবে এলো জানো কি, সেসবও বলবো। থেকে যাও না, আর যে মৌমিতার সঙ্গে 10টা পর্যন্ত সব কিছু জানতে পারবে। এই মুহূর্তে যেমন আমি তোমাকে জানাচ্ছি, আমাকে অ্যাজ ইউজুয়াল সৌভিক সরকার কসবা হালদু থেকে কিন্তু আজও প্রথম মেসেজটা সেন্ড করেছে, এক হাঁড়ি বিরিয়ানি সেন্ড করেছে, সেটা বলাই বরং ভালো। আজকে প্লাস্টিক নিয়ে খুঁটিনাটি অনেক কিছু জানলাম, বেশ ভালো লাগলো। তার দোষগুণ মানে ভোড়াইতেও শুনেছে সেটাও আমাকে জানাচ্ছে, থ্যাংকস আ লট সৌভিক আমার সঙ্গে থাকার জন্য। এরপর সৌভিক যেটা বলছে বিরিয়ানিও করবে, কচু দিয়ে বিরিয়ানিটা ও ট্রাই করবে, ওয়াও দারুণ ব্যাপার। কারণ আর যে মৌমিতা বলেছে অড কম্বিনেশনের বিরিয়ানি কিন্তু দেখতে চাইছে মৌমিতা, ওই মাটন চিকেন নয়, অড কম্বিনেশন কিন্তু চাইছি। আর ক্যারি ব্যাগ নিয়ে আমাদের সৌভিক কি বলেছে, ক্যারি ব্যাগ ও কিচ্ছু ভরবে না, ক্যারি ব্যাগে আমি কিছুই ভরবো না, আমি জানি পরিবেশ দূষণ হবে চারিদিকে, এ আমি খুব ভালোভাবেই মানি। বাহ খুব ভালো, এই স্লোগানটা কিন্তু আমাদের সৌভিক সেন্ড করেছে। তুমি কি বলছো জানিয়ে ফেলো ঝটপট করে। যেমন আমাকে এই মুহূর্তে জানিয়েছে ওটস আর পনির এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বিরিয়ানি বানাবে এবং দিদাকে খাওয়াবে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, ও জানিয়ে দিয়েছে। কিন্তু ও কোনো স্লোগান কিন্তু আর যে মৌমিতাকে সেন্ড করেনি। নিবেদিতা সেন শেয়ারাফুলি থেকে কি লিখছেন, পরিবেশকে সবচেয়ে বেশি দূষণের মূল কারণ হচ্ছে প্লাস্টিক, আর কেন আমাদের প্লাস্টিকের ব্যবহার প্রয়োজন, আগে তো ছিল না, তখন তো আমরা কেনাকাটা করিনি, নাকি মাংসের দোকানে শালপাতা, মুদিখানার দোকানে কাগজের ঠোঙা, বাজারে সুতির ব্যাগ, এগুলো তো ছিল, কোনো অসুবিধা ছিল না। তাই আজকে থেকে শপথ করি প্লাস্টিকের সম্পূর্ণ ত্যাগ করব এবং সবাইকে বলবো। বাহ খুব ভালো, আর আজকে নয় রবিবারে স্পেশাল বিরিয়ানি করবে, একা একা ভালো লাগে না তাই আমাকে যেতে বলেছে, কিন্তু অড কম্বিনেশনটা জানাওনি তাই আর যে মৌমিতা যাবে না। জানিয়ে ফেলো 10টার আগে, নিশ্চয়ই মৌমিতা সবার সঙ্গে শেয়ার করবে এবং তখনই কিন্তু বলে দেবে তোমার বাড়ি মৌমিতা যাবে কি যাবে না বিরিয়ানি ডে সেলিব্রেশন করতে। আর স্লোগানে তো তুমি করছো সচেতন, ভুলো না কিন্তু জানাতে ওই যে ক্যারি ব্যাগে জিনিস ভরি, আরও অনেকভাবে ইউজ করি, কোন কোন কাজে দেখায় সে কারিকুরি বলে ফেলো তুমি, তাড়াতাড়ি বলবো আমিও। আম উৎসব থেকে ইলিশ উৎসবের কথা বলবো, চলছে দুই উৎসবই এই শহর কলকাতায়, আর কলকাতাতেই তো প্রথম বিরিয়ানিতে নরম সুস্বাদু এক টুকরো আলুর দেখা মিলেছে। লখনৌ বা হায়দ্রাবাদি বিরিয়ানিতে অনুবীক্ষণ দুর্বীক্ষণ যা যন্ত্র আছে তোমার বাড়িতে সবকিছু চোখে লাগিয়ে তুমি খুঁজে পাবে না ওই আলুকে, না তুমি পাবে না হাফ আলু, আস্ত আলু, কোনো আলুই তুমি পাবে না ওই বিরিয়ানিতে, মানে লখনৌ বা হায়দ্রাবাদি বিরিয়ানিতে। 1856-তে লখনৌতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবাব ওয়াজেদ আলী শাহকে সিংহাসনচ্যুত করে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল কলকাতার মেটিয়াবুরুজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাতে কি তিনি হচ্ছেন আর কি সেই নবাব, তো নবাবী চাল তো তার বাদ যায়নি মেটিয়াবুরুজে বসেও, কিন্তু তিনি সেই নবাবীর চালেই, এতটুকু তার খামতে ছিল না, তিনি সব কিছু করতেন। তাই একদিন নতুন এক বিরল সবজির সন্ধান পেলেন বাজারে, যেটা কিনা রয়েছে, যেটা শুধুমাত্র বাবুর্চিরা সোজা নিয়ে চলে যায় অভিজাত ঘরে। তো সেই সবজি আলু তাকে নিয়ে সেই বাবুর্চিরা দিলেন বিরিয়ানির দমে সুগন্ধি ঘি আর মাংসের ঝোলে ফেলে, ব্যাস ব্যাস সেই থেকেই নরম তুলতুলে আলু চলে এলো বিরিয়ানিতে, কলকাতার বিরিয়ানিতে আলু এলো এইভাবেই। নবাব নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন কিনা, আর সেই জন্যই বিরিয়ানি নিয়ে এই এক্সপেরিমেন্ট, এবং তারপরেই হচ্ছে সেই সুস্বাদু খাবার। আর এখন কোনো কথা হতে পারে না, এখন আমি যাব, হ্যাঁ ওয়েদার আপডেট আমি তোমাকে নিশ্চয়ই শেয়ার করব। আজকে ফ্রাইডে, গোটা ফ্রাইডেটাই তুমি ফ্রাইড দশায় যাবে না, কারণ বৃষ্টি বৃষ্টি ব্যাপারটা আছে, আজকে সেই মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে এখন যেটা হবে সেটা হচ্ছে রেইনবো নিউ টিউন আসছে, তো সেই নিউ টিউন শুনে নিয়েই কিন্তু আমরা চলে যাব সোজা শুনতে শুনতে কোথায়, ওয়েদার অফিসে।
1: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।
0: ফুলপিশি ও এডওয়ার্ড মুভির সাউন্ড ট্র্যাক থেকেই তো তোমার জন্য এলো এই গানটা, আর এই গানটা শুনতে শুনতে জাস্ট সিনটাও কিন্তু ভিজুয়ালাইজ করো।

0: আচ্ছা, এই গানটা শুনতে শুনতে কি মনে করতে পারছো ওখানে কি রান্নাটা হচ্ছিল, বিরিয়ানি কি হচ্ছিল জানি না, তবে বিরিয়ানি হবে এই রবিবারে, কারণ 1 জুলাই হচ্ছে বিরিয়ানি ডে। তো সময় এগোচ্ছে, মৌসুমি বায়ু অ্যাক্টিভ হচ্ছে, বৃষ্টি এখন ফুল ফর্মে আসছে, উত্তর থেকে আসছে সে দক্ষিণবঙ্গে। বাড়ির বাইরে পা রাখতে গেলে অবশ্যই ছাতাই ভরসা। আর আজকে তো শুক্রবার, ফ্রাইডে, ফ্রাইয়ের দশা হবে না কারণ সূর্য আজকে কমজোরি, কিন্তু বৃষ্টি ভিজে নাজেহাল যাতে না হতে হয় সেই আপডেটটাই আগে ভাগে নিচ্ছি। ছাতার সঙ্গে রেনকোটটাও তুমি ক্যারি করবে কিনা সেই ইনফোটাই তো জানতে সোজা চলে এসেছি আমি হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আকাশের মুড একদম অফ গো, আর যে মমিতার মতো নয়, মানে ক্লাউডি রয়েছে স্কাইটা, আর বৃষ্টির চান্সেস রয়েছে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 33 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বৃহস্পতিবার হাইস্ট টেম্পারেচার ছিল 33.6, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। লোয়েস্ট টেম্পারেচার ছিল 26.7, যা একেবারে স্বাভাবিক। আর বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 95%, মিনিমাম 66%, বৃষ্টি 14.8 মিলিমিটার হয়েছে। তবে হ্যাঁ, ইলিশ খাবে ঠিক আছে ভাই, ফিশারম্যানদের জন্য কিন্তু ওয়ার্নিং মেসেজ রয়েছে, কোনোভাবেই ট্রলার নিয়ে যাওয়া যাবে না আজকে থেকে 6 পর্যন্ত, মানে 6 জুলাই পর্যন্ত, কারণ সমুদ্র থাকবে রাফ। 55 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বওয়ার চান্সেস রয়েছে। 8টা তো বাজতে চলল, অফিসে যাওয়ার সময় এগিয়ে আসছে, আর আসছে এগিয়ে রথযাত্রা থেকে আসছে বিরিয়ানি ডে। আর আজকে তো প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবস, তাই তো তুমি সেন্ড করছো স্লোগান, যাতে হবে লোকজন সচেতন, ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ করব না, করো শপথ, করো পণ, ম্যাজিক নয়, চাইছি স্লোগান। আছে আছে আরও আছে, জানতে চাইছি তোমার কাছে ক্যারি ব্যাগে জিনিস ভরি আর কী কী কাজে সে দেখায়, কারিকুরি বলে ফেলো কিন্তু তাড়াতাড়ি। তবুও বলছি একটাই কথা, একটাই ধ্বনি, এটাই হোক সবার বাণী, ক্যারি ব্যাগের শেষ হোক, সবুজ পৃথিবী বেশ হোক, হবে বেশ, হবে ভালো। ফিউশন বিরিয়ানির কথাও জানিয়ে ফেলো, হতে হবে অড কম্বিনেশন, তাতেই কিন্তু জমবে বিরিয়ানি ডে সেলিব্রেশন। এখন যাচ্ছি নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরছি ঠিক 8:02 তে। ফিউশন বিরিয়ানি কথা থেকে হবে শহরের রীতিকথা, আছে আরও অনেক কথা। আরে বাবা, তাই জন্যই তো তোমায় বলছি তুমি স্লোগান পাঠিয়ে দাও, আর সঙ্গে হবে অনেক গল্প গাথা। স্টে টিউনড 107 FM রেইনবো। আপাতত প্রভুর নাম নিয়েই চলে যাচ্ছি পরের ঘন্টায়, 8:02 তে কিন্তু ফিরছি আর যে মৌমিতা, তোমার সমস্ত মেসেজ নিয়ে, তোমার বিরিয়ানি কথা নিয়ে থাকবো 10টা পর্যন্ত, 8:02 থেকে আমার সঙ্গে থেকো কিন্তু। আপাতত প্রভুর নামে পাঠিয়ে দাও 9903659992 তে। তোমার

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুর দুটো নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন বলে জানা গেছে। উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি নিয়েও আলোচনা হতে পারে। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আজ সূচনা হচ্ছে। পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর, অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যথাযথভাবে যাচাই করে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। নবান্নে গতকাল মুখ্যসচিব এবং বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এ বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কোনো অবস্থাতেই অযোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে আদানি গোষ্ঠী। নিউ টাউনে এই হাসপাতাল গড়ে উঠবে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। জানা গিয়েছে 1000 শয্যার এই হাসপাতালে 500 শয্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য সংরক্ষিত থাকবে। এই 500 শয্যায় যারা ভর্তি হবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রার আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। বিহারের রাজ্যপাল সৈয়দ আদা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: রেইনবো টাইম চেক,
3: রেইনবো টাইম চেক।
4: 8:03 হয়ে 10 সেকেন্ড, তুমি শুনছো শুক্রবারের নমস্কার কলকাতা 107 FM রেনবোয় আর যে মৌমিতার সঙ্গে। আর আজকে তো আষাঢ় মাসের 18 জুলাইয়ের 3 হয়ে গিয়েছে স্নান যাত্রা, আসছে সামনে রথযাত্রা, অফিসিয়ালি বর্ষাকাল। আষাঢ়স্য প্রথম দিবসে বৃষ্টি না হলেও কিন্তু এখন বৃষ্টি কম বেশি হচ্ছে, তবে রবিবার রবি থাকবে কিন্তু ছুটিতে। আপডেট এমনই, বৃষ্টি হচ্ছে বারবার অন্ত, তাই বলে ভেবো না কিন্তু তুমি গরমের হবে বুঝি এবারে অন্ত। ব্রেকিং নিউজে এখন 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল যেমন রয়েছে মনে কিন্তু আছে, চর্চা চলছে বৃষ্টি নিয়েও। একদিনেই নাকি বৃষ্টি হবে শহর কলকাতায়। 200 মিলিমিটার হেভি রেইন অ্যালার্ট জারি কিন্তু হয়ে গিয়েছে শনি রবির জন্য। ভাবছি তো সেটা, এই সোমবার তো আসবো, আবারও সেই গতবারের মতো হবে না তো? বুক জলে পুরো এসছি, এই একদম নমস্কার কলকাতা এসেই শুরু করেছিলাম, মনে আছে তো? 8টার সময় এসেছিলাম, সেই সোজা একদম ট্রাকে উঠে চলে এসলাম, কারণ গাড়ির চাকা নড়ছিল না তো, সেই জন্যই তো কি করবো, ফুল পাঞ্জাব লরিতেই একদম সোজা চলে এলাম নমস্কার কলকাতার টানে। মাঝে মাত্র কালকের দিন, তারপরেই আসছে সেই বিরিয়ানির দিন। হবে তো ফিউশন যুগে অড কম্বিনেশনে বিরিয়ানি ডে সেলিব্রেশন হবে, প্লাস্টিক ব্যাগ মুক্ত পরিবেশও হবে, ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ করব না, করো শপথ করোপণ ম্যাজিক নয়, চাইছি তোমার কাছ থেকে স্লোগান। 9903659992 হার্ট করে খোলা রয়েছে 10টা পর্যন্ত, খোলা তো আছে, শহর কলকাতায় ডিজিটাল ডোমও কিন্তু খোলা রয়েছে, ওই যে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে, সেখানেই তো রয়েছে ডিজিটাল ডোম। কি আছে সেখানে হবে সে কথা থেকে, হবে পুকুরে ইলিশ চাষ করার কথা, হবে ট্রামের কথা, হবে রেলের নতুন অ্যাপের কথা, এত কথার ভিড়ে তুমি কিন্তু ভেবো না ওই যে আমি বুঝি ভুলে গেছি গোনাগুনতি করতে। না না, রথযাত্রা 16 তারিখে হচ্ছে, সেদিনও আমি থাকবো স্টুডিওতে লাইভ, রথের দড়ি হাতেই চলে আসবো, আর হাতের কর গুনেই আমি তোমাকে এবারে বলছি তো, বাকি আছে ঠিক 96 ডেজ, 96 দিন পরেই মা দুর্গা ফুল

ফ্যামিলি আসছেন, বোধন হবে, ষষ্ঠী হবে 96 দিন পরে, পুজো আসছে 96 দিন পরে, অলরেডি 8টা বেজে গিয়েছে, উইকের 5th ডে ফ্রাইডে, ওয়েট করছে তো গোটা দিনটা তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য। আর আমি তো শেয়ার করবই ট্রাফিক আপডেট থেকে, বলবো শহরের রীতিকথা, হবে বিরিয়ানি কথা থেকে, হবে রকমারি গল্প গাথা। এসে তো গেছি একদম, কোথায় এসেছি, তোমার পাশাপাশি, তোমার কাছাকাছি আছি তো একদম 10টা পর্যন্ত। আমি আর যে মৌমিতা, থাকতে হবে কিন্তু তোমাকেও আমার সঙ্গে পাশাপাশি কাছাকাছি।

0: আরে বাবা, এসে তো গেছি, কাছাকাছি আছি, পাশাপাশি আছি, একেবারে 7:02 থেকে এখন তুমি আমি নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। আর এসেছে, আসছে, তোমার স্লোগান থেকে আসছে বিরিয়ানি কথা, আসছে তো নোটিফিকেশন, ট্রেন লেট হলেই কিন্তু মিলছে মেসেজ। শুধুমাত্র তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে বিশেষ একটা অ্যাপ রয়েছে, সেটা তোমাকে ইনস্টল করে নিলেই হয়ে যাবে। সেই অ্যাপটাই নিয়ে এসেছে রেল, যেটা কিনা পাংচুয়ালিটি BZ2 অ্যাপ। হ্যাঁ, এটাই কিন্তু এসেছে, তো যে তোমাকে কিনা ট্রেনের গতিবিধি জানাবে নির্দিষ্ট টাইম টেবিলের শেডিউল থেকে। যদি 15 মিনিটস লেট হয় তাহলে কিন্তু তুমি তোমার মোবাইলে নোটিফিকেশনটা পেয়ে যাবে, যা তোমাকে ট্রেন মনিটরিংয়ে সাহায্য করবে। আরে বাবা, হয়ে গেল তো তার সঙ্গে সঙ্গে ট্রায়াল হয়ে গেল সবুজ ট্রেন। হ্যাঁ, জার্মানিতে পর, তারপরে চীনের পর সেই সবুজ ট্রেনই ছুটলো এবারে হাইড্রোজেন ট্রেন হরিয়ানার জিন্দ থেকে সনিপথ রুটে। তো শহর কলকাতায় এবারে কিন্তু বাড়ছে, যেটা সেটা হচ্ছে ই বাস পরিষেবা বাড়ছে, হলুদ ট্যাক্সিও কিন্তু কনভার্ট হচ্ছে ই ভেহিকলসে। আর কি হবে, নতুনভাবে কিন্তু চালু হবে সেই নতুন পুরনো রুটে কিন্তু ট্রাম, আর ওদিকে খসড়া রেডি গঙ্গার তলা থেকে মেট্রোর মতো। এবারে নতুন রাস্তায় ছুটবে নাকি গাড়ি, সেই প্ল্যানও কিন্তু রেডি। রেডি আমিও লালবাজারে যাব বলে এখন যারা আর যে মমিতাকে শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিংয়ে আছো, তাদের এবারে শহর কলকাতার রাস্তার হালচাল শেয়ার করবো বলেই তো সোজা চলে যাচ্ছি একদম কোথায়, লালবাজারে। তুমি তো শুনে নিলে যে এই মুহূর্তে কলকাতা শহরের রাস্তার অবস্থা কিরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে শহরে মিটিং মিছিল কোথায় আছে। আর হ্যাঁ, ট্রাফিক আইন কিন্তু কড়াকড়ি হয়েছে, একটু এদিক ওদিক হলেই কিন্তু গুনতে হবে জরিমানা। সিগনাল ভাঙলে, মোবাইলে কথা বলতে বলতে ড্রাইভ করলে, হেলমেট ইউজ না করে যদি টু হুইলারে রাইড করো, তাহলে কিন্তু 1000 থেকে 2000 টাকা ফাইন তোমাকেই গুনতে হবে। তবে গুনতে হবে না কোনোভাবেই, ফাইন নেই কোনো মানা 9903653992-তে স্লোগান পাঠানো থেকে ফিউশন বিরিয়ানির কথা সেন্ড করাতে। তো আজকে 3rd July, প্লাস্টিক ব্যাগকে বলো বাই বাই, পরিবেশকে রাখবো যত্নে তাই, আর ক্যারি ব্যাগ নেব না, পরিবেশকে দূষিত করব না। পাঠাও পাঠাও এমন স্লোগান পাঠাও, করো লোকজনকে সচেতন। আর সঙ্গে চাইছি তোমার কাছ থেকে জানতে ক্যারি ব্যাগে জিনিস ভরি আর কি কি কাজে দেখায় সে কারিকুরি, মজাদার উত্তরই কিন্তু চাইছি। আর চাইছি তো জানতে, কাল মাত্র একটা দিন, তারপরেই তো বিরিয়ানির দিন, আর এই ফার্স্ট সানডে আসবার আগেই বলে ফেলে তো অড কম্বিনেশনের বিরিয়ানির কথা। আরে বাবা, আমি ফিরছি, বেশি সময় নেব না, 3 মিনিট 14 সেকেন্ডস পরেই কিন্তু আমি ফিরছি। আর কোথায় ফিরবো, 9903653992 এর কাছেই আমি ফিরবো, তোমার সেই বিরিয়ানি কথা থেকে হবে তো প্লাস্টিক ব্যাগ তাড়ানোর কথা, মানে স্লোগানে তুমি কিভাবে লোকজনকে সচেতন করবে সেই কথাই আমি সবার সঙ্গে শেয়ার করব। নিচ্ছি মাত্র 3 মিনিট 14 সেকেন্ডস, কারণ এখন আসছে রেইনবো নিউ টিউন শুধুমাত্র তোমার জন্য।
1: FM Rainbow, Rainbow New Tune. Rainbow New Tune.

0: কোথায় পাবি রে, মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে, লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: আটটা বেজে ষোলো মিনিট হয়ে 41 সেকেন্ড, তুমি শুনছো 107 FM রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। কলকাতা এখন বর্ষার আমেজে, ফুটবলের মেজাজে। আজকে রাতে তো মুখোমুখি হচ্ছে ইজিপ্ট আর অস্ট্রেলিয়া, আর ভোর রাতে আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে, তাদেরও কিন্তু খেলা রয়েছে সকাল 7টায়। আর এটা ভোর রাতে রয়েছে, আর সকাল 7টায় রয়েছে কালকে, মানে ঘানা বনাম কলম্বিয়া এরা খেলবে। আর সামনে কিন্তু 12th August রয়েছে সূর্যগ্রহণ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড আর স্পেন, এই তিন দেশ থেকে দেখা যাবে ঠিক এই সূর্যগ্রহণ। ওই দেখো 12th August সূর্যগ্রহণ রয়েছে, সেটা শুনলে আর অমনি তুমি প্ল্যান করে ফেললে যে তুমিও বুঝি দেখবে সূর্যগ্রহণ, আর অমনি যেই শুনলে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেন, এই তিন দেশ থেকেই মাত্র দেখা যাবে, মনটা খারাপ হয়ে গেল। আরে মন খারাপ করো না, তুমি কলকাতাবাসী হলেও তুমি দেখতে পাবে সূর্যগ্রহণ রিয়েল টাইমে, কিন্তু পাবে দেখতে। কিভাবে সম্ভব? ওই যে বিআইটিএম এই তো রয়েছে ডিজিটাল ডোম, পৃথিবীর যে কোনো কর্নার থেকে একটা নির্দিষ্ট তারিখে মহাকাশকে কেমন দেখতে লাগবে সেটাও

যেমন দেখতে পাবে এখানে এলে, তেমনই কিন্তু পাবে সূর্যকে নিয়ে সব কিছু ইনফো, সূর্যের সব কিছু মানে সূর্যের ওপর একটা তথ্যচিত্র এখানে এলেই দেখতে পাবে। আর ওদিকে 6 জুলাই ঘটবে আরও এক মহাজাগতিক ঘটনা, ওই দিন লাইভ থাকবো যেমন আমি স্টুডিওতে, সেইটা নিয়ে আমি বলছি না মহাজাগতিক ঘটনা ঘটবে সেটা নয়, কিন্তু ওই দিন সূর্য পৃথিবীর দূরত্বটা অনেকটাই বেড়ে যাবে, মানে 15 কোটি কিলোমিটার কিন্তু থাকবে না, 15 কোটি 21 লক্ষ কিলোমিটার হয়ে যাবে। এমনিতেই 15 কোটি কিলোমিটার আমরা জানি, আর এটা বোঝবার জন্য সেদিন তুমি কিন্তু আসতে পারো BITMA, তো সেখানে প্ল্যান করে ফেলো কি করবে। আমার তো প্ল্যান রয়েছে এখন 9903653992 তে যাবো, চাচ্ছি সেখানেই আমি যাচ্ছি, কারণ সেখানেই ওয়েট করছে বারাসাতের শাওন। শাওন কি বলছে? শাওন টেক্সট করেছে, শাওন বলছে শপথ করো আজকে থেকে প্লাস্টিক বর্জ্য বাড়াবো না, হাতে নেব শাল পাতা আর কাগজের ঠোঙা, পরিবেশ দূষণ আমি করবো না। বাহ, খুব ভালো, এমন একটা স্লোগান যা কিনা লোকজনকে করবে সচেতন, সেটাই আমাদের শাওন কিন্তু সেন্ড করেছে। আর শাওন যেটা বলছে ওই ফিউশন বিরিয়ানি নিয়ে কি বলছে, বারাসাতে একটা দোকান ছিল ওর বাড়ির খুব কাছেই, প্রথম যেবার থেকে বিরিয়ানি ডে পালন করা শুরু হলো, বিরিয়ানি দিবস পালন করা শুরু হলো, সেইবার ওখানে একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হয়েছিল, তৈরি করেছিল সেই দোকানে ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি, খেয়ে কিন্তু ওর মন্দ লাগেনি, শাওনের ভালোই লেগেছে। যদিও বিরিয়ানি ও বানাতে পারে না, কিন্তু যদি ফিউশন বিরিয়ানি বানাতেই হয় তাহলে ইলিশের বিরিয়ানিও বানাবে, আর গিনিপিক বানাবে ওর মাকে, মানে আমাদের আন্টিকে, আর তার সঙ্গে আমাকে। হ্যাঁ, ও সেটাই বলছে, তোমাকেও কিন্তু বানাবো আমি সেই গিনিপিক। ঠিক আছে শাওন, যাবো, কিন্তু গিনিপিক বানানোর জন্য পুরো অ্যাড্রেসটাও তো সেন্ড করতে হয় না, বারাসাতে গিয়ে আমি কীভাবে খুঁজবো শাওন কোথায় আছে, শঙ্করদা কোথায় আছে, এভাবেই তো আমাকে খুঁজতে হবে, তাই না? তাই পুরো অ্যাড্রেসটাও যদি সেন্ড করে দিতে তাহলে আর যে মৌমিতা পুরো লোভী মৌমিতা হয়ে কিন্তু চলে যেত না, গিনিপিক হয়েই চলে যেত। সুভাষদা, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে কি বলছেন, আমি এমন একটা বিরিয়ানি তৈরি করব যার নাম দেবো কাজু চকলেট বিরিয়ানি। ও হো, তার মানে কাজু এবং চকলেট এদের দুজনেরই কিন্তু উপস্থিতি মিলবে এই বিরিয়ানিতে। প্লাস্টিক আমরা করব বর্জন, রোধ করব পরিবেশ দূষণ, এই স্লোগানটাই কিন্তু তিনি আমাদের পাঠিয়েছেন। এবং অনেক সময় বড় ক্যারি ব্যাগ বৃষ্টিতে মাথা বাঁচাতে কিন্তু কাজে লেগে যায়। এক্স্যাক্টলি, এই কারি মানে ক্যারি ব্যাগের কারিকুরিটাই কিন্তু রয়েছে বৃষ্টিতে। সুভাষ দাস, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এই মেসেজ। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে কি বলছে, রজত বলছে ও ম্যাঙ্গো বিরিয়ানি তৈরি করে খাওয়াবে ওর বন্ধুদের। বাহ, সেটা কি পাকা আমি নিশ্চয়ই হবে, তবে কাঁচা পাকা দুটো আমি কিন্তু এখন বাজারে মিলছে, পাকা আম তো আছেই আছে, তার সঙ্গে কাঁচা আমের চাটনিও তো খাচ্ছি আমরা, তাই না? তো কোন আম দুটো, হয়তো দুটো আমি ও এখানে আর কি মিক্স করবে, তো সেরকমই হয়তো ওর আইডিয়াটা রয়েছে, সেরকমই প্ল্যান রয়েছে। আর ইকো ফ্রেন্ডলি ব্যাগ হাতে নাও, প্লাস্টিকের বিদায় দাও। বাহ, দারুণ স্লোগান কিন্তু, ইকো ফ্রেন্ডলি ব্যাগ হাতে নাও, প্লাস্টিকের এবার বিদায় দাও। ক্যারি ব্যাগে জিনিস তো বহন করি, এছাড়া বাড়িতে কোনো একটা জিনিস গুছিয়ে রাখবার জন্য সাহায্য করে ক্যারি ব্যাগ, ভালো খারাপ দুটো দিকই আর কি আছে, সেটাই আমাদের ও রজত আর কি মনে করিয়ে দিচ্ছে। তার সঙ্গে রজত যেটা বলছে, কত স্কুলে নিয়ে গেছে ছোটবেলায় বৃষ্টি হলো, তো ছাতা কাছে না থাকলে মাথায় দিয়ে চলে আসতাম। এক্স্যাক্টলি, এরকমটা কিন্তু অনেক মানুষই করে থাকেন আজও। রজতের সেই ছোটবেলার কথাটা কিন্তু মনে পড়ে গেল, ওই ক্যারি ব্যাগ মুক্তির যে দিন, সেই ক্যারি ব্যাগই কীভাবে ক্যারি করেছিল এবং কীভাবে স্কুল থেকে সে ফিরেছিল সেই কথাটা কিন্তু আজকে রজত মনে করতে পারলো। যাদবেন্দ্রদা কী বলছেন, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার থেকে কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে আমাকে কি বলছেন, সেটাই তো এবার সবাইকে বলবো। বাড়িতে আম কাঁঠাল কলা দিয়ে মানে সবই রয়েছে, এই সমস্ত দিয়ে আমি একটা বিরিয়ানি তৈরি করবো এমনটাই ইচ্ছে রয়েছে, কারণ রবিবার হচ্ছে বিরিয়ানি ডে সেলিব্রেশন, তো সেই বিরিয়ানি ডে সেলিব্রেশন আর যে মৌমিতা সবাইকে বলেছে আজকে অজ কম্বিনেশনের বিরিয়ানি কিন্তু তৈরি করতে হবে, ওই কাচ্চি বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, ওই সমস্ত অনেক খেয়েছি বাবু, ওই সব বিরিয়ানিতে হবে না, এমন একটা বিরিয়ানি তৈরি করতে হবে যে কম্বিনেশনটা একদম অড হবে, কারণ এই চকলেট বিরিয়ানি, রসগোল্লা বিরিয়ানি, এই সমস্ত বিরিয়ানি বানিয়েই কিন্তু লোকজন ভাইরাল হয়েছেন, তাই আমিও চাইছি তুমিও আজকে ভাইরাল হয়ে যাও। এই কাল বাদে পরশুই তো আসছে বিরিয়ানির দিন, মাঝে মাত্র একটা দিন তারপরেই তো বিরিয়ানি দিন, তো সেই বিরিয়ানিটাই তুমি আজকে আমাকে সেন্ড করছো, কিভাবে কি করবে, কাকে তুমি চমকে দেবে, কাকে তুমি খাওয়াবে, সব কথাই আজকে জানাচ্ছো। যাদবেন্দ্রদা আর কি বলছেন, ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ করব না, ক্যারি ব্যাগ মাটিতে মেশে না, একদমই তাই, পরিবেশ দূষণ করব না, সবুজ গাছ কাটবো না, কাপড়ের ব্যাগ সঙ্গে রাখবো, সবুজ পৃথিবী গড়ে তুলবো। বাহ, দারুণ স্লোগান কিন্তু পাঠিয়েছেন আমাদেরকে যাদবেন্দ্রদা, লোকজনকে যা কিনা করবে সচেতন। আর তার সঙ্গে সঙ্গে অ্যাজ ইউজুয়াল যেটা করে থাকেন আমাদের যাদবেন্দ্রদা সেটাই করেছেন, ভোড়াইয়ের কথা বলেছেন, ভোড়াইতে আমার অসাধারণ উপস্থাপনা, প্লাস্টিক ব্যাগের অনেক তথ্য, ইতিহাস, ক্ষতিকারক দিকে সচেতনতামূলক আলোচনা, মন ছুঁয়ে যাওয়া গান, সবকিছু শুনে সমৃদ্ধ হয়েছেন, এই কথা আমাদের যাদবেন্দ্রদা জানিয়েছেন। থ্যাংকস আ লর্ড দাদা, সকাল 6টা থেকে একদম 6টা থেকে আর যে মৌমিতার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ।

বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করবার জন্য FM রেইনবো সহ আমাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আর জে মৌমিতাও কিন্তু আপনাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কারণ আপনি যে সেই সকাল ছটা থেকে আর জে মৌমিতার সঙ্গে রয়েছেন, রয়েছো তুমি, রয়েছো আমি, রয়েছি আমি তোমার সঙ্গে একদম সকাল দশটা পর্যন্ত। আর প্রচুর প্রচুর বার্তা কিন্তু আসছে, প্রচুর মেসেজ আসছে, হ্যাঁ মেসেজ বলবো না, বিরিয়ানি কথা আসছে। অজ কম্বিনেশনের বিরিয়ানি কিন্তু আর জে মৌমিতা তোমাকে আজকে সেন্ড করতে বলেছে, সঙ্গে তোমাকে স্লোগানটাও পাঠাতে বলেছে, কারণ আজকে হচ্ছে ওই প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবস। তাই প্লাস্টিক ব্যাগকে কী করে তুমি একদম টাটা বাই বাই বলবে এবং কীভাবে লোকজনকে সচেতন করবে, সেই স্লোগানটাই কিন্তু আর জে মৌমিতা তোমার কাছ থেকে চেয়েছে। স্নান যাত্রার শেষে এবারে আসছে 16th July রথযাত্রা, আর আসছে নতুন রুটে নতুন লুকে মেট্রো থেকে ট্রাম, কলকাতার ঐতিহ্য তো ট্রাম তুমি আমি জানি, তো সেই অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের প্রযুক্তিতে ভর করে নতুন রূপে কিন্তু আসতে চলেছে এবারে ট্রাম, জুড়তে চলেছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা। মোট 40টা রুটে ছুটবে এবারে ট্রাম, ভিক্টোরিয়ার সামনে মাটির নিচে মেট্রো স্টেশন কিন্তু প্রায় রেডি, যে রুটে জুড়বে ইডেনের সঙ্গে মেট্রো। আর আসছে তো হাই স্পিড বা দ্রুতগতির ট্রাম, আসছে মেট্রো আর ট্রাম এই নেটওয়ার্কে এক সুতোয় বেঁধে ই ট্রিপ গড়ে তোলাই হচ্ছে লক্ষ্য এখন এই শহর কলকাতার। আর তাই তো তোমায় বলছি, শহর কলকাতায় মন চাইলে হারিয়ে যেতেই পারো,

হারিয়ে তুমি যেতেই পারো, শহরে তুমি হারাতেই পারো। শহর কলকাতায় আছে তো গুচ্ছ গুচ্ছ অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, আছে ওয়াটার পার্ক, আছে খেলনা পার্ক, থেকে কত শত মিউজিয়াম রয়েছে শহর কলকাতায়। তাই তো তোমায় বলছে তুমি হারিয়ে যেতেই পারো। আর এবারে আসছে ডলফিন পার্ক, আসছে কলকাতা আই। হ্যাঁ, সেই লন্ডনের মতোই কিন্তু হবে, সেই লন্ডন আইয়ের মতোই কিন্তু হবে কলকাতা আই, যেটা কিনা টেমস নদীর তীরে আছে লন্ডন আই, আর আমাদের শহর কলকাতায় গঙ্গা পাড়ে হবে কলকাতা আই। আর নমামি গঙ্গের অংশ হিসেবে কিন্তু তৈরি হবে এই ওয়াটার ইকো পার্ক, ডলফিন পার্ক, ডলফিন শুশুকে ভরা হবে এই ওয়াটার ইকো পার্ক। প্ল্যান তো পুরো রেডি, রেডি কিন্তু আমিও তোমাকে সাবধান করতে। আরে বাবা, টনটন ইলিশ এখন বাজারে আসছে, ইলিশ কিনতে গিয়ে তুমি হয়ো না কিন্তু ফুলিশ, নকল আসল চিনে তবেই কিন্তু

0: কিনো, ইলিশ, চন্দনা, যাত্রিক, টাকিয়া, পানসা, চৌকা, এই সব কিছু কিন্তু এক রকমের দেখতে, মানে একরকম পুরো ইলিশের মতো। তবে মনে রেখো, চিনে নিও মাথা দেখে, ইলিশের মাথা সূচালো আর আরও একটু বেশি করে যেন সরু, চোখে থাকে একটা লালচে আভার গন্ধ, ছড়াবে পুরো ম ম করে। 500-এর বেশি কিন্তু ট্রলার ভর্তি ইলিশ এখন এসেছে, 3000-এর বেশি ট্রলার কিন্তু ভেসেছে ইলিশ আনতে সাগরে। আমিও যাচ্ছি সাগরে, না যাচ্ছি এখন 9903653992 চেক করতে। আমি যেমন রয়েছি একটা, মানে কোথায় রয়েছি, অবশ্যই টেক্সটে। টেক্সট পাঠিয়েছেন আমাদের অ্যান্ডি কলকাতা থেকে। অ্যান্ডি কি বলছে, সুপ্রভাত এক্সপ্রেস গার্ল মৌমিতা, কিন্তু কোন এক্সপ্রেস সেটা তো বলনি, বন্দে ভারত নাকি রাজধানী নাকি দুরন্ত, কোনটা সেটা তো বললে একটু ভালো হতো, তাই না? যাই হোক, এরপরে কি বলছে আমাদের অ্যান্ডি সেটাই বলছি। আজ প্লাস্টিক ব্যাগ বর্জনের দিন, তো ভালো কাজ এটা যে পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবো আমরা। আমার একটা স্লোগান, মানে আমাদের অ্যান্ডির যে স্লোগানটা পাঠিয়েছে সেটা হচ্ছে, প্লাস্টিক ব্যাগ দূর করো, কাপড় শাল পেপারের ব্যাগ আপন করে পরিবেশকে দূষণ মুক্ত করো। বাহ, খুব ভালো। আর বলছে যে আমের অড বিরিয়ানি কিন্তু বানাবে, আর সঙ্গে যেটাই থাকবে, আম থাকবে, সয়াবিন, আলু, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বানাবে আমাদের আন্টি, এমন একটা ফিউশন বিরিয়ানির কথাই কিন্তু আমাদেরকে সেন্ড করেছেন। কিন্তু কাকে খাওয়াবে সে কথাটা তো বলেনি। এরপরে আমি যেটা বলবো, তরুণ দা, তরুণ কাঁড়ার মেসেজ তো করেননি, শুধুমাত্র একটু ছোট্ট করে করে একটা কি যেন লিখে পাঠিয়ে দিয়েছেন, পাঠান পাঠান বিরিয়ানি, অড ফিউশন বিরিয়ানি তো আমি দেখতে চাইছি, আপনার কাছ থেকেও জানতে চাইছি, তার সঙ্গে এটাও চাইছি স্লোগান, এমন একটা স্লোগান পাঠান যাতে লোকজন হবে সচেতন, সেই আর কি প্লাস্টিক ক্যারি ব্যাগ কীভাবে আর কি বন্ধ হবে ব্যবহার করা, সেই নিয়েই তো আজকে বলেছি আপনাদেরকে স্লোগান সেন্ড করতে 9903653992। এবারে আমি কোথায় যাচ্ছি সোজা, আচ্ছা রয়েছে প্রচুর প্রচুর মেসেজ, তবে সেই মেসেজে যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি আমি নেব। হ্যাঁ, এখন একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক রয়েছে সবার জন্য।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: লিসন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
6: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
7: শুনছেন নমস্কার কলকাতা,
8: নমস্কার কলকাতা
7: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
8: নমস্কার কলকাতা।
9: 8:31 হয়ে 45 সেকেন্ড, তুমি শুনছো আর জে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। দেখো, একটু আগেই তোমার সঙ্গে যেটাই কমার্শিয়াল ব্রেকের যাওয়ার আগেই বলছিলাম যে ইলিশ আনতে সাগরে গেছে, ট্রলার ভেসেছে অনেক, আর আমি আর জে মৌমিতা সাগরে যাচ্ছি না, আমি 9903-65992 তে এই মুহূর্তেও কিন্তু রয়েছি। আমার হাতে এই মুহূর্তে কে রয়েছেন? আমার হাতে এই মুহূর্তে, আরে বাবা, দীঘার খুব কাছাকাছি চলে গিয়েছি, কারণ হলদিয়ায় রয়েছি আমি। হলদিয়ায় পূর্ব মেদিনীপুর থেকে আমাকে মিতালি দি কি বলছেন, মিতালি সামন্ত কি পাঠিয়েছেন সেটাই তো বলছি সবাইকে। মিতালি দি বলছেন যেটা বিরিয়ানি বানাতে চাইছেন উনি, সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। আচ্ছা বেশ, ঠিক আমাদের শাওনের মতোই বলছেন মিতালি দি। তো মিতালি দি কি বলছেন, ইলিশ মাছের বিরিয়ানি এর আগেও বানিয়ে খাইয়েছেন, নিজেও খেয়েছেন, খুব খেতে সুন্দর হয়। বিশেষ করে ওখানে ঘি অনেকটাই কম ব্যবহার করতে হয়, আর ইলিশ মাছের তেলটা ওপর থেকে দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আর কি ভাবতে পারবো না আমি, সেটাই কিন্তু আমাদেরকে।

বলেছেন মিতালি দি। ইলিশ বিরিয়ানি আর বাজারে গেলে যেটা হয়, মানে ইলিশ বিরিয়ানি বানাবেন সেটা বলে দিয়েছেন, আর বাজারে গেলে যদি আমরা ব্যাগ নিয়ে যাই তাহলে প্লাস্টিকের ব্যবহার এমনিই কমে যাবে। আমরা কি করি, একটুখানি ওই বাবুয়ানি চাল দেখানোর জন্য খালি হাতে বাজারে যাই আর প্যাকেট ভর্তি করে নিয়ে আসি বাড়ি, ফিরে আসি, একটু অভ্যাস যদি বদলালেই কিন্তু হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। কিন্তু স্লোগানটা তো চাইছে আর যে মৌমিতা, এভাবে নয়, চাইছি আমি স্লোগান যাতে লোকজন হবে সচেতন। হ্যাঁ, তুমিও পাঠিয়ে দাও না 9903653992 তে। এই মুহূর্তে আমি যাচ্ছি কোথায়, চিত্তব্রতদার কাছে। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে কি বলছেন, আমি মাছলি বিরিয়ানি খেতে চাই পরিবারের সঙ্গে। আচ্ছা, মাছলি বিরিয়ানি কোন কোন মাছ থাকবে সেখানে, শুটকি মাছ নাকি মৌরলা মাছ, সেগুলো একটু বলে দিলেও ভালো হতো। আর প্লাস্টিক ইউজ করব না, আর ব্যবহারের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেব এবার। আচ্ছা বুঝলাম, আর প্লাস্টিক করব না, আর ব্যবহার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেব এইবার, বুঝলাম। এইভাবেই উনি আমাদের পাঠিয়েছেন স্লোগানটা, যে স্লোগান লোকজনকে করবে কিন্তু অবশ্যই অবশ্যই সচেতন। পাঠাও পাঠাও, তুমিও পাঠাও 9903653992 তে। দেখছি তো বিরিয়ানি কথা থেকে তোমার স্লোগান, দেখছি সেই খবরটাও, ইলিশ উঠবে পুকুরের জলে জাল ফেললে। কাকদ্বীপের শুরু হয়েছে তো ইলিশ চাষ, মিলবে এবারে সেই ইলিশ কোথায়, বাজারে। সাগরের ইলিশ তার সঙ্গে পুকুরের ইলিশ দুটোই কিন্তু আসবে, এবং দুটোর স্বাদই নাকি এক রকম হবে। আর ওদিকে ধরা পড়েছে 60 কেজি ওজনের এক বাঘা, আর যেটা কিনা মনস্টার বলে, তো সেই মনস্টারকে জালে টেনে আনতে এখন আর কি হিমশিম খেয়েছে আমাদের ফিশারম্যানরা। বর্ষা আসতেই তো রকমারি মাছ রয়েছে, রকমারি ফিশ রয়েছে, এখন ফিশ বাজারে তারা হাজির। তো প্ল্যান করো, আজকে পাবদা, গলদা নাকি ইলিশে সারবে তুমি লাঞ্চ। বাজারমুখী তো হতে হবে এবার, মুখে কিছু দিতে হবে তো, কারণ 8:30 অলরেডি বেজে গেছে, 8:34 হয়ে গেছে, ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে। আর সেই জন্য তোমাকে বাজারমুখী হতে হবে এবং ঠিকঠাক করে রান্না বান্না করে খেতে হবে। আরে এই বর্ষার মরশুম চিংড়ি কেন, ইলিশ এলে জমবে ভালোই, ইলিশ চিংড়ি দুটোই কিন্তু চলবে, হোক না ঘটি হোক না বাঙাল, তাতে কি, রান্নাবান্নাটা জমিয়ে করলে সবই চলবে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক,
4: রেইনবো টাইম চেক।
5: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:39 হয়ে 13 সেকেন্ড। আজকে তো উইকের ফিফথ ডে, আমেজটা কিন্তু মানে কীরকম বলো তো, ছুটি ছুটি নেই আসলে, ছুটো ছুটি করতে হবে না, যেতে হবে বাজারে, যেতে হবে অফিসে। শরীর ছোটাতে গেলে যেটা চাই সেটা হচ্ছে সময় মতো খাবার দাবারটা চাই, আর এখন বাজারমুখী হতে হবে কারণ 8:39 অলরেডি হয়ে গিয়েছে। আর আসছে এখন এই মুহূর্তে ঝাঁকে ঝাঁকে ইলিশ, মরশুমের প্রথম ইলিশ কিন্তু ঢুকে গিয়েছে বাজারে অলরেডি। কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমার মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে টন টন ইলিশ। দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ এইসবের জানা আছে কি? জানা নেই তো, তাহলে দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই টিউন করতেই হবে 107 FM রেইনবো।
6: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর?
7: Price tag.
5: লাফিয়ে লাফিয়ে চড়ছে দাম গো, শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দাম বাড়ছে। চন্দ্রমুখী আলু সেটা কিন্তু আছে তার মতনই, একই জায়গায় আছে। আলুর দামটা কিন্তু তেমন একটা বাড়েনি, কিন্তু বাদবাকি সমস্ত কিছুর কিন্তু জিনিসের দাম বাড়ছে। আটা থেকে ময়দা দামে তুলছে ফায়দা, লাল শাক থেকে কলমি শাক 10 টাকা আঁটি ভীষণ তেতো উঠছে, সেও কিন্তু এখন 60-70 বিকোচ্ছে। ঝিঙে রয়েছে 40, আদা তো কবেই সেঞ্চুরি ক্রস করেছে, ডাবল সেঞ্চুরি ক্রস করে গেছে। শীতের সবজি গাজর বিট সবই আছে বাজারে, তবে সেগুলো ওই 60-70 টাকার মধ্যে ঘুরঘুর করছে। আর গাঁটি কচু থেকে ওই পটল, তারাও কিন্তু মোটামুটি 30-35 এরকমের মধ্যে কিন্তু ঘুরঘুর করছে। লাউ আছে বাজারে, সাইজ অনুযায়ী তার দাম রয়েছে। আর ওদিকে কিন্তু বাজারে রয়েছে এখনও পর্যন্ত হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, সমস্ত আম কিন্তু মিলছে, আর সেই সমস্ত দাম মোটামুটি 70 টাকা কেজি থেকে 100 টাকা, আবার কোনো কোনো আম কিন্তু 150 টাকা কেজিও মিলছে। চৌষা আমের কিন্তু এখন সেরকমই দাম। ডাবের সঙ্গে নেই এখনও পর্যন্ত কোনোভাবেই ভাব, কারণ ডাব এখন মিলছে 80-90 টাকা। গলা ভেজাবে যে একটু বাজারে গিয়ে তার আর উপায় নেই। এত গেল সবজি থেকে ফলের বাজারের কথা। চিকেন যদি কিচেনে আনতে চাও তাহলে তোমায় মোটামুটি 300 টাকা মতন খরচ করতে হবে। আর মাছের বাজারে তো আছে রুই, কাতলা আছে 230-270 টাকার মধ্যেই তারা ঘুরঘুর করছে আর ঘোরাঘুরি করছে। তার সঙ্গে সঙ্গে যেটা সেটা হচ্ছে ঘটি বাঙাল দুই বাড়িতে যেটা চলে যায় সেটা হচ্ছে ইলিশ। ইলিশও আছে, চিংড়িও আছে বাজারে। বাগদা থেকে গলদা তাদের দাম মোটামুটি রয়েছে ওই 600-900 এরকম। আর ইলিশের কথা তোমাকে যখন বলেছি, ইলিশ তো আছে, ইলিশের দাম রয়েছে 1000, 1200, 1400, 2200 এরকম কিন্তু রয়েছে দাম, যেটা কিনা ওজন অনুযায়ী হচ্ছে। এবারে রূপালী শস্য থেকে কোথায় যাব, ফিরে যাচ্ছি আমি এবার সোনালী ধাতুর দিকে। দাম কমেছে এখন কিন্তু 1 লাখ টাকা ছুঁয়ে আছে ঠিকই, তবে দামটা কিন্তু কমেছে। রথের সামনেই রথ আসছে কিনা, তো সেই রথের বাজারের দাম তো মোটামুটি মেকিং চার্জে ছাড়টার দেবে। আর সোনার দামটা যেভাবে কমছে তাতে রথেও কিন্তু একটু আধটু সোনা কেনা গেলেও যেতে পারে, কারণ 1,34,000 টাকা মতন রয়েছে এখন এই মুহূর্তে 22 ক্যারেট সোনার দাম। তাহলে কি করবে ভেবে দেখো। তবে এটাও করতে পারো, যদি সোনা কিনতে গেলে খুব একটা চাপ টাপ লাগে পকেটে, তাহলে তুমি ওই মুহূর্তে একটাই কাজ করতে পারো, একটা মিষ্টি করে গান শুনিয়ে দিতে পারো। সেই গানটাই তো আর যে মৌমিতা তোমার জন্য রাখছে, যে গানটা শুনে ফিয়ান্সের মনটা রীতিমতো তুমি জয় করতে পারবে, আমি হলপ করে বলতে পারি।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: Shunchen. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
1: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
3: Rainbow Time Check. Rainbow Time Check.
4: 8:46 হয়ে 42 সেকেন্ড, ঘড়ির দিকেও চোখ যাচ্ছে, চোখ যাচ্ছে 9903659992 এর দিকেও, আর চোখ যাচ্ছে আমার মহাকাশের দিকেও, কারণ সেখানে তো যাচ্ছে আবারও রকেট। আর তার সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে আসছে স্লোগান থেকে রকমারি বিরিয়ানি কথা, বিরিয়ানি খাও না তুমি, যত খুশি খাও। আর তার সঙ্গে অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে শশা এবং জলও কিন্তু খেও, কারণ ডায়েটের রেখো টক দই, বৃষ্টি বারবারন্ত হলেও গরমে নেই যে অন্ত। আর ওদিকে ওদের ডায়েটও কিন্তু চেঞ্জেস এসেছে, ওআরএস এ চুমুক দিচ্ছে শিম্পাঞ্জি, শশা তরমুজে মজেছে খরগোশ থেকে ক্যাঙ্গারু হাতি, আর মাটন কিন্তু একদম অফ হয়ে গেছে। তাই বাঘের মনটা একটু খারাপ হলেও চিকেনে এবং মহিষেই ভরাচ্ছে সে পেট, চিকেনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর গরিলা লস্যিতে চুমুক দিচ্ছে, হোস পাইপে ভিজছে বাঘ, সিংহ, সবাই স্প্রিংলার।

স্নান সারছে পাখি, বেড়েছে কিন্তু তাদের চিড়িয়াখানাতে কুলারের সংখ্যা, আর বেড়েছে তো সেন্ড করা বার্তা তোমার কাছ থেকে যা আসছে 9903653992 তে। সেই বার্তাতে তো আমি যাবো, তবে যাওয়ার আগে তোমাকে যেটা বলবো, আমার কেন মহাকাশে চোখ যাচ্ছে, বিক্রম ওয়ান, হ্যাঁ সেই রকেটই কিন্তু যাত্রা করবে মহাকাশে, সঙ্গে পেলোড নিয়ে যাবে নির্দিষ্ট কক্ষে, সেই পেলোডটাকে সে রাখবে এবং ওটাই হচ্ছে তার কাজ। কিন্তু একটা রকেট অনেক কৃত্রিম উপগ্রহ বা যন্ত্র নিয়ে ভারতের মাটি থেকে মহাকাশে পৌঁছেছে, তার মধ্যে নতুনটা কী আছে এমন তো আগে বহুবার হয়েছে, এমন কি ইসরো পর্যন্ত বিদেশের কৃত্রিম উপগ্রহ সেও কিন্তু মহাকাশে পাঠিয়েছে। তাহলে কী হলো, আসলে প্রথমবার মহাকাশে পেলোড নিয়ে উড়ে যেতে চলেছে আমাদের এই রকেট, যা তৈরি হয়েছে বেসরকারি উদ্যোগে, কিন্তু এই রকেটটা আমাদের দেশ ভারতই কিন্তু পাঠাচ্ছে। আর কোনো কথা না, আমিও এখন পাঠাচ্ছি, আমিও এখন চোখ রাখছি যেখানে কিনা তুমি পাঠাচ্ছ তোমার কথাগুলো, মানে 9903653992 এ আমি চলে যাচ্ছি। অর্জুন সিং তামিলনাড়ু থেকে কি বলছেন, অর্জুন বলছে যে মাংস ছাড়া বিরিয়ানি সেটা হবে সয়াবিনের চাপ দিয়ে বানিয়ে। ওহো বাবারে বাবা, ভাবতে পারছি না কি চাপ ব্যাপারটা। আমি তো মাঝে মধ্যেই খাই, মানে আমাদের অর্জুন সিং সেটা খায়, সেটা সে বলেছে। আর অর্জুন তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্লোগানও পাঠিয়েছে, প্লাস্টিক থেকে মুক্তি হোক জীবনের মূল্যবান ব্রতি। বাহ দারুণ ব্যাপার। এর সঙ্গে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি কোথায়, শ্যামপুর হাওড়ায়, একদম তামিলনাড়ু থেকে শ্যামপুর হাওড়ায় চলে এসেছি, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়ায় দীপক দা রয়েছেন। দীপক কুমার তুং কি বলছেন, আমি আমার বাগানের বিভিন্ন সবজি যেমন ঝিঙে, করলা, বেগুন, লোটে ডাঁটা, লাউ ডাঁটা, কুমড়ো, পেঁপে সব দিয়ে সবজি বিরিয়ানি বানাবো, আর সেটা সমস্ত লিসনারদেরকে কিন্তু খাওয়াবে, সঙ্গে আমাকেও খাওয়াবে, এমনটাও কিন্তু বলে দিয়েছেন আমাদের দীপক দা। ঠিক আছে দীপক দা, যাচ্ছি আমি। প্লাস্টিক এবার সর্বকালের করিব বর্জন, গর্জে ওঠো প্রতিবাদে সবাই, প্লাস্টিক ছাড়াই বাজারে যাওয়া চাই। বাহ দারুণ একটা স্লোগান কিন্তু আমাদের পাঠিয়েছেন দীপক দা। তবে প্লাস্টিকের ভালো যে গুণগুলো আছে সেটা হচ্ছে, যেমন বাজারে গেছি বৃষ্টি এসে গেছে, ব্যাস প্লাস্টিকটা মাথায় দিয়ে দাও, কোনো রকমে দৌড়তে দৌড়তে বাড়ি চলে এলাম, মাথাটা আর ভিজলো না, এমনটাও কিন্তু প্লাস্টিকের কারিকুরি রয়েছে, যেখানে ছাতার কিন্তু জুড়ি হিসেবে সে রয়ে গিয়েছে। এর সঙ্গে কিন্তু রয়েছে তুমি, রয়েছি আমি, ঠিক 10টা পর্যন্ত তোমার সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে কে রয়েছেন, মাধাই দা রয়েছেন। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে কি বলছেন, মৌমিতা নমস্কার কলকাতা, পরিচালনা মানে গঠনমূলক তথ্যবহুল অনুষ্ঠান উপহার পাওয়া, আর সঙ্গে থাকে বিষয় থাকে যেটা অভিনব, আর আজকে যেমন বিষয়টা ভীষণভাবে ইউনিক সেটাই কিন্তু আমাদের মাধাইদা বলছে। থ্যাংকস আ লর্ড দাদা, যেটা উনি বলছেন মাধাইদা, অড কম্বিনেশনে বিরিয়ানি বানাবেন সেটা হচ্ছে পুঁটি মাছের বিরিয়ানি। আচ্ছা বেশ, বড় সাইজের ডিম অলা পুঁটি মাছ গাওয়া ঘিয়ে ভেজে নিতে হবে, তারপর যেভাবে বিরিয়ানি তৈরি করে দম পদ্ধতিতে সেভাবেই তিনি দম দিয়ে করবেন এই পুঁটি মাছের বিরিয়ানি। বেশ বেশ খুব ভালো, অড কম্বিনেশনে বিরিয়ানি কিন্তু খাওয়া চার খেতে দেবে, চমকে দেবে কাকে, মৌমিতাকে, আর যে মৌমিতাকে, সেটাই তো আমাদের মাধাইদা বলছেন। ঠিক আছে দাদা, এমন বিরিয়ানি যখন আপনি খাওয়াবেন ভালোবেসে, তখন নিশ্চয়ই মৌমিতা প্রেজেন্ট প্লেস বলবে সানডেতে, কিন্তু আমি খাবো না, আমি বলছি না, মাধাইদা বলছেন, কারণ বিরিয়ানি একদম পছন্দ হয় না আমাদের মাধাইদার। আর বাড়িতে প্লাস্টিকের ক্যারিব্যাগ এলে সেগুলোতে মাটি ভরে বিভিন্ন সবজি চাষ করেন। বাহ খুব ভালো, এমনটা যদি একটু আর কি সবাই করে থাকেন তাহলে বেশ বেশ বেশ ভালো হয়। যেমন লঙ্কা গাছ বসিয়েছেন, বেগুন গাছ, তারপর পাতিলেবু গাছ লাগিয়েছেন, এইভাবে কিন্তু ক্যারিব্যাগ ব্যবহার করেন। আর ক্যারিব্যাগ বর্জনের স্লোগান এটাই হবে, পরিবেশ রাখতে দূষণমুক্ত, ক্যারিব্যাগ বর্জন করে চট ও কাপড়ের থলি করো যুক্ত। বাহ খুব ভালো, এইভাবেই কিন্তু স্লোগান পাঠিয়ে লোকজনকে করাই যায় সচেতন, মাধাইদা যেমনটা করেছেন বহরু ঘোষপাড়া থেকে। আছে আছে আছে, এখনও অনেক অনেক অনেক কথা বাকি রয়েছে। আজকে তো শুক্রবার, শুক্রবার তো সেই শুক্রবারে শহর কলকাতায় বৃষ্টি হচ্ছে যেমন, তেমন কিন্তু শুক্রগ্রহেও হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এই মুহূর্তে হয়তো শহর কলকাতায় কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও আবার হচ্ছে না, যেমন আকাশবাণীর চত্বরে কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি নেই। আর তবে দক্ষিণ কলকাতায় হচ্ছে কিনা সেটা আর যে মৌমিতে এই মুহূর্তে জানে না, তুমি কিন্তু জানাতে পারো 9903653992 তে, কারণ হাট করে রয়েছে 10টা পর্যন্ত সেই নাম্বারটা। আর এর মধ্যে যেটা বলছি সেটা হচ্ছে, এখন তো চলছে বন মহোৎসব, এক সপ্তাহ ধরে চলবে এই উৎসব। গবেষকরা তো বলছেন গাছ কমছে বলে নাকি বাড়ছে বজ্রপাত, বাড়ছে তো তার সঙ্গে আনরিড মেসেজের সংখ্যা। ভালোবাসি আমি মেসেজ দেখতে, ভালোবাসি আমি কথা বলতে, ভালোবাসি আমি গান শুনতে, গান শুনি নানা ধরনের, এমন কিছু গান আছে যা আমাকে তোমাকে নস্টালজিক করে তোলে, যা শুনলে সত্যি সত্যি নাচতে ইচ্ছে করে, নাচতে বাধ্য হই আমরা। আসছে তেমনই একটা গান 107 FM রেনবো ইন্ডি পপ, নাজিয়ার গাওয়া সব নাম্বারই কিন্তু সুপার ডুপার হিট। নাজিয়ার লাইফ স্ট্রেসে ভরা হলেও তার গান শুনলে কিন্তু তোমার আমার লাইফ থেকে একদম স্ট্রেস গুড বাই বলে দেয়। তাহলে চলো, এখন আর দেরি নয়, সোজা চলে যাচ্ছি নাজিয়ার ইন্ডি পপে।

আটটা বেজে 56 মিনিট হয়ে 47 সেকেন্ড হয়ে গেল, 9টা বাজতে চলেছে। ব্যস্ত তুমি, ব্যস্ত কিন্তু শহর কলকাতা নিজের বদল ঘটাতে, আর ব্যস্ত আমিও কিভাবে বলো তো, আরে 9903653992 চেক করতে। এই মুহূর্তে আমি সোজা চলে যাচ্ছি মুন্না সর্দারের কাছে। মুন্না হাওড়া মুন্সি ডাঙ্গা থেকে আমাকে স্লোগান পাঠিয়েছে, দারুণ একটা স্লোগান কিন্তু ও আমাদেরকে সবাইকে সচেতন করার জন্য পাঠিয়েছে। সেটা হচ্ছে, ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ করব না, আমরা হব না অবুজ, পরিবেশকে করব সবুজ। দারুণ কিন্তু স্লোগানটা পাঠিয়ে ও সবাইকে সচেতন করবার চেষ্টা করেছে মুন্না। কিন্তু মুন্না বিরিয়ানির কথা তো বলনি, অড কম্বিনেশনের বিরিয়ানিও তো আর যে মৌমিতা আজকে তোমাদের সবাইকে পাঠাতে বলেছে, কারণ মাঝে মাত্র একটা দিন, তারপরেই তো বিরিয়ানির দিন। আর এইবারে কিন্তু বিরিয়ানিটা অড কম্বিনেশনেই হবে সেলিব্রেশন করা, তো সেই রকমই একটা অড কম্বিনেশনের বিরিয়ানি কিন্তু তোমার কাছ থেকে চাইছি দেখতে। আর আজকে তো শুক্রবার, গোটা

দিনটা কিভাবে কাটাবে তুমি সেটা তো নিশ্চয়ই এতক্ষণ ধরে প্ল্যান হয়ে গেছে এবং হয়তো বেরিয়েও পড়েছো। আমিও বেরিয়ে পড়ছি। আরে বেরিয়ে পড়ছি মানে আমি স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছি না, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, দশটা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, আপাতত যাই।

0: রাজীব রঞ্জন সিং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। গ্রামীণ এলাকার স্থানীয় প্রশাসনের জন্য ষোড়শ অর্থ কমিশনের অনুদান কাজে লাগানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা নিয়ে এখানে আলোচনা হবে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণী শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সেই বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা ও অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান প্রদেশে একটি দুর্ঘটনায় মৃত হয়েছে 9 তীর্থযাত্রী সন্ন্যাসীর। সূত্রের খবর, 11 এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রী দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 জন, পরে হাসপাতালে আরও 4 জনের মৃত্যু হয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 16 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। এখন তুমি হয়তো রেডি হচ্ছ অফিসে যাবে বলে, আর মৌমিতাকে রেখেছো ইয়ারফোনে। তোমাকে বলছি, ছাতাটা ক্যারি করতে ভুলো না, জল ভরা মেঘ কিন্তু এখন শহরে হাজির। ভরা তো আম, ভরা আম রয়েছে, ভরা আম থেকে ইলিশ সব কিছু কিন্তু এখন শহর কলকাতায় পুরো ভরে রয়েছে। আজকে তো অফিস ডে, নো ছুটি হবে, শুধুই ছুটোছুটি, ছুটিতে যাচ্ছে না, এর মধ্যেই বরুণ দেব। আবারও কিন্তু নতুন করে নিম্নচাপ চাপে ফেলতে রেডি রয়েছে রেডি ঘূর্ণাবর্ত, সেও কিন্তু ঘুরঘুর করছে। আর তোমাকে বলছি, দামিনী অ্যাপটা ইনস্টল করেছো তো, বাজ পড়বার আগে কিন্তু তোমাকে সাবধান করবে এই দামিনী অ্যাপ, সে কিন্তু রেডি রয়েছে রেডি। আমিও তোমার সেন্ড করা স্লোগান থেকে চেক করব তো ফিউশন বিরিয়ানির কথা। আর আজকে তো প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। আরে হ্যাঁ, ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ করব না, করো শপথ করো পণ, ম্যাজিক নয় চাইছি স্লোগান। দাঁড়াও দাঁড়াও, আরও আছে, জানতে চেয়ে তোমার কাছে ক্যারি ব্যাগে জিনিস ভরি আর কি কি কাজে সে দেখায় কারিকুরি, বলো কিন্তু তাড়াতাড়ি। তবুও বলছি একটাই কথা, একটাই ধ্বনি, এটাই হোক সবার বাণী, ক্যারি ব্যাগের শেষ হোক, সবুজ পৃথিবী বেশ হোক, হবে বেশ, হবে ভালো। ফিউশন বিরিয়ানির কথা চটপট তুমি বলে ফেলো, হতেই হবে অড কম্বিনেশন, তবেই জমবে এই রবিবারে বিরিয়ানি ডে সেলিব্রেশন। 10 পর্যন্ত তাই তো লাইভ আছি তোমার সঙ্গে, আছেন এই ঘন্টায় ডক্টরও, আর নেব তাঁর সাজেশন। আছি তো 10 পর্যন্ত, এনজয় করো মন দিয়ে, সিন্ডারেল্লা মনেই তো এই ঘন্টায় আর যে মৌমিতা থাকছে তোমার সঙ্গে।

সিন্ডারেল্লা মনেই তো ফিরে এসেছি চেনা জানা ঘরে। তুমি আমি এখন এই মুহূর্তে নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায় চলে এসেছি, আর চেনা সেই পরিবেশটাই কিন্তু এখন শহর কলকাতায় রয়েছে। মানে একেবারে রোদ ঝলমলে আকাশ, ঠিক মৌমিতার মতো নেই, একদম আকাশের মুডটাও কিন্তু অন হয়ে গেছে। আর এইদিকে আকাশের মুড যেমন অন হয়েছে, তার সঙ্গে সঙ্গে টন টন ইলিশ আসছে কিন্তু এবারে বাজারে, একেবারে ছেয়ে যাবে ইলিশ। আগামী দিন দশকের মধ্যে কিন্তু টাটকা ইলিশ আসছে ট্রলার ভর্তি করে, এমনই কিন্তু আপডেট রয়েছে। আর চলছে ইলিশ স্পেশাল ভুড়ি ভোজ, এখন ওয়েস্ট বেঙ্গল ফিশারিজের নলবনে যে রেস্তোরাঁ রয়েছে সেখানে গেলেই কিন্তু তুমি পেয়ে যাবে। আর এই উইকেন্ডে গঙ্গায় ভেসেও কিন্তু সেলিব্রেট করতে পারো ইলিশ পার্বণ, রয়েছে সেই সুযোগও। তার জন্য ওয়েস্ট বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ওয়েবসাইট পেজটা একবার চেক করে নাও। তো এই যে 6 মেট্রিক টন লক্ষণভোগ আর আম্রপালি ইটালি থেকে আরবে গিয়েছে ঝুড়ি ভর্তি করে, তাতে কি আম চলে গেছে? মানে তুমি কি আম পাচ্ছ না? আরে বাবা, তো এই জন্যই তো তোমায় বলছি নিউ টাউনে চলে এসো আম উৎসবে। এখানে রয়েছে বিদেশি ব্যানানা আম থেকে রয়েছে আলফানসো, আছে অস্ট্রেলিয়ার RE2, হ্যাঁ RE2 নামে কমলা বর্ণের একটা আম রয়েছে, টেস্ট করতে পারবে তুমি যদি একবারটা চলে আসো এখানে। কেনসিংটন প্রাইড এই থাইল্যান্ডের আম হচ্ছে এটা, এই যে আমটার কথা বললাম, দারুণ নাকি খেতে। আর আজকে তো শুক্রবার 3rd July, আজই কিন্তু ডেস্টিনেশন হতেই পারে তোমার নিউ টাউনে। এখানে এসে সোনাঝুরি হাট হয়ে আম উৎসবে তুমি কিন্তু একটাবার ঘুরে যেতেই পারো বিকেলবেলার দিকে এলে। কলকাতায় বসে তুমি টেস্ট করতে পারবে বিদেশি সব রকমারি আম। হ্যাঁ, তোমার আমার শহর কলকাতার যে বা আমাদের বাংলার আম যেমন গেছে এই মুহূর্তে আরবে রয়েছে, ইটালিতে রয়েছে আম্রপালি এবং লক্ষণভোগ আম চলে গেছে 6 মেট্রিক টন, ঠিক সেরকমই কিন্তু বিদেশ থেকেও আম চলে এসছে নিউ টাউনে। সেই বিদেশি আমেরই কিন্তু আম উৎসব চলছে এখন নিউ টাউনে। তাই সোনাঝুরি হাট হয়ে আজকে অথবা কালকে কিংবা পরশু দিন তুমি চলে আসতেই পারো এই আম উৎসবে একটাবার এসে এই বিদেশি আমগুলো টেস্ট নিতে। আমিও পারবো চেক করতে রকমারি ফিউশন বিরিয়ানি, কথা থেকে দেখতে পারবো আমি তোমার স্লোগান যা করবে কি না লোকজনকে দারুণভাবে সচেতন। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি 9903653992 তে, কারণ এখানেই রয়েছেন শ্যামলেন্দু দাস, শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে। কি বলছেন তিনি? বলছেন যে তাঁর মতে প্লাস্টিকের বিকল্প হতে পারে চটের ব্যাগ এবং তার সঙ্গে শালপাতা আর মাটির ভাঁড়ের ব্যবহারটা যদি একটু বাড়ানো যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, সেটা তো বুঝলাম, কিন্তু যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে একটা স্লোগান জানতে চেয়েছি, আর আর তার সঙ্গে একটা অড কম্বিনেশনের বিরিয়ানিও কিন্তু খেতে চেয়েছি, না খেতে না চমকে যাতে আমাকে দেওয়া যায় সেটাই আমি বলেছি, এবং কাকে খাওয়াবেন সে কথাটাও কিন্তু আজকে অবশ্যই জানাবেন আমাকে। শ্যামলেন্দুদা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে একটা যে ফিউশন বিরিয়ানি হতে পারে সেটা হচ্ছে সয়াবিন এবং নুডলস, পুরো বাস নুডলস দিয়ে কিন্তু তৈরি করবেন শ্যামলেন্দুদা এমন বিরিয়ানি। তো সেই কথাই আজকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে আমি সোজা যাচ্ছি কোথায়, কৃষ্ণ

0: কৃষ্ণেন্দুদা, হ্যাঁ এর আগের মাসে আমি কিন্তু কৃষ্ণেন্দুদাকে সেইভাবে আমার শোতে পাইনি। যাই হোক কৃষ্ণেন্দুদা কি বলছেন একটু দেখি। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে বলছেন, মর্নিং স্কুল, এই তো বলে দিয়েছেন, মর্নিং স্কুল থাকায় তোমার মূল্যবান অনেক অনুষ্ঠান মিস করেছি। সত্যি তাই, এই কদিন তো মর্নিং স্কুল হলো, তবে আজকে ভোড়াইতে এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান তথ্যপূর্ণ অনুষ্ঠান তুলে ধরার জন্য আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন কৃষ্ণেন্দুদা। আর এরপরে কৃষ্ণেন্দুদা যেটা বলছেন, অন্যরকম বিরিয়ানি যদি সম্ভব হয় তবে পটল আর চিংড়ির বিরিয়ানি উনি করবেন। বন্ধুরা কিন্তু 2002 সাল থেকে পাতলা প্লাস্টিকের নিষিদ্ধ ক্যারি ব্যাগ বাড়িতে আর আনে না, বাহ খুব ভালো। পাশাপাশি নানা রকমের বার্তার মধ্যে দিয়ে মানুষকে সচেতনতার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমাদের কৃষ্ণেন্দুদা। আসুন না আমরা সবাই মিলে এই অঙ্গীকার করি, দোকান মালিকেরা যতই দিন না পাতলা প্লাস্টিক আমরা কিন্তু নেব না, এটাই হোক সচেতন বার্তা। হ্যাঁ ঠিক তাই, এটা হতেই পারে, কিন্তু স্লোগানে একটু জানালে বেশি ভালো হতো। যাই হোক কৃষ্ণেন্দুদা আমাদেরকে পাঠিয়েছেন রানাঘাট পায়রাডাঙ্গা থেকে এই বার্তা, এই মেসেজ। আর এর মধ্যেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, স্টুডিওর ঘড়িতে 9:11 অলরেডি হয়ে গিয়েছে, আসছে তোমাদের বার্তা, পাঠাতে থাকো, তুমি তো সেন্ড করছোই বিরিয়ানি কথা থেকে স্লোগান, আসছে বিরিয়ানি ডে, আসছে রথযাত্রা, রথেই যেতে পারো এসি বাসে চড়ে কলকাতা থেকে পুরী, চালু হয়েছে তো সরকারি বাস সার্ভিস, মাত্র 50% ভাড়া লাগছে মেয়েদের। আর শহর কলকাতায় হচ্ছে রিং রোড, সাজছে কলেজ স্ট্রিট, বইপাড়া লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে কিন্তু এই আমাদের বইপাড়া সাজতে চলেছে। আর ওদিকে বদল তো হয় আমাদের শহর কলকাতার, যেমন বদল হয় তেমনই কিন্তু বদল হয় আমাদের শরীরের, আমাদের স্বাস্থ্যের। আজকে রোগা তো কালকে মোটা, বেড়ে যায় তার সঙ্গে ব্যথা, একটা নাম তো খুব কমন, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড এখন ঘরে ঘরে, এটা একটা ক্রনিক ডিজিজ হয়ে গিয়েছে। তাই আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে, আচ্ছা এই এইবার কি মানে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে কি করব, শরীরে যদি বেড়ে যায় তাহলে কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে? আচ্ছা মুড়ি, টমেটো, মুসুরির ডাল এইসব কি জীবনেও ছোঁয়া যাবে না? কাদের বেশি হয় ইউরিক অ্যাসিড? ব্লাড টেস্টেই কি শুধু ধরা পড়ে? শুধুই কি ওষুধেই হয় ট্রিটমেন্ট? এমন অনেক প্রশ্নের উত্তর শুনবো, জানবো মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে। হ্যালো ডক্টরে ফিরছি একটু পরে তাঁকে সঙ্গে নিয়ে। তাহলে আপাতত চলো আমরা এখন একটু রেইনবো ফ্ল্যাশ ব্যাকে চলে যাই।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: বয়স বাড়লে আড্ডাও জমে, বয়স বাড়লে আবার তার সঙ্গে সঙ্গে শরীরেও অনেক রকম রোগ বাসা বাঁধে। বয়স বাড়লে হাঁটুতে ব্যথা হবে, পায়ের পাতায় ব্যথা হবে, হাজারটা রোগ হবে, এই কনসেপ্টটা কিন্তু এখন আর চলে না। বয়স নিয়ে কিন্তু আর হয় না, শরীর থাকলেই রোগ বাসা বাঁধে, বয়স দেখে কিন্তু আর রোগ আসে না। রোগ হলেই রোগমুক্ত হওয়ার জন্য আমরা কী করি, ডক্টরের কাছে যাই, হাতে পায়ে ব্যথা হলেই, গাঁটগুলো জয়েন্টগুলো ফুললেই অনেক সময় ডক্টর বলেন ব্লাড টেস্ট করতে, রিপোর্টে দেখা যায় ইউরিক অ্যাসিড বেড়েছে, ব্যাস আমরা ভীষণভাবে চিন্তায় পড়ে যাই, কেন বাড়লো ইউরিক অ্যাসিড, ভবিষ্যতে এর থেকে কী কী সমস্যা হতে পারে, একবার ওষুধ শুরু করলে কি সারা জীবন আমাকে ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে যেতে হবে, টমেটো, ঢ্যাঁড়স, বাঁধাকপি, মুড়ি এইসব কি জন্মেও ছোবো না, এমনটা তো একটা আমাদের মিথ আছে। আগে থেকে কি কিছু মেনে চললে, প্রিকশন নিলে কি ইউরিক অ্যাসিডের মাত্রাটা ঠিকঠাক রাখা যায়, এই সমস্ত কিছু শুনবো জানবো আজকে হ্যালো ডক্টরে, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে। কি করলে ইউরিক অ্যাসিডকে সত্যি সত্যি একদম চাপে ফেলা যায়, জব্দ করা যায়, সেটাই কিন্তু আজকে শুনবো আমরা হ্যালো ডক্টরে।
1: হ্যালো ডক্টর,
0: 107 FM রেনবোর পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে যেটা আমাদের লিসনারদের একটু গাইড করছেন আপনি, যে নানা রোগ থেকে আপনি বিভিন্ন সময় এসে আমাদেরকে বলেন যে কিভাবে মুক্ত হব, সাজেশনস দেন, তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা খুব চেনা, কিন্তু আমাদের মানে প্রথমে যদি একটু বলেন যে সিমটমস কী কী থাকে, ইউরিক অ্যাসিড বাড়লেই কি সমস্যাটা হয়, কখন আমরা যাব ডক্টরের কাছে?
2: দেখো, ইউরিক অ্যাসিড বাড়লে প্রথমে কোনো সিমটমই থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই ইউরিক অ্যাসিড বাড়াটা ধরা পড়ে রুটিন ব্লাড টেস্টে, ওই হেলথ চেকআপ বা এরকম কিছু কারণে একটা পুরো প্যানেল অফ টেস্ট করালে হয়তো দেখা গেল ইউরিক অ্যাসিড বেশি।
0: আচ্ছা
2: আচ্ছা, এমনিতে ইউরিক অ্যাসিড একটুখানি বাড়লে কিছুই করতে হয় না, ওটা নর্মালি বাড়তেই পারে, কিন্তু যখন জয়েন্ট পেন হচ্ছে, ইউরিক অ্যাসিডের দুটো মেইন এফেক্ট, একটা কিডনি স্টোন আর একটা জয়েন্ট পেন, পায়ের জয়েন্টে পেন, যখন সেইগুলো হয় তখনই ডাক্তারের কাছে যেতে হয়, অথবা উল্টো ভাবে ওগুলো হয়ে ডাক্তারের কাছে গেলে তখনই হয়তো ইউরিক অ্যাসিডটা ধরা
0: জানা গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক কতটা হলে পারফেক্ট আর কি, কোন লেভেলটা পেরোলেই বিপদজনক হয়, এরকম কি কোনো লেভেল আছে?
2: এইটা হ্যাঁ আছে।
0: আচ্ছা,
2: যেটা ছেলে আর মেয়েদের ক্ষেত্রে আলাদা
0: আলাদা আলাদা হয়,
2: এটা হচ্ছে সাধারণত ছেলেদের, মানে আমি অ্যাডাল্ট বলছি, বাচ্চাদের কথা আসছি না, 7, ছেলেদের ক্ষেত্রে 7 আর মহিলাদের ক্ষেত্রে 6।
0: আচ্ছা,
2: এইটা হচ্ছে নর্মাল রেঞ্জ, কিন্তু এটা বলে এটাও সঙ্গে সঙ্গে বলে দেওয়া উচিত যে এর মানে এই নয় যে এর থেকে সামান্য বেড়ে গেলে খুব বিপদ।
0: আচ্ছা,
2: একটু একটু বাড়তেই পারে।
0: আর একটা কথা, ইউরিক অ্যাসিড যে শরীরে বাড়ছে, এটা কেন বাড়ে? শুনেছি খাওয়া দাওয়া বা লাইফস্টাইল নাকি এর জন্য দায়ী?
2: দেখো, অনেক কারণ আছে, জেনেটিক কারণ একটা খুব বড় ইস্যু।
0: আচ্ছা,
2: যেটা আমাদের কারোর হাতে নেই, যে কিছু কিছু জেনেটিক ডিফেক্ট, এনজাইম ডিফেক্টের জন্য হয়, কিছু খাওয়া থেকে হয় ডেফিনেটলি, সেটা আমরা পরে তো ডিসকাস করবই, এছাড়া কিডনির অসুখ থেকে হয়, আর একটা বড় কারণ হচ্ছে ক্যান্সার, ক্যান্সার বা কেমোথেরাপির পরেও, শুধু ক্যান্সার হলেও হয় বা কেমোথেরাপির পরেও হতে পারে, এরকম প্রচুর কারণ আছে, শুধু এগুলোই যে কারণ, এছাড়াও আরো 100টা কারণ আছে, মেইন এগুলো।
0: আবার অনেকেই আছে ইউরিক অ্যাসিড বেড়েছে যখন তখন ওই একদম মানে খাওয়ার তালিকা থেকে বাঁধাকপি, টমেটো, মুড়ি
2: এইসবগুলো
0: বাদ দিয়ে দেন,
2: যে ইউরিক অ্যাসিডের সঙ্গে বাকিগুলো দেখো তো পুরোপুরি মেডিসিনের ব্যাপার, যে ডাক্তারের কাছে যাবে, টেস্ট হবে, টেস্ট করে ওষুধ দেবে, হয়ে গেল, কিন্তু লোকের যেটা মেইন চিন্তা থাকে ইউরিক অ্যাসিড একটু বাড়লো তার জন্য খাওয়া দাওয়ার কি চেঞ্জ হবে, কিন্তু এখানে বলে দেওয়া উচিত যে যে যে জিনিসগুলো আমাদের মানে লোক কথায় প্রচলিত তার বেশিরভাগই কোনো সাইন্টিফিক ভিত্তি নেই, মানে ধরো একটা খুব বড় ভিলেন, আমি জানি না কেন এটা এসছে, মসুর ডাল, যে কোনো কারণে হোক আমাদের কালচারে মসুর ডালটাকে একটা বিশাল ভিলেন হিসেবে দেখানো
0: হয়,
2: যে মসুর ডাল আমিষ, মসুর ডাল ইউরিক অ্যাসিড বাড়িয়ে, প্রত্যেকটাই ভুল, কমপ্লিটলি ভুল ধারণা, ডাল এছাড়া বেগুন, বাঁধাকপি, টমেটো, ঢ্যাঁড়স তো কোনো প্রশ্নই ওঠে না, এগুলো তো ইউরিক অ্যাসিড বাড়ার কোনো কারণই নেই। মুড়ি, তুমি একবার একদম ইন্ট্রোডাকশন দেওয়ার সময় মুড়ি বলে, মুড়ি তো কিচ্ছু হয় না, মুড়ি ভাজার সময় ইউরিয়া দেয়, কিন্তু ইউরিয়া আর ইউরিক অ্যাসিড এক জিনিস নয়,
0: ঠিক
2: আছে? এবার দেখো, ইউরিক অ্যাসিডটা মেইনলি বাড়ে হচ্ছে ইউরিন বলে একটা কম্পোনেন্ট থেকে, ইউরিন হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড।
0: আচ্ছা,
2: এবারে সেই পিউরিন রিচ খাবার যেগুলো সেইগুলো থেকে ইউরিক অ্যাসিড বাড়ছে। আচ্ছা, কিন্তু তার আগে যেটা মেইন জিনিস বলা উচিত সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ার একটা বড় কারণ হচ্ছে মদ্যপান বা অ্যালকোহল ইনটেক।
0: আচ্ছা,
2: এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা, বিশেষ করে

0: বিয়ার। তার কারণ হচ্ছে বিয়ার এখন তো অনেক বেশিরভাগ লোকই মদ্যপান করেন, তো বিয়ারের মধ্যে ইস্ট থাকে, ইস্ট থেকে ইস্ট হচ্ছে পিউরিন রিচ, ফলে ইস্ট বেশি শরীরে গেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। সুতরাং যখন ইউরিক অ্যাসিড বাড়ছে তখন এসব টমেটো, ঢ্যাঁড়স, বাঁধাকপি, বেগুন না করে অ্যালকোহল বা বিয়ার খাচ্ছেন কিনা সেটা দেখা উচিত এবং সেটা বন্ধ করা উচিত। এইটা হচ্ছে তুমি যদি আমাকে বলো যে ইউরিক অ্যাসিড কমানোর খাবার বিষয়ে একটা কথা বলুন, তাহলে এক নম্বরে আমি এই কথাটাই বলবো।
1: আচ্ছা,
0: হলো সেকেন্ড হচ্ছে পিউরিন রিচ খাবার বললাম, আবার বলছি প্রোটিন রিচ নয় কিন্তু পিউরিন রিচ।
1: হ্যাঁ,
0: তার মধ্যে একটা বড় হচ্ছে সি ফুড।
1: আচ্ছা,
0: সি ফুড এর মধ্যে ইলিশ মাছ পড়ে, এছাড়া ওই অন্যান্য ধরো সিউইড, সিউইড অনেকেই খান। কুপের মধ্যে আজকাল কোরিয়ান খাবার তো আমাদের
1: অনেক বেশি চলছে, একদমই।
0: এই কোরিয়ান খাবারের মধ্যে এই কম্পোনেন্ট গুলো, জাপানিজ খাবার এই কম্পোনেন্ট গুলো বেশি থাকে।
1: হ্যাঁ, সিউইড গুলো তো থাকেই
0: আমাদের ট্রেডিশনাল খাবারে, হয়তো অতটা মানে অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রেডিশনাল খাবারে অতটা থাকে না সি ফুড, সেটা কিন্তু কোরিয়ান বা জাপানিজ খাবারে অনেক বেশি, ওগুলো বেশি খেলে হতে পারে। এছাড়া হচ্ছে অর্গ্যান মিট, অর্গ্যান মিট মানে হচ্ছে ধরো লিভার, কিডনি, ব্রেন, এই জিনিসগুলো, এইগুলো থাকে, এগুলোই মেইন কারণ ইউরিক অ্যাসিড বাড়ার।
1: আচ্ছা, এইটা শুনেছি যে রোজ সকালে গরম জলে যদি একটু পাতিলেবুর রস মিশিয়ে চুমুক দেওয়া যায় তাহলে নাকি ইউরিক অ্যাসিডটাকে কিছুটা হলেও নাকি কন্ট্রোল করা যায়।
0: এগুলো খুব একটা কোনো বেসিস নেই।
1: আচ্ছা,
0: গরম জলে পাতিলেবুর রসটা তো একটা মানে কি বলবো, ওই অ্যাপেটাইজার হিসেবে নানা জায়গায় ইউজ হয়, সেটা খাওয়া যেতেই পারে।
1: হ্যাঁ, আর একটা কথা, একটু ধরুন এই যে ইউরিক অ্যাসিড কন্ট্রোলের জন্য যদি একটা বার কেউ ওষুধ শুরু করেন তাহলে কি ওই থাইরয়েডের মতন কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, এরকম ব্যাপার আছে?
0: খুব ভালো কোয়েশ্চেন করলে। দেখো এইটা নিয়ে না প্রচুর কন্ট্রোভার্সি আছে, আমি তোমাকে তোমার সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ একটা আনসার দিতে পারবো না। কিছু কিছু পেশেন্ট আছেন যাদের ইউরিক অ্যাসিড ওষুধ খেয়ে কমে যায় আর লাগে না।
1: আচ্ছা,
0: কিন্তু কিছু কিন্তু আছে থাইরয়েড বা সুগারের মতো যে দেখা যায় ওষুধ বন্ধ করলে আবার বেড়ে যাচ্ছে, এদের বেসিক্যালি জেনেটিক কজ থাকে।
1: আচ্ছা,
0: জেনেটিক টেস্ট তো অতটা হয় না এখানে, তো সেই ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড ওষুধটা পার্মানেন্ট হয়ে যাবে।
1: একদিন অন্তর একদিন এরকম ভাবে কি দেওয়া হয়, তাহলে কি তিনি সেইভাবে খেয়ে যাবেন নাকি তার আরো কিছু টেস্ট করিয়ে
0: ওষুধটা
1: কিডনিতে স্টোন হয়, এটা কি ঠিক?
0: বললাম দুটো জিনিস
1: হয় বিকল হয়ে গেলে,
0: মানে হচ্ছে পায়ের জয়েন্টে আর আরেকটা হচ্ছে কিডনি স্টোন, এই দুটোই হচ্ছে ইউরিক অ্যাসিড বেশি বেড়ে গেলে মেইন যে এফেক্ট। এবার পায়ের জয়েন্টে ব্যথা, বিশেষ করে বুড়ো আঙুলে ব্যথা, এটা আগেকার দিনে অতটা বেশি হতো, এখন হয়তো হয় না কিন্তু তাও হয়। অ্যাঙ্কেলে ব্যথা, এই যে এখানে আরেকটা বলি, অনেকের ধারণা আছে যে শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে, সে কোমরে ব্যথা হোক, ঘাড়ে ব্যথা হোক, কাঁধে ব্যথা হোক, সব নাকি ইউরিক অ্যাসিড, সেটা কিন্তু নয়।
1: আচ্ছা,
0: এই কোমরে ঘাড়ে ব্যথা ইউরিক অ্যাসিড থেকে কখনোই হয় না, ইউরিক অ্যাসিড থেকে ওই পায়ের জয়েন্টে ব্যথা, অ্যাঙ্কেলে ব্যথা মেইনলি এগুলো হয়, এর বাইরে কিচ্ছু হয় না। সেগুলো হলে আমরা জয়েন্টের টেস্ট করাই, ইমেজিং করাই, প্লাস ইউরিক অ্যাসিড লেভেল দেখি, অনেক সময় জয়েন্ট থেকে ফ্লুইড ডিরেক্টলি বার করে টেস্ট করি, এগুলো করে ধরা পড়ে।
1: আচ্ছা আচ্ছা, আর একটা কথা একটু জানতে চাইছি যে অনেক সময় হয় না এমনটা যে আমরা ভীষণভাবে সচেতন হয়ে গেলাম এবং বেশ কিছু খাবার দাবার ছেড়ে দিলাম তো ইউরিক অ্যাসিডের লেভেলটাও একেবারে কমে গেল, এমনটাও তো হয় শুনেছি, তো সেক্ষেত্রে কি কি সমস্যা হয়, মানে ভুলে যাওয়া এগুলো কি হতে পারে তার থেকে, এরকম কোনো কিছু আছে?
0: না, খাওয়া দাওয়ার সঙ্গে ইউরিক অ্যাসিডের সম্পর্ক
1: কোনো সম্পর্কই নেই। আচ্ছা,
0: না সুতরাং ওটা ইউরিক অ্যাসিড কম থাকলে থাকবে, মানে তার জন্য আমাদের তো কিছু করতে হবে না।
1: তাহলে আমাদের জীবনযাত্রার কতটা ঠিক পরিবর্তন আনলে বা আমাদের মানে কি কি করলে ইউরিক অ্যাসিডটাকে একদম কন্ট্রোলে রাখতে পারবো? একটু
0: ওবেসিটি, কিন্তু ওবেসিটি কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইউরিক অ্যাসিড বাড়াতে, মেটাবলিক সিন্ড্রোম বলি আমরা এক কথায়, নামটা চেঞ্জ হয়েছে কিন্তু বেসিক কথাটা হচ্ছে ওই ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি সব একসঙ্গে থাকলে ইউরিক অ্যাসিড বাড়ার চান্স থাকে, সুতরাং বডি ওয়েট কন্ট্রোল একটা খুব বড় ব্যাপার। এটা থেকে তো এর আগেও বহুবার নানা সূত্রেই ওবেসিটি নিয়ে ডিসকাশন হয়েছে যে ওবেসিটি থেকে

0: অসুখ আসে, সুগার, প্রেশার, ঘুমের অসুবিধা এবং ফ্যাটি লিভার, এবং তার সঙ্গে ইউরিক অ্যাসিডও হচ্ছে আরেকটা সেই লিস্টে যোগ করার মতো। সুতরাং বডি ওয়েট কন্ট্রোল রাখা একটা বড় ব্যাপার, এবং সেটা খাবার দিয়ে হয়, ডায়েটিং করে, অথবা এখন ওষুধ আছে, সেমাগ্লুটাইড আছে, টিজেপাটাইড আছে, ওষুধ গুলো ইউজ করে হয়। এটা এটা এটা একদম প্রথম কথা। সেকেন্ড হচ্ছে অ্যালকোহল ইনটেক, এই মদ্যপান যত বাড়ে ইউরিক অ্যাসিডের সম্ভাবনা ততটাই বাড়ে, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার। সুতরাং অ্যালকোহল, বিশেষ করে বিয়ার, যেগুলো মানে ফার্মেন্টেড প্রোডাক্ট, সেইগুলোতে কিন্তু বেশি হয়। এই এটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে ওই অর্গ্যান মিট। আচ্ছা, অনেকে রেড মিট কথাটা জিজ্ঞেস করে যে এইগুলোতে বেশি ক্ষতি আর কি,
1: এগুলো থেকে
0: এগুলো অ্যাভয়েড করতে হয়। আর সি ফুড অ্যাভয়েড করতে হয়, সি ফুড এর মধ্যে ওই যে বললাম
1: আমাদের
0: ইলিশ মাছ অবশ্যই, এছাড়াও আরো মানে অনেক রকম মাছই আছে, শঙ্কর মাছ টা, যেগুলো সিফিশ, সেগুলো অ্যাভয়েড করা উচিত।
1: ঠিক।
0: আর যদি আমাদের মানে স্ট্যান্ডার্ড বাঙালি মেনুতে অতটা সি ফুড খেয়ে না, কিন্তু ওই যে বললাম রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে গিয়ে খেলে হতে পারে।
1: ঠিক আছে।
0: এরপরে হচ্ছে রেগুলার এক্সারসাইজ, এইগুলো কিছুটা ইউরিক অ্যাসিড শরীর থেকে বার করতে হেল্প করে।
1: আচ্ছা, ওষুধের পাশাপাশি এগুলো আমাদের দরকার।
0: হ্যাঁ, নেক্সট যেটা বলি সেটা হচ্ছে ওই একটা খুব কমন ট্রেন্ড বাঙালি সোসাইটিতে দেখেছি আমরা সবাই মানে ডাক্তাররা, যে ধরো কোথাও একটা ব্যথা হলো, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোথাও একটা ব্যথা হলো, একটা ইউরিক অ্যাসিড টেস্ট নিয়ে থেকেই করলো। এটা মানে পুরো হচ্ছে ডাক্তারকে বাইপাস করে আর কি, ইউরিক অ্যাসিড টেস্ট করলে ইউরিক অ্যাসিড একটা বর্ডার লাইন বেশি এলো, ওই 7-8, তার সঙ্গে আবার দোকানে গিয়ে ইউরিক অ্যাসিডের ওষুধ কিনে খাওয়া শুরু করলো। এই পুরো সাইকেলটা বাঙালি সোসাইটিতে ভীষণ চল, মানে ডাক্তারের কোনো রোল নেই, নিজেই টেস্ট করলো,
1: নিজেই
0: ওষুধ খেলে, এটা খুব হয়। এইটা উচিত না, কারণ আমি বললাম যত ব্যথা আপনারা দেখেন 90% এর সঙ্গে ইউরিক অ্যাসিডের কোনো সম্পর্ক নেই, নিজে থেকে ওষুধ খাওয়া ওভাবে উচিত নয়।
1: ঠিক ঠিক।
0: আর যদি সত্যি দরকার হয় ডাক্তারকে দেখিয়ে, তারপরে যেমন বললাম না ক্যান্সার বা কেমোথেরাপির পর এরকম কিছু কিছু কেস আছে যেখানে ইউরিক অ্যাসিড বাড়ে, যেরকম হবে সেই মতো ডিসিশন আর কি।
1: আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর করে আমাদেরকে যে বলে দিলেন ইউরিক অ্যাসিডকে কিভাবে আমরা জব্দ করব, কিভাবে আমরা কন্ট্রোল করব, সেই সম্পর্কে আপনি আমাদের যেভাবে বললেন, অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা বিষয় নিয়ে।
2: হ্যালো ডক্টর,
1: আমাদের সঙ্গে ছিলেন আজকে হ্যালো ডক্টর এ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। আমরা জানলাম শুনলাম ইউরিক অ্যাসিডকে কীভাবে কন্ট্রোলে রাখবো, কীভাবে আমরা নিজেরা সুস্থ থাকবো, এই সমস্ত কিছু আমরা জানলাম। আর অবশ্যই তার সঙ্গে জানলাম ওই যে আমরা বলে থাকি মুড়ি, টমেটো, ওই সব কিছু বাদ, বাঁধাকপি খাবো না, ঢ্যাঁড়স আমি খাবো না, তাহলে আমার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, এই ধারণাটা একদম ভুল, এটা আর কিছুই নয়। এগুলো আমাদের খাওয়ার সঙ্গে ইউরিক অ্যাসিডের এইভাবে যোগাযোগ একেবারে সরাসরি নেই। তবে হ্যাঁ, আমরা নিজেরাই কিন্তু ওই যেটা আমাদের একদম শেষে বললেন ডাক্তারবাবু, যে আমরা কিছুতেই নিজেরা নিজেরা সেলফ টেস্ট করছি তবু একরকম, কিন্তু গিয়েই ওই সঙ্গে সঙ্গে পট করে ওষুধটা কিনে খেয়ে নেবো এমনটা নয়। তার জন্য আছেন ডক্টর, তার সাজেশনস নেব, তার প্রেসক্রিপশন মতনই কিন্তু আমরা চলবো। আর চলবো তো, ওই স্টুডিওর ঘড়ি দেখে 9:29 হয়ে 29 সেকেন্ড হয়ে গেছে, অলরেডি কিন্তু 10টার দিকে ঘড়ির কাঁটা ছোটাছুটি করতে শুরু করেছে। আর এখন এখন আর কোনো কথা নয়, একটু পরেই ফিরছি। কি নিয়ে? অবশ্যই সেই ফিউশন বিরিয়ানি নিয়ে, কারণ মাঝে মাত্র একটা দিন, তারপরেই আসছে বিরিয়ানির দিন। সেই ফিউশন বিরিয়ানি যেটা কিনা তুমি ট্রাই করতে বলছো, সেই সমস্ত বার্তা নিয়ে, তার সঙ্গে আজ আবার হচ্ছে প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস বা প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবস, তো সেই কিভাবে আমরা স্লোগানে লোকজনকে সচেতন করব সেই কথাও কিন্তু আজকে জানতে চেয়েছি আমি আর জে মৌমিতা। আর দেরি নয়, চলো তাহলে ফিরছি একটু পরে, এই 3:51 পরেই ফিরছি তোমার বার্তা নিয়ে, তোমার বিরিয়ানি কথা নিয়ে। আমি আর জে মৌমিতা।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নটা বেজে 34 মিনিট হয়ে 29 সেকেন্ড, তুমি শুনছো আরজে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। দেখো 10টা তো বাজতে চলেছে, তুমিও ব্যস্ত ব্যস্ত, কিন্তু তোমার মতোই শিয়ালদা চত্বরও। ওই যে আসছে শিয়ালদা বারাসাত শাখায় নতুন এসি লোকাল, থেকে বাড়ছে কিন্তু লোকাল ট্রেনের সংখ্যা। হাসনাবাদ রুটে এবং ডায়মন্ড হারবার রুটে কিন্তু ট্রেনের সংখ্যা বাড়ছে, আর সাজছে এবার বই পাড়াও। কলেজ স্ট্রিট, অক্সফোর্ড স্ট্রিটের আদলে কিন্তু এবারে সাজবে, চলবে সেখানে সাইকেল, থাকবে বয়স্কদের জন্য ব্যাটারি চালিত গাড়ি, আর থাকবে যেটা সেটা হচ্ছে রাস্তায় বসে সুন্দর করে বসার জায়গা থাকবে, যেখানে বসে তুমি বইয়ের পাতা নিশ্চিন্তে উল্টাতে পারবে। পুরোপুরি সাজতে চলেছে আমাদের কলেজ স্ট্রিটের বইপাড়া অক্সফোর্ড স্ট্রিটের আদলে, আর সেখানেই চলবে ট্রাম, বইয়ে সাজানো ট্রাম। পুরনো কলকাতার ছোঁয়া ফিরবে এবারে একেবারে নতুন লুকে আসা এই কলেজ স্ট্রিটে। আর এদিকে ট্রামই কিন্তু ছুটবে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, জুড়বে তার সঙ্গে সল্টলেক থেকে নিউ টাউনও। জুড়ে আছি তুমি আমিও 9903653992 তে, এগিয়ে যাচ্ছি তো চেক করতে সেই নাম্বারে কিভাবে তোমার বিরিয়ানি কথা বসে আছে। এই মুহূর্তে আমি দেখছি যেটা সেটা হচ্ছে লেক গার্ডেন্স থেকে স্বপন দা, স্বপন ভট্টাচার্য আমাকে মেসেজ করেছেন কিন্তু কিছু লেখেননি, লিখেছেন শুধু নমস্কার কলকাতা, শুভ সকাল, অসাধারণ প্লাস্টিকের ব্যাগ থেকে বিরিয়ানি কথা।

ভালো লাগছে সে কথাই শুধু জানিয়েছেন, কিন্তু আমার ভালো লাগছে না। আপনি কেন স্লোগান পাঠাননি? যে স্লোগান লোকজনকে করবে সচেতন, সেই স্লোগানই তো আর যে মমিতা আজকে দেখতে চাইছে সবার কাছ থেকে। সঙ্গে অবশ্যই ওই ফিউশন ফুডের যুগে অড কম্বিনেশনের বিরিয়ানিটাও একটু টেস্ট করতে চাইছে, সেই বিরিয়ানি ভর্তি হাঁড়িটাও কিন্তু 9903653992 তুমি আজকে সেন্ড করে দাও 10টার আগে। বিজয়গড় থেকে বিকাশ দা, বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে কি বলছেন? এবার ভাবছেন আমাদের বিজয় দা, যেটা এই বিকাশ দা কি ভাবছেন? বিকাশ দা ভাবছেন যে লোটে শুঁটকি দিয়ে বিরিয়ানি বানাবেন আগামী রোববার, মানে পরশু দিন। সবাই খুব চেটেপুটে খাবে, নিশ্চয়ই খাবে, যারা ওই শুঁটকি মাছ খেতে ভালোবাসে বা লোটে মাছ খেতে ভালোবাসে তারা তো নিশ্চয়ই খাবে। আর প্লাস্টিক ব্যাগ নিয়ে নতুন করে কি বলবো, প্রত্যেক বছর জনগণকে নিয়ম মাফিক প্লাস্টিক ব্যাগ বর্জন করতে বলা হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। উৎপাদন যতদিন বন্ধ না হবে ততদিন কিন্তু এই খেলা চলবে নিরন্তর, একদমই তাই, চলবে সেটা, কিন্তু আমরাও পারি বন্ধ করতে। আমাদের ঘরে শুধুমাত্র যে উৎপাদন বন্ধ হলে তো হবে না, আমাদের ঘরে যে জমিয়ে রাখা রয়েছে প্লাস্টিক ক্যারি ব্যাগ সেগুলোকেও তো আগে বন্ধ করতে হবে নেওয়া। সেটা বন্ধ হলেও কিন্তু আস্তে আস্তে ওই ক্যারি ব্যাগটা আমাদের নেওয়া না হয়ে যাবে, আমরাও কিন্তু ক্যারি ব্যাগকে চিরতরে বাই বাই গুড বাই বলতেই পারবো। এরপরে আমি কোথায় যাচ্ছি? অবশ্যই চলে যাচ্ছি, একটা শুধুমাত্র দেখতে পাচ্ছি চুপড়ি আলু, বাপরে বাপ কি দারুণ একটা ছবি পাঠিয়েছেন চুপড়ি আলুর। তো সেটাই কে পাঠিয়েছেন আমাদেরকে? পাঠিয়েছেন লালমোহন দা, লালমোহন মাঝি জালালসি বউবাজার হাওড়া থেকে কি বলছেন? ক্যারি ব্যাগ চাই না আমি, শালপাতাতে আনবো মাছ, হাত দিলে থলের ব্যাগ, বন্ধ হবে দূষণ। আজ বেশ তো ছিল আগের সময়, হতো না দূষণ 12 মাস, কি দরকার প্লাস্টিক ব্যাগ, হাতে নাও না থলের ব্যাগ। আর আমি বিরিয়ানি করতে চাই চুবড়ি আলু দিয়ে বিরিয়ানি, যে আলু আমরা ছেলেবেলায় পোড়া খেয়েছি, ধান সেদ্ধ করে খেয়েছি, ধানে সেদ্ধ করে খেয়েছি বহুদিন, সেই রকম চুবড়ি আলু দিয়ে বিরিয়ানি বানাতে চাইছেন আমাদের লালমোহন দা, লালমোহন মাঝি জালালসি বউবাজার থেকে। এই বিরিয়ানির সঙ্গে সঙ্গে কিন্তু স্লোগানটাও পাঠিয়ে দিয়েছেন দারুণভাবে। এরপরে কোথায় যাব আমি, দেখি কোথায় যাওয়া যায়। এরপরে আমি সোজা যাচ্ছি মহিষাদল পূর্ব মেদিনীপুরে, কারণ সেখানে আবার রয়েছেন কে, অমিত দা, অমিত সামন্ত রয়েছেন। তাহলে যাই, মিতালিদির পরেই কিন্তু অমিত দার মেসেজ আমার কাছে এসে গেছে। অমিত দা কী বলছেন মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে? বলছেন যে পরিবেশ সুস্থ রাখতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে, এটা একদম ঠিক কথা, কিন্তু প্লাস্টিক এই পরিবেশের জিনিস দিয়েই তো বানানো হয়, সেটা কোনো একটা ভিন গ্রহ থেকে নিশ্চয়ই আনা হয়নি, আসেনি। আসলে প্লাস্টিক ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যবহারের পর সেই জিনিসটা যাতে পুনরায় ব্যবহার করা যায়, রিসাইকেল যাতে করা যায়, তার কথা আমাদেরকেই ভাবতে হবে। আর আমাদের বাড়িতে তাই সেটাই হয়, মানে আমাদের মিতালিদি বা অমিতদার বাড়িতে সেটা হয়। ওনারা বলছেন সব প্লাস্টিক এক জায়গায় জমিয়ে রেখে সেগুলো বিক্রি করে দিই 20 টাকা কেজিতে, ওটা আবার নতুন প্লাস্টিক বানাতে চলে যায়। প্লাস্টিক যেখানে সেখানে ফেলা, এটাই হচ্ছে সবথেকে ক্ষতিকারক দিক, যেটা একটা প্যাকেটের মধ্যে যদি জমিয়ে রাখো তারপরে যদি সেটা দিয়ে দাও, বিক্রি করে দাও, তাহলে কিন্তু অনেকটাই লাভজনক ব্যাপারটা হয়। এর সঙ্গে যেটা বলছেন আমাদের অমিত দা, সেটা হচ্ছে বিরিয়ানি খুব কম হয়, তবুও মাসে একবার হয়। আমাদের মিতালি বৌদি খুব ভালো বিরিয়ানি করতে পারেন, সেটা বলে দিয়েছেন অমিত দা। আর সঙ্গে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি হোক না, ভেজ বিরিয়ানি, এইগুলো কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়ে ফ্রাইড রাইস আমরা বানিয়ে থাকি, সেই রকম যদি বিরিয়ানি বানানো হয় খুব একটা খারাপ লাগবে না বলতেই বলছেন। তার সঙ্গে সঙ্গে গাজর, বিট, বিনস, এই সমস্ত কিছু দিয়ে, ডিম, চিকেন সব কিছু সঙ্গে দিয়ে কিন্তু ওই একটা আর কি, কী বলবো, মিক্সড ফ্রাইড রাইস টাইপেরই কিন্তু বিরিয়ানিটা আনতে চাইছেন আমাদের দাদা। না, এবারে কিন্তু আমি সোজা মেদিনীপুর থেকে চলে আসছি কোথায়, সোমনাথ দার মেসেজে। সোমনাথ দলুই বালিপুর প্রান্ত হরি হুগলি থেকে কি বলছেন? হুগলি জেলার তরতাজা কুমড়ো দিয়ে বিরিয়ানি করতে চাইছেন, ওয়াও, এবং খাওয়াতে চাইছেন কাকে, আমাকে আর যে মৌমিতাকে। কুমড়ো খেতে আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই খাই, তবে সেটা একটু বেশ ভালোভাবে হতে হবে। কুমড়ো ভাজা খেতে আমি খুব ভালোবাসি, সেটা ওই বেসনে বা চালের গুঁড়োতে জুড়ো একদম, মানে ডুবিয়ে চুবিয়ে বেশ মুচমুচে করে, মানে আমি একটু খেতে ভালোবাসলেও একটু এইরকম জিনিসপত্র খেতে ভালোবাসি। যাই হোক, এরপরে যেটা বলছেন কুমড়ো দিয়ে যখন বিরিয়ানি করবেন, ট্রাই করছেন, তখন আর যে মৌমিতাও হাজির হয়ে যাচ্ছেন, পুরো অ্যাড্রেসটা দিয়ে দিলেই ভালো হতো। সোমনাথ দলুই বালিপুর প্রান্ত হরি হুগলি থেকে উনি এই বার্তা পাঠিয়েছেন, এক হাঁড়ি ভর্তি কুমড়ো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছেন। প্লাস্টিকের বারবারণ তো একদিনে হবে অসমাপ্ত, করছি মোরা শপথ, হোক আমাদের অগ্নি মৌনরথ। আচ্ছা, এই স্লোগান উনি পাঠিয়েছেন আমাদেরকে। আর আজকে যে প্রথম মেসেজ করেছেন আপনি, সেটা কিন্তু আমিও
এক্ষুনি বলতাম, আপনি নিজেই যদিও লিখে দিয়েছেন খুব ভালো লাগছে, সোমনাথ দলুই বালিপুর প্রান্তহরি হুগলি থেকে এই বিরিয়ানি ডে আসার আগে ফার্স্ট মেসেজটা কিন্তু আজকে করেই ফেললেন 9903653992 ওরে বাস, প্রচুর প্রচুর কিন্তু এখনো রয়েছে মেসেজ, অবশ্যই অবশ্যই বলবো ফলতা।

বকুলতলা থেকে শম্ভু কি বলছেন? ইউরিক অ্যাসিড, আচ্ছা এই নিশ্চয়ই কোয়েশ্চেনটা পেয়ে গেছেন আপনি উত্তর, ওই যে মাংস খাওয়া যাবে কি যাবে না সেটা কিন্তু ডাক্তারবাবু আমাদের বলে দিয়েছেন। হ্যালো ডক্টরে এসে ডক্টর রুদ্রজিৎ পাল কিন্তু আমাদেরকে বলেছেন। এরপরে আমি কোথায় যাচ্ছি, গৌতমদা, গৌতমদা তো কিষানগঞ্জ বিহার থেকে কি বলছেন? গুড মর্নিং মৌমিতা, তুমি থাকলে প্রোগ্রাম শুনতে ছাড়ি নাও, থ্যাংকস আ লট দাদা, আজকেও তাহলে শুনছেন আমাকে। যাই হোক গৌতমদা কি বলছেন, তুমি থাকলে প্রোগ্রাম শুনতে ছাড়ি না, আর আজকে যে বিরিয়ানির কথা তুমি বলছো, আমাদের এখানে না যেগুলো চাষ হয় সেগুলো দিয়ে আমি বানাতে চাই, যেমন আনারস, ড্রাগন ফ্রুট আর চা, ওরে বাস, এই সমস্ত দিয়ে কিন্তু তিনি একটা মানে ওই যে বিরিয়ানিটা করতে চাইছেন ফিউশন বিরিয়ানি, কারণ আমি আজকে চেয়েছি তোমাদের প্রত্যেকের কাছ থেকে ফিউশন বিরিয়ানি দেখতে বা চাখতে বা খেতে, যাই বলো না কেন। আর এখানে বিভিন্ন ধরনের চা প্রোডাকশন হয়, হোয়াইট টি এর জল দিয়ে বিরিয়ানির জন্য যে চালটা ইউজ হবে সেটাকে সেদ্ধ করা হবে, তার সঙ্গে আনারস আর ড্রাগন ফ্রুট দিয়ে একটা ভেজ বিরিয়ানি, একটা ভেজ কেন, একটা ফ্রুট বিরিয়ানি এটা বরং তৈরি হয়ে যাচ্ছে, যেটা খেতে অসাধারণ হবে আর কিষানগঞ্জের একটা সিগনেচার বিরিয়ানি হবে এই বিরিয়ানিটাই। সত্যিই তাই, দারুণ কিন্তু বিরিয়ানির কথা আমাদের গৌতমদা জানিয়েছেন কিষানগঞ্জ বিহার থেকে। কিন্তু গৌতমদা স্লোগানটা কোথায় গেল? আপনার বাড়ির ছাদে তো অনেক গাছপালা আছে, তাহলে আজকে একটা প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস বা প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবস, তার জন্য একটা স্লোগান ছোট্ট করে পাঠিয়ে দিলে ভালোই হতো। রয়েছে রয়েছে এখনও প্রচুর ছন্দে বেঁধে সেই সমস্ত বার্তাগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবো। আছি তো আমি আর যে মৌমিতা তোমার সঙ্গে এখনও ঠিক 10টা পর্যন্ত, তোমার স্লোগান আসছে, আসছে ফিউশন বিরিয়ানি কথা, আর আসছে পেট মোটা ইলিশ ট্রলার ভরে, আর এসেছে তারাও খবরের শিরোনামে রয়েছে দানব আম থেকে ঠান্ডা কুলফি। কেন বললাম এই দানব আম আর ঠান্ডা কুলফির কথা, ওই যে মালদায় ফলেছে তো 4 কেজি ওজনের একটা দানব আম, আর যার আদি বাড়ি হচ্ছে থাইল্যান্ড, আর ওদিকে বিশ্বসেরা ঠান্ডা মিষ্টি ডেজার্টের তালিকায় জুড়েছে বাদাম, কেশর, পেস্তা, এলাচের জমাট বাঁধা কুলফি। টেস্ট অ্যাটলাসের লিস্টে কিন্তু 10th পজিশনে রয়েছে আমাদের এই কুলফি। আর এদিকে ফেরি সার্ভিস আসছে এগিয়ে, নতুন রুটে আসছে, আর শ্রীরামপুরের সঙ্গে জুড়বে কিন্তু এবারে বাগবাজার, আহিরিটোলা, বাবুঘাটও, শোভাবাজার থেকে কুমুরটুলি, সব কিছু ঘাটগুলোই কিন্তু মেকওভার করে আসছে। আর এখন আসছে সেই গান যাতে নস্টালজিক মুডে টাইম মেশিনে চড়ে তুমি শহর কলকাতা একটাবার হলেও ঘুরতে পারবে। চলো তাহলে উঠে পড়ি, চড়ে পড়ি টাইম মেশিনে।

0: শহর কলকাতাকে টাইম মেশিনে চড়ে ঘুরতে চাইলে আসতে পারো তুমি সায়েন্স সিটিতে, আর পাখির চোখে শহর কলকাতাকে দেখতে হলে তোমাকে আসতে হবে নিউ টাউনে সোলার ডোমে। আর আছে তো শহরে ডিজিটাল ডোমও রয়েছে, BITM-এ এলেই দেখতে পাবে। তখন এখানে আর কি এলেই তুমি কি পাবে দেখতে, সূর্যের সংসার দেখতে পারবে, বা চাঁদ বা অন্য কোনো গ্রহ থেকে আকাশকে কেমন দেখতে লাগে সেটাও কিন্তু এখানে এলেই দেখতে পাবে। আর রয়েছে তো এখানে স্টেলার স্টিমুলেটর ডিজিটাল ডোম, তো দেখতে প্ল্যান করো কবে তুমি আসছো। আমার প্ল্যান কিন্তু এখন যেটা রয়েছে সেটা হচ্ছে 9903-65992 তে যাওয়া, কারণ সেখানেই তো রয়েছে ছন্দে বেদে এক গাদা সমস্ত বিরিয়ানি। কথা থেকে প্লাস্টিক ব্যাগ নেবো না, তার স্লোগান ক্যারি ব্যাগ প্যাক নেব না হাতে, মুখে বকুনি বুলি, কাজের বেলা অষ্টরম্ভা তখন চোখে ঠুলি, চক্ষু লজ্জার মাথা খেয়ে চাইবে ক্যারি প্যাক, লাজ লজ্জার বালাই নেই দাও না যতই প্যাক। স্লোগানে তাই তো বলি ভদ্র মহোদয় করে ওঠো গর্জন, হাতে নেব চটের থলি করব ক্যারি প্যাক বর্জন, রঙিন ক্যারি প্যাকেটকে টেনে সুতোর মতো করে বানাতে পারো পাপোশ আসন ক্রুশ কাঁটাতে ভরে, বিরিয়ানি লাভার নই তবু ফিউশন বিরিয়ানি, মাংসের বদলে গাছপাঁঠা নেব যে একখানি, গাছপাঁঠা এঁচোড় আমি দেব তাতে কেটে, ডিমের বদলে গাঁটি কচু দেব তাতে সেঁটে, কেওড়া গোলাপ জাফরানের বদলে মিট মশলা ছড়িয়ে, এমন বিরিয়ানি খাইয়ে সবার মনটা দেব ভরিয়ে। এই যে এত সুন্দর করে ছন্দে বেঁধে আপনি পাঠিয়েছেন, সত্যি সত্যি মন ভরে গেছে, এক হাঁড়ি বিরিয়ানি খেয়ে ফেলেছি সত্যি। এত সুন্দর করে শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে পাঠিয়ে দিয়েছেন, একদম দারুণ দারুণ ইমোজি দিয়ে, আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা দিয়ে এত সুন্দর করে তিনি তার পুরো প্যাকেজটাকে পাঠিয়ে দিয়েছেন আমাদের 9903-65992 তে। SN মণ্ডল বাপি কোড়াকাটিক সন্দেশখালী থেকে কি বলছে, পরিবেশের দূষণ হয়, জল মাটিতে ক্যারি ব্যাগ সব মিশে যায়, পরিবেশ রক্ষা সবাই চাই, সচেতনতা অনেক ছড়ায় তবুও মোরা পাই না ভয়, পলিপ্যাক করি টাটা বাই বাই, চট কাপড়ের থলি ব্যাগ ঘরে ঘরে থাকা চাই। ঠিক তাই, একদমই তাই, পলিপ্যাককে একদম টাটা বাই বাই বলে চট কাপড়ের থলি ব্যাগ সেগুলোকে ঘরে এবার রাখতে হবে, তাহলে একদম আমাদের পরিবেশ দূষণ এতটুকুও হবে না, সবুজ থাকবে আমাদের পৃথিবী আমাদের প্রকৃতি। এটাই কিন্তু জানাচ্ছেন কোড়াকাটি সন্দেশখালী থেকে কিন্তু SN মণ্ডল SN বাপি আমাদেরকে কিন্তু সেটাই জানালেন না, যেটা হচ্ছে জানতে চেয়েছিলাম SN মণ্ডল বাপির কাছ থেকেও বিরিয়ানির কথা, ফিউশন বিরিয়ানির কথা। যাই হোক, SSD আমাকে কি বলছেন সেটা তো অ্যাটলিস্ট দেখি। শ্যামসুন্দর দাস, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া 153 থেকে কি জানাচ্ছেন, মাটন কিংবা চিকেন বিরিয়ানি বড্ড গণ্ডগোল, এই বয়সে সইবে না দেহে, রক্তে উচ্চ কোলেস্টেরল, লাউ কুমড়ো ক্যাপসিকাম নানা সবজি সহযোগে মজা করে স্বাদের বিরিয়ানি খাওয়াবো গিন্নিকে সবার আগে, 5ই জুলাই রবিবারে গিন্নি খেয়ে বিরিয়ানি লাঠি দিয়ে ভাঙবে আমার বোকা মস্তকখানি, বৃষ্টি থেকে বাঁচাতে সবার আগে আসে মনে দামি আমার মোবাইলখানা, প্লাস্টিক ব্যাগে রাখি যতনে, গ্রিলগুলি ভিজলে বর্ষায় বুকে লাগে ব্যথা, সবার আগে প্লাস্টিকের মনে পড়ে কথা, ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ করব না, হে প্লাস্টিক নিপাত যা, তোমায় আমি ছোব না। ওহ ও দাদা কি বলবো, আমি তো ছোব, পায়ের ধুলো নেব। এত সুন্দর, এত চমৎকার করে, এত ভালোভাবে পুরো প্যাকেজটা আপনি সেন্ড করেছেন, ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগলো। কুর্নিশ জানাই, স্যালিউট জানাই, প্রণাম জানাই শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে এত সুন্দর করে আমাদের পুরো প্যাকেজটা পাঠিয়ে দিয়েছেন। এবারে সোজা চলে যাচ্ছি গুরুপল্লী শান্তিনিকেতনে, কারণ সুখেন্দুদা রয়েছেন, সুখেন্দু ঘোষ কি বলছেন, প্লাস্টিক সেও তো বিজ্ঞানের এক অদ্ভুত দান, সঠিক ব্যবহার করলেই বাড়ে বিজ্ঞানের মান, করতে চাই না আমি তার ব্যবহার আদৌ বর্জন, সঠিক ব্যবহারের জন্য আমি করি সদা গর্জন, কোথাও নেই কো লেখা যা খেতেন শক্তিমান ভীম বিরিয়ানি, তা মাতা তো তাঁকে ডিম বিরিয়ানি, মাতা তো তাঁকে থাকলে মাছের ডিম, বড় মাছের ডিম দিয়ে বানাতে হবে বড়া, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজাটা হবে কড়া, তারপর বানিয়ে বিরিয়ানি নেব তোমায় ডেকে, পাঠিয়ে শ্রোতাদের ঠিকানায় পার্সেলে ঢেকে ঢেকে, আর যে মৌমিতাকে বিরিয়ানিটা খাওয়াবেন মাছের ডিমের বড়া দিয়ে, সঙ্গে আবার পার্সেলটা পাঠিয়ে দেবেন কি, আর যে মৌমিতাকেই ওই মানে তার হাত দিয়েই পাঠিয়ে দেবেন শ্রোতাদের ঠিকানায়। খুব ভালো লাগলো, দারুণ লাগলো কিন্তু সুখেন্দুদার মেসেজও খুব ভালো লাগলো। এরপরে আমাকে কে পাঠিয়েছেন এটা, নদিয়া শান্তিপুর থেকে বাবুল বলছেন, পরিবেশ দূষণ মুক্ত করতে আমরা যতই বড় বড় কথা বলি না কেন, বাজারে গিয়ে আমরা সব ভুলে যাই। এক্স্যাক্টলি, মাছ মাংস কিনলে আমার কাছে ব্যাগ আছে, তাও আমরা ক্যারি ব্যাগটা আগেই চেনি। এক্স্যাক্টলি, এটাই তো আমরা ভুল করি, এই অভ্যেসটা আমাদের বন্ধ করতে হবে, বদলাতে হবে। আর সব রকমের বিরিয়ানি খেয়েছি, তাই খুব ইচ্ছে আছে আমাদের বাবুলদার কোন বিরিয়ানি খাওয়ার, সেটা হচ্ছে করলা উচ্ছের বিরিয়ানি রান্না করে খেয়ে দেখাবো কেমন লাগে, দেখাবো, হ্যাঁ দেখবে, সেটা কিন্তু বলেননি আমাদের বাবুলদা। খুব ভালো লাগলো। এরপরে আমাকে কে পাঠিয়েছে, কাতলা মাছের মাথা ডিম দিয়ে প্রশান্ত প্রামাণিক, আয়ুষ প্রামাণিক, অঙ্কুশ প্রামাণিক, বাওয়ালি বড়পোল বেনিয়াপাড়া থেকে এই বিরিয়ানিটা কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এখন আর কোনো কথা হবে না, এখন সোজা চলে যাব কোথায়, অবশ্যই পরপর তিনটে হিট গানের কাছে।
1: FM Rainbow-তে 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক,
0: গানের হ্যাট্রিকে আজকে সেই মন রয়েছে যে মনটা অগোছালো আছে, সেই অগোছালো মনটাকেই তো গুছিয়ে নিচ্ছি এখন গানে গানে।

মন পাখি কথা শুনুক আর না শুনুক, মন নিয়েই তো সমস্ত কিছু না। মনই হচ্ছে তোমার আমার বস, আর সেই মনই কিন্তু তুমি আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না। সেজন্যই তো অগোছালো মনটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর সেই মনটাকে নিয়েই আবারও কিন্তু দাদাগিরি, টোটাল দাদাগিরি করে কিন্তু সেই মন পাখির সঙ্গে আবার উড়ে যাওয়া যায়। এমনই কিন্তু তিনটে গান আজকে গানের হ্যাট্রিকে তোমার জন্য সাজিয়ে রেখেছিলাম। আর তো সাজানো যাবে না, মন তোমার আমার বস হলেও কিন্তু এবারে মনটা বাড়ি যাওয়ার জন্য যেন কেমন ছটপট ছটপট করছে। তিনটে হিট গান হয়ে গেল, 9:57 অলরেডি দেখাচ্ছে স্টুডিওর ঘড়ি। আর ঘড়িতে যেমন দেখতে পাচ্ছি 9:57 হয়ে 30 সেকেন্ড হয়েছে, অফিসে যাওয়ার সময় এগিয়ে আসছে। আর আসছে তার সঙ্গে রথযাত্রার মাঝে মাত্র কালকের দিন, তারপরেই হচ্ছে ওয়ার্ল্ড বিরিয়ানির দিন। হবে সেলিব্রেশন, অবশ্যই হবে। শহরের আকাশে এখন জলভরা মেঘ রয়েছে, ছাতা ক্যারি করো। আর গরমটাও তো আছে, বিরিয়ানি খাবে কাল বাদে পরশু। আজকে থেকে একটু ওআরএস মাঝে মাঝে চুমুক দিয়ে 10টার ঘরে পৌঁছে যাচ্ছে স্টুডিওর লাল ঘড়ি। আমিও তাই আজকের মতো জার্নিটা শেষ করি। আজকে আমি যাচ্ছি ফিরে, বলছি টাটা বাই বাই। 6 জুলাই সোমবার দিন, আর যে মৌমিতার সঙ্গে থাকা চাই চাই চাই। আর মৌমিতা যাচ্ছে তো নিকিতার সঙ্গে গানে গানে বাড়ি ফিরে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন, যা ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতি

দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক শিশুদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ 31 জুলাই। মন্ত্রক জানিয়েছে,

awards.gov.in অনলাইন পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকেই পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরবাল জেলার বালতালের দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকায় সমীক্ষা চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি বলেন, সমীক্ষার রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হবে এবং এসডিআরএফ ও এনডিআরএফ এর নিয়ম অনুযায়ী ত্রাণ দেওয়া হবে। প্রয়োজনে সড়ক ও অন্যান্য পরিকাঠামোর ক্ষয়ক্ষতির জন্য কেন্দ্রের অতিরিক্ত সহায়তাও চাওয়া হবে। নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেই বাবা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই এর শেষকৃত্যে যোগ দেবেন না। ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি জানান, ইরানের নেতৃত্বের ওপর ইসরায়েলের হুমকি রয়েছে, তাই এই মুহূর্তে জনসমক্ষে আসা তার জন্য নিরাপদ নয়। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে পর্তুগাল। অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে স্পেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তীর্থযাত্রীদের উদ্দেশ্যে এক চিঠিতে শ্রী মোদী বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। বরফানি বাবার দৈব দর্শন ভক্তদের জীবনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বলে তিনি জানান। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন অ্যামিস্ট্রাডের অধীনে

মানবিক সহায়তা দিচ্ছে ভারত। চিকিৎসা সংক্রান্ত সহায়তা কার্যক্রমের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, সেনাবাহিনীর ভ্রাম্যমাণ হাসপাতাল ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আজ সূচনা হয়েছে। পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেছে।

0: মুর্শিদাবাদের ভগবানগোলার স্টেশনপাড়া থেকে গতরাতে 9 বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশ করে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন তারা। আজ তাদের লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। যথাযথভাবে যাচাই করে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। নবান্নে গতকাল মুখ্যসচিব এবং বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এই বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর। বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আপনি টিউন করেছেন 107 FM রেনবো স্টুডিওর। ঘড়ি বলছে সকালে 11:03 হয়ে 30 সেকেন্ড। গান দরিয়া নিয়ে এই মুহূর্তে স্টুডিও প্রান্তে স্বপ্না এবং নীলাঞ্জনা।
1: আর এই মেঘমেদুর বর্ষায় এমনও দিনে কাজী সাহেবের গান নিয়ে আমরা দুই বন্ধু, এবং অবশ্যই মনে হচ্ছে রিমঝিম রিমঝিম বা রুমঝুম রুমঝুম এই পর্যায়ে আমরা থাকি। তাই আজকে বর্ষা এবং প্রেম,
0: বর্ষা এবং প্রেম। এই দুটি বিষয় আসলে হাত ধরাধরি করে চলে। কোনো বর্ষা ভেজা দিনে আপনি ঘরে একলা আছেন আর আপনার সেই প্রিয় মানুষটির কথা মনে পড়বে না, তাকে যদি তিনি দূরে থাকেন তাকে আপনার দেখতে ইচ্ছে করবে না, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না, এমনটা হতে পারে না।
1: একদমই তাই, একদমই তাই। এবং সেই সমস্ত মনের ভাব আমরা যত নানা আমাদের ভাষায় প্রকাশ করতে পারি তার থেকে অনেক বেশি কবি কল্পনায় স্থান দিয়েছেন কাজী নজরুল ইসলাম। তাই কাজী নজরুলের গান দিয়ে সাজানো আজকের গান দরিয়া স্বপ্ন নীলাঞ্জনার সাথে। আপনাকে থাকতেই হচ্ছে 107 FM রেনবোর গান দরিয়ায়।
0: বর্ষা, বিরহ এবং প্রেম।

0: মাধুরী চট্টোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই অসামান্য গান এবং তার গায়কই মুগ্ধ হয়ে শুনছিলাম এবং যতবার শুনি ততবার মুগ্ধ হই।
1: সত্যি সত্যি
0: আজ আমরা বর্ষার গান শুনব এবং শোনাব। বর্ষার সঙ্গে প্রেম বিরহ একেবারে হাত ধরাধরি করে চলে। এই যে ছটা ঋতু, এই ছটা ঋতু আমরা যেমন দেখি তার অনন্য সাধারণ সব রচনা, আবার সেখানে বর্ষার যে রূপ সেই বর্ষার ভিজে গানও কিন্তু অনেক অনেক অনেক বেশি পাই। বর্ষার রূপে মুগ্ধ কবির দেওয়া কিছু বিশেষণ বা উপমা উল্লেখ করা যেতে পারে, যেমন ধরো অঝোর ধারার জল ঘন দেয়া, দমকে দামিনী চমকে, ঝমকায় ঝাঝর, এবং অনুপ্রাসগুলো খেয়াল করো, রুমঝুম ঝামকে মরাল মরালি, বাদলের বাড়ি রিমঝিম, মেঘ ঘন কুন্তলা, কালো বর্ষা, জলের গাগরি, এরকম অজস্র,
1: মানে তিনি না তার মতো করে এক একটা বর্ণনা, এক এক রকম অনুপ্রাস, এক এক রকমের শব্দবন্ধ প্রয়োগের মাধ্যমে বর্ষাকে এক এক রকম রূপে এঁকেছেন। এই যে কখনো প্রচণ্ড মেঘ ডাকছে, কখনো কালো মেঘে আকাশ ছেয়ে এসছে, কখনো বা হালকা বৃষ্টি পড়ছে।
0: এবং এই যে তুমি মেঘের কথা বলছো, মেঘ, এই মেঘ দেখে তার আবার মেঘদূতের কথা মনে পড়ছে। তিনি বলছেন, যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে আমার বিরহ লিপি লেখা কেয়া পাতে, কিংবা শাওন আসিল ফিরে সে ফিরে এলো না। এই যে আমরা শুরুতেই বলছিলাম যে বর্ষা এবং বিরহ কেমন হাত ধরাধরি করে চলে, আবার মজার ব্যাপার হচ্ছে মানে প্রেম বললে বিরহ বলবে না সেটাও কিন্তু খুব একটা অসম্ভব ব্যাপার।
1: একদমই তাই।
0: তো সুতরাং এই বিষয়গুলো খুব মিলেমিশে আছে। আমরা মেঘের গান শোনাবো, বর্ষার গান শোনাবো। তো মেঘদূতের কথা যেহেতু উঠল, আমরা পরদেশী মেঘকে একটু আবাহন করি বা পাঠাই তার প্রিয়ার কাছে, অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কি অসাধারণ শব্দ প্রয়োগ,
1: অসাধারণ এবং গায়কই তুলনা হয় না সতীনাথ মুখোপাধ্যায়ের গলায় আমরা
0: শুনছি, স্বর্ণকণ্ঠে আমরা শুনলাম গান। এবং এই যে বলছিলাম না, এই যে বর্ষার যে অনুষঙ্গটা, তুমি দেখবে যে তুমি ঘরে বসে আছো, বাইরে বৃষ্টি পড়ছে কিংবা খুব ঘন কালো মেঘ করেছে, দিনের বেলাও যেন মনে হচ্ছে রাত নেমে এসছে, সেই সময় এই যে মেঘদূত বা বিরোহী যক্ষের সেই যে মেঘ তাকে দূত করে পাঠানো হচ্ছে, এই বর্ণনাগুলো যেন খুব প্রাসঙ্গিক মনে হয়। কোথাও যেন মানুষের মনের মধ্যে প্রেম, বিরহ, বর্ষা, মেঘ মেদুরতা এগুলো মিলেমিশে যায়। এবং এটাও বলা যেতে পারে যে নজরুলের বর্ষা কি শুধুই বিরহের? অবশ্যই নয়, নজরুলের বর্ষা বিভিন্ন বিভিন্ন ক্যানভাসে কবি এঁকেছেন।
1: এই যে ঘন দেয়া দমকে দামিনী চমকে, মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে, মরাল মরালি হেরি সহসা। নজরুলের অনেক গানেই কিন্তু ধরা যায় এই বর্ষার অপরূপ রূপের বর্ণনা। বর্ষার রূপ আর কবির আবেগ মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে এসব গানে এবং সুরে। তিনি বর্ষাকে বলেছেন কি জানো তো, বাদলের পরী। তিনি লিখছেন, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, কাজরি নাচিয়া চলো পুরনারী হরষে। এবং এই যে গানের যে ছন্দ এবং তার যে ক্যানভাস, তুমি খুব সুন্দর একটি শব্দ বললে ক্যানভাস, সেই গানের ক্যানভাসে যেন এই সুর এবং এই কথা দিয়ে ওই রূপ এবং ওই মানবিক বা মানসিক যে অবস্থা তার একটা চমৎকার পটচিত্র তৈরি হয়ে যাচ্ছে।
0: কেমন দেখো, নজরুলের গানের কথা এবং সুর একটা ঘোর তৈরি করে দেয়, ঘোর না বলে বলতে পারি একটা মহাঘোর তৈরি করে দেয়। মানে রিমঝিম রিমঝিম বর্ষা, যেন বর্ষা রানী, সে যেন একজন নর্তকী, তালে তালে ছন্দে ছন্দে নাচছে,
1: ঝিমঝিম ঝিমঝিম ঝিম ঘন দেয়া বরষে।
0: মানে আমাদেরও মনের মধ্যে এটা কোথাও ঝিম ধরিয়ে দিচ্ছে।
1: মানে এটা যদি ধরো গানে যখন শুনি তখন তো সুরের একটা মায়াবী পরশ থাকেই, কিন্তু তুমি যদি এমনিও পাঠ করো গীতি কবিতাটি, তাতেও তুমি দেখবে যে ভেতরে একটা অন্যরকম স্ফুরণ অনুভব করা যায়।
0: তার সাথে কি সুন্দর মিলিয়েছেন, কাজরি নাচিয়া চলো পুরনারী
1: হরষে,
0: মানে ঠিক যে ছন্দ ছন্দটা সেটার সাথে কাজরি নাচলে ওটার সাথে মিল খাবে, একেই বোধহয় বলে কবি কল্পনা বলে।
1: ঠিক,
0: তাহলে আমরা এই গানটা শুনতে দেরি করছি কেন?
1: না, একদম দেরি নয়, পরপর দুটো গান শুনবো। হ্যাঁ, প্রথমে পায়েল কর।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: অখিল বন্ধু ঘোষের গলায় শুনছিলাম এই গান। এবারে আমরা যেটা করছি আপনারা বুঝতেই পারছেন যে কাজী নজরুলের বর্ষার গান, বিরহের গান, প্রেমের গান সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আসলে সাহিত্যের প্রায় সব শাখাতেই সোনা ফলিয়েছেন কাজী নজরুল ইসলাম। সঙ্গীতেও তিনি অনবদ্য এবং নিজের গান সম্পর্কে তিনি সাংঘাতিক আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বারবার বলছেন যে আমার আর সব কিছু তোমরা ভুলে গেলেও আমার গানকে তোমরা ভুলতে পারবে না, এতটা আত্মবিশ্বাসী ছিলেন।
1: সেটাই তো আমরা একদম শুরুতে শোনালাম, আমায় নহে গো প্রিয়,
0: ভালোবাসো তুমি ভালোবাসো মোর গান। আমাকে ভালোবাসতে হবে না, আমার গানকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হবে, এটা বোধহয় সমস্ত সৃজনশীল মানুষেরই মনের কথা।
1: প্রত্যেকেই এই আকাঙ্ক্ষাটুকু নিয়েই সৃষ্টি করেন যে তিনি তার সৃষ্টির মধ্যেই থাকবেন চিরকাল।
0: একদম। এবং তিনি তার গান নিয়ে এত, এবং এই যে কথাটা, এটা রবীন্দ্রনাথও কিন্তু বলেছেন জানো তো, যে আমাকে আর সব কিছু যদি আমার নাও থাকে আমার গান তোমরা ভুলতে পারবে না। গানের প্রতি তাদের ছিল অন্যরকম একটা মায়া, তাই নজরুল গেয়েছেন শুরুতেই সে গান আমরা বাজিয়েছি, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। নজরুল ইসলামের গানের বিশাল ভাণ্ডারে লুকিয়ে আছে মণিমাণিক্য, গানের ভাষা এবং তালের বৈচিত্র্য, যেটা একটু আগে তুমি আমি বলছিলাম যে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে তাকে। আমরা সেই বিষয়গুলো নিয়েও টুকটুক করে কথা বলবো, বর্ষার গান, প্রেমের গান, তার গানের গায়কি, তার ছন্দ, তার ঋতু বৈচিত্র্য, সমস্তটাই একটা যেন নতুনত্বের স্ফুরণ দিয়েছে বাংলা সঙ্গীত জগৎকে।
1: আর এই গান্দরিয়ায়, মানে আজকের গান্দরিয়ায় স্বপ্না নীলাঞ্জনার সাথে আপনারা সত্যি সত্যি ভাসবেন নজরুলের সুরের স্রোতে। আমরা এক অন্যরকমের নজরুলকে হয়তো বা আবিষ্কার করতে পারব। নজরুলের

প্রেমের গান, নজরুলের বর্ষা পর্যায়ের গান, কোথাও যেন একটা বিন্দুতে গিয়ে মিলে মিশে যায়। এবং নজরুলের গান ছাড়া, মানে তার প্রেমের গান ছাড়া বা প্রেমিক নজরুল ছাড়া যেমন তার গানের যে বৃত্ত সেটা অসম্পূর্ণ, তেমনি বর্ষা বন্দনা ছাড়া বা বর্ষার অনুষঙ্গের বিভিন্ন ছবি ছাড়া নজরুলের প্রেমের গানও যেন কোথাও ফিকে। তাই আবারও সুরের অবগাহন শুনি নজরুলের গান।

0: শরদ এবং কণ্ঠের যুগলবন্দী মনোময় ভট্টাচার্য এবং পণ্ডিত দেবজ্যোতি বোস, তাদের যুগলবন্দিতে শুনছিলাম এই গান। স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:38 আপনাদের সঙ্গে আছি স্বপ্না এবং নীলাঞ্জনা। আমরা থাকবো কিন্তু বেলা একটা পর্যন্ত কাজী নজরুলের গান নিয়ে। কাজী নজরুলের বর্ষার গান এবং প্রেমের গান শোনাচ্ছি আজ। আসলে বর্ষা ঋতু যেই আসে সঙ্গে সঙ্গে নজরুলের এক ঝাঁক বর্ষার গান মনের মধ্যে ধরা দেয়। নজরুলের এমন অনেক গানেই ধরা দিয়েছে বর্ষাকাল, যেখানে বর্ষার রূপ এবং কবির আবেগ মিলেমিশে একাকার হয়েছে। কাজী নজরুল ইসলাম বর্ষাকে বলেছেন বাদলের পরী এবং তিনি লিখছেন রিমঝিম ঝিমঝিম ঘন দেয়া বরষে। একটু আগে আমরা শুনলাম কাজী নজরুল ইসলাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঋতু নিয়ে প্রচুর গান রচনা করেছেন। ঋতুভিত্তিক গানের সংখ্যা বিচারে নজরুলের গানে বর্ষার গান কিন্তু সবচেয়ে বেশি। নজরুলের গানে আছে কালিদাসের মেঘদূত, রাধাকৃষ্ণের কাজুরি কিংবা ঝুলনের আঙ্গিক, যেমন যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে আমরা শুনে ফেলেছি। এরকম অজস্র গান কিন্তু তার এই বর্ষার অনুষঙ্গে রয়েছে। এমন অনেক গান আবার আছে যেখানে প্রিয়ার কথা বলছেন কবি, বর্ষার প্রকৃতিতে কবিতে তার কবিতার প্রিয়াকে এমনভাবে খুঁজছেন যে বলছেন যে কত বর্ষায় খুঁজেছি তোমায় তারায় তারায়, আহা কত বর্ষায় খুঁজেছি তোমায় তারায় তারায়। নজরুল তার গানে এক পল্লী বালিকার ছবি এঁকেছেন যে কাজল বরণ পল্লী মেয়ে বৃষ্টি ধারায় বেড়ায় নে মেঘের পানে চেয়ে একেলা মেঘলা সকালবেলা। এরকম অজস্র গান রয়েছে কাজী নজরুলের যার মধ্যে দিয়ে এই বর্ষা প্রেম বিরহ সব মিলেমিশে একাকার হয়ে গেছে।
1: যেমন যে গান আমরা এর আগেও শুনেছি, পরদেশী মেঘ যাওরে ফিরে বলিও আমার পরদেশীরে, সেখানেও কিন্তু সেই আকুলতা, প্রিয়ার সাথে মিলনের আকুলতা। এবং যে গান আপনারা জানি প্রত্যেকেই ভাবছেন যে এই গানটা কখন শুনবো, সেই গানও আমরা শুনবো, কিন্তু সেই গানের সম্বন্ধে এখনই বলছি না। এখন যেটা আমাদের বলা যে নজরুলের বর্ষার গানে প্রেমের পাশাপাশি বিরহও কিন্তু এসেছে, এবং বিরহের সাথে মিলনের আকুলতা সেটাও এসেছে। তো সেই গান এবার যদি আমরা শুনি, গানটার একটু আপনাদেরকে ধরিয়ে দিই। ঝরিবে পুবালি বায় গহন দূর বনে, রহিবে চাহি তুমি একেলা বাতায়নে। এখানে এই যে একেলা বাতায়ন, কুহুকে কা নিপোশাখে, এই সমস্ত কিছু দিয়ে প্রেম প্রিয়া বিরহ বর্ষা এর একটা গভীর ব্যঞ্জনা তৈরি হয়েছে। বুঝতেই পারছেন কোন গানের কথা বলছি, সেই গানে আসবো। কিন্তু তার আগে আমরা নজরুলের প্রেমের গানেই থাকবো, নজরুলের বর্ষার গানেই থাকবো।
0: ইন্দ্রাণী সেন,

0: এরপরে তুমি যে গানটির কথা বন্ধুদের লোভ দেখিয়ে রেখেছো যে সেই গানটি না শোনালে এই বর্ষার গান সেটা একেবারেই অকারণ
1: হয়ে যাবে, সেটা হয় না। কারণ নজরুলের বর্ষার গান মানেই কিন্তু সেই গান।

0: একদম
1: এবং এই গানটি নিয়ে যুগে যুগে প্রচুর প্রচুর বাংলার বহু বিখ্যাত চলচ্চিত্রতে ব্যবহার করা হয়েছে এবং সেখানে বিরহ একটা প্রেমের আবহ তৈরি করা হয়েছে। এবং সেই গান শুনতে শুনতে যারা শুনছি আমরা শ্রোতারা, আমরা কিন্তু নিজেদের মতো করে নিজের মনের একটা ভাব, একটা ব্যঞ্জনা তৈরি করেছি।
0: একদম, যদিও সময়টা এখন 11:47 সকাল, যদিও এই গান মাসটা আষাঢ়, তাতে কিছু এসে যায় না, কারণ আপনি যখন গানে গানে সুরে সুরে নিজেকে ভাসিয়ে নিয়ে চলেছেন, একটা ভালো গান, হয়তো কোনো একটা ভোরাই মানে ভোরবেলার রাগের কোনো গান, ভৈরবী আপনি শুনছেন দুপুরবেলা, হতেই তো পারে, বা রাত্রির বেলা আপনার একটা ভৈরবী শুনতে ইচ্ছে করলো, বা দুপুরবেলা আপনার একটা রাত্রির রাগ শুনতে ইচ্ছে করলো,
1: ভূপালি আমার ইচ্ছে করলো যে ওই রাগটা আমি দুপুরবেলা
0: শুনি,
1: এমন কোনো নেই যে যদিও এই রাগটা এই সময়ের রাগ কিন্তু তাই বলে আমার মন যখন চাইছে আমি তখন শুনবো না, এটা তো হতে পারে না। আর ভরা বাদরেও কিন্তু শাওন আসে, আবার ভরা বর্ষাতেও শুকনো খটখটে জমি মানব জমিন, তাও তো আমরা দেখতে পাই, কি বল?
0: একদম মান্না দেয়।

0: এই যে শাওন, শাওন নিয়ে কবিরা গীতিকাররা অজস্র গান এবং কবিতা রচনা করেছেন। এই গানটা শুনতে শুনতে মনে পড়ছিল রবীন্দ্রনাথের একটা কবিতার কথা, এমনও দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়, বা ধরো ওই ওই গানটা, মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে, মানে একটা প্রতীক্ষা, আকাশে মেঘ জমেছে আমার প্রিয়তমের বা প্রিয়তমার জন্য একটি প্রতীক্ষা।
1: আসলে কি জানো তো, এই যে রবীন্দ্রনাথ বলো, নজরুল বলো, কোথাও গিয়ে এদের চিন্তা ভাবনা কবির কল্প

0: কোনা বা সুদূর প্রসারী যে তাদের যে একটা খোঁজ, এগুলো তো কোথাও গিয়ে মিলে যায়। সেই জন্য তুমি দেখবে একটা গান শুনলে আরেকটা গানের ছায়া যেন কোথা থেকে
1: কোথাও একটা যেন হাত ধরাধরি
0: করে চলে আসে, এবং সেই কারণেই মনের মধ্যে এত গান উঁকি দেয় না, তখন না কিরকম একটা ধন্দে পড়ে যায় যে কোন গান ছেড়ে কোন গান বাজাবো। কারণ সময়ের অনুশাসন তো আমাদের সাথে সাথে চলতে থাকে না, তাকে উপেক্ষা করা যায় না।
1: এই গান শুনতে শুনতে আমরা চলে যাই সংবাদ বিরতিতে, ফিরে আসবো আবারও এক ডালি গান নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূরাজনৈতিক বিকাশ ইত্যাদি। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনিজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনিজুয়েলায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনিজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি, পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 অগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক

যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আজ সূচনা হয়েছে। পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এর উদ্যোগে নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির সূচনা করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য

0: ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: তিনি দ্রোহেও আছেন, প্রেমেও আছেন। সবাই যে আমরা তাকে বিদ্রোহী কবি বলে একটা একটা মানে দেগে দেওয়া আর কি, কিন্তু সেই মানুষটি যে একজন পরিপূর্ণ মানুষ, মানে দ্রোহ, প্রেম, অনুভূতি, অনুভব সব কিছু নিয়ে একজন পূর্ণাঙ্গ সম্পূর্ণ মানুষ, সেটা তার গান শুনলে কিন্তু বোঝা যায়। সবসময় তার দ্রোহের গান কবিতা নিয়ে কথা বেশি হয়, অথচ তার গানগুলো তো অন্য কথা বলে। এতক্ষণ যে গান আমরা শুনছিলাম, সে কি শুধুই দ্রোহের কথা বলে? আসলে সেখানে মূর্ত হয়ে ওঠে এক পরম প্রেমিক পুরুষের প্রতিচ্ছবি। অবশ্য প্রেমে তো দ্রোহ থাকে, বলো? বলা হয় এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, তো প্রেমিক প্রেমিকা একে অপরকে পেতে দুনিয়ার সঙ্গে যুদ্ধ করতে কি দ্বিধা করে? করে না তো। যুদ্ধে যাওয়ার আগে বা যুদ্ধ থেকে ফিরে এসে প্রিয়ার মুখটি সবচেয়ে বেশি আরাধ্য মনে হয়। যুদ্ধের ময়দানে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বুঝিবা সেই মুখটি সবচেয়ে বেশি করে মনে পড়ে।
1: এবং এই যে আমরা বর্ষা পর্যায়ের গান শুনছি, এবং বর্ষার সাথে প্রেম, বিরহ, মিলন সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু এক প্রকৃতির যুদ্ধ, ঝড়, বাতাস, বাদল, তারপরে তো আবার সেই একদম ঘরের কোণ, সেই প্রিয়া, সেই আবার চেনা শান্ত জীবন। তাই নজরুলের কাছে দ্রোহ, প্রেম, প্রকৃতি সমস্ত কিছুই কোথাও গিয়ে যেন এক বিন্দুতে মিশে গেল।
0: রহি রহি কেন সেই মুখ পড়ে মনে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: এই যে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা তার সঙ্গীত ধারা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করছি, আশ্চর্য ব্যাপার জানো, মানে তিনি এত অসম্ভব একজন সাধক ছিলেন যে যখন যে কাজটা করেছেন তার মধ্যে নিবিড় নিবিষ্ট চিত্তে সেই কাজটা তিনি করেছেন। তিনি খুব দ্রুত গান লিখতে পারতেন এবং গান লেখার সময় তার পান এবং চা অবধারিত লাগত, সেটা না হলে তার হতো না, এবং খুব দ্রুত তিনি গান লিখতেন।
1: এবং
0: আমরা যদিও, হ্যাঁ আমরা যদিও আজকে ধরো বর্ষা এবং প্রেমের গান নিয়ে কথা বলছি, এই সাধক কথাটা বললাম, আসলে সমস্ত বিষয়টাই তো সাধনার বিষয়। তিনি যখন ভক্তি মার্গের গান লিখছেন, তিনি যে কোনো ধর্ম, সেটা মুসলিম ধর্ম হোক বা হিন্দু ধর্ম হোক, তিনি ওই পার্টিকুলার ওই ধর্ম বলে তিনি মানেননি, তিনি মানবতাবাদে বিশ্বাসী ছিলেন। ফলে তিনি তিনি তো মানে জন্মের কারণে তিনি মুসলিম ছিলেন, কিন্তু তিনি যখন শ্যামাসঙ্গীত রচনা করছেন তার আগের রাতে তিনি ধ্যানে বসছেন, তিনি সাধনায় বসছেন, বসে তিনি এবং প্রচুর পড়তেন, পড়ে বিষয়টার মধ্যে তিনি ঢোকার চেষ্টা করতেন, এবং ওই ওই আবেগ ওই আবেশ থাকতে থাকতে তিনি গানটা রচনা করতেন।
1: এবং পর পর যখন গান লিখছেন না, প্রত্যেক দিন একটা করে গান আসছে। একটা স্মৃতিকথায় পড়ছিলাম, কবি জসিমউদ্দিন বলছেন যে এরকমও দিন গেছে যখন কাজী সাহেব, মানে কাজীদা বলছেন আর কি, উনি যে ফরমায়েশে দিনে 7-8টা গান পর্যন্ত উনি একদিনে রচনা করেছেন। এবং এই নয় যে একটা গান ভালো একটা গান অন্যরকম, সেরকম নয়, মানে প্রত্যেকটা গান তার নিজের জায়গায় অসাধারণ অসামান্য। এবং এইরকম গানের না প্রচুর গল্পও আছে জানো তো, যে কোনো একটা সামান্য ঘটনার প্রেক্ষিতে নজরুল কিন্তু একটি অসাধারণ গান।
0: এটা জানো তো, মানে এটা রবীন্দ্রনাথের ক্ষেত্র, মানে বারবার রবীন্দ্রনাথের প্রসঙ্গটা চলে আসছে, কিছু করার নেই, মানে এমন তুচ্ছাতিতুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন অসম্ভব অসামান্য সব গান তৈরি হয়েছে যে যেটা সত্যি ভাবা যায় না। আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর আবারও ফিরে আসবো গানে গানে।
2: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।

0: চন্দ্রাবলী রুদ্র দত্তর গলায় শুনছিলাম এই গান। আমরা রবি কাজী নজরুল ইসলামের বর্ষার গান, প্রেমের গান নিয়ে কথা বলছি। কবির জীবনেও কিন্তু প্রেম এসেছে একাধিকবার, শুধু যে তিনি গানে গানে প্রেম বিলি করেছেন তা তো নয়, তার ব্যক্তি তিনি প্রেমিক হিসেবেও খুব উঁচু দরের একজন প্রেমিক ছিলেন। নজরুলের বাঁশির সুরে মুগ্ধ হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও কবির সঙ্গে সংসার করা হয়নি তার প্রথম স্ত্রী সৈয়াদা খাতুনের। এই নামটা শুনে নিশ্চয়ই চমকে গেলেন, তার বাবার দেওয়া এই নাম। নজরুলের দেওয়া নাম ছিল নার্গিস। ফার্সি আরবি শব্দের জাদুকর ছিলেন নজরুল, চর্চাও করেছেন প্রচুর। আর ফার্সি সাহিত্যে নার্গিস ফুলের আছে আলাদা অবস্থান, সাদা ড্যাফোডিল বলা হয় একে। অনেক খুব সুন্দর গন্ধ আর ধবধবে সাদা পিলব পাপড়ির জন্য নার্গিস ফুলের এত কদর। তো নজরুল তার প্রথম প্রেম আর প্রথম স্ত্রীর নাম দেন নার্গিস। নানা কারণে নজরুল নার্গিস ট্র্যাজেডি হয়ে ওঠে বাস্তব সত্য।
1: নজরুল গানে কিন্তু আমরা নার্গিস শব্দটা দেখি, বুলবুলি নীরব নার্গিস বনে।
0: হ্যাঁ, এক হতে পারেননি তারা। তবে নার্গিসের বাড়ি কুমিল্লার দৌলতপুরে বসেই নাকি কবি 120টি গান আর 160টি কবিতা লেখেন। এরপর নানা গুঞ্জন আর জনশ্রুতি শোনা যায়।

0: অনেক নারী আর কবিকে নিয়েই। এমন বাবরি দোলানো ঝাঁকড়া চুলের শিশুর মতো সরল হাসির সুঠাম পুরুষের আকর্ষণ তো এত সহজে আসলে মেয়েদের পক্ষে এড়ানো খুব কঠিন ছিল আর কি।
1: এবং এই যে নজরুলের কথা বলছো, তিনি যখন তার দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রমিলা তার দ্বিতীয় স্ত্রী, তার আসল নাম ছিল আশালতা, কবি নাম দিয়েছিলেন প্রমিলা। এবং নজরুলের এই যে প্রথম প্রেম, প্রেমে বিচ্ছেদ আর যন্ত্রণাদগ্ধ যে হৃদয়, সেখান থেকে যে গান এবং কবিতা বলতে পারি আমরা উৎসারিত হয়েছিল, সংসারী নজরুল আর তেমন করে বোধহয় সেইভাবে নিজেকে মিলে ধরতে পারেননি। নার্গিসের প্রেম থেকে প্রচুর প্রচুর কবিতা, অনেক অসাধারণ গান তৈরি হয়েছিল এবং সেই সমস্ত গানে নারীর সৌন্দর্য নানা মাত্রা পেয়েছে। যদিও গবেষকরা বা সমালোচকরা বলেন পরিবাদেবী নয়, তিনি তার প্রেমিকাকে মানবী রূপেই পেতে চেয়েছেন এবং বারবার তার গানের মধ্যে দিয়ে,
0: যেমন এই গানটা, এই গানটা ধরো বধু তোমার আমার এই বিরহ এক জনমের নহে, এইরকম অনেক গান। আপাতত এই গানটা শুনি, পরপর দুটো গান শোনাবো আপনাদের মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান দিয়ে।

0: এই চোখ রাঙাচ্ছে, ঘড়ি বলছে 12:52 হয়ে 5 সেকেন্ড, আমাদেরও যাওয়ার সময় হলো। যেতে যেতে কিছু কথা আরও ভাগ করে নিতে ইচ্ছে করলো আপনাদের সঙ্গে। যদিও প্রেম এবং বিদ্রোহ বৈপরীত্যপূর্ণ, কিন্তু কবির কাছে বুঝি তা হার মেনেছে। তিনি এই দুটো বিষয় সমান্তরালে রাখতে সক্ষম হয়েছেন, আর এ কারণেই তার কবিতা ও গানে আমরা একই সঙ্গে পাই তার প্রেমিক সত্তা এবং তার বিদ্রোহী সত্তাকে। বিদ্রোহী কবিতায় আত্মপরিচয় দিতে গিয়ে তিনি লিখছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য। প্রেমিক কবি নজরুল তার লেখা প্রেমের গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গানগুলির প্রথম পঙ্ক্তি, মোর প্রিয়া হবে সোরানি দেব খোঁপায় তারার ফুল,
1: অজস্র অজস্র গান আমাদের মনে পড়তে থাকে যখন আমরা প্রেমিক নজরুল বা নজরুলের প্রেম পর্যায়ের গানগুলো ভাবি। আসলে এই সমস্ত গান, এই সমস্ত গান তিনি তার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন, এবং নজরুলের অপেক্ষায় 16 বছর কাটিয়ে দিয়েছিলেন নার্গিস। কবিকে একটি চিঠিও দিয়েছিলেন এবং সেই চিঠির উত্তরে কবি লিখেছিলেন, যারে হাত দিয়া মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে,
0: ভুলে যাও মোরে,
1: ভুলে যাও তারে একবার। তো এইভাবেই কিন্তু নজরুলের গানে প্রেম এসেছে, নজরুলের গানে বর্ষা এসেছে, বিরহ এসেছে, এবং সব কিছু মিলিয়ে আনন্দ বেদনার সমন্বয়ে অমর হয়ে গেছে নজরুলের গান। আজকে কিন্তু আমরা আমাদের গান দরিয়া এই পর্যন্তই। আস্তে আস্তে এবার আমাদের তীরে ভেড়ার পালা, আবার আপনাদের সাথে কথা হবে ঠিক দুপুর 2টায় নাটকের দুপুর নিয়ে। ততক্ষণ আপনাদের জন্য
0: টাটা, এবং আমরা রেখে যাচ্ছি কাজী সাহেবকে, কাজী নজরুলের গানকে। এবং এতক্ষণ যে আপনারা রইলেন 107 FM রেনবোর সঙ্গে, সেটা তো সেটাও তো একটা ব্যাপার,
1: একদমই
0: যে আপনারা এতক্ষণ রইলেন আমাদের সাথে, এরকম থাকবেন। স্বপ্না নীলাঞ্জনা আবারও ফিরে আসবে দুপুরের নাটক বা নাটকের দুপুর নিয়ে,
1: এবং আরও আরও পরে আরও অন্য কোনো অবসরে আরও গল্প হবে, কারণ গানের রেশও থেকে যায় আর বন্ধুত্বের রেশ সে তো সারা জীবন থাকে।
0: ঠিক।

0: Ich mir nicht denken.
1: Akashbani Kolkata FM Rainbow প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকিচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025 29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথা উল্লেখ করেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকিচি ভারত সফর শেষে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিআইএটি এবং বণিক সংগঠন সিআইই এই কনক্লেভে যোগ দিয়েছে। শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যেই এই কনক্লেভ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। জম্মু কাশ্মীরের পহেলগাঁও

0: বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24/7।

0: আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
1: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মন্তব্য করেছেন। নিউটন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। এই মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণের একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন। আগামীকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফ্যাসিলিটির সূচনা করবেন তিনি। পাকিস্তানের সেরানি ঝোপ মহাসড়কে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 8 জন। বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্তের কাছাকাছি দানাশা এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ইতোমধ্যে 40 জনের দেহ উদ্ধার করা হয়েছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনিজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনিজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর নাটক।

0: লোক সাহেব বাংলো
1: আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না প্রসেনজিৎ, এই শতাব্দীর মানুষ হয়েও তুই কিনা ভূত বিশ্বাস করিস?
2: সত্যি যদি বিশ্বাস করতাম বন্ধু, তবে তো রহস্যভীতি মেঘনাথ ভরদ্বাজের কাছে না এসে ভূতের ওঝার কাছে যেতাম। আসলে আসলে মাসখানেক আগে আমি যখন মৌবনি রেঞ্জার হয়ে প্রথম ওই সাহেব বাংলোয় গিয়ে উঠেছিলাম, স্থানীয় লোকের বিশ্বাসের কথা শুনে আমিও নেহাত কুসংস্কার বলে উড়িয়ে দিতে চেয়েছি, কিন্তু
1: কিন্তু নিজের চোখে ভূত দেখার পর আর অবিশ্বাস করতে পারছিস না, তাই তো?
2: না মানে আমি ব্যাপারটা ঠিক ওভাবে বলতে চাই না।
3: আচ্ছা প্রসেনজিৎ বাবু, ভূত কি আপনি সত্যি নিজের চোখে দেখেছেন?
2: অর্ণব বাবু, ভূত কিনা বলতে পারবো না, কিন্তু অন্তত তিনটি রাত আমি তার দেখা পেয়েছি।
3: কার?
2: 7 ফুট লম্বা, পরনে সাহেবি পোশাক, একদিন চাঁদের আলোয় চোখে পড়েছে তার অমানসিক মুখ। বাংলোর কুয়োটা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সামনের জঙ্গলটায় ঢুকে গেল।
3: স্ট্রেঞ্জ,
2: একদিন তো বাংলোর ভিতরেই একটা ঘরে ঢুকতে দেখেছি, তারপর ভ্যানিশ।
1: ভ্যানিশ?
2: হ্যাঁ মেঘনাথ, শুধু আমি নই, এলাকার অনেকেরই চোখে পড়েছে ওই রকম একটা মূর্তি রাতের বেলা বাংলোর আশেপাশে ঘুরে বেড়ায়। তাই তো সারাদিন থাকলেও কোনো কর্মচারী সাহেব বাংলোয় রাত কাটায় না।
1: না, স্বীকার করতে হবে প্রসেনজিৎ, তোর সাহস আছে এমন একটা নির্জন বাংলোয় রাতের পর রাত একা থাকা। অবশ্য অবশ্য তোকে তো আমি জানি, ছেলেবেলা থেকেই তুই বেপরো।
2: স্বীকার করছিস তাহলে?
3: আচ্ছা আচ্ছা প্রসেনজিৎ, এত জায়গা থাকতে এই মৌবনির ফরেস্ট বাংলোতে বা সাহেব ভূতের আনাগোনা কেন, কেউ কি তা জানে?
2: এ ব্যাপারে একটা স্থানীয় কিংবদন্তি আছে।
1: কিংবদন্তি?
2: হ্যাঁ
1: বল।
2: প্রায় 150 বছর আগে মৌবনিতে নাকি নীল চাষের কেন্দ্র ছিল, ওই নীলকুঠিতেই থাকতো অত্যাচারী নীলকর সাহেব ডেনিস।
3: তারপর
2: ডেনিসের অত্যাচার একসময় চরমে পৌঁছলো, শোনা যায় স্থানীয় লোকেরা এক রাতে ওই নীলকুঠি আক্রমণ করে ডেনিসকে খুন করে, তারপর তার দেহটা একটা কুয়োর মধ্যে ফেলে দেয়।
1: তারপর থেকে ডেনিস সাহেবের প্রেতাত্মা ওই কুয়োর মধ্যেই বসবাস করছে আর মাঝে মাঝে রাত দুপুরে কুয়ো থেকে বেরিয়ে পায়চারি করছে, তাই তো?
2: এটাই হচ্ছে স্থানীয় লোকেদের বিশ্বাস।
3: তা প্রসেনজিৎ বাবু, সেই পরিত্যক্ত নীলকুঠিকে ফরেস্ট বাংলো বানালো কে?
2: আমার সিনিয়র রেঞ্জার মিস্টার দত্ত, বছর কয়েক আগে তিনি ওই ভাঙা বাংলোটাকে কিছুটা সারিয়ে সুরিয়ে অফিসটা তুলে আনেন, কিন্তু এক সপ্তাহ কাটেনি।
1: কেন?
2: মিস্টার দত্ত আর ওর বাবুর্চি গোকুলের ডেড বডি পাওয়া গেল বাংলোর বাগানে।
1: বলিস কি তুই!
2: তারপর আরো দুজন চেষ্টা করেছিলেন কিন্তু টিকতে পারেননি। মেঘনাথ সত্যি বলতে কি আমার একটা জেদ এসে গেছে।
1: আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু আজ নয়, আমার হাতের অন্য একটা কাজ ছেড়ে আমি কয়েকদিন বাদে যাব।
2: ওকে মেঘনাথ, আমি তোর পৌঁছবার খবর পেলেই ঠিক সময় তোকে রিসিভ করে নেব। অর্ণববাবু, আপনিও যাচ্ছেন তো?
3: হ্যাঁ নিশ্চয়ই।
2: আমার এই প্রশ্নটা করা ভুল হয়েছে, বন্ধু ওয়াটসনকে ছাড়া কি শার্লক হোমসকে মানায়? ওটি মেঘনাথ চলি অর্ণববাবু।
3: হ্যাঁ আসুন আসুন। স্টেশনটা ছোট হলে কি হয়, বেশ জমজমাট, কি বল?
1: চল ওই বাস স্ট্যান্ডের দিকে যাই।
3: হ্যাঁ চল। প্রসেনজিৎ বাবু জিপ নিয়ে ঠিক মতো হাজির হলে হয়।
1: অলব, অলব একটু দাঁড়া।
3: কি দেখছিস?
1: ওই লোকটাকে দেখ।
3: কে?
1: ওই যে কুচকুচে কালো গায়ের রং, একটা লাল ফুল প্যান্ট আর সবুজ শার্ট পরে রয়েছে।
3: ও হ্যাঁ, মুখে বিড়ি, আমাদের দিকে তাকিয়ে আছে।
1: লোকটা মেচেতা স্টেশন থেকে আমাদের ফলো করছে।
3: ফলো করছে?
1: হ্যাঁ, পোশাকটা মন বিটখেল না হলে এত সহজে চোখে পড়তো না।
3: কিন্তু আমাদের ফলো করে ওর লাভ কি?
1: কারণ ছাড়া কি দুনিয়াতে কোনো কাজ হয় বন্ধু? দাঁড়া একটু একটু মজা করি।
3: মেঘনাথ কোথায় চললি? আরে ওই লোকটার কাছেই।
4: এই যে ভাই, ও ভাই, ও ভাই, শুনছেন?
1: কি ব্যাপার, শুনতে পায় না নাকি?
4: এই যে ভাই, এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে পারো ভাই এখানে মৌবনির বাসটা কখন পাবো?
1: কি আশ্চর্য, বুঝতে পারছেন না নাকি?
4: আমি আমি বলছিলাম যে মৌবনির বাস।
3: আরে মেঘনাথ, বুঝতে পারছিস না, লোকটা একই সঙ্গে বোবা কালা।
5: হ্যালো মেঘনাথ,
3: ওই তো
5: বাবু,
3: ওই তো প্রসেনজিৎ বাবু এসে পড়েছেন।
2: আশা করি ঠিক সময়ে এসেছি, পথে কোনো অসুবিধা হয়নি তো?
1: না না কোনো অসুবিধা না, এভরিথিং ইজ ওকে।
2: গুড, চল জিপে উঠি, আসুন অর্ণব বাবু।
3: হ্যাঁ চলুন।

0: আপনারা এসেছেন আমি সত্যি খুব ভরসা পেলাম।
1: অর্ণব দেখতে পাচ্ছিস সেই লোকটা?
2: হ্যাঁ, লাল ফুল প্যান্ট সবুজ শার্ট।
3: লোকটা তখন বোবা কালা ভাং করেছিল তাই না?
2: কিন্তু এখন তো দেখছি ও পাশে একটা পানির দোকানের সামনে দাঁড়িয়ে খোশ গল্প করছে।
0: কে রে মেঘনাথ?
1: জানি না, হয়তো এই সাহেব বাংলো রহস্যকাণ্ডের প্রথম কুশীলব।

0: এই তাহলে তোর সাহেব বাংলো প্রসেনজিৎ, দিব্যি দিব্যি বাগান ঘেরা বাংলো।
1: বাগান করার সময় পেলাম কোথায় মেঘনাথ? আগাছা জঙ্গলই ভর্তি হয়ে গেছে।
0: তবে জায়গাটা কিন্তু সত্যি মনোরম। বাংলোর পরে শাল, শিমুল, মহুয়া, আমলকির জঙ্গল, ওখানে বুনো জন্তু কিছু আছে নাকি প্রসেনজিৎ বাবু?
1: না না, জঙ্গলে থাকার মধ্যে আছে রং বেরঙের পাখির ঝাঁক, তিতির, বউ কথা, কোকিল, টিয়া, এসব দৃশ্য আপনারা শহরে বসে ভাবতে পারবেন না অন্নবাবু।
0: সত্যি অপূর্ব।
1: সাধে কি আর কোনো বাধা না মেনে এই সাহেব বাংলো কি আমার রেঞ্জার অফিস বানিয়েছি বন্ধু? আয় আমরা বাংলোর ভেতরে যাই।
0: আচ্ছা প্রসেনজিৎ, বাগানের মধ্যে ওই যে পাতকুয়াটা, ওইটাই বোধ হয় সেই পাতকুয়া তাই না, যেখানে অত্যাচারী রেনেশ সাহেবকে নীল বিদ্রোহীরা খুন করে ছড়ে ফেলেছিল?
1: হ্যাঁ, এখন ওটা পরিত্যক্ত, কাজে লাগে না।
0: শুধু আজও ওটার মায়া ছাড়তে পারিনি, ডেনিস সাহেবের ভূত। হ্যাঁ
2: নমস্কার বাবু মশাইরা, নমস্কার।
1: আসুন পশুপতি বাবু আসুন, মেঘনাথ আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন পশুপতি ভট্টাচার্য, পেশায় কেরানি বাবু হলেও একজন সাত্ত্বিক প্রকৃতির মানুষ।
2: রাধা মাধব রাধা মাধব।
0: তা তো এই গেরুয়া পোশাক, কপালে ফোঁটা চন্দন, গলায় কাঠির মালা, রাধা মাধব, এসব দেখে বুঝতে পারছি।
2: আমি হচ্ছি রাধা মাধবের দিন সেবক বাবু মশাই, সংসারে থেকে কতটুকুই বা তার সেবা করতে পারি।
1: এ পর্যন্ত আমি যে এই বাংলোয় ভূতের কবল থেকে রেহাই পেয়েছি না, তা এরই কৃতিত্বে বলতে পারিস।
0: কিরকম?
1: বাংলোর প্রতিটি ঘরের দরজায় উনি কৃষ্ণ নাম লিখে দিয়েছেন।
0: বলিস কি,
2: সবই রাধা মাধবের মহিমা বাবু মশাই।
1: পশুপতি বাবু, আমার বন্ধু কিন্তু এখানে দিন কয়েক থাকবে।
2: আর বলতে হবে না হুজুর, অতিথিদের জন্য বাংলোর একটা ঘর আমি গুছিয়ে রেখেছি, আপনার ঘরের ঠিক পাশের ঘরটা।
1: গুড। কিন্তু পশুপতি বাবু,
2: আগে
1: দিবাকরকে দেখছি না।
2: আগে হুজুর, ওকে ওকে তো পাঠিয়েছি হাটে। ওই তো ওই তো বাজার নিয়ে ফিরছে।
0: এরা
1: কেউই এ বাংলোয় রাত কাটায় না, কাজের সুবিধার জন্য এখানে একটা ছোট্ট অফিস ঘর রেখেছি। দিনের বেলা ঘন্টা কয়েক পশুপতি বাবু আর দিবাকর থাকে, তারপর রাতে কাজ করে চলে যায়।
3: আসলে রাতে বড় ভয় লাগে হুজুর।
2: রাধা মাধবের কৃপায় আপনাদের কোনো অসুবিধে হবে না, আমি আর দিবাকর সব গুছিয়ে রেখে যাব। এই দেবা যা, আর দাঁড়িয়ে থাকিস নি বাবা, বাবু মশাই অনেক দূর থেকে এসেছেন, চটপট খাবারের ব্যবস্থাটা করে ফেলে।
3: এই যাচ্ছি বড় বাবু, এখনি করে ফেলবো কি?
2: রাধা মাধব রাধা মাধব। বাবু মশাইরা এবার একটু বিশ্রাম করুন।
0: পশুপতি বাবু
2: বলুন বাবু মশাই।
0: আচ্ছা রাতের বেলা, রাতের বেলা শুনতে পাচ্ছেন তো পশুপতি বাবু?
2: আগে
0: রাতের বেলা আপনারা কোথায় থাকেন?
2: আগে এখান থেকে ক্রোস্টক দূরে ওই যে মৌমনি গ্রামে, সেখানেই রাধা মাধব।
1: আয় মেঘনাথ আয়, এবার আমরা ঘরে গিয়ে বসি চল।
2: বাবু মশাই আমি এক্ষুনি চালিয়ে আসছি। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব।
0: মেঘনাথ কি ভাবছিস বন্ধু?
4: না একটা কথা ভাবছি।
1: কি?
4: এই পশুপতি ভট্টাচার্যের ভক্তির পার্সেন্টেজটা বেশ সন্দেহজনক।
1: সবই রাধা মাধবের মহিমা। চল চল ভেতরে চল।
0: দেখতে দেখতে সাহেব বাংলোয় আমাদের একটা রাত কেটে গেল, তাই না?
4: দুঃখের কথা অর্ণব, গতকাল অনেক রাত জেগে অপেক্ষা করেও ভূত দর্শন হলো না।

0: তাই তো?
1: আমার কি মনে হয় জানিস,
0: কে
1: ভূত এখন তোকে দেখা না দিয়ে আড়াল থেকে লক্ষ্য রাখছে।
0: কথাটা বোধহয় বেঠিক বলিসনি প্রসেনজিৎ,
2: বেশ ভূদর্শী ভূত বলতে
0: প্রসেনজিৎ।
1: হ্যাঁ,
0: ও বউটা কে রে? বাংলো গেটের সামনে দাঁড়িয়ে যাচ্ছে।
1: ও তো তুলসী।
0: তুলসী?
1: হ্যাঁ, ফরেস্ট গার্ড দিবাকরের বউ। কিন্তু ও সাত সকালে এখানে এসে চেঁচাচ্ছে কেন?
0: ও বোধ হয় কিছু বলতে চাইছে, বুঝলে?
1: তুলসী, তুলসী কি হয়েছে, এদিকে এসো।
3: খুন হয়েছে গো সাহেব।
1: খুন?
3: হ্যাঁ সাহেব, জঙ্গলের ভিতরে লাশ পড়ে আছে গো। ওরে বাবা,
0: কে খুন করেছে তুলসী?
3: তা আমি দেখি নাই গো সাহেব, জঙ্গলের মধ্যে গিয়াছিলাম শাল পাতা কুড়াইতে, হঠাৎ দেখি ঝোপের পাশে কি রক্ত গো সাহেব।
0: প্রসেনজিৎ চল দেখি।
1: হ্যাঁ চল অন্নবাবু।
0: হ্যাঁ চলুন চলুন।
1: লাশটা কোথায় তুলছে?
3: ওই ওই দক্ষিণ বরাবর একটা ঝাঁকড়া ঝোপের নিচে।
0: চল তুলছি, লাশটা দেখাবে চল।
3: চলুন চলুন। হুজুর মনে হচ্ছে জোয়ান মরে, হুজুর কান মরণ দশা ধরল গো, হুজুর কান মরণ দশা ধরল গো। আসুন আসুন সাহেব, এই দিকটায়।
4: রীতিমতো গভীর জঙ্গল, এই দিনের বেলা তো বেশ অন্ধকার মনে হচ্ছে।
0: ভারী সুন্দর, যেন আদিম পৃথিবীর একটা টুকরো।
1: আমি তো অরণ্যের প্রেমেই এখানে এভাবে পড়ে আছি, নইলে কোথায় কলকাতা শহর আর কোথায় এই মৌবনী। অন্নবাবু সাবধান,
3: আস্তে সাহেব।
1: এই জঙ্গলে হিংস্র জন্তু না থাকুক, রক্তজোসা জোকের কমতি নেই, একবার যদি তাদের মুখে পড়েন।
3: ওই দেখুন সাহেব,
1: কই?
3: ওই তো
0: ওই তো ওই তো ঝোপটার পাশে একজন মানুষ উপুর হয়ে পড়ে আছে,
1: পিঠে একটা তীর আমূল বিঁধে রয়েছে।
3: ইস ইস, মরে যাই, কি রক্ত গো হুজুর, কি রক্ত!
0: অর্ণব অর্ণব, লোকটার পরনে লাল ফুল প্যান্ট,
2: লাল
0: সবুজ শার্ট।
2: হ্যাঁ সবুজ শার্ট তো।
0: প্রসেনজিৎ লাস্টটা সোজা করে দে তো, হয়তো মুখটা দেখলে চিনতে পারবি।
1: রাইট অর্ণববাবু, একটু ধরুন তো। কই, এ চিনি বলে তো মনে হচ্ছে না।
2: বিঘ্ন, সেই লোকটা না?
0: হ্যাঁ, মেসিদা স্টেশন থেকে আমাদের সারা রাস্তা যে ফলো করে এসেছে, বাবা খালা সেজে থাকা যে লোকটা।
2: আচ্ছা প্রসেনজিৎ।
1: হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু
0: লোকটা চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, ভীষণ ভয় পেয়েছিল, পিঠে রক্ত মাখামাখি, কিন্তু মাটিতে এক ফোঁটাও রক্ত নেই।
2: তার মানে অন্য জায়গায় খুন করে এখানে ডেড বডি ফেলে গেছে।
0: রাইট রাইট রাইট রাইট, অর্ণব তাই হয়েছে।
3: ওরে বাবা, নিশ্চয় ভূতের হাতে খুন হয়েছে।
0: তুলছি তুলছি, সাহেব বাংলোর ভূত বুঝি আজকাল তীরধনু নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ,
2: এটা কি কিরমেঘনাথ?
0: ডেড বডির বুকের কাছে একটা ছোট পুঁটলি, আর পুঁটলির ভেতরে পিনে আটা করকড়ে 100 টাকার নোটের বান্ডিল।
1: নোটের বান্ডিল? তার মানে লোকটা নিজগত ডাকাত।
2: ডাকাত কি করে বুঝলেন প্রসেনজিৎ বাবু?
1: ওই যে ডাকাতির মালের বকলা নিয়ে গোলমাল, তারপরই খুন।
3: হুজুর, জঙ্গলে ডাকাত ঢুকছে গো।
2: একটা গাড়ি আসছে ওইদিকে রাস্তা ধরে, দেখছিস?
0: মনে হচ্ছে তো জিপ।
2: মেঘনাথ, পুলিশের জিপ।
0: চল চল, জিপটাকে থামাতে হবে, ডেড বডি থানায় নিয়ে যাওয়া দরকার প্রসেনজিৎ।
1: হ্যাঁ চল তুলছি
0: তুলছি তুলছি, তুমি তুমি বরং এখানে থাকো, ডেড বডিটা পাহারা দাও।
3: না না সাহেব,
0: কত শুনলে
3: ডর লাগছে। কষ্ট
0: তুই ডরে নেই
1: তুলছি, তুই থাকে গান
0: অন্য। হ্যাঁ অন্য, দৌড়ো, না হলে জিপ বেরিয়ে যাবে।
1: জিপের মধ্যে মনে হচ্ছে ইন্সপেক্টর দিনকরি পোদ্দার, আমাদের লোকাল থানার বড় বাবু। ইন্সপেক্টর পোদ্দার, ইন্সপেক্টর পোদ্দার, একটু থামুন ইন্সপেক্টর পোদ্দার।
5: কি ব্যাপার, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আপনারা এভাবে হল্লা করছেন কেন? আরে রেঞ্জার মিস্টার মজুমদার জি, কি ব্যাপার?
1: আপনাকে একবার আমাদের সঙ্গে আসতে হবে।
5: অসম্ভব, এখন তো আমি যেতেই পারবো না। আরে মশাই, আমি এখন যাচ্ছি একটা কিডন্যাপ কেসের তদন্ত করতে।
2: কিডন্যাপ?
5: আর বলেন কেন, এক ভদ্রলোকের সুন্দরী স্ত্রীকে নাকি তার বন্ধু কিডন্যাপ করেছে। ভদ্রলোক তো 24 hours কান্নাকাটি করছে।
0: এখানে জঙ্গলের মধ্যে একটি খুন হয়েছে।
5: খুন? সে কি মানে মার্ডার?
0: কেস অফ হোমিসাইডও বলতে পারে। হ্যাঁ হোমিসাইড, ডেড বডিটা এখনো ঝোপের ধারে পড়ে আছে।
5: বটে বটে, তা যে খুন হয়েছে তাকে চেনেন আপনারা?
1: না ইন্সপেক্টর পোদ্দার।
5: আর যে খুন করেছে?
0: দুঃখের বিষয়, তাকেও আমরা দেখিনি।
5: ও ডিসগাস্টিং, তাহলে খামো খামো এমন ঝামেলা বাড়ি কি লাভ হলো বলুন দেখিনি।
2: আসলে চোখের উপর ডেড বডিটা দেখলাম আর আপনাকেও আসতে দেখলাম।
5: ঠিক আছে রামভাইজান, হাজার এই শোন, আমরা স্যার চলো
1: চলো
0: আসো।
5: কোন দিকে যেতে হবে?
0: আসুন আসুন।

0: চলো।
1: একি ডেড বডি কোথায় গেল?
2: এখানেই তো ছিল।
0: তুলছিও তো নেই দেখছি।
3: হ্যালো মিস্টার মজুমদার, ডেড বডি ভ্যানিশ।
1: হ্যাঁ মানে
0: বিশেষ করে ইন্সপেক্টর পোদার, আমরা তিনজন নিজের চোখে এখানে ডেড বডি দেখেছি।
3: তারপর পুলিশ দেখেই ডেড বডি হঠাৎ পাকি হয়ে শীষ দিয়ে উড়ে গেল। হ্যাঁ
0: আশ্চর্য,
3: আপনাদের দুজনকে তো চিনলাম না।
1: এরা আমার বন্ধু, কলকাতা থেকে এসেছে।
3: আচ্ছা, তা সাত সকালে জঙ্গলে ঢুকেছিলেন কেন? প্রাতঃ ভ্রমণে নাকি?
1: না মানে ওই তুলসীর মুখে।
3: তুলসী?
1: হ্যাঁ,
3: কৃষ্ণ তুলসী না বন তুলসী?
1: আমাদের ফরেস্ট গার্ড দিবাকরের বউ।
3: ডেড বডির সঙ্গে সে উড়ে গেল? আরে মশাই, দিবা স্বপ্ন দেখেছেন।
1: দিবা স্বপ্ন?
3: হ্যাঁ, মরুভূমিতে মানুষ যেমন মরীচিকা দেখে, জঙ্গলও তেমনি কোনো ব্যাপার আর কি, বুঝাচ্ছেন? আরে দূর মশাই, খামোকে খানিকটা সময় নষ্ট হলো। এলাম ভাজন, হ্যাঁ আমার সঙ্গে
0: একটা কথা
1: বলুন।
0: আচ্ছা আপনি কি জানেন এই জায়গাটা একটা ভৌতিক অপবাদ আছে?
3: তাহলে তো ঝামেলা মিটেই গেল মরায়।
1: ঝামেলা মানে?
3: মানে ও যার কাছে যান এখানে কেন? আরে ভুল ধরা তো পুলিশের কাজ নয়। হ্যাঁ রামাজান, বাবা চলো চলো
1: চলো
3: চলো।
1: জি হুজুর।
2: লোক রে বাবা, আর বডিটা যেন 10 নম্বরই ফুটবল, তার মধ্যে ছোট ছোট দুটো চোখ, আর নাকের নিচে হিটলারের গোঁফ।
1: কিন্তু আমি ভাবছি ডেড বডিটা এই সময়ের মধ্যে উধাও হলো কি করে? তুলসী বা গেল কোথায়? মেঘনাথ তুই কিছু বল।
2: সত্যি ইন্সপেক্টর পোদ্দারের কাছে আমি একেবারে বোকা বনে গেলাম, এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি তো।
0: না দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দে। বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দি, জংলা ভূত ভাঙলো ঘাড় কোথায় টিয়ে পকার পার।
2: এছাড়ার অর্থ কি মেঘনাথ?
0: ক্রমশ প্রকাশ্য বন।

0: সমস্ত ব্যাপারগুলি গোড়া থেকে গোলমেলে। সাহেব বাংলোয় নিশীথ রাতে ভূতের আনাগোনা, সাহেবি পোশাক পরা ঢেঙা মূর্তি, এখানে আসার পথে বোবা কাল আসে যে একজনের অনুসরণ, জঙ্গলের মধ্যে আরো মৃতদেহ। কিন্তু পুলিশ যখন এলো সে লাশ ভ্যানিশ, সেই সঙ্গে তুলসীও। আজ সকাল পর্যন্ত তুলসীর কোনো খবর পাওয়া যায়নি। সবটাই যেন কোন এক রহস্যের সূত্রে বাঁধা।
1: দুপুরে বসে ধ্যান করছিলি নাকি?
0: না, মানে বেশ সব ব্যাপারটা গোড়া থেকে ভাবছিলাম, বুঝলি।
1: আচ্ছা, সবে তো ভাবনার শুরু বন্ধু।
0: আমি তো এখনো পর্যন্ত মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না।
1: ব্যাপারটা গোলমেলে অর্থ না খুঁজে পেলে।
0: অর্থ তুই কিছু বুঝিস?
1: অর্থ না বলতে পারি, এখন তোকে একটা ম্যাজিক দেখাতে পারি।
0: ম্যাজিক?
1: হ্যাঁ।
0: কে দেখাবে, তুই?
1: হ্যাঁ, আমি। আমি শ্রী মেঘনাথ ভরদ্বাজ, রহস্যভেদী।
0: কোথায়?
1: আয় আমার সঙ্গে।
0: ডাইনিং স্পেসের ধারে, এটা তো একটা গুদাম ঘর।
1: আয়, এর ভেতরে আয়।
0: পুরনো আমলের যত ভাঙা বাতিল, ফার্নিচারে ঘরটা ঠাসা। এখানে তো কেউ ঢোকে বলে মনে হয় না।
1: কদিন আগে এ ঘরেই ঢুকে ডেনিস সাহেবের ভূত অদৃশ্য হয়েছিল। প্রসেনজিৎ গল্প শুনেছিল না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি পচা গন্ধ রে, অনেককালের পচা মাংসের মতো, তাই না?
1: আমিও পাচ্ছি, আমিও পাচ্ছি। অনেকটা লাশ কাটা ঘরে ঢুকলে যেমন পাওয়া যায়, তাই না?
0: মেঘনাথ, কি দরকার ভাই এখানে ঢুকে? চল চল ফিরে যাই।
1: ভয় পেয়ে গেলি?
0: হ্যাঁ, না মানে
1: ওই দেখ
0: কি
1: লাশ পড়ে আছে।
0: লাশ?
1: হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছিস না, ভাঙা সোফাটার নিচে
0: কুচকুচে কালো একটা বিড়াল। উফ, বিভৎস
1: দেখে মনে হচ্ছে ওটা বেশ কয়েকদিন আগে এখানে ঢুকে মরেছে, ওটারই পচা গন্ধ ছড়াচ্ছে।
0: মেঘনাথ, লোকে বলে কালো বিড়াল অমঙ্গলের প্রতীক।
1: সাহেব বাংলো এসে শেষ পর্যন্ত তোকেও কুসংস্কার ভর করলো।
0: না মানে না, তা না।
1: আরে, এমন একটা পরিত্যক্ত ঘরে কোন সময় একটা অসুস্থ বিড়াল ঢুকে মরতেও তো পারে। দুর্ভাগ্যের বিষয় বিড়ালটার রং কালো, এর মধ্যে অস্বাভাবিকত্ব কোথায়?
0: তুই যে এখানে কি ম্যাজিক দেখাবি বলে আমাকে দেখে আনলি মেঘনাথ?
1: একটু ধৈর্য ধরো বন্ধু, একটু ধৈর্য ধরো। আমার ম্যাজিক এখনই শুরু হবে, আপাতত এইখানটা এসে দাঁড়াও।
0: হ্যাঁ হ্যাঁ, বেশ।

0: সামনের দেয়ালে কি দেখছিস?
1: একটা বিরাট তৈলচিত্র, লম্বায় অন্তত 5 ফুট।
0: কার ছবি বুঝতে পারছিস?
1: না মানে ছবিটি
0: বহুদিনের ধুলোয় জমা,
1: অস্পষ্ট, তবে মনে হচ্ছে কোনো সাহেবের।
0: সাহেবের তো? সাহেব বাংলোর ডেনিস সাহেব।
1: মেহমান? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কি জীবন্ত দুটো চোখ!
0: আর কিছু দেখতে পাচ্ছিস না?
1: আর কিছু?
0: হ্যাঁ দেখ, ভালো করে দেখ।
1: তুই কি বলতে চাইছিস?
0: তৈলচিত্রের মধ্যে কোনো রহস্য খুঁজে পাচ্ছিস?
1: রহস্য না থাক, ধুলো আছে প্রচুর,
0: কিন্তু ধুলো ছবির সব জায়গায় সমান ভাবে লাগেনি। এবার দেখ।
1: একই কাণ্ড মেঘনাথ, ছবির নিচে এক জায়গায় একটা চাপ দিতেই ফ্রেমের ছবিটা পাল্লার মতো ভেতরে সরে গেল।
0: ভেতরে একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছিস?
1: হ্যাঁ, অন্ধকার। সুড়ঙ্গের পথ কোথায় গেছে মেঘনাথ?
0: সেটা দেখতে পারলেই আমার ম্যাজিক শেষ হবে। অর্ণব, আমি সুড়ঙ্গে ঢুকছি।
2: অর্ণব, যতক্ষণ না কোনো সংকেত পাঠাচ্ছি তুই এখানে থেকে নড়বি না।
1: আচ্ছা,
2: কোনো ভয় নেই অর্ণব, সুড়ঙ্গের পথ নিচের দিকে, আমি নেমে যাচ্ছি।
1: মেঘনাথ সাবধান! আশ্চর্য, মেঘনাথ সুড়ঙ্গে ঢুকতেই ছবির কপাট সামনে এগিয়ে এসে আবার স্বাভাবিক রূপ নিয়েছে, অনেকটা সুইং ডোরের মতন। ও বেশ কিছুটা সময় দাঁড়িয়ে আছে, মরা বিড়ালের গন্ধটা নাকে অনেকটা সয়ে এসেছে। চারিদিকটা কি চুপচাপ, এই ভর দুপুরে যেন গা ছমছম করে। আচ্ছা, সামনের ছবিটা কি সত্যি টেনিস সাহেবের? ওটাই কি রাতের বেলা জীবন্ত হয়ে ওঠে? ছবিতে কি জীবন্ত দুটি চোখ, যেন এক্ষুনি ছবি থেকে বেরিয়ে আসবে। কে?
3: Here I am, friend, magician Meghnad Bharadwaj.
1: Meghnad, তুই কোথা থেকে এলি? কই, ছবির পেছনের সুড়ঙ্গ থেকে তো তুই বেরোলি না?
3: সেটাই তো ম্যাজিক।
1: হিয়ালি ছেড়ে সব কথা বল আমাকে।
3: তাহলে শোন, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। তৈলচিত্রের পেছনে সুড়ঙ্গ পথ নেমে গেছে বাংলোর নিচে।
1: বাংলোর নিচে?
3: হ্যাঁ, বাংলোর নিচে। সুড়ঙ্গের আরেকটা মুখ আছে বাংলোর বাগানে, সেই শুকনো কুয়োর ভেতরে।
1: মানে যে কুয়োর মধ্যে ফেলে 150 বছর আগে অত্যাচারিত ডেনিস সাহেবের গায়ের লোকেরা হত্যা করেছিল বলে জনশ্রুতি আছে।
3: তাই জনশ্রুতি। হ্যাঁ, সেই জনশ্রুতিকে বেশ ভালোভাবে কাজে লাগানোর বন্দোবস্ত হয়েছে।
1: মেঘনাদ, আমি তো এসবের কোনো অর্থই খুঁজে পাচ্ছি না।
3: সে অর্থের পেছনে যে মস্ত অনর্থটা আছে সেটা খোঁজাই এখন আমাদের কাজ। কে?
1: আমি দেখছি। পশুপতি বাবু, আপনি দরজার পাশে দাঁড়িয়ে কি করছিলেন?
4: রাধা মাধব, আপনাদেরই খুঁজছিলাম বাবু মশাই, অনেকক্ষণ আপনারা ঘরে নেই এই ভর দুপুর বেলা।
3: দরকার ছিল কি?
4: না না, মানে দরকার কিছু ছিল না, এই সাহেব বলে গেছেন আপনাদের যেন সর্বদা চোখকে চোখকে রাখা হয়। আগে হ্যাঁ, যতক্ষণ আর সাহেব বাংলায় বেলা গড়িয়ে আসে রেঞ্জার সাহেব না ফেরেন।
3: প্রসেনজিৎ আপনাকে এই কথা বলে গেছে?
4: বাবু সাহেব, আপনারা হলেন গিয়ে আমাদের অতিথি।
3: আপনার অতিথি পরায়ণতা সত্যি প্রশংসনীয় পশুপতি বাবু, অতিথিকে আপনি একদম চোখের বাইরে যেতে দেন না, তাই না?
4: কি যে বলেন, রাধা মাধব, রাধা মাধব। বলছিলাম কি, জায়গাটা তো সেরকম সুনাম নেই বাবু মশাই, কখন যে কি ঘটে যায়।
3: পশুপতি বাবু,
4: রাধা মাধব, রাধা মাধব,
3: এই জঙ্গলে একটা খুন হয়েছে আপনি জানেন?
4: রাধা মাধব, পুলিশের মতে ওটা হচ্ছে দৃষ্টিবিভ্রম।
3: আপনিও কি তাই বিশ্বাস করেন?
4: বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বহুদূর।
3: পশুপতি বাবু,
4: রাধা মাধব, রাধা মাধব। বাবু মশাই, বেলা পড়ে আসছে, এবার অন্ধকার না পেয়ে রাতের বেলায়, আমরা তো কেউ এখানে বাংলোয় থাকি না, আপনারা সেটা জানেন। অবশ্য সন্ধ্যের আগেই সাহেব ফিরে আসবেন টিফিন ক্যারিয়ারে আপনাদের রাতের খাবার নিয়ে।
3: আপনি ইচ্ছে করলে এখনি চলে যেতে পারেন পশুপতি বাবু।
4: রাধা মাধব, আমাকে অতটা অবিবেচক ভাববেন না, সাহেব বলে গেছেন বিকেল হলেই আপনাদের জন্য চা বা কফি বানিয়ে দিতে, এখন আপনাদের যা অভিরুচি।
3: আপনার অভিরুচি আমাদের অভিরুচি।
4: রাধা মাধব, তাহলে যাই বাবু মশাইরা।
3: আসুন
4: বাবু মশাইরা,
3: কিছু বলবেন?
4: আগে একটা কথা।
3: হ্যাঁ বলুন, বলুন।
4: না, আজকে রাতটা তো ভালো নয় বাবু মশাই, যদি পারেন একটু সাবধানে থাকবেন।
3: পশুপতি বাবু, দাঁড়ান।
4: সবই

0: রাধা মাধবের ইচ্ছে বাবু মশাই, এর বেশি কিছু জানি না।
1: আচ্ছা, পশুপতি ভট্টাচার্য কি আমাদের হুমকি দিল নাকি সাবধান করে গেল?
2: না, সেটা এই মুহূর্তে না বুঝলো, এটা বুঝতে পারছি অর্ণব, আমরা লড়াইয়ের ময়দানে নেমে পড়েছি।
1: প্রতিপক্ষটাকে
2: সে যাই হোক, খুব ধূর্ত।
3: সবই তো শুনলাম, তাহলে বুঝতে পারছিস মেঘনাথ, আমার ভাবনার সঙ্গে তোর ভাবনা মিলে যাচ্ছে। কোনো দুষ্ট চক্র নিশ্চয়ই কোনো এক অসৎ উদ্দেশ্য নিয়ে ঘাঁটি গেড়েছে এই সাহেব বাংলোয়, আর তারাই ওই ভৌতিক অপবাদ ছড়িয়ে জায়গাটাকে নির্জন রাখতে চায়।
1: আমার তো মনে হয় ঘরের সঙ্গে বাগানের কুয়োর গোপন সুড়ঙ্গপথটাও তাদেরই তৈরি।
3: না, সেটা নাও হতে পারে অর্ণববাবু।
1: কেন?
3: কেননা আগেকার দিনে জমিদার বাড়ি কিংবা পুরনো নীলকুঠিতে কোথাও কোথাও গুপ্ত সুড়ঙ্গপথ রাখা হতো দরকারে কাজে লাগানো হবে বলে, এটাও হয়তো সেভাবেই বানানো। অবশ্য এই তিন সপ্তাহে আমি ও পথ আবিষ্কার করতে পারিনি মেঘনাথ, তুই কিন্তু তিন দিনেই পেরেছিস, আর সেই কারণেই তুই রহস্যবেদী।
1: আচ্ছা মেঘনাথ, সুড়ঙ্গ পথের সঙ্গে কি মাটির নিচে কোনো গুপ্ত ঘর তোর চোখে পড়েছে?
2: সত্যি বলতে কি, তখন সবটা ভালো করে দেখার সময় ছিল না। তবে সুড়ঙ্গ পুরনো হলো, ও পথ যে ব্যবহার হয় সে প্রমাণ আমি পেয়েছি।
3: কি প্রমাণ?
2: এই আতপোড়া সিগারেটের টুকরোটা, এ দেখ, ওটা সুড়ঙ্গের মধ্যে এক জায়গায় পড়েছিল।
3: সিগারেটের টুকরো, দেখি দেখি। হ্যাঁ তাই তো, খুব বেশি পুরনো বলে তো মনে হচ্ছে না।
1: ডেনিস সাহেব যে নীতিমত ধূমপাই তা বোঝা গেল, কি বল মেঘনাথ?
2: তা যা বলেছিস, ভালো কথা। প্রসেনজিৎ, ইন্সপেক্টর পোদ্দারের সঙ্গে কি আর দেখা হয়েছে?
3: হ্যাঁ, বিকেলে রাউন্ড সেরে ফিরছি, তিন কোড়ি পোদ্দারের মুখোমুখি। ভদ্রলোক তোদের সম্পর্কে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলে, তারপর কিছু না বলে গম্ভীরভাবে চলে গেলেন। ভদ্রলোক একটু খ্যাপাটে মনে হলো, খুব ডিউটিফুল অফিসার কিন্তু।
1: আমি কিন্তু চোখের সামনে সেই ডেড বডির ভ্যানিশ হয়ে যাওয়াটা কিছুতেই ভুলতে পারছি না প্রসেনজিৎ বাবু। কোথাও কোনো সূত্র কি পাওয়া গেল?
3: না।
2: আচ্ছা, তুলসীর খোঁজ করেছিলি?
3: তুলসী?
2: হ্যাঁ
3: হ্যাঁ, ও তো ঘরের মধ্যেই আছে।
2: দেখা হয়েছে?
3: হ্যাঁ।
2: কিছু বললো?
3: ও তো এখন ভয়ই জড়সড়। ও নাকি সকালে চোখের ওপর ওই ডেড বডি দেখে তারপর পুলিশের জিপ আসতে দেখেই ভয় পালিয়েছে।
1: কিন্তু লাশটা গায়ে হলো কি করে?
3: বললো ও যতক্ষণ ছিল লাশ নাকি কেউ সরায়নি।
2: আচ্ছা, তুলসীর সঙ্গে একবার কথা বলা দরকার। আরেকটা কথা প্রসেনজিৎ, পশুপতি বাবু এখানে কতদিন আছেন?
3: আমি আসার আগে থেকে উনি এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করছেন, তারপর সাহেব বাংলো অফিস খোলার পরে।
2: ওর পরিবার?
3: পরিবার বলতে ও স্ত্রী আর এক মেয়ে, তারা থাকেন কাঁথিতে, মাসে একবার করে পশুপতি বাবু বাড়ি যান। কয়েক বছর হলো ওর একটা ছেলে মারা গেছে।
2: ছেলে মারা গেছে?
3: হ্যাঁ, পশুপতি বাবু বলেন
2: কি
3: তাকে নাকি অনেকটা আমার মতো দেখতে ছিল।
2: তোর মতো?
3: কি ভাবছিস মেঘনাথ?
2: একটা হেঁয়ালির উত্তর যেন খুঁজে পাচ্ছি।
3: কি হেঁয়ালি?
2: স্নেহ অতি বিষম বস্তু।
3: মানে? আরে এটাও তো একটা হেঁয়ালি হলো।
1: কিন্তু মেঘনাথ, ওই কথাটা তো তুই বললি না।
2: কোন কথাটা?
1: ওই যে পশুপতি বাবু বলেছেন আজকে রাতটা যেন আমরা সাবধানে থাকি।
3: তাই নাকি?
2: প্রসেনজিৎ তাই বলেছেন।
3: কিন্তু কেন?
2: আজকে রাতই তার জবাব দেবে।

0: রাত দশটা,
1: মৌবনির জঙ্গলে গভীর নিশুতি নেমে এসেছে।
2: মেঘনাথ, আর দেরি করে লাভ নেই, এদিকে ডিনার রেডি।
0: হুম হুম হুম। আচ্ছা প্রসেনজিৎ,
2: হ্যাঁ
0: বলতে পারিস আজকের তিথিটা কি?
2: তিথি?
0: হ্যাঁ,
2: বোধ হয় কৃষ্ণপক্ষের একাদশী। কেন বলতো, তুই কি জ্যোতিষ চর্চা করিস নাকি?
0: করলে ভালো হতো, করলে ভালো হতো। তবে এখন শুধু এটুকু বলতে পারি, আজ অনেক রাতে মৌবনের জঙ্গলের মাথায় চাঁদ উঠবে, কৃষ্ণা একাদশীর ভাঙা চাঁদ, আর তার মলিন আলো লুটিয়ে পড়বে সাহেব বাংলোর জংলা বাগান আর অরণ্যের এখানে ওখানে। হয়তো ঘুম ভাঙবে নিশাচর স্থাপত্যের।
1: তুই কি পশুপতিবাবুর কথাটা নিয়ে চিন্তা করছিস মেঘনাথ?
0: জানি না, জানি না, অন্য জানি না, এখন আর কিছু বলতে পারছি না, কিছু না।
1: ঘুমটা হঠাৎ ভেঙে গেল কেন? বাইরে ঝাঁঝা রাত, হাত ঘড়িটা দেখি রাত দুটো।

0: আরে মেঘনাথ কোথায় গেল? ওই তো মেঘনাথ, সন্তর্পণে ঘরের দরজা খুলে বেরোচ্ছে। মেঘনাথ
1: অন্য উঠে পড়েছিস?
0: এত রাতে কোথায় বেরোচ্ছিস?
1: এদিকে ওই দেখ, দেখছিস?
0: কোথায়?
1: ওই যে দূরে জঙ্গলে
0: একটা আগুনের শিখা দুলছে, একবার এদিক একবার ওদিক।
1: কিছু বুঝতে পারছিস?
0: কেউ কি কাউকে সংকেত পাঠাচ্ছে? কে কাকে সংকেত পাঠাচ্ছে মেঘনাথ?
1: আকাশে চাঁদ উঠেছে, কৃষ্ণা একাদশীর ভাঙা চাঁদ, মলিন জ্যোৎস্নার মরা আলো। ওই দেখ, ওই দেখ, করলো দেখতে পাচ্ছিস?
0: ও কি মেঘনাথ, লম্বায় প্রায় 7 ফুট, অস্পষ্ট মনে হচ্ছে বাংলার গুদাম ঘরে দেখা সেই সাহেবের ছবির মতো পোশাক, হ্যাট কোট হাঁটু অব্দি চাপা প্যান্ট।
1: সাহেব বাংলোর ভূত।
0: ওই দেখ, বাংলোর চারপাশে একবার পাক দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে।
1: চল ফলো করি।
0: কিন্তু
1: ভয় করছে।
0: না না, আমি ভাবছি পাশের ঘরে প্রসেনজিৎ আছে, তাকে একবার ডেকে।
1: দরকার নেই, আমি এগোচ্ছি।
0: দাঁড়া দাঁড়া, আমি যাবো মেঘনাথ, আমি ছেড়ে আসনি। মেঘনাথ আর কত দূর?
1: যত দূর যত দূর এই মূর্তি যাবে।
0: আলোটা এখনো দুলছে মেঘনাথ, ওটা আলিয়ার আলো নয় তো?
1: তুই ভয় পেয়েছিস অর্ণব, আলিয়ার আলো কি অমন হয়?
0: জঙ্গলের ঝড়া পাতা মারিয়ে আরেকজন এগিয়ে আসছে,
1: ভূতকে অনুসরণ করছে মানুষ।
0: এসব কি রহস্য মেঘনাথ? তুই কি কিছু বুঝতে পারছিস?
1: আলোর সংকেত নিভে গেছে, মূর্তি তো আর দেখা যাচ্ছে না।
0: তাই তো, কোন দিকে গেল? একটু একটু অন্য মানুষ হয়ে পড়েছিলাম সেই ফাঁকে।
1: একজন
0: পড়ে আছে, পিঠে আমুল বিধে রয়েছে একটা ছুরি। কি রক্ত রে!
1: একজন আসছে এদিকে,
0: এই গাছটার পেছনে লুকিয়ে দাঁড়াই।
1: একজন মানুষ, হাতে বন্দুক, মাথায় টুপি,
0: পুরোদস্ত শিকারীর পোশাক। লোকটা চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছে ডেড বডির কাছে। টর্চ জ্বললো, দেখি
1: প্রসেনজিৎ। তাই তো, প্রসেনজিৎ তো।
2: দেখি মেঘনাথ, অর্ণববাবু।
1: সে প্রশ্ন তো আমরাও করতে পারি প্রসেনজিৎ, তুই এ সময় এখানে?
2: না মানে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, পাশের ঘরে উঁকি মেরে দেখি তোরা বিছানায় নেই, বাংলোর দরজা খোলা। কি করবো ভাবছি, হঠাৎ জঙ্গল থেকে শুনলাম ভীষণ আর্তনাদ, তাই আর দেরি না করে বন্দুকটা নিয়ে ছুটে এসেছি। যাক যাক, তোদের কোনো বিপদ ঘটেনি তো?
1: বিপদ যাই ঘটেছে, সেই রক্তাক্ত দেহে পড়ে রয়েছে মাটির উপরে।
2: মাই গড, কেউই লোকটা?
1: চলে গিয়ে দেখি।
0: দেহটা উপর হয়ে পড়ে রয়েছে,
2: পিঠে একটা ছোড়া আমুল বিঁধে রয়েছে।
1: দাঁড়া সোজা করে দি।
0: এ কি,
2: পশুপতি ভরচাজ? কে কে খুন করলো পশুপতি বাবুকে?
3: আজকের রাতটা ভালো নয় বাবু মশাই, যদি পারেন একটু সাবধানে থাকবেন, সবই রাধা মাধবের ইচ্ছে, এর বেশি আমি কিছু জানি না।
1: অনুপ, ভদ্রলোক আমাদের সাবধান করেছিলেন আজকের রাতের জন্য, কিন্তু নিজেই অসাবধানে প্রাণটা দিলেন।
0: একবার থানায় খবরটা পাঠাতে হবে।
1: হ্যাঁ, আরে ওটা কি, পশুপতি বাবুর বুক পকেটে উঁচু হয়ে রয়েছে
0: একটুকরো কাগজ।
1: দেখি দেখি দেখি দেখি, মনে হচ্ছে একটা চিঠি, পরিষ্কার বাংলায় 2 লাইন লেখা। আজ রাত্রে চন্দ্রানী শ্বশুরবাড়ি যাবে, তোমার প্রাপ্য নিয়ে যেও, আজ রাত ঠিক 2টোয় জঙ্গলে আলোর সংকেত পাবে, ডিকে অনুসরণ করো।
0: এই চিঠির অর্থ কি? চন্দ্রানী আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় পেল না, রাত 2টোর সময়, আর প্রাপ্য কি ঘটকালির টাকা?
1: এখন আর গবেষণা সময় নেই রে অনুপ, আমি লাশ পাহারা দিচ্ছি, তুই আর প্রসেনজিৎ এক্ষুনি থানায় চলে যা, তিন করি পোদ্দারকে সব ব্যাপারটা জানানো দরকার।
0: আসুন প্রসেনজিৎ বাবু।
2: হ্যাঁ চলুন।
4: কাকে চাই?
2: ইন্সপেক্টর তিনকড়ি পোদ্দার বাড়ি আছেন?
4: কিন্তু এটা তো থানা নয়।
0: মাফ করবেন, থানাতেই গিয়েছিলাম, সেখানে বললো ইন্সপেক্টর পোদ্দার গত রাত থেকে শ্বশুরবাড়িতেই আছেন।
4: হ্যাঁ ঠিক শুনেছেন, জামাইবাবুর এখন ডিউটি অফ।
2: ও, আপনি বুঝি আমার

0: হ্যালো,
1: হ্যাঁ
0: নমস্কার, আমি এখানকার ফরেস্ট রেঞ্জার প্রসেনজিৎ মজুমদার।
1: নমস্কার, আমি মণিশঙ্কর দত্ত।
0: দেখুন, অসময় বিরক্ত করার জন্য সত্যি আমরা দুঃখিত। আসলে আসলে ব্যাপারটা খুব সিরিয়াস।
1: সিরিয়াস?
2: হ্যাঁ, গতরাতে মৌবনির জঙ্গলে আবার একটা খুন হয়েছে।
1: আই সি। আপনারা বসুন, আমি জামাইবাবুকে ডেকে দিচ্ছি।
2: ভদ্রলোক বোধ হয় আর্টিস্ট, তাই না প্রসেনজিৎ বাবু? দেয়ালে দেয়ালে দারুণ সব পেন্টিং।
0: ঠিকই অনুমান করেছেন অর্ণববাবু। আমি আগেই শুনেছি ইন্সপেক্টর পোদ্দারের শালক মণিশঙ্কর বাবু একজন নামী চিত্রশিল্পী, বিদেশের এক্সিবিশনেও নাকি ও ছবি যায়।
3: এই যে মিস্টার মজুমদার।
0: হ্যাঁ,
3: এসব কি হচ্ছে মনে রায়? আপনারা নাকি জঙ্গলে আবার একটা লাশ আবিষ্কার করেছেন।
0: ইন্সপেক্টর পোদ্দার,
3: হ্যাঁ,
0: এবার আর লাশ ভ্যানিশ হওয়ার চান্স নেই। আমার বন্ধু মেঘনাথ ভরদ্বাজ নিজে সে লাশ পাহারা দিচ্ছে, আর আমরা দুজন এসেছি আপনার কাছে।
3: দেখুন, একটা কথা বলি, ওই রহস্যবেদী ভদ্রলোক এখানে পা দেবার সঙ্গে সঙ্গে ওই রহস্যজনক কাণ্ডগুলি সব ঘটতে শুরু করেছে, বুঝলেন? আমার তো মনে হচ্ছে, জানেন, আমার তো মনে হচ্ছে ওই ভদ্রলোককে সবচেয়ে আগে আচ্ছা করে জেরা করা দরকার।
2: ইন্সপেক্টর পোদ্দার,
3: না ঠিক আছে, চলুন। দূর দূর দূর দূর মশাই, মশাই পুলিশের চাকরিতে আমার ঘেন্না ধরিয়ে দিলে মশাই। ছুটিতে শ্বশুর বাড়িতে এসে ওষুধের হাত থেকে রেহাই নেই। ঘেন্না ঘেন্না ঘেন্না ঘেন্না ধরে গেল আমন চাকরিতে। চল চল।

0: কি হুজুর, আপনি আমার এই ভাঙা কুড়েতে?
1: তুলসী, তোমার কাছে আমার কিছু জানার আছে।
0: আমার কাছে হুজুর? আমি কিছু জানি না হুজুর, আমি কিছু জানি না।
1: তুলসী, ভয় পেও না, ভয় পেও না, আমি পুলিশের লোক
0: হুজুর। কিন্তু
1: কিন্তু কি কি বলো বলো।
0: না না, আমি কিছু জানি না হুজুর, বিশ্বাস করুন।
1: বিশ্বাস করতে পারি যদি তুমি বলো কেন সেদিন সকালে তুমি জঙ্গলের মধ্যে লাশ ছেড়ে পালিয়েছিলে, আর লাশটাই বা ভ্যানিশ হলো কিভাবে?
0: হুজুর,
1: তুলসী তুলসী, তুমি কিন্তু নিজের বিপদ ডেকে আনছো, বলো কোথায় গেল সেই লাশ?
0: হুজুর হুজুর, ওরা আমাকে ছাড়বে না হুজুর, আমাকে ছাড়বে না।
1: ওরা কারা
0: হুজুর? হুজুর, বাতাসেরও কান আছে হুজুর। পশুপতি বাবু, পশুপতি বাবু কে ওরা খুন করেছে হুজুর?
1: কেউ জানবে না, কেউ জানবে না, যা জানো সব আমায় খুলে বলো তুলসী, বলো বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ বলো বলো।
0: হ্যাঁ হুজুর, বলবো বলবো হুজুর, এতদিন অনেক সহ্য করেছি হুজুর, এবার এবার সব বলবো সব।
2: এই যে মশাই, রহস্য ভেদি। হ্যাঁ, অর্ণববাবু এসেছেন দেখছি, ভালোই হয়েছে।
1: পশুপতি ভট্টাচার্যের পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেছে কি?
2: হ্যাঁ পাওয়া গেছে, কিন্তু ভদ্রলোক তো ছুরিকাহত হয়েছেন মশাই, পেছন থেকে ছুরির আঘাতে ওর হৃৎপিণ্ড একেবারে ফাটা ফাই।
1: আমিও সেটাই অনুমান করেছিলাম।
2: তা মশাই, আপনার হাতে ওটা কি? বেশ যত্ন করে ভাজ করে রেখেছেন দেখছি।
1: এটা একটা ম্যাপ।
2: ম্যাপ?
1: মানে আমি এঁকেছি।
2: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হঠাৎ আপনার মানচিত্রের দরকার পড়লো কেন শুনি?
1: এই রহস্য ভেদ করতে হলে এলাকার একটা ছবি তো সঙ্গে থাকা দরকার। দেখুন না, দেখুন না, দেখুন না, এই দেখুন, এটা হলো, এটা হলো সাহেব বাংলো।
2: ও
1: বুঝতে পারছেন তো?
2: হ্যাঁ বুঝতে পারছি।
1: এই জঙ্গল, এই জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। আসেন কেন?
2: আরে হারবো না। আরে মরে, এটা ম্যাপ। হ্যাঁ, এ তো দেখছি তাজমহল আঁকতে হাতি এঁকেছেন।
3: তাজমহল আঁকতে হাতি?
2: দেখ মরে, ম্যাপ কাকে বলে যদি দেখতে চান তো আমি আঁকিয়ে দিতে পারি, বুঝতে পারিস? হ্যাঁ আমি পারি। আরে শিল্পী তো মশাই আমার ঘরেই মজুদ।
1: ও ও হো, মানে আপনার শ্যালকের কথা বলছেন?
2: হ্যাঁ, হাতে পাঁচি মঙ্গলবার, দেখুন না কি করি। রাম ভজন
4: হুজুর,
2: মেরা সালা বাবুকে সালাম দাও।
4: জি হুজুর।
3: মণিশঙ্কর বাবু কি এখানেই থাকে?
2: হ্যাঁ হ্যাঁ মশাই, পৈতৃক বাড়ি ছেড়ে কোথায় যাবে বলুন? আর তাছাড়াও শিল্পী মানুষ এমন নেচার তো আর কোথাও পায় না।
1: ঠিক আছে, অবশ্যই ঠিক।
5: জামাই বাবু, আমায় দেখেছেন?
2: হ্যাঁ হ্যাঁ মনি, হ্যাঁ পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন রহস্য ভেদী মেঘনাথ ভরদ্বাজ।
5: হ্যাঁ পরিচয় হয়েছে।
2: ও হয়েছে,
5: নমস্কার।
1: নমস্কার।
2: ব্যাপার হলো কি, ইনি মৌবনির একটা ম্যাপ এঁকে আমায় দেখাতে এসেছে।
5: আচ্ছা,
2: এই দেখো দেখো দেখো, তুমি নিজেই দেখো, এই দেখো।
1: দেখুন আমি স্বীকার করছি আমি ভালো আঁকতে পারি না।
5: এতে সংকোচের কি আছে মেঘনাথ বাবু, সব কাজ কি সবাই করতে পারে? আচ্ছা ঠিক আছে, ওটা আমায় দিন, আমি এঁকে দেবো।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তবে তবে একটা অনুরোধ মনি শঙ্কর বাবু।
5: বলুন।
1: ম্যাপটা আজ বিকেলের মধ্যে পেলে ভালো হয়।
5: আজ বিকেলের মধ্যে?
1: হ্যাঁ, আসলে আসলে আগামীকাল সকালে কলকাতায় আমার একটা কাজ পড়ে গেছে, একটা পুরনো কেসের ব্যাপারে কোর্টে সাক্ষ্য দিতে হবে, সন্ধ্যের আগে মনে হয় আমি ফিরতে পারবো না, তাই।
5: ও আচ্ছা ঠিক আছে মেঘনাথ বাবু, এটুকু ম্যাপ আঁকতে বড় জোর ঘন্টা খানেক লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে ওটা পাঠিয়ে দেবো।
1: ও থ্যাংক ইউ মনি শঙ্কর বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চলি?
5: হ্যাঁ আসুন।
1: ইন্সপেক্টর পোদার,
2: নিশ্চিন্তে গমন করুন মোড়ায়, আমার শ্যালক যখন দায়িত্ব নিয়েছে ও ঠিক আপনি পেয়ে যান।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, চলো
2: চলো। যে তাজমহল আঁকতে আঁকে হাতির বাচ্চা, সে কি না করবে রহস্য ভেদ? হ্যাঁ
3: মেঘনাথ, আমি জানি তুই তখন যা বললি তা সত্যি নয়।
1: কি সত্যি নয়?
3: কলকাতায় তোর কোনো কাজ নেই, তাহলে তুই সন্ধ্যের পর কোথায় যাবি?
1: সেটা নয় এখন, উজ্জ্বই থাক। তবে একটা কথা তোকে আমি বলতে পারি অর্ণব।
3: কি?
1: চন্দ্রাণী আজ রাতেই বাপের বাড়ি যাবে।
3: চন্দ্রাণী কে?
1: ওটা একটা সংকেত।
3: সংকেত?
1: হ্যাঁ, আর আজ রাতে এ নাটকের শেষ দৃশ্য অভিনীত হবে।
3: কিন্তু সে সময় তুই যে থাকবি না মেঘনাথ।
1: তুই তো থাকবি।
3: আমি?
1: হ্যাঁ, রহস্যবিধি মেঘনাথ ভরদ্বাজের অ্যাসিস্ট্যান্ট অর্ণব সেন।
3: কিন্তু
1: কিচ্ছু চিন্তা নেই, ঠিক সময়ে আমি ঠিক জায়গায় হাজির হব।
3: প্রসেনজিৎবাবু উঠুন, প্রসেনজিৎবাবু সময় হয়েছে, এখন রাত আড়াইটে।
4: হ্যাঁ, আমি এক্ষুনি তৈরি হয়ে নিয়েছি। অর্ণববাবু আপনি রেডি তো?
3: হ্যাঁ, আপনি লোডেড রিভলভার আর টর্চটা নিন, আমি এই ছুরিটা নিচ্ছি।
4: এই সময় মেঘনাথটা যে কেন ডুব মারল অর্ণববাবু, ও আপনাকে ওর মতলব কিছু বলেছে?
3: না, সত্যি বলতে কি প্রসেনজিৎবাবু, আমি এখনও পর্যন্ত কারোর মতলবই ঠিক মতো বুঝে উঠতে পারছি না। এখন আমার কাজ শুধু মেঘনাদের নির্দেশ ঠিক মতো পালন করা।
4: কিন্তু নির্দেশটা কি?
3: চুপ, ওই দেখুন, দেখতে পাচ্ছেন?
4: হ্যাঁ,
3: জানালার বাইরে।
4: হ্যাঁ হ্যাঁ, বাংলো জংলা বাগানে শুকনো কুয়োটা থেকে উঠে এলো হ্যাঁ একটা ঢ্যাঙা মূর্তি, অন্তত 7 ফুট লম্বা।
3: সাহেব বাংলোর সাহেব ভূত।
4: মূর্তিটা সারা বাংলো প্রদক্ষিণ করতে শুরু করেছে। তবে কি সত্যি ডেনিস সাহেবের ভূত তার নীলকুঠির মায়া ত্যাগ করতে পারেনি?
3: প্রসেনজিৎবাবু,
4: হ্যাঁ,
3: ওই দেখুন, দূরে জঙ্গলের মধ্যে আলিয়ার আলোর শিখা জ্বলে উঠেছে, সেদিনও জ্বলেছিল।
4: কবে অর্ণববাবু?
3: যে রাতে পশুপতি ভট্টাচার্য খুন হয়েছিল।
4: দেখুন দেখুন, ওই যে লম্বা মূর্তিটা জঙ্গলের দিকে এগিয়ে চলেছে, দূরে আলোটা এখনো দুলছে। ও কি কাউকে সংকেত পাঠাচ্ছে?
3: জানি না, চলুন চলুন প্রসেনজিৎবাবু, ফলো করি।
4: অর্ণববাবু
3: বলুন,
4: আজ রাতে কার পালা?
3: তার মানে কি বলতে চাইছেন?
4: ভেবে দেখুন অর্ণববাবু, সে রাতেও সাহেব বাংলোর ভূত দেখা গিয়েছিল, দূরে আলোর সংকেত ছিল, জঙ্গলের মধ্যে খুন হলেন পশুপতি ভট্টাচার্য, আজ রাতে আবার জঙ্গলে আলো দুলুনি অর্ণববাবু। চলুন, যা কিছু ঘটে ঘটুক, আমরা পিছিয়ে আসবো না।
3: আর পিছনো সম্ভব নয় প্রসেনজিৎবাবু, মেঘনাথ বলেছে আজ রাতে রহস্যকাণ্ডের শেষ দৃশ্য অভিনীত হবে।
4: হ্যাঁ, এই শেষ দৃশ্যে আমাদের মঞ্চ ছাড়ার কোনো উপায় নেই। চলুন
3: চলুন। উফ, কি অন্ধকার। প্রসেনজিৎবাবু একটু আস্তে চলুন।
4: আস্তে চললে সামনের ওই অমানসিক মূর্তিটাকে হারিয়ে ফেলব অর্ণববাবু।
3: কিন্তু এই রাতের জঙ্গলে ওই অমানসিক মূর্তিকে অনুসরণ করা একেবারেই অসম্ভব।
4: ঠিক বলেছেন, বড় বড় পা ফেলে ও যেন হাওয়ায় ভেসে চলেছে।
3: দেখেছেন, আলোর সংকেতটা এখন অনেক কাছাকাছি।
4: ওবোধায় ওইদিকেই চলেছে।
3: জলের শব্দ পাওয়া যাচ্ছে না?
4: কিছুটা দূরেই নদী।
3: হ্যাঁ, আর পাওয়া যাচ্ছে না, দঞ্জি ফুরিয়ে এলো।
4: কিন্তু ওকে হারালে চলবে না, একটা ব্যবস্থা করতেই হচ্ছে। এই বন্দুকটা দিয়ে
3: কি করলেন প্রসেনজিৎবাবু? গুলি ছুঁড়লেন? মেঘনাথ আমাদের শুধু ফলো করতে বলেছিল।
4: গুলি না ছুঁড়লে ওকে রক্ষা যেত না অর্ণববাবু।
3: কিন্তু রুখতে কি পারলেন? ও যেন হাওয়ায় মিলিয়ে গেল।
4: হাওয়ায় মেলায়নি অর্ণববাবু। ওই দেখুন, ওই দেখুন কি ফেলে গেছে।
3: কি?
4: একটা ভৌতিক পা।
3: পা?
4: হ্যাঁ হ্যাঁ, দেখুন, আমি টর্চের আলো ফেলছি।

0: তাই তো, কিন্তু না এটা পা নয়, একপাটি জুতো।
1: হ্যাঁ হ্যাঁ জুতো, জুতো সোলটা অন্তত 2 ফুট উঁচু।
0: আসলে জুতো নয়, রনপা। আগেকার দিনে বাংলার ডাকাতরা এই রনপায়ে চড়েই দূরের গায়ে ডাকাতি করতে যেত।
1: তাহলে বুঝতে পারছেন এই রনপা জুতো পরে হাঁটতো বলেই ওর উচ্চতা আর গতি এত বেড়ে গিয়েছিল।
0: কিন্তু চোখের সামনে উধাও হলো কি করে?
1: সেদিন মেঘনাথ বলছিল এই জঙ্গলের মধ্যেই কিছু গুপ্ত সুড়ঙ্গ পথ আছে। কে কে ওখানে? সামনে গিয়ে এসো।
0: তুলসী, তুমি
2: আস্তে আস্তে হুজুর, জোরে কথা বলবেন না, এই জঙ্গলে ওদের কান আছে।
1: ওরা কারা?
2: যারা পশুপতি বাবুর মতো মানুষকে খুন করেছে সাহেব, মোর মরদটাকেও জালে ফেলেছে, ওরা ওকেও আজ খুন করবে। কিন্তু না না, আমি তা করতে দেব না।
1: তুলসী তুলসী, আমার সব খুলে বল।
2: এখন বলার সময় নয় সাহেব, আসুন আসুন আমার সঙ্গে।
0: এই তুলসী দাঁড়াও।
1: কি ব্যাপার অর্ণববাবু?
0: তুলসী যে ওদের লোক নয় তার প্রমাণ কি প্রসেনজিৎ বাবু? ও যে আমাদের জালে ফেলতে চাইছে না?
2: ডর লেগেছে হুজুরা, প্রমাণ চাইছেন? গোয়েন্দা হুজুর ঠিকই বলেছিলেন, প্রমাণ আপনারা চাইবেন।
1: গোয়েন্দা হুজুর?
2: হ্যাঁ, এই যে চিঠিটা পড়ুন সাহেব।
0: এ তো মেঘনাদের হাতে লেখা, মনে হচ্ছে একটা ছড়া।
3: পাতাল রাজ্যে বাপের বাড়ি, চন্দ্রানী যাবে শ্বশুর বাড়ি, তুলসী তোদের পথ দেখাবে, যাত্রা পথের সঙ্গী হবে।
0: অর্থ কিছু বুঝলেন? আর দ্বিধা নেই প্রসেনজিৎ বাবু, মেঘনাদের সংকেত পেয়ে গেছি। চল তুলসী,
2: চলুন।
1: কোথায় চলেছে অর্ণববাবু? ছোট ছোট সিঁড়ি নেবে গেছে সুড়ঙ্গের নিচের দিকে।
0: মাটির নিচে গোপন আস্থানা মনে হচ্ছে, সম্ভবত এখানে হয় কোনো বেআইনি কারবার।
1: সেদিন সকালে ডেডবডি বেপাত্তা হওয়া আর আজ সাহেব ভূতের অদৃশ্য হওয়ার রহস্যটাও এবার বোঝা যাচ্ছে। কিন্তু কিন্তু তুলসীর সঙ্গে এদের কি সম্পর্ক?
0: সেটা আমিও ভাবছি। মেঘনাথই বা কোথায় গেল?
2: আসুন আসুন, এই দিকে।
1: একটা একটা বড় ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছি মনে হচ্ছে, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না।
0: টর্চটা জ্বালুন প্রসেনজিৎ বাবু।
1: না না, সেটা ঠিক হবে না, এখানে আমরা কতটা নিরাপদ বুঝতে পারছি না। তাছাড়া তাছাড়া তুলসী বা হঠাৎ গেল কোথায়?
0: প্রসেনজিৎ বাবু, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই ঘরে আরো কেউ আছে, আমি তার নিঃশ্বাসের শব্দ পাচ্ছি।
3: তোর ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই বলেছে অর্ণব, এই ঘরে তোরা ছাড়াও অন্য লোক আছে, যদিও আসল লোক আর নেই।
1: মেঘনাথ, তুই এখানে?
3: দাঁড়া, এখানে একটা হ্যারিকেন আছে, আগে জ্বালিয়ে নি। ব্যাস, এবার বল কি বলবি।
0: মেঘনাথ,
3: আমি তো বলছিলাম বন্ধু, সময় মতো ঠিক জায়গায় আমি থাকবো।
1: কিন্তু কিন্তু এখানে কি হয়? ঘরে ছড়ানো একটা হাত ছাপা মেশিন, কাগজপত্র, কয়েকটা জিঙ্কের ব্লক, বাক্স, এসব কি কাজে লাগে?
3: সোজা কথায় জাল নোট ছাপার কারখানা।
0: জাল নোট?
3: হ্যাঁ, ব্যাপারটা আমার প্রথম সন্দেহ হয়েছিল যেদিন মৌবনির জঙ্গলে সেই ডেড বডির বুকের কাছে পুঁটলিতে কিছু গড় করে নোটের তাড়া পেলাম।
1: মানে ওগুলো জাল নোট ছিল?
3: হ্যাঁ, ও এদেরই লোক।
0: বোধহয় বিশ্বাসঘাতকতা করার চেষ্টা ছিল, তাই মেরে দেওয়া হয়েছে, তাই না?
3: রাইট, অ্যাবসলিউটলি রাইট অর্ণব। তারপর আমরা সরে যেতেই বডি এমনই একটি সুড়ঙ্গের পথে পাচার করে দেওয়া হয়েছে।
1: ব্যাপারটা এবার আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কিন্তু তুলসীকে দেখছি না।
0: একে তুলসী, তোমার পাশে ওকে? সাহেবই পোশাক। হ্যাঁ হ্যাঁ, ওকেই তো দেখেছি মৌবনির জঙ্গলে।
1: সাহেব বাংলোর ভূত?
4: না না হুজুর, বিশ্বাস করেন বিশ্বাস করেন, আমি ভূত নই। ভূত সাজার স্বাদ আমার মিটে গেছে সাহেব, আমার মিটে গেছে।
1: দিবাকর?
3: হ্যাঁ প্রসেনজিৎ, দিবাকর এতদিন সাহেব বাংলোর ভূতের ভূমিকায় ওই অভিনয় করেছে।
4: সাহেব সাহেব, আপনারা আমার যা খুশি সাজা দিবেন দিন সাহেব, আমি আমি পাপ করেছি গো, আমি পাপ করেছি, কিন্তু বিশ্বাস করেন আমি খুন করি নাই।
3: সে আমি জানি, সে আমি জানি, সে আমি জানি দিবাকর, বরং আজ রাতে তোমার খুন হবার সম্ভাবনা ছিল। এই রহস্যকাণ্ডের যে খলনায়ক, তার প্ল্যান ছিল দিবাকরকে আজ রাতে খুন করে তার অপকর্মের সব প্রমাণ লোপাট করে এখান থেকে পালাবে, কিন্তু আমি তা হতে দিইনি।
2: গোয়েন্দা হুজুর না থাকলে আজ আমার মরদটা জান বাঁচত না গো সাহেব।
0: কিন্তু সেই আসল নাতের গুরুটা গেল কোথায়? তাকে তো এক্ষুনি গ্রেফতার করা দরকার।
3: আমি জানি আমি জানি, সে এখনো পালাতে পারেনি।
4: সাহেব সাহেব, ওরা ওই নদীর দিকে গেছে হুজুর, চলুন চলুন হুজুর, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি।
3: না না প্রসেনজিৎ, তো রিভলভারে গুলিতে দিবাকরের পা জখম হয়েছে।
1: সরি, মানে আমি কি করে জানবো?

0: বল, তুই বরং দিবাকরকে দেখ, আমি আর অর্ণব তুলসীকে নিয়ে যাচ্ছি।
1: হ্যাঁ তাই ভালো হুজুর, আমি যাবো আপনাদের সঙ্গে পথ দেখাইয়ে।
0: পথ আমিও চিনি, ঠিক আছে তুমি যাবে, চলো চলো অর্ণব কুইক।
1: হুজুর এইদিকে, এই রাস্তাটা নদীর দিকে গেছে।
0: আমি জানতাম আজ রাতে নাটের গুরু তার জাল নোটে কারবার গুটি পালাবার চেষ্টা করবে। আমি যে তার হদিশ যেতে ফেলেছি তা সে টের পেয়ে গিয়েছিল।
2: মেঘনাদ, নাটের গুরুটা কে?
0: এখনো বুঝতে পারছিস না? বুঝতে যখন পারছিস না তবে আর একটু অপেক্ষা কর।
2: দেখতে পাচ্ছিস রূপনারায়ণের জলে রীতিমতো দুপক্ষে লড়াই চলছে। ইন্সপেক্টর পোদ্দার পাড়ে দাঁড়িয়ে পুলিশ বাহিনী পরিচালনা করছেন।
3: আপনি এসে বলেছেন,
0: আমি এসে বলছি।
3: দেখুন আপনার জন্যই আমি অপেক্ষা করছি। কি সাহস মশাই যে মোটর লঞ্চ থেকে রীতিমতো বন্দুকের লড়াই চালাচ্ছে, একেবারে চাট ক্রিমিনাল মশাই।
0: আর কোনো মোটর বোট আছে?
3: হ্যাঁ আছে, এদিকে আসুন এদিকে আসুন, আপনার আসার অপেক্ষা আমি রেখে দিয়েছি।
4: রাম ভজন এবার ছোড়নে বলো।
2: ইন্সপেক্টর পোদ্দার, মনে হচ্ছে আসামি পক্ষের গুলি শেষ হয়ে এসেছে, তাই না মেঘনাদ?
0: হ্যাঁ তাই তো মনে হচ্ছে।
4: তোমাদের আমরা ফিরে ফেলেছি, তোমাদের আর উপায় নেই। আত্মসমর্পণ না করলে তোমাদের মোটর লঞ্চ আমরা ডুবিয়ে দেব। আর এক মিনিট সময় দিচ্ছি, এক মিনিট। যদি আত্মসমর্পণ করতে চাও মোটর লঞ্চ নিয়ে চুপ থাক, দাঁড়িয়ে পড়ো।
3: ওই তো ওই তো বেগান বাবু, ওরা দাঁড়িয়ে পড়েছে, ওরা ওরা আত্মসমর্পণ করতে চায়।
0: ওদের লড়াইয়ের ক্ষমতা শেষ হয়ে গেছে, নাটের গুরু বুঝেছে আর পালাবার উপায় নেই। ইন্সপেক্টর পোদ্দার চলুন
3: চলুন,
0: চারিদিক থেকে পুলিশের মোটর বোট গুলো দিয়ে আসামির মোটর লঞ্চ আমরা ঘিরে ফেলি।
3: চলুন চলুন চলুন,
0: সাহেব বাংলো রহস্য কাণ্ডের জবনিকা পাথের আর দেরি নেই।
4: কোম্পানি অ্যাডভান্স, ঘিরে ফেলো ওই মোটর লঞ্চটাকে।
2: মেঘনাদ, ওই যে মোটর লঞ্চে আলোর ফোকাসে দেখা যাচ্ছে মুখে চাপ দাড়ি জিন্সের প্যান্ট পরা, ওটাই বোধহয় ওদের পান্ডা, তাই না? লোকটাকে ঠিক চিনতে পারছি না।
0: ওর গোপদানিটা খুললে চিনতে পারবি, সেটা হবে ইন্সপেক্টর পোদ্দারের কাছে সবচেয়ে বড় চমক। বাঘের ঘরে ঘোগের বাসা, বেজায় রে তার বল, বাঘ জানে না ঘোগের খবর, এমনই তার ছল।
3: না না না না, লজ্জা দেবেন না মেঘনাদ বাবু, আমি কি কল্পনাই করতে পেরেছিলাম যে শেষ পর্যন্ত।
0: ইন্সপেক্টর পোদ্দার, এটা আপনার লজ্জা নয়, এই জাতের ক্রিমিনালরা আজ আমাদের সমাজে ঠিক এইভাবেই মিশে রয়েছে। তবে মুখোশের আড়ালে থাকলেও আমি কিন্তু মণিশঙ্কর দত্তকে আগেই সন্দেহ করেছিলাম।
2: কিভাবে?
0: প্রথম থেকে আমার মনে হয়েছিল উনি যেন এক অদৃশ্য খোলসের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন। মণিশঙ্কর বাবুকে আমি একটা ম্যাপ আঁকতে দিয়েছিলাম, মনে পড়ে?
2: হ্যাঁ হ্যাঁ
0: মনে পড়ে তো। ওটার আসল উদ্দেশ্য ছিল ওর হাতের লেখাটা মিলিয়ে নেওয়া, আর সেটার সঙ্গে মৃত পশুপতি বাবুর পকেটে পাওয়া চিঠির লেখাটার মিল আছে কিনা সেটা বোঝা।
2: ও চিঠির অর্থ তো জাল নোট পাচার।
0: হ্যাঁ, তবে জায়গাটা সে ভালোই বেছেছিল, কি বল? পুরনো বাংলো, পাশে নদী, নোট তৈরি আর পাচারের একেবারে সুবর্ণ সুযোগ।
2: কিন্তু সেরাতে তুই কলকাতা যাবার বাহানা করলি কেন মেঘনা?
0: না করলে মণিশঙ্কর আমার ফাঁদে পা দিত না অর্ণব, ওকে হাতে নাতে ধরতে পারতাম না। তবে প্রসেনজিৎ, পশুপতি বাবু কিন্তু তোরই জন্য খুন হয়েছেন।
2: আমার জন্য?
0: হ্যাঁ তোর জন্য, তোকে উনি সত্যিই ভালোবেসেছিলেন, নিজের মৃত ছেলেকে দেখেছিলেন তোর মধ্যে, তাই ওদের চক্রে পা দিয়েও তোকে বাঁচাতে চেয়েছিলেন, আর তারই মূল্য দিতে হলো নিজের প্রাণটা দিয়ে।
2: রিয়েলি।

0: I'm sorry.
1: হুজুর?
2: হ্যাঁ, আরে তুলছি, চায় এনেছো? হ্যাঁ, একেবারে ঠিক সময় এসে গেছো। প্রাণটা চায়ের জন্য একেবারে হাঁপিয়ে উঠেছিল। বুঝলি প্রসেনজিৎ, তুলসি আমায় সাহায্য না করলে এত সহজে এই কেসের মীমাংসা আমি করতে পারতাম না।
1: হুজুর, আপনি আমার মরদের প্রাণ বাঁচিয়েছেন। ওরা ওকে ফাঁদে ফেলেছিল হুজুর। আপনি না থাকলে ওই রাতে আমার মরদটাও খুন হতো হুজুর।
3: না মেঘনাথবাবু,
2: হ্যাঁ
3: আমি দেখছি আপনি শেষ পর্যন্ত এই নাটকের হিরো হয়ে গেলেন। আর পুলিশ হয়েও এই নাটকে আমার ভূমিকা হলো
4: জামাই বাবু।

0: রহস্য নাটক সাহেব বাংলো এইখানেই শেষ হল। রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেঘনাথ ভরদ্বাজ, নির্মাল্য সেনগুপ্ত, অর্ণব সেন, অসিত সমাদ্দার, প্রসেনজিৎ মজুমদার, অভিজিৎ মুখোপাধ্যায়, পশুপতি ভট্টাচার্য, নির্মল কান্তি ঘোষ, দিবাকর, সুতেজ সাত্ত্বিক, মণিশঙ্কর দত্ত, তপন পাল, তুলসী, আলপনা রায় চৌধুরী ও ইন্সপেক্টর তিনকড়ি পোদ্দারের ভূমিকায় নিমু ভৌমিক। সম্পাদনা রাফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন।
1: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আজ সূচনা হয়েছে। নিউটনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ভাইস চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2025 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে 21 জুলাই রাস্তা আটকে ধর্মতলায় তৃণমূলের সভা করায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। 17 আগস্ট ফের এই মামলার শুনানি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু আদালত জানিয়ে দিয়েছে মঙ্গলবারের আগে কোনো আবেদন শোনা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তীর্থযাত্রীদের উদ্দেশ্যে এক চিঠিতে শ্রী মোদী বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে ক্যাবোভার্দির বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিম উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় আগামী 6 জুলাই পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সুন্দরবনের বিভিন্ন উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘণ্টায় 35-55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থব্রত মিত্র। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে খতিয়ান এবং জমি তাগের তথ্যের ডিজিটাল স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য কোনোরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যের জমির মালিক বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মন্তব্য করেছেন। তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। কলকাতায় রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইস্কনকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়। মামলায় দাবি করা হয়েছে, বর্তমানে মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক স্বনির্ভর গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি শুধুমাত্র নিরামিষ খাবারই বা কেন দেওয়া হবে সেই প্রশ্ন তোলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ আগামী বুধবার মামলাটি শুনানির জন্য রেখেছেন। বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুব্রা ঘোষ জানিয়েছেন, যেহেতু বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি হচ্ছে, সেই কারণে এই মামলায় 17 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ বহাল থাকবে। পরবর্তী 2 থেকে 3 ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: ক্যাফে আনপ্লাগড অন 107 FM Rainbow।

0: Cafe Unblocked on 107 FM Rainbow. Cafe Unblocked. Cafe Unblocked.
1: Yes, of course. সেই তোমার যে টিভিটা, সেই টিভিটা মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিংবা কালার, যাই হোক না কেন, অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তো এখন মোটামুটি মিউজিয়ামেই রাখা থাকে, যাই হোক না কেন, সেখানে তোমার ফুটবল খেলাটা দেখা হচ্ছে তো?
2: এক্স্যাক্টলি, ফুটবল খেলা দেখা হচ্ছে খুবই ভালো, কিন্তু যারা সিআর সেভেন এর ফ্যান তারা আজকে ভীষণ খুশি। তবে আমাদের মতো যারা লুকা ভক্ত, ঠিক আছে, আই মিন টকিং অ্যাবাউট লুকা মডরিজ এন্ড দ্য অ্যানাদার LM10, তো তাদের জন্য একটু আজকে হার্টব্রেকিং
1: সেখানে আর একটা জিনিস কিন্তু বেশ ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং টু। আস্ক মি হোয়াট। Yes.
2: What?
1: So, ব্যাপারটা হচ্ছে যে এই যে 86 মিনিট, হ্যাঁ, 86 মিনিটটা কিন্তু অনেক যে টিমগুলো রয়েছে তাদের কাছেই একটা বেশ গেরোর ব্যাপার হয়েছে। যেমন হচ্ছে কঙ্গো বলো, সেনেগাল বলো, আইভরি কোস্ট বলো, এই তিনটে দেশই কিন্তু 86th মিনিটে কিন্তু যে খাওয়া গোলটা ছিল না, সেটাতেই জাস্ট হেরে গেছিল। মানে বিষয়টা এমন গেল, মনে হলো যে জিততে জিততেও বিষয়টা আর জেতা গেল না।
2: এক্স্যাক্টলি, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ যদি বলা হয় তাহলে অবশ্যই সেটা মানে বিনা ভোটে জিতে যাবে ফুটবল, আর সেটারই

0: কারণ এখন চলছে সেই ফিভার নিয়েই কিন্তু আজকে আমরা দুজন বসেছি, দুই মক্কেল বলতে পারো।
1: ইয়েস, আর কোশ্চেনটা কি তোমার মাথায় জাগেনি এই সময় তুমি যে সুইপারটা অ্যাকচুয়ালি শোনো সেটা হচ্ছে উইকেন্ড ক্যাফে, বাট আজকে তুমি শুনছো ক্যাফে আনপ্লাগড, নতুন কি ব্যাপার হয়েছে? ইয়েস অফ কোর্স, তোমার জন্য নতুন ব্যাপার থাকবে না, সেটা কি করে হয়, 4:10 হয়ে গেছে, নতুন ব্যাপারটা কি সেটা থোড়া ধীরে ধীরে বাতায়েঙ্গে বাস। কিন্তু তার আগে তোমার জন্য যেটা রাখবো, প্লিজ stay tuned for this wonderful soundtrack.
2: Wilbo flashback song. Wilbo flashback song.
1: ওয়ান্স আপন এ টাইম যখন আমরা গোবিন্দাকে দেখতাম, সে ওই নাম্বার ওয়ান সিরিজ নিয়ে আসতো, ঠিক সেই সময়তেই এই একটা ফিল্ম রিলিজ হয়েছিল, যার যে ফিল্মটার নাম ছিল সাজন চলে সসুরাল। ওয়াট আ ফিল্ম ইট ওয়াজ। আর সেখানে দুটো ক্যামিও ক্যারেক্টারে অফকোর্স কে, গোবিন্দা। এই গানটা তোমার জন্য রাখলাম, প্লিজ একটু নাচা কোথা করে আরও একবার ফিরে আসবো শুধুমাত্র 107 FM রেইনবোতে। তুমি শুনছো ক্যাফে আনপ্লাগড।

0: Cafe Unblocked on 107 FM Rainbow. Cafe Unblocked. Cafe Unblocked. Cafe Unblocked.
1: Yes, 107 FM Rainbow Arish Shekhani. তোমার জন্য যেমন সমস্ত এন্টারটেইনমেন্টের বিষয় আশয়গুলো সাজিয়ে রাখা হয়, ঠিক সেই সময় এই যে একটা বিশেষ দিন, মানে হচ্ছে শুক্রবার, এই শুক্রবারের জন্য আমরা আমাদের যে ফিল্ম দেখার প্ল্যানিং বলো, কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং বলো, উইকেন্ডের সমস্ত কিছু এক নাগাড়ে একটা প্ল্যান চার্টের মধ্যে করে ফেলি, এবং তার মধ্যে এমন অনেক কিছু থাকে যেগুলো আর এই সপ্তাহে হলো না কিন্তু নেক্সট সপ্তাহে হবে, এমন এমন ব্যাপারগুলো থাকে।
2: আসলে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হলো যে তোমাকে এই সপ্তাহে আপডেটগুলো দিই, যাতে তুমি মোটামুটি এক সপ্তাহ বা দু সপ্তাহ টাইম পেয়ে যাও, যাতে ফিউচার মানে নিয়ার ফিউচারে তুমি সেই প্ল্যানগুলো সাকসেসফুল করতে পারো। তো সেরকমই কিছু তথ্য আমাদের কাছে সবসময় থাকে, বিশেষ করে উইকেন্ড যখন চলে তখন তো থাকেই।
1: এর মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ধরো বাইরে যেতে চাই না, আমি একটু লাজুক প্রকৃতির, আমার নিজের মতো করে রেডিওটা, নিজের মতো করে পডকাস্ট সেটা নিয়ে আমাদের একটু বিশেষ বক্তব্য আছে আজকে। ইয়েস, 9903653992 তেও ইয়েস ভরপুর তোমার কথা তো থাকবেই, কিন্তু সেখানে যখন তুমি এই মোবাইলটাকে ইউজ করো তোমার ওটিটিগুলোকে আরেকবার চেক করে নেওয়ার, সেখানে বলতেই পারি অনেকগুলো সিজন চলে এসছে বস, সুতরাং সেগুলোতে দেখতেই হচ্ছে স্পাস অফ টুমরো, সেটাও কিন্তু চলে এসছে সিজন টু। অ্যান্ড অফকোর্স যদি হিন্দি সিরিজ দেখতে হয় তাহলে তো জানোই তোমার কোন সিনেমাটা দেখার কথা, বাংলা নিয়ে যদি বলতে হয় তাহলে কুইন্স নিয়ে বলতেই হয়। Watch. এই যে লিস্টটা, সেই লিস্টের মধ্যে আরও একটা প্যানেলাইজড ব্যাপার হতে চলেছে, সেটা কিছুক্ষণ বাদে আমি বরঞ্চ বলবো, আর যে সমস্ত বিষয়গুলো নিয়ে বেশ গর্ব করে বলতে পারি, একটু কলারটা তুলতে পারি, সেগুলো নিয়ে খবরাখবরটা তো ইয়াস রাজীব বলছি।
2: হ্যাঁ, সেটা হলো দেখো রাজ্যের মুকুটে 12টা জিআই ট্যাগ কিন্তু নতুন এসেছে, এবং সেটা যদি আমি বলি তাহলে হুগলি জেলা থেকে, সেক্ষেত্রে চন্দননগরে জলভরা সন্দেশ এবং জনাইয়ের মনোহরা। বীরভূমের যদি কথা বলি তাহলে দেখবো যে শান্তিনিকেতনের বাটিক শিল্প, এবং শান্তিনিকেতনের আরও একটা বিষয় সেটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট একতারা, এবং বাঁকুড়ার দিকে গেলে পাবো বেলিয়াতোড়ের মেচা সন্দেশ, দশাবতার তাস, হাটগ্রামের শঙ্খশিল্প এবং বাঁকুড়ার কাঁসা পিতল শিল্প। আর যদি পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ার কথা বলি তাহলে বলবো যে পূর্বস্থলীর নতুন গ্রামের কাঠের পুতুল এবং পুরুলিয়ার লাক্ষা শিল্প, এই সব কিছু কিন্তু জিআই ট্যাগের মধ্যে আয়তায় আনার এসেছে। নিঃসন্দেহে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসী হিসেবে আমাদের একটা বিশাল গর্বের বিষয়। কিন্তু যেটা বললে একটু আগে মহুয়া, যে এই যে শুক্রবার হলে প্ল্যান হয় যে ওটিটির বিভিন্ন কথা হয়, তো সেই কথার জন্য একটা মানে চোখটাকে একটু রিলিফ করার জন্য মাঝে মাঝে গানও শুনতে হয় আমাদের, সেই রকম একটা গান আমরা তোমার জন্য রেখেছি, সেই গানটা শোনো আর একটু চোখের আরাম নাও।
1: অ্যাবসলিউটলি, অ্যাবসলিউট এন্টারটেইনমেন্টের একটাই ঠিকানা 107 FM রেইনবো, সেখানে আজকে মহুয়া আর রাজীব, অ্যান্ড অফকোর্স তোমার জন্য থাকছে একটা সারপ্রাইজ। Wait and listen to that.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: Yes, 107 FM Rainbow, আর সেখানে তোমার জন্য সবসময় এন্টারটেইনমেন্টের প্যাকেজ তো আমাদের থাকে। আর এই বিকেল বেলাটায় যখন তুমি হয়তো ক্লান্ত হয়ে হয়তো বাড়িতে ফিরছো, কিংবা এই সময়টায় সাজিয়ে নিয়েছো নিজেকে অফিস যাওয়ার জন্য, ইউনো হোয়াট, সবসময়তেই আমাদের এই যে বেসিক ব্যাপারগুলো চেঞ্জ হতে থাকে আমাদের কাজ করার যে জায়গাগুলো সেগুলো অনুযায়ী। কিন্তু এন্টারটেইনমেন্ট যেখানে কনস্ট্যান্ট, অ্যান্ড দ্যাট ইজ 107 FM Rainbow।
2: এক্স্যাক্টলি, এন্টারটেইনমেন্টের ডোজ কখনো কমে না। যেমন আমরা সবসময় চেষ্টা করি তোমাকে এন্টারটেইন করার, তোমার যাতে ভালো লাগে সেরকম প্রোগ্রাম তোমার সামনে নিয়ে আসা, সেই ধরনের গান বেছে বেছে তোমাকে শোনানোর, এবং তোমাকে সব সময় আমাদের সাথে জুড়ে রাখা, কারণ তুমি জুড়ে থাকলে আমরা জুড়ে থাকবো।
1: ইয়েস, আর তোমার যে সমস্ত মনের কথা যখন তুমি সবাইকে বলে উঠতে পারো না, সেই সমস্ত কথা ইয়েস আমাদের এই যে রাত বারোটা থেকে শো হয়, সেই চুপ কথায় তুমি বলো। কিন্তু ভাবো, এই যে শোটা একটু যদি আমরা তোমার জন্য আপলিফ্ট করে দিই। হ্যাঁ, তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে যদি আমরা পডকাস্ট করতে পারি, এই মুহূর্তে তোমাকে জানিয়ে দিতে পারি, ইয়েস, তোমার জন্য ঠিক এই বিকেল 5টা থেকে থাকছে ক্যাফে আনপ্লাগড, এবং আমরা সেখানে আনপ্লাগড আমাদের গেস্টের সাথে থাকবো। কে থাকছেন সেটা একটা এন্টারটেইনমেন্টের একটা একটু ছোট্ট মোড়কে আমি রাখলাম, একটু রহস্য করলাম, কিন্তু এটা বলে দিতে পারি 100.1 FM গোল্ড কলকাতা আমাদের যে ফেসবুক পেজ, সেখানেও আমরা লাইভ থাকছি 5টা থেকে, এবং আকাশবাণী কলকাতার পেজ থেকেও কিন্তু মহুয়া, রাজীব এবং সঙ্গে আরও একজন গেস্ট থাকছেন কমপ্লিটলি লাইভ।
2: এবং তার সাথে আরো একটা ইনফরমেশন আমি অ্যাড করছি, 107 FM রেইনবো কলকাতা এই পেজটা কিন্তু অলরেডি ফেসবুক পেজ লঞ্চ করা হয়ে গেছে, এবং ধীরে ধীরে তোমরা আমাদের এই পেজের সাথে যুক্ত হও, যাতে এই পেজটা খুব তাড়াতাড়ি অনেক বড় পরিবার হয়ে ওঠে।
1: অ্যাবসলিউটলি। আর তোমার জন্য এই কলকাতার আকাশটা কতটা গরম, মানে তাপমাত্রা কতটা বেড়েছে জানি না, উষ্ণতা বাড়বে আর একটু পরেই, তার কারণ হট সিটে বসে রয়েছি মহুয়া এবং রাজীব, সঙ্গে আরো একজন আসছে, সুতরাং তার জন্য বাতাস একটুখানি বসন্ত নিয়ে আসুক। ইয়েস, এই জুলাইয়ে জুনের গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আর যখনই সাত সুরের কথা হয় তখনই কিন্তু আমরা প্রচুর গান বাজানোর চেষ্টা করি, কারণ রেডিও সবসময় গান শোনানোর কথা বলে আর তার সাথে এই আমাদের দুজনের বকর বকর টকর টকর তো থাকে, সেই জিনিসটা সবসময় রাখি। তার কারণ হচ্ছে তোমার যে উইকেন্ড মানে শুক্রবার থেকে যেটা শুরু হয়ে যায় এইটা যেন কোনোভাবে মানে ওই যে বলে না যেটা কিচিয়ে গেল
2: আলুনি আলু ভাতে যেন না হয়,
1: সেটা যেন না হয়, মানে ছড়িয়ে ছত্রিশ কোনোভাবেই হতে দেব না আমরা।
2: কেকের ওপর যখন চেরিটা বসাতেই হবে, তখন যদি কোনো গেস্ট নিয়ে আসা হয় শুধুমাত্র তোমার জন্য, এই পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত থাকছেন কেউ একজন, তো যিনি আমাদের ভীষণ কাছের এবং পরিচিত একজন মানুষ, যার সাথে জমিয়ে আড্ডাটা ইয়েস তুমি দিতেই পারো। আর এই পুরো বিষয়টা যদি জানতে হয় তাহলে 100.1 FM গোল্ড কলকাতাতে আমরা লাইভ থাকছি, FB পেজে অ্যান্ড অফকোর্স ফেসবুকে যে আকাশবাণী কলকাতার যে পেজটা রয়েছে সেখানেও কিন্তু আমরা লাইভ থাকছি।
1: এছাড়াও আমাদের 107 FM রেনবো কলকাতা নামে একটা পেজ তৈরি করা হয়েছে, মানে ফেসবুক পেজ, এখানে তুমি খুব তাড়াতাড়ি এসে জয়েন করো এবং বন্ধু বান্ধব সবাইকে বলো যাতে তাড়াতাড়ি এসে জয়েন করে এবং খুব বড় একটা পরিবার আমরা খুব শীঘ্রই হয়ে উঠতে পারি।
2: ইয়েস, জীবনটা এত আস্তে আস্তে চলে না, কিন্তু গানটা ইয়েস আহিস্তা আহিস্তা, ফ্রম দ্য ফিল্ম বচনা এ হাসিনো। দুর্ধর্ষ একটা লোকেশন সুইজারল্যান্ড অফকোর্স, সেখানে রণবীর কাপুর অ্যান্ড মিনিশা লাম্বা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এই এস, অনেকগুলো ইনফরমেশন তোমাকে একসাথে দেওয়া হয়ে গেছে, ঠিক কথাই, কিন্তু সেই সাথে তোমাকে জানাই যে এই বিকেলটা আমরা সবসময়তেই তোমার উইকেন্ডটাকে একটু আলাদা মোড়কে তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আজকে তোমার সঙ্গে ইয়েস মহুয়া রাজীব তো রয়েছে এবং সেই সাথে তুমি শুনছো ইয়েস উইকেন্ড ক্যাফে। কিন্তু আর কিছুক্ষণের বাদেই নাম বদল, ভোল বদল, আর গল্পটাও বদল।
2: এক্স্যাক্টলি, সবই বদল হয়ে যাবে। কিন্তু তার আগে তোমাকে যেটা বলবো সেক্ষেত্রে বলবো যে আমরা একটা পডকাস্টের আয়োজন করেছি এবং এই যে একটু পর মানে 5টা থেকে শুরু হয়ে যাবে ব্যাপারটা, তো সেটা আমরা যেটা করব সেটা হচ্ছে 100.1 FM গোল্ড কলকাতা, এই যে পেজটা রয়েছে এটা, এটার সাথে সাথে আকাশবাণী কলকাতা, এই যে দুটো পেজ এখানে কিন্তু লাইভ যাবে। এবং এর সাথে সাথে আমরা রিসেন্ট লঞ্চ করেছি 107 FM রেনবো কলকাতা পেজটা, ফেসবুক পেজ, তো এইখানে কিন্তু তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও এবং আমাদের পরিবারটাকে তাড়াতাড়ি বাড়িয়ে তোলো।
1: ইয়েস, তার কারণ হচ্ছে এই স্টুডিওটাতে অ্যাকচুয়ালি আমরা যখন আড্ডা দিই তখন ঠিক কেমনটা থাকে পুরো স্টুডিওর পরিবেশটা, সেটা কিন্তু এই 107 FM রেনবো তোমাদের অনেক রিকোয়েস্টে কিন্তু ইয়েস রেডি করে ফেলেছে। সুতরাং এবার কিন্তু তুমি যখনই ক্যাফে আনপ্লাগড শুনবে তখন আমাদের সঙ্গে থাকবেন কোনো একজন গেস্ট, তার জন্য ওয়েট তো তোমাকে করতেই হবে। কিন্তু এই এই যে আমাদের এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা যাতে আরও খানিকটা মিউজিক্যালি থাকতে পারে তার জন্য গান রয়েছে তোমার, এবং সেখানে অনুপম রায় তোমার জন্য গাইছেন জলফড়িং। আর এই কলেজের পুরো বিষয়টাকে ভাইব নিয়ে আমরা বরঞ্চ 5:02 যখন ফিরবো তখন ভোল বদলে থাকবে আমাদের এই স্টুডিওতে আমাদের ইয়েস খুব প্রিয় একজন গেস্ট। একটুখানি রহস্য রাখি, বাকি রাখছি অনুপম রায়ের গান, তারপরে থাকছে একটা নিউজ ব্রেক, তারপরে ইয়েস ফিরে আসছি মহুয়া রাজীব আর তোমার প্রিয় কোনো একজন মানুষকে নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানিয়েছেন। ভারত সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একে অপরকে করজোড়ে অভিবাদন জানানোয় জাপানের মন্ত্রিসভার জনসংযোগ আধিকারিক ভারতীয় ঐতিহ্যবাহী নমস্কার ভঙ্গিমার গুরুত্বের ওপর আলোকপাত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় জানানো হয়েছে, এই ভঙ্গিমা অঞ্জলি মুদ্রা হিসেবে পরিচিত। বুকের সামনে দুই তালু জোর করে অভিবাদন জানানোর এই রীতিকে অপরের কাছে শ্রদ্ধার বার্তা পৌঁছে দেয়। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মন্তব্য করেছেন। তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করার জায়গাও। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে ক্ষতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য কোনোরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যে জমির মালিক বিশেষত কৃষকরা উপকৃত হবেন। রাজ্য সরকার 100 বেশি থানার পুলিশ ইন্সপেক্টর পদে রদবদল করেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলার বেশ কিছু থানার 108 জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। পরবর্তী দু তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: Hey, listen.

0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ।

0: ইয়েস, 107 FM রেইনবো, আর সেখানে একটা এমন নাম্বার আছে যে নাম্বারটাতে তুমি আমাদের সাথে ভীষণ রকমভাবে একেবারে প্রথম দিন থেকে কানেক্ট হয়ে থাকো। 9903653992 ইজ আর নাম্বার, এবং সেখানে তুমি অনেকবার রিকোয়েস্ট করেছিলে ওয়াই নট পডকাস্ট, এত সুন্দর আমাদের আড্ডাটা হয় বিকেলে, তো যারা আমাদের খুব কাছের মানুষ, যাদের আমরা শুনতে ভীষণ রকম ভালোবাসি, তারা আমাদের স্টুডিওতে আসবেন, একেবারে তাদের লাইভ দেখব, এমনটা কি বন্দোবস্ত করা যায়? ইয়েস অফকোর্স, বন্দোবস্ত কেন, তোমার এই যে তুমি আমাদের বলো, সেই বলো কথাগুলোকে আমরা পরপর সাজাই, এবং তারপরেই ওই যেটা আমি বলছিলাম চারটের ঘন্টাতেই যে ইয়োর উইশ উইল বি আওয়ার কমান্ড, তোর ঠিক তেমনটাই কিন্তু আমরা একেবারে সাজিয়ে রেখে দিয়েছি,
1: একেবারে একেবারে নব কলে বলে যাকে বলে, সেরকম ভাবে আমরা শুরু করছি আজকে থেকে। আজকে আমাদের স্পেশাল গেস্ট আমাদের সাথে চলে এসেছে, কিন্তু যেটা তারও আগে বলার যে এই যে তোমাদের এতদিনের যে সবসময় বলো যে একটা আমরা যদি তোমরা কিভাবে অনুষ্ঠান করছো সেটা দেখতে চাই, তো আজকে সেই দেখার ব্যবস্থা করে দিয়েছি। তার আগে আমি তোমাকে বলে রাখি যে 100.1 FM Gold কলকাতা এই পেজটা, মানে এই ফেসবুক পেজটা এবং আকাশবাণী কলকাতা এই পেজটা, এই দুটোতে কিন্তু আমরা এখন বসে রয়েছি, আমাদের গেস্টটা চলে রয়েছে, গেস্টের নাম বলছি, দাঁড়াও সবুর করো, এই দুটো পেজ থেকে কিন্তু আমরা লাইভ রয়েছি। এছাড়া আমরা সদ্য লঞ্চ করে দিয়েছি 107 FM রেনবো কলকাতা, তো এই পেজটা তুমি জয়েন করে যাও মহুয়া।
0: ইয়েস, এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে আমাদের গেস্ট কে রয়েছেন। আসলে একটা ফিল্মের ডায়লগ ভীষণ রকমভাবে মনে হচ্ছে, সেটা হচ্ছে ম্যাম পেড় কা ফুল নেই বানা চাতি, ম্যাম রাস্তো কা কাঁটা বানা চাতি, একদম এ দিল হ্যায় মুশকিল। আর এই মানুষটাকে দেখলে একটু দিলকে ধরে রাখাটা মুশকিল হয় পটানা। এই যে আমাদের 107 এই তোমার আশা, এই পুরো অ্যাটমসফিয়ারটা কেমন লাগছে বলো?
2: খুব নস্টালজিক, কারণ হচ্ছে যে এখানে যতবার এসেছি খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে এসেছি এবং খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে গিয়েছি, এবং যত রেডিও স্টেশন আজকে রয়েছে আমাদের পশ্চিমবাংলাতে, যেসব স্টেশনের গান আমরা শুনি, সবার আগে যাকে শুনে বড় হওয়া, মানে সেই সময় আমাদের ছেলেবেলায় দুটো জায়গা ছিল, একটা হচ্ছে দূরদর্শন আর একটা হচ্ছে আকাশবাণী। তো আকাশবাণীর এই বিকেলবেলার গান সেই সময় দাঁড়িয়ে বাড়িতে রেগুলার চলতো, এবং সেখান থেকে অনেক অনেক আর্টিস্টের গান, ভালো লাগার গান, অনুরোধের আসর, সেখান থেকে অনেক গান শোনা শেখা, সেটা একদম এখানে এসে বসতে পারবো কোনো দিন সেটা কখনো সেই সময় দাঁড়িয়ে ভাবিনি, কিন্তু আজকে এখানে বসে আছি, খুব ভালো লাগছে। আর তোমাদেরকেও ধন্যবাদ আমাকে,
0: থ্যাংক ইউ সো মাচ,
1: এটা যে আমরা কি বলবো, হ্যাঁ
2: খুব ভালো লাগছে আজকে।
1: কথা ছিল সব সবুজ শুকিয়ে যাওয়ার আগে দেব অমৃতের সন্ধান, তো অমৃতটা কি তুমি খুঁজে পেয়েছো এতদিনের তোমার সঙ্গীত জীবন? এবং তোমার এই সঙ্গীত জীবনে আমরা বিভিন্ন, মানে যে গ্রাফটা, একটা জায়গা থেকে তুমি আর একটা জায়গায় পৌঁছেছো, আবার আর একটা জায়গায় এখন, কিভাবে সেই অমৃতটা তুমি কি, মানে কি বলবো, মানে সার্চিং কি, মানে
2: কন্টিনিউ হচ্ছে, মানে এটা তো মানে ওইভাবে বলা যায় না, এই সার্চিংটা হয়তো সারা জীবন চলবে। তবে তুমি যে গানটার কথা বললে, সেই গানটা ভীষণ প্রিয় একটা গান, ক্যাকটাসের ফার্স্ট অ্যালবামের গান, যদিও সেই অ্যালবামে আমি কাজ করিনি, সেই অ্যালবামে এই গানটার কণ্ঠ যে দিয়েছিল তার নাম হচ্ছে রাজেশ, রাজেশ লাইরি, রাজেশ দা, এবং ফার্স্ট লাইন আপের এই গানটা রেকর্ড হয়েছিল, প্রথম অ্যালবামে ছিল, ক্যাকটাস নামে সেই অ্যালবাম রিলিজ হয়েছিল, এবং আমি বোধহয় ওই প্রথম সারির কয়েকজনের মধ্যে একজন, যে ওই অ্যালবামটা মানে একদম রিলিজ হওয়ার সাথে সাথে একদম দোকানে আসার সাথে, মানে অর্ডার দিয়ে রেখেছিলাম যে ওইটা এলে যেন আমার জন্য দুটো রেখে দেওয়া যাবে, মানে রেখে দিতে হবে, তার কারণ হচ্ছে দুটো কিনবো এই কারণের জন্য, কারণ আমি জানি যে এতবার শুনবো যে ফিতেটা জড়াবে কিংবা ফিতেটা খাবে। সো আমার খুব ভালো লাগার ব্যান্ড ক্যাকটাস, এবং এইভাবে ক্যাকটাস শোনা, ক্যাকটাসের যখন তোমার অ্যালবাম রিলিজ হয়নি তার আগে থেকে তাদের সঙ্গে একটা যোগাযোগ, লাইভ শো দেখা তাদের, এবং একটা বন্ধুত্ব গড়ে ওঠা সেখান থেকে, তারপরে আস্তে আস্তে গান বাজনার জগতে আসা এবং ক্যাকটাসের থেকে অফার পাওয়া, পরবর্তী সময় ডেফিনেটলি এই গান আমি দীর্ঘদিন গেয়েছি, রাজেশ দা

0: চলে যাওয়ার পরে আমি ক্যাকটাস জয়েন করি। তারপরে আমি লাইভ শোতে দীর্ঘদিন আমি শুধু তুমি এলে নাকি।
1: তোমাকে একটু থামাচ্ছি, মানে আমার মনে পড়ে, মানে সদ্য তখন আমার এইচএসটা হয়েছে, ব্যথা পাওয়ার যে গান, যে রকিং ফরম্যাটে বাংলা গান, সেই গানটা কিন্তু আমার মনে হয় আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এই গানটা, যে শুধু তুমি এলেন এটা কিন্তু খুব একটা আনন্দের গান নয় আমার, এটা মানে আমি সেদিনই বুঝেছিলাম আর কি। তো সেই মানুষটাকে মহুয়া,
2: আমার আমার একেবারে যখন এই আলোচনা হচ্ছে তখন একটাই কথা মনে হচ্ছে, ক্যাকটাস তৈরি হওয়ার বহু আগে তো কলকাতা।
0: ক্যাকটাস তৈরি হয়েছে আগে, ডেফিনেটলি আগে তৈরি হয়েছে, কলকাতা তৈরি করেছি আমি তার ক্যাকটাস হওয়ার পরে।
2: আচ্ছা,
0: মানে সেই সময়টা ধরো ওদের 98-এ যখন ওরা অ্যালবাম টালবামগুলো যখন ভাবছে, তখন ওই কলেজ ফেস্টে দেখা হতো সকলের সঙ্গে, বিশেষ করে দেখা হতো, একটু বেশি দেখা হতো সিধুদার সাথে, বিকজ ও অনেক জায়গাতে জাজ করতে আসতো, তো সেখান থেকে একটা আলাপ পরিচয় পরিচিতি। কলকাতা হয়েছিল অনেক পরে এই কারণের জন্য, বেশ খানিকটা দিন বাদে হয়েছিল, তার কারণ হচ্ছে সেই সময়টা দাঁড়িয়ে আমরাও ভাবছিলাম, তখন কিন্তু আমি ক্যাকটাস করি না, তবে তখন ওদের অ্যালবাম রিলিজ হয়ে গেছে আর পাগলের মতন সেই সব গানগুলো শুনছি, শুধু ক্যাকটাস নয় অন্যান্য আরও যে বাংলা ব্যান্ডের গান যেগুলো রিলিজড ছিল সেই সময় বা লাইভ শোজগুলোতে তখন যাচ্ছি, গিয়ে শুনছি, ভালো লাগাটা জন্মগ্রহণ করছে। সেখান থেকে আমার বন্ধু অয়নকে আমি বললাম, অয়ন আবার ড্রামস বাজাতো, আমারই কলেজের ছেলে, তো বললাম যে একটা আমরা নিজেরা যদি এরকম একটা ব্যান্ড ফর্ম করি তাহলে কেমন হয়, সেই ভাবনা থেকে আমরা কলকাতাটা করি, এবং কলকাতাও বেশ দীর্ঘদিন আমরা একসাথে কাজ করি। তারপরে যে যার কর্মসূত্রে সবাই আলাদা আলাদা হয়ে গেল, তারপরে ব্যান্ডটা ডিসব্যান্ডেড হয়ে গেল, যে কারণের জন্য কলকাতা আমরা এখন আর সেই অর্থে সেইভাবে একত্রিত হয়ে কাজ করি না। তো যদি কোনোদিন একসাথে আবার একটা রিইউনাইটেড শো করা যায় সেটা ভেবে দেখবো কখনো, তবে আমাদের একটা সিঙ্গেলস ছিল, একটা ফুল লেন্থ অ্যালবাম ছিল, এবং সেখানে আমরা ফোক রক করতাম।
2: আচ্ছা, মানে যেটা এখন আমরা ফিউশন বলি সেটা কি সেই সময় তোমরা রেডি করতে শুরু করে দিয়েছো অলরেডি?
0: আমরা ফোক রক, মানে রিলিজড গান আছে আমাদের, তো সেই সময় থেকে একটা ভাবনা ছিল যে ফোক ইনস্ট্রুমেন্টও যেরকম আমরা আমাদের অ্যালবামে ইউজ করেছিলাম, লাইক ডুবকি খমক, তার সাথে গিটার, বেস গিটার, ড্রামস, যে এই এই ধরনের একটা ফিউজ করলে কেমন লাগে, তো আমরা রক মিউজিকটাকে মাথায় রেখে
1: কিন্তু ফোকের একটা,
0: হ্যাঁ ফোকের এটা মানে আমাদের বাউল গান, আমাদের মাটির গান, সেই গানগুলোকে কি করে রিপ্রেজেন্ট করা যায়, সেই ভাবনা চিন্তা থেকে আমাদের ওই কলকাতা ব্যান্ডটা করা, এবং আমরা দীর্ঘদিন সেই ব্যান্ডটা করি, এবং বললাম যে পরবর্তী সময় সেটা আমরা কন্টিনিউ করতে পারিনি, তো খুব মজা করে সেই সময় দাঁড়িয়ে এই কাজগুলো আমরা করতাম। এবং
2: সিধুদার সেই সময়তে পরীক্ষা চলছে, 3 মাসের একটা মেডিকেল ইয়ের পরীক্ষা চলছে, ভোকালিস্ট হিসেবে তখন একেবারে মানে ব্যান্ডটা রয়েছে অথচ ভোকালিস্ট কেউ নেই, তুমিও সেই সময় রয়েছো, তখন ওই যে উত্থানটা, ওই গল্পটা কেমন ছিল?
0: না, সেই সময়টা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে রাজেশদা তার ব্যক্তিগত কারণে ব্যান্ডের সঙ্গে থাকতে পারছিল না, আর সিধুদার তখন মেডিকেল কলেজে
2: এক্সামিনেশন
0: ছিল, মানে সিধুদার বোধহয় ফাইনাল ইয়ার ছিল, হ্যাঁ ফাইনাল ইয়ার ছিল, তো সিধুদাকেও একটা ব্রেক নিতে হতো, তো সেই সময়টাতে ক্যাকটাসের সেই সময়টাও তো অন্যরকম ছিল, মানে তো সেই সময়টাতে একটা অনুষ্ঠান এবং ভালো একটা অনুষ্ঠান, সেটাও ক্যাকটাসের আরও 5 জন যারা মেম্বার ছিল, লাইক সেই সময় পিঙ্কিদা ছিল, সুয়ানদা ছিল, বাজিদা ছিল, সঞ্জয় ছিল, তো সঞ্জয় আমার সঙ্গে কলকাতাতে, উই আর টুগেদার কলকাতাতে, আমি অয়ন সঞ্জয় মিলে তৈরি করেছিলাম কলকাতা, তো সঞ্জয় আমাকে বললো যে দেখ এরকম একটা শো আছে, সিধুদা তো নেই আর রাজেশদাও নেই এখানে কলকাতাতে, সুতরাং শোটা ক্যাকটাস করতে চায়, তো কী করবি, তুই কি ইন্টারেস্টেড, তুই কি গাইবি? তখন আমি ভাবলাম আমি কি পারবো, গানগুলো আমার মুখস্থ ছিল, কারণ ওই অ্যালবামটা আমি এত শুনেছি ওর নারী নক্ষত্র।

0: চরিত্র মানে সব কিছুই জানতাম আর কি। তো আমি ভাবলাম যে যদি আমি রিহার্সাল করলে বুঝতে পারবো যে আমি সেটা করবার মতন যোগ্যতায় আছি কি নেই। তো রিহার্সাল হলো, তো আমার সাথে আমার আর একজন কে সেই সময় ডাকা হয়েছিল, যেহেতু দুজন ভোকালিস্ট ছিল, সৌমিত্র বলে একটি ছেলে, সে স্কটিশ চার্চ কলেজে পড়তো, ও বাংলাদেশের ছেলে ছিল, এখানে লেখাপড়া করবার জন্য এসেছিল। তো সৌমিত্রকে ডাকা হলো আর আমাকে বলা হলো। তো আমরা দুজন বেশ কয়েকটা শো করেছিলাম যখন সিধুদা পরীক্ষার জন্য ছুটিতে ছিল আর রাজেশদা যখন ছিল, মানে রাজেশদা তখন হি লেভ দ্য ব্যান্ড তার ব্যক্তিগত কারণের জন্য। তো ওই প্রথম রিহার্সাল করতে যাওয়া এবং তারপরে দু একটা শো করবার পরে ক্যারেক্টার্সের সবাই ডিসাইড করলো যে না, কারণ রাজেশদার তোমার রাজেশদার সিধুদা তো ছিলই, কারণ ছুটিতে ছিল আর রাজেশদা পাকাপাকিভাবেই আর ব্যান্ড করবে না বলে দিয়েছিল, তো ওখানে একজন ভোকালিস্টের প্রয়োজন ছিল। তো সেই রাজেশদার রিপ্লেসমেন্ট হিসাবে তখন ওরা সবাই আমাকে চুজ করে।
1: একটা প্রশ্ন, মানে ধরো কলেজে তো একেবারে গ্রুপ অফ পিপল, প্রচুর মানুষ এবং সেখানে ক্যান্টিন এবং সেখানে গান গাওয়া, তার মধ্যেও এই যে ব্যান্ডটা তৈরি হবে এবং সেখানে ভোকালিস্ট হিসেবে জয়েন করা, সেখানে এমন কি স্পার্ক থাকতে হয়, মানে এমন কি থাকতে হয় যেটাতে মোটামুটি লোকজন চোখে পড়ে যে হ্যাঁ এই ছেলেটি বেশ ভালো গান গাইছে, এটা এটা মানে তুমিও যখন গেছো তোমার কোনো জুনিয়রকে দেখে মনে হচ্ছে বাহ বেশ ভালো গাইছে, সেটা কিরকম দেখে মানে কি বিষয়টা দেখে তোমার এক্স ফ্যাক্টরটা কি?
0: ওটা কি বলতো, ওটা দেখলে বোঝা যায় বা শুনলে বোঝা যায়। আর একটা জিনিস হচ্ছে যে আমার ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমার ইচ্ছাটা ছিল, ইচ্ছাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ। যে তোমার যদি ইচ্ছা থাকে এবং তোমার যদি ডেডিকেশন থাকে, তুমি যদি মনে করো যে না আমি এইটাই করব এবং আমি গানটাই করব, তাহলে আমার মনে হয় যে আমি কেন, আমার মতন আরও যারা ভালো গান করতো তারা হয়তো আজকে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে বা এ করে, কিন্তু এরকম অনেক বন্ধু বান্ধবকে মিস করি যারা ইকুয়ালি দারুণ গান করতো, কিন্তু তাদের সেই ইচ্ছাটা হয়তো ছিল না যে বা সেই কি বলে সেই রিস্কটা নিতে পারিনি। মানে একটা রিস্কের ব্যাপার তো থাকে, একটা মাঝ গেলে মাইনে পাওয়া চাকরি আর গান গাইতে গিয়ে স্ট্রাগল করবার মধ্যে একটা যে পার্থক্য, সেটা কিন্তু অনেকটাই মানে কি বলবো একটা টানা পড়ে সেটাকে ওভারকাম করে যে গানটাই করব, সেটা আমার মধ্যে ছিল এবং আমি গান করব ডিসাইড করে নিয়েছিলাম। সো
2: তুমি একটু আগে পার্থক্যের কথা বললে, তো এবার বলো যে কলকাতা ব্যান্ডে তুমি গান করছো, ফাটিয়ে শো করছো, আমি নিজে তোমার শো দেখেছি, তারপরে তুমি যখন পাক সার্কাসের মতো একটা জায়গায় তুমি যখন ক্যাকটাসের প্রথম শো, ঠিক বলছি কি, খুব ভুল না বললে,
0: ডন বস্কো গ্রাউন্ডে আমি প্রথম,
2: হ্যাঁ তাহলে লোকেশনটা ঠিকই বলেছি। তো তুমি যখন প্রথম শো করলে, এবার তার আগে থেকে আমরা দেখছি যে ক্যাকটাস একটা একটা ওয়েল রেনাউন্ড একটা তারা, মোটামুটি আর দশটা ব্যান্ডের থেকে আলাদা, অন্য রকম প্রোগ্রেসিভ মিউজিক করে, যেটা বাংলা মানে কলকাতায় ওই সময় ওই মিউজিক ভাবা ইজ খুব মানে ভেরি ডিফিকাল্ট আর কি। মানে যে তোমাকে একটু আগে বললাম যে শুধু তুমি এলে না, বা নিয়নের যেটা একটা গান আছে না তোমার ওই গানটা, এই ধরনের সাউন্ড আমরা শুনছি, এবং তুমি যে কলকাতা থেকে ক্যাকটাসে যে উত্তরণটা, আমি উত্তরণই বলবো কারণ সেটা তুমি, আমি আমি বলতে মানে তুমি আমাদের বলো যে সেই যে চেঞ্জেসটা, পার্থক্যটা, তুমি কি মানে তোমাকে আরও বেশি লোকজন চিনতে শুরু করলো বা এমন কিছু কি ঘটেছিল যে এক ডাকে তোমাকে চিনছে, সেটা কি তার সেই জয়েনিং এর পরপরই হয়েছিল না সেটা হতে আরো টাইম লেগেছিল?
0: কলেজগুলোতে আমাকে চিনতো বেসিক্যালি, মানে আমরা মানে যখন ব্যান্ড যখন শুরু করি তার আগে থেকে বিভিন্ন কলেজের বিভিন্ন ফেস্টে সেখানে একটা যাতায়াত ছিল, তো বিভিন্ন কলেজের বিভিন্ন স্টুডেন্টস ইউনিয়ন, যে কলেজে যে স্টুডেন্টস ইউনিয়ন সেই স্টুডেন্টস ইউনিয়নের ছেলেদের সাথে একটা বন্ধুত্ব ছিল, তারপরে সেখানে গিয়ে পারফর্ম করা, সেখানে পারফর্ম করে জেতা, এটা করতে করতে একটা সুসম্পর্ক হয়ে গিয়েছিল। এবং আরও যারা ধরো আমাদের মতন ছেলেপিলেরা যারা পারফর্ম করতে যেত, কেউ জিততো কেউ হারতো, কিন্তু আমাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব করে ওঠে। এইটা গিয়ে কোথাও যখন ব্যান্ডটা ফর্ম করলাম কলকাতা, তখন কলকাতায় যখন ফর্ম

0: পারফর্ম করলাম, তখন তো আমি একটাসে গাইতাম না, তার একটু বাদে গিয়েছি, তখন কলকাতা নিয়েই পারফর্ম করতাম। তো আমার কলেজে আমাকে ফার্স্ট আমার সেখানে সুযোগ হয় গান করবার, সাউথ সিটি কলেজে, আমার সাউথ সিটি কলেজ, সাউথ সিটি কলেজ। আমার প্রফেসর অমিতাভ বসু, আজকে স্যার নেই, কিন্তু স্যার না থাকলে বোধ হয় আমার গান বাজনার এই যে হ্যাঁ তুই লেগে থাকলে হবে, এই যে জোর দিয়ে বলা আমাকে কেউ একজন, সেটা আমার স্যার প্রফেসর অমিতাভ বসু, এবং উনি আমার অনেক কিছু ক্ষমা করে দিয়েছেন, মানে অনেক বেলাল্লাপনা, পরীক্ষা দিইনি,
1: মানে ক্লাস বাঙ্ক করেছো,
0: ক্লাস বাঙ্ক করেছি, পরীক্ষা দিইনি, মানে পরীক্ষা দিতে পারবো কি পারবো না এরকম একটা সিচুয়েশান, কোথায় গিয়েছিলি, কেন পরীক্ষা দিসনি, কেন এই হয়েছে, স্যারকে বললাম, স্যার এরকম গান বাজনা করতে গিয়েছিলাম, গান বাজনা করে কী হলো, সব সার্টিফিকেট এবং মেডেল ফেডেল যা ছিল সব স্যারকে দিয়ে দিলাম, বললাম স্যার এগুলো সব কলেজের জন্য, সব সার্টিফিকেটে সব না না, বলছে তোরা যে কী করিস, তখন আমাকে সাপলিতে বসালো, কিন্তু বসতে তো হবে পরীক্ষায়, তোকে সাপলিতে বস, আমার জন্য আলাদা করে সাপ্লি পরীক্ষা দিলেন স্যার,
1: মানে এই ঘটনাটা কিন্তু কেউ জানে না,
0: কেউ জানে
1: না, মানে আজকে বলছে সাপ্লি,
0: স্যার আমাকে যেইভাবে হেল্প করেছেন, এবং শুধু আমাকে নয়, মানে স্যার গোটা কলেজের হিরো বলতে গেলে আমার কাছে, একটা কলেজে থাকে না তো, আমার কাছে প্রফেসর অমিতাভ বসু একদম হিরোর মতন ছিল, স্যারের জন্য আমার মানে কলকাতা ব্যান্ড যে করেছি, স্যারকে বললাম স্যার এরকম একটা করতে যাচ্ছি, পিঠে হাত রেখে এরকম চাপড়ে যে কর কর, এরকমভাবে ভাবনা চিন্তায়, নতুন ভাবনা চিন্তার মধ্যে থেকে নতুন কিছু উঠে আসুক, আমরাও চাই কর কর। তো আমার ফার্স্ট অ্যালবামে মনে আছে আমি দুটো গান করেছিলাম, সাইকেলের দিকচাকা মধ্যে ফাঁকার মন্তরে পারলাম না বুঝাইতে রে কলকাতাতে, তো সেখানে আমরা ওই গানটা স্যারকে ডেডিকেট করেছিলাম, দুটো গান, এবং আমার সাউথ সিটি কলেজের প্রথম অনুষ্ঠান সেটাও বোধ হয় স্যারই বলেছিল যে ওয়াই নট পটা, অন্য কাউকে ডাকা থেকে নিজেদের ছেলেকে একটু সাপোর্ট দেওয়া উচিত বলে স্যারই অনুষ্ঠান দিয়েছিল, এবং তারপরে আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
1: আচ্ছা মহুয়াদি, মানে যে প্রশ্নটা আর কি তুমি করবো করবো করেও করে উঠতে পারছো না, সেটা হচ্ছে কি তোমার হেয়ার স্টাইলটি কি, মানে ওই কলেজ
2: ব্যাপারটা,
0: না না না না না,
1: এটা কিন্তু ইউনিক,
0: এটা আমি ক্যাকটাস জয়েন করবার পরে, এটা বলতে পারো
1: কি দেখে মনে হলো, আর
0: পিঙ্কি দা এটার জন্য
1: দায়ী,
0: দায়ী বলা যায় না, বাট পিঙ্কি দা আমাকে একদিন বলল, শোন তোর যা চেহারা, আমি তখন একদম লিকফিকে একদম, মানে আমার চেহারা আর মাইক্রোফোন স্ট্যান্ড দুটো বাজাবাজি রাখলে, মানে মাইক্রোফোন স্ট্যান্ডটা মনে হয় আমার থেকে বেশি ভালো চেহারা ছিল। তো পিঙ্কিতা তখন বললো যে তোর যা চেহারা, তোর যা আউটফিট দেখছি, তুই চুলটাকে বড় কর। তো সেই ভাবনা পিঙ্কিতা বলবার পরে তো প্রথম অবস্থায় খুব অসুবিধা হয়েছিল, চোখে নাকে চুল ঢুকে যাচ্ছে, অভ্যেস নেই তো, তো ওই আর কি চুল কাটা বন্ধ করলাম। তারপরে যখন একটা জায়গা অবধি এলো, তারপরে একজন ওই একটা দোকানে গেলাম, গিয়ে বললাম একটু সেট ফেট করে দাও, সে করে দিল, তারপর থেকে চুল বড়। এরকম না যে সবসময় বড়, মাঝে মধ্যে চুল কেটেছি আবার বাড়িয়েছি। তো আমার যারা শ্রোতা বন্ধুরা আছে বা যারা আমাকে ভালোবাসে, তারা আমাকে বড় চুলে দেখতে চায়, তাই জন্য বড় চুল,
2: বড় চুলে একদম। এবং তুমি যখন গান গাইতে গাইতে হেড ব্যাং করো, ওটা একটা মানে দেখার মতো বিষয় হয় স্টেজটা জুড়ে, যেটা মানে ভিজুয়াল প্লেজার তো বটেই ওটা।
0: হ্যাঁ ভিজুয়াল প্লেজার বটেই, কিন্তু আমি ওটাতে অতটাও বিশ্বাস করি না। আমার মনে হয় যে গানটা ঠিকভাবে গাওয়াটা খুব ইম্পর্টেন্ট, গান যদি ঠিক না হয় যতই চুল ঝাঁকাও না কেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, গানটা হচ্ছে আসল। এবং গান বাজনা আমরা যারা একসাথে পারফর্ম করছি, তো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কে কোথায় কখন যাব, কার কার কাছে চলে যাব, এই যে হেডব্যাংয়ের কথা বললে, কোন সময়টা কোথায় গিয়ে হেডব্যাং করব, কোন সময়টা গিয়ে আলো নেব, এগুলো সব আমরা ডিসকাস করতাম, আমাদের রিহার্সাল প্যাডে ডিসকাস করতাম। তো যাই করতাম না কেন, আমাদের যেন গান বাজনাটা একদম টু দ্য পয়েন্ট হয়, আমরা যেন সুরে থাকতে পারি, সেটার দিকে আমাদের দৃষ্টিভঙ্গি সকলের আগে থাকতো।
1: আচ্ছা, এতদিন পরেও মানে ধরা যাক তুমি তো একটা সময় দেখছো বা দুই দশকের ওপরে, তুমি তিন প্রায় আড়াই দশকের ওপরে তুমি গান বাজনার সাথে একদম প্রফেশনালি গান বাজনার সাথে যুক্ত, তো এখানে দাঁড়িয়ে তোমার যেটা মানে এই যে চেঞ্জেস সেই শুরুর দিক থেকে আর আজকে, মানে একটা সময় তো ধরো তুমি গান বাজনা করতে যাচ্ছ বা সাহস পাচ্ছ যে আমি ব্যান্ডের ব্যান্ড একটা আলাদা মিউজিক জনার আলাদা ইয়ে, তার আগে আমরা কয়েকজন সোলো সিঙ্গারকে দেখেছি বিখ্যাত বিখ্যাত তিন চারজন কলকাতা দাপিয়ে বা বাংলা দাপিয়ে কাজ করছিল,
0: সোলো সিঙ্গাররাই কাজ করেছে
1: এক্স্যাক্টলি, এবং তোমাদের ব্যান্ডকে নিয়ে প্রচুর কটু কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছিল যে এই পারে না ওই করতে গেছে, আমার এই কথাটা মনে আছে কারণ আমি ফ্যান তো মানে সেই ফ্যান বয় হিসেবে আর কি
0: একটু ওয়েস্টার্নাইজ জিনিসপত্র করতাম, বেস গিটার বাজে, গিটার বাজে, ড্রামস বাজে, ফুল অন একটা রক অ্যান্ড রোল মিউজিক চলছে, সেটা অনেকে হয়তো সেই সময় দাঁড়িয়ে নিতে পারতো না বা নিতে পারেনি, শব্দটা একটু জোরে হতো। হ্যাঁ, আমরা জোরে শব্দ করতে পছন্দ করি, জোরে শব্দটা আমাদের ভালো লাগে, তাই জন্যই আমরা জোরে শব্দ করি, এবং আমাদের ভালো লাগার জিনিসটাতে আমরা কখনোই কম্প্রোমাইজ করিনি, যে কারণের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। শুধু আমাদের ব্যান্ড বলে না, কলকাতা বা ক্যাকটাস সেই সময় যারা করেছি, এছাড়াও আরও অন্যান্য ব্যান্ডস যারা ছিল সেই সময় দাঁড়িয়ে, পরশপাত ছিল, তারা একটা একটু অন্যরকম ধাঁচাতে অনুষ্ঠান করত, ক্রস ফিন্স ছিল, যদিও তারা অনেকটাই তোমার
2: ফোক
0: না, ক্রসউইন্ডস অনেকটাই মানে ইংরেজি ব্যান্ড ছিল, পরবর্তী সময়ে ওদের দারুণ অভিলাষা ছিল, কুর্তিদা করতো, কুর্তিদা আজকে নেই, তো এইসব ব্যান্ডগুলো তখন আর কি আস্তে আস্তে আস্তে আস্তে কাজ করছে উঠছে, এবং সোলো আর্টিস্টরা সোলো আর্টিস্টদের মতন করেও কাজ করছে। এবারে অন্য একটা জনার যখনই ঢুকে পড়ছে সিনটাতে, তখন কারুর কারুর হয়তো একটু গায়ে লাগলে লাগতেও পারে, হয়তো লেগেও ছিল হালকা ছ্যাঁকা, তাতে আমাদের কিছু এসে আসে না, আমরা আমাদের কাজটা করতে করতে
2: ছ্যাঁকা থেকে কিন্তু কোয়েশ্চেন আছে, মানে এটা আমার চিরকালের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় মানে নিজেদের মধ্যে মজা করেই বলতাম যে ব্যান্ড তৈরি করার পেছনে কিন্তু একটা ছ্যাঁকা খাওয়ার গল্প ডেফিনেটলি থাকে, তো এই যে ব্যান্ডগুলো তৈরি হয়েছে, ধরো ধরো ক্যাকটাসের কথাই বলি, তাহলে সেখানে কি কোনো প্রেম এবং তার ছ্যাঁকা খাওয়া এবং এই সমস্ত গল্পগুলো ছিল, নাকি শুধু গানকে ভালোবেসেই তৈরি করা ব্যান্ড?
0: না, ছ্যাঁকা খেয়ে একটা হয়তো গান হয়তো বেরিয়ে আসতে পারে, একটা গান হয়তো বেরিয়ে আসতে পারে ছ্যাঁকা খেয়ে, কিন্তু একটা ব্যান্ড তৈরি করতে গেলে, একটা ব্যান্ড তৈরি করব সেটার কী সাউন্ড হবে, সেটার মানসিকতা, প্রত্যেকের মানসিকতা, প্রত্যেকের সাথে মিলমিশ, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এর সাথে ছ্যাঁকা খাওয়ার, ওই প্রেমে ছ্যাঁকা খাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটা ব্যান্ড করতে গিয়ে কোথাও বাধা পেয়েছি, কোথাও সেই বাধাটাকে যদি ছ্যাঁকা হিসাবে দেখি, তাহলে সেই ছ্যাঁকাতে বার্ণন না লাগিয়েও আমরা সেটাকে উপেক্ষা করে আমরা এগিয়ে এসেছি, এবং ব্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে একটা জায়গায় তাদের জায়গা তৈরি করে নিয়েছে। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালে আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটা যে আমরা যারা স্বরচিত গান বাজনা করি, তাদের গান বাজনা রেডিওতে এখন আর শোনানো হয় না বা টিভিতে এখনও দেখানো হয় না, আমরা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় গান করি, বাংলা ভাষায় গান লিখি, এবং আমরা আমাদের গান আমাদের মতন করে তৈরি করি, সেই গান তৈরি করবার পরে রেডিও চ্যানেলগুলো আমাদের গান বাজনা এখন আর
1: এখান থেকেই বলবো
0: একটা সময় অবধি বাজাতো, আমি জানি না কি তার টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, কি আছে না আছে, তো আমার ব্যক্তিগতভাবে যদি বলো, আমার মতন, আমি যেরকম ব্যক্তিগত বলছি, আমার মতন এরকম আরও সমমনস্ক মানুষ আছে যারা চায় যে বাংলা গান রেগুলার বেসিস রেডিওতে বাজুক, না হলে আরও কত নতুন নতুন গান উঠে আসছে কিন্তু রেডিওতে বাজে না বলে সেই গানগুলো ধামাচাপা পড়ে।
1: তবে আমরা কিন্তু দুজনে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের যে রেডিও স্টেশন মানে 107 FM রেনবো, আমরা কিন্তু ব্যান্ড মিউজিক আমরা এখানে এই বিকেল বেলাটা আমাদের 4:30-6:30 শোতে আমরা সবসময় এন্ডোর্স করার চেষ্টা করি, আমরা গান বাজাই, আমরা তোমার গান বাজাই।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আরো বেশি বেশি করে বাজাও। আমি রিকোয়েস্ট করছি আরো বেশি বেশি করে বাজাও। আরো নতুন নতুন যারা গান বাজনা করছে তাদের গান বাজনাও একটু তুলে এনে যদি বাজানো যায়, আমার পডকাস্ট যদি নতুন

0: যারা গান বাজনা করছো তারা যদি শুনছো, তাদেরকে বলবো তোমরা এসে যোগাযোগ করো এখানে। এখানে যোগাযোগ করে তোমাদের যদি সিডি আকারে বা তোমরা থ্রু মেল যদি এখানে যদি তোমাদের গান পাঠাও তোমাদের ডিটেলস দিয়ে, তো এখানে নিশ্চয়ই একটা একটা তো মাপকাঠি থাকে, ওরা নিজেরা শুনবে, শুনে যদি মনে করে ওরা তোমাদের গান বাজাবে। তো নতুন গান উঠে আসার ক্ষেত্রে আমি বলবো, আমিও এসে এখানে বাপনদা ছিল আমাদের, ভুলবো না, মানে আমি এসে নিজে বাপনদাকে আমাদের সিডি দিয়ে গিয়েছিলাম। আমাদের আমার অ্যালবাম রিলিজ করবার পরে বাপনদার ভালো নাম সিদ্ধার্থ, সিদ্ধার্থদাকে আমি এসে সিডি দিয়ে গিয়েছিলাম যে আমাদের সিডিটা বাপনদা বাজিও। বাপনদা খুব সুন্দর আন্তাক্ষরিক কন্ডাক্ট করতো, সেখান থেকে বাপনদার সঙ্গে পরিচয়। এবং এই এইখানে বাপনদা কাজ করতো আকাশবাণীতে, তো আকাশবাণীতে গান শোনাতে হবে, তো তাই জন্য আকাশবাণীতে এসে আমাদের সিডিটা বাপনদার হাতে দিয়ে বলেছিলাম প্লিজ গানটা চালিও।
1: অ্যাবসলিউটলি, আমরা এই আড্ডায় আরও একবার ফিরবো, কিন্তু তার মধ্যে থাকছে একটা বিজ্ঞাপন বিরতি।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: कैफे अनप्लग्ड ऑन 107 FM रेनबो। कैफे अनप्लग्ड। कैफे अनप्लग्ड।
4: Yes, তোমরা শুনছো ক্যাফে আনপ্লাগড, কোথায় 107 FM রেনবোতে। আর এই মুহূর্তে আমরা লাইভ রয়েছি 100.1 FM গোল্ড কলকাতা এই পেজটায়, তার সাথে সাথে লাইভ রয়েছে আকাশবাণী কলকাতা এই পেজটায়, এবং 107 FM রেনবো কলকাতা আমাদের পেজটা লঞ্চ করা হয়েছে ফেসবুক পেজ, তোমরা তাড়াতাড়ি এসে জয়েন করো।
5: একদমই, আর প্রথম থেকে শেষ পর্যন্ত যে কথাটা ভীষণ রকম টপ অফ দ্য ব্রেন চলে, সেটা হচ্ছে যুগোপযোগী, মানে যুগের উপযোগী যা কিছু রয়েছে, সেটা মানে গান হতে পারে বা অন্য কিছু। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে, বা জিজ্ঞাসা করব যে, যুগের উপযোগী হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো ভীষণ রকমভাবে মাথায় রাখতে হবে, তার মধ্যে সমাজ কি বলছে সেটা, নাকি আমি যেটা করতে চাই সেটাই প্রায়োরিটি পাবে?
6: না, আমার ভাবনা চিন্তাতে যেটা আছে সেটা তো ডেফিনেটলি প্রায়োরিটি পাবে। আর আমাকে দেখতে হবে যে আমার শ্রোতা বন্ধুরা আমার থেকে কি চাইছে, কারণ একটা এক্সপেকটেশনস থাকে মানুষজন কি ধরনের মিউজিক শুনতে চাইছে। তো এখন আমরা যে ধরনের কাজ আজ থেকে ধরো 10 বছর আগে করতাম, যে ধরনের মিউজিক করতাম, এখন সেখান থেকে আমরা অনেকটা চেঞ্জ হয়ে চলেছে। কারণ এখন ওয়ার্ল্ড মিউজিক যেদিকে যাচ্ছে, যেরকম তার সাউন্ড হচ্ছে, এবং সবথেকে বড় কথা, আমরা যেহেতু এখন ইন্টারনেটের যে সুবিধা, সেই সুবিধাটাতে আমাদের কাছে এখন সারা বিশ্বের মিউজিক আমাদের কাছে, মানে আমাদের হাতের মুঠোতে, আমরা যখন যেটা শুনতে ইচ্ছা করছে সেটা শুনতে পাচ্ছি। সারা পৃথিবীতে যে ধরনের মিউজিক হচ্ছে সেটার কথা মাথায় রেখে আমরা আমাদের কাজটা করবার চেষ্টা করছি।
5: রাইট।
4: আচ্ছা, এতদিন পরেও পটাদা রিহার্সাল ব্যাপারটাকে তুমি কিভাবে নাও, বা কতটা সিরিয়াস নাও, এবং কতটা সময় ব্যয় করো? কারণ তুমি আজ যে এখানে অবস্থান করছো সঙ্গীত জগতে, এইখানের বিষয়টাকে ধরে রাখার জন্য আমার মনে হয় যে প্র্যাকটিসটা দরকার, যেটা তুমি বললে হয়তো আরও নতুন নতুন যারা গান বাজনা করছে, বা যারা আমরা আরও বেশি বিহাইন্ড স্টোরি জানতে চাই, যে একজন ভোকালিস্ট কীভাবে তার গলার যত্নটা নিচ্ছে, বা স্টেজে উঠে ওই যে একটা ক্যাকটাসের পারফরমেন্স, মানে একটা হাই ভোল্টেজ পারফরমেন্স, সেখানে তোমার শরীর যতই খারাপ হোক বা যাই হয়ে যাক, সেইটা যেন রিফ্লেকশন না হয়, কারণ তোমার শ্রোতা তোমার সামনে বসে রয়েছে। তো এই যে রিহার্সাল করা, বা কতটা সময় তুমি এখনও দাও?

0: না, এটা তো একটা রেগুলার প্রসেস, মানে প্রত্যেক দিনই গান গাই বা যে ধরনের রেওয়াজগুলো করা উচিত সেই রেওয়াজগুলো করতে হয়, একজন ভোকালিস্ট হিসাবে করা উচিত সেগুলো করতে হয় রেগুলার। আর যেদিন করতে পারলাম না সেদিন হয়তো সেই রেওয়াজেরই জিনিসগুলোকে চিন্তা করলাম, নোটসগুলোকে চিন্তা করলাম যে কী হতে পারে, গলায় হয়তো গাইছি না কারণ মাথাতে হয়তো সেই নোটগুলোই চলছে বা কোনো গান যদি হয় সেই গানটা চলছে, আর কী নোটস লাগবে সেটা নিয়ে চিন্তা করা।
1: রাইট,
0: আর রিহার্সাল না করলে সে ব্যান্ড বলো বা সোলো আর্টিস্ট বলো যাই বলো, রিহার্সাল না করলে কিছু হয় না। রিহার্সাল মানে মাস্ট করতেই হবে, এবং এটা সপ্তাহে একটা সময় রেগুলার করতাম, মানে প্রত্যেক দিনই রিহার্সাল। এখন বয়স বাড়ার সাথে সাথে আরও দায়িত্বশীল হওয়ার সাথে সাথে হয়তো রেগুলার রিহার্সালটাতে বসা যায় না, রেগুলার গান বাজনার সঙ্গে থাকি বাড়িতে, বাড়ির প্র্যাকটিসটা, কিন্তু সপ্তাহে দুটো দিন তো তিনটে দিন তো মাস্ট বসি তিন চার ঘন্টার জন্য, মানে সবাই মিলে একত্রিত হয়ে না বসলে একটা নতুন গান যেরকম আইডিয়াসগুলো, মানে ব্যান্ড মিন্স একটা কালেকটিভ, একটা আইডিয়া, সকলের আইডিয়া নিয়ে একটা সাউন্ড তৈরি হচ্ছে। প্রথম দিন হয়তো তৈরি করলাম একটা ধাঁচা তৈরি করলাম, তারপরে হয়তো বাজালাম দুদিন বাজালাম বা রেকর্ড করে নিয়ে গেলাম বাড়িতে গিয়ে শুনলাম, শুনে মনে হলো যে না এখানটাতে আরেকটু বেটার ভয়েসিং হতে পারে বা এখানটাতে আরেকটু সুন্দর করে একটু ব্যাক আপ কর্ডস যেতে পারে, এইগুলো যখন আমরা যখন আবার পরের দিন রিহার্সাল এসে বসছি এই পাঁচটা মানুষ ছটা মানুষ, তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি দেখ তো এটা এখানটা এরমভাবে বললে কেমন হয়, আবার হয়তো যে গিটার প্লেয়ার সে হয়তো বলছে যে দেখো তো এই জায়গাটা যদি ওইটা না বাজিয়ে এটা বাজাই তাহলে কীরকম লাগছে, বাজিয়ে বাজিয়ে এই যে দেখা, একটা গান রেকর্ড করবার আগে সেটা নিয়ে যে ঘষা মাজা, সেটা রেগুলার রিহার্সাল না হলে সেটা সম্ভব নয়। আর আমি রিহার্সালে বিশ্বাস করি, ওয়ার্কআউট করাতে বিশ্বাস করি যতটা পারি এখনও পর্যন্ত, সেটা রিহার্সাল করবার ফল, এবং গুরু মানুষজন যাদের কাছে গিয়েছি তারা যেভাবে শিখিয়েছেন, গৌতম দা কুমার দা ওনারা যেভাবে বলেছেন, যেভাবে সারগম শিখিয়েছেন, কোথাও কোথাও কখনো কখনো অসুবিধা হলে সেগুলোকে আবার ঝালিয়ে নিই, ঝালিয়ে নিয়ে আবার নিজেকে একটা জায়গাতে ফিক্স করি।
1: এমনও তো অনেক অ্যাকচুয়ালি সেগুলোকে, মানে যখন আমরা গান ইনফ্যাক্ট যখন বাজাই এরকমও হয়েছে যে আমাদের মনে হয়েছে যে এগুলো ঠিক গান তৈরি হয়নি, প্রফেশনাল গিমিকে আমরা ওগুলোকে গান বলছি, দে আর অ্যাবসলিউট নয়েজ, মানে সেটা কোনো রকমে তাতে হয়তো অটোটিউনও দিয়ে দেওয়া হয়েছে, তো সেইগুলো কোনো মতে গান হয়ে রিলিজ করে যাচ্ছে এবং বিলবোর্ডে নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে, এটা নিয়ে তুমি কী বলবে? মানে জাস্ট প্রফেশনাল একটা মানে গিমিক এবং সেই সাথে তার এতটাই প্রমোশনাল প্র্যাকটিস হচ্ছে যে একটা গান নয় অথচ তাকে এইভাবে কি গান তৈরি করে দেওয়া যায়, মানে যেটা তোমরা ভীষণ রকম সোলফুল, তোমাদের গান যদি কোনো গিটার নাও বাজে তবুও আমরা একটা হামিং করতে পারি, গুনগুন করতে পারি,
0: অনেক রকমের জার্নার থাকে,
1: রাইট?
0: এবার যে যেটাতে বিশ্বাস করে করছে, এবারে তুমি যে কথাটা বলছো শুধু নয়েজ হচ্ছে ভাই হচ্ছে, তো যারা সেটাকে বিশ্বাস করে এবং তাদের যে কোট অ্যান্ড কোট তাদের নির্দিষ্ট শ্রোতা আছে তাই জন্যই তারা সেই জিনিসটা করছে এবং তাদের শ্রোতারা সেটা বিশ্বাস করে তাদের গান শুনছে সেটাকে মানে অনুকরণ করছে বা সেটাতে তাদের কি বলবো ইমোশনসকে ভাসিয়ে নিয়ে দিচ্ছে, সেই কারণের জন্যই তারা হিট হচ্ছে। এখানে হিংসা করবার কিছু নেই, নয়েজ মিউজিকে নয়েজ, আমাদেরকেও তো একটা সময় বলতো যে এরা বড্ড বেশি অমুক করছে তমুক করছে হ্যাম করছে, তো এটা কান তৈরির হওয়ারও ব্যাপার আছে যে যে ওই ওই ধরো প্রচণ্ড নয়েজি এক

0: একটা জিনিস, ধরো যারা গ্রাউল করে তুমি তাদের কিছু বুঝতে পারো?
1: হ্যাঁ এক্স্যাক্টলি,
0: আমি তো বুঝতে পারি না। আমাদের বাংলা ব্যান্ডেও এরকম, আমাদেরকে একটা স্টার্টিতে এসে করেছে ওরা, বাট দে আর ডুইং গুড। যারা তাদেরকে নিতে পারে তারা একদম পাগলের মতন সেখানে দাঁড়িয়ে এনজয় করেছে। সুতরাং আলাদা আলাদা জর্নার। হ্যাঁ, এখানে কেন তারা বিলবোর্ডে টপ চার্টে যাচ্ছে, নিশ্চয়ই তাদের মধ্যে ভালো গুণ আছে, তাদের তাদের গান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে বলেই তারা করছে, সেটা নিয়ে হিংসা করবার কোনো মানে হয় না। বরং নিজের গান কীভাবে আমি রিপ্রেজেন্ট করবো, আমার পরের গানটা কীভাবে রিপ্রেজেন্ট করবো, ধর দেখো আমি খুব মেলোডি পছন্দ করি, আমি ওরকম বিরাট নয়েজি জিনিসপত্র পছন্দ করি না, আমি পছন্দ না হয়তো না করি, ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয় না, আমি তো স্টেজে করি না সেটা, কিন্তু এরকম না নয় যে আমি শুনি না, আমি কিন্তু ভীষণভাবে শুনি, এই শোনার শোনাটা কিন্তু আমার আছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওইখান থেকেও আমি হয়তো একটা ভালো জিনিস পেয়ে যেতে পারি। এই যে আমি একটা মানুষ হয়তো রেগুলার শুনি না, কিন্তু শুনলাম একটা অ্যালবাম পেলাম বা কেউ একজন বললো যে একটু শুনিস, ওইটা শুনিস, দেখবি কীরকম করেছে শুনিস, তো সেটা কিন্তু শুনি, একবার নয় ওই অ্যালবামটা শুনি, তিন চারবার শুনি।
2: রাইট, এখানে আরও একটা বিষয় যেটা মানে খুব এই সময় দাঁড়িয়ে রিয়ালিটি শো এবং তার রিয়ালিটি মানে সেটা নিয়ে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা বিষয় রয়েছে, যে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে বলতে পারি যে তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, খুব জোর হলে তোমরা ইনফ্লুয়েন্সারও হও, বাট কেউ এই গায়ক হও এবং এইখানে একটা রিয়ালিটি শোতে যাও, এই যে একটা ভয়, মানে আমি জানি না সমাজে কোন জায়গা থেকে এই একটা ব্যাক গিয়ারে রয়েছে, এটা কিসের জন্য হয়? মানে রিয়ালিটি এবং ভয় বলতে এই যে রিয়ালিটি শো এর একটা রিয়ালিটি চেক রয়েছে, যে একটা সময় অবধি যতক্ষণ তুমি মানে ভিজিবিলিটি পেলে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানুষজন দেখছে, তারপরের একটা অন্ধকার দিক রয়েছে এবং সেটা মানে হয়তো তুমি অতটা সেলিব্রেশনের জায়গায় থাকলে না বা তুমি সেই সেলিব্রিটি তকমাটা কোট আনকোট পেলে না, তখনের যে জীবনটা এটা মানুষ ভয় পায় যে আমি যদি ওটাতে গিয়ে নিজেকে কন্ট্রোল না করতে পারি, সেই যে রিয়ালিটি চেকটা, আমি এটাই তোমাকে জিজ্ঞাসা করবো যে রিয়ালিটি শো এর রিয়ালিটি চেক এইটা নিয়ে তোমার কি ভাবনা, যে আদৌ কি রিয়ালিটি শোতে যাব এবং সেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করব, এর জন্য নিজেকে আগে থেকে রেডি করা উচিত?
1: মানে সেটা খুব ইজি একটা দেখানোর জন্য
2: নিজেকে, মানে লোকের কাছে
1: মানে সেখানে যদি গান করি আমি তাহলে আমাকে প্রচুর মানুষ একবারে দেখবে এবং তারা ভাববে যে আমি গানটা ভালো পারি, তো এবার সেটার অনুশীলনটা যেখানে যেদিকেই যাক তার মানে এরকমই, মানে তোমার মতামত আর কি এক্ষেত্রে?
0: দেখো এখন রিয়েলিটি শো তো মানে এটা তো আজকের দিনে দাঁড়িয়ে যেরকম একটা ঝাঁ চকচকে জায়গায় এসেছে, রিয়েলিটি শো তো একটা সময় থেকে শুরু হয়েছিল যখন তখন তখন একরকম ছিল, এখন বিষয়টা একদম অন্যরকম হয়ে গেছে। তো সে রিয়েলিটি শো থেকে স্টার হতে চায় নাকি সে খেটে খুটে স্টার হতে চায়, আমি তো কোনোদিন জীবনে কোনোদিন রিয়েলিটি শোতে যাইনি, মানে আই এম নট আ প্রোডাক্ট অফ রিয়েলিটি শো। আমি গান করতে করতে স্টেজে গান করতে করতে বা বড়দের কাছে গিয়ে বড়দেরকে স্টেজের উপরে দেখে কীভাবে সে দাঁড়ায়, কীভাবে সে গান করছে, এগুলো খুব দেখতাম, সেরকম একটা জায়গা থেকে আমি উঠে এসেছি। আমি কোনো আবার রিয়েলিটি শোতে যারা পার্টিসিপেন্ট তাদেরকে উৎসাহ দিতেও গিয়েছি, কোথাও কোথাও গিয়ে তাদের সঙ্গে গানও করেছি। রিয়েলিটি শো এখন যেরকমটা হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা। রিয়েলিটি শো এর কথা যদি বলো তাহলে রিয়েলিটি শো থেকে এরকম স্টার্স দেয়ার আর মেনি পিপল যারা রিয়েলিটি শো থেকে উঠে এসছে, নামি দামি নাম করা করা শিল্পীরা উঠে এসছে রিয়েলিটি শো থেকে। কিন্তু রিয়েলিটি শো থেকেই যে আমি রিয়েলিটি শোতে আমি মুখ দেখালাম, একটা সিজন কাজ করলাম, তার মানে যে আমি স্টার হয়ে গেলাম, ভবিষ্যতে আমি একদম বিরাট জগৎ মেরে দেবো, এরকমটা ভাববার কিছু নেই। সেটার জন্য তার পরবর্তী সময় বা সেটা পরবর্তী সময়ে কাজ করতে গেলে, স্টেজে কাজ করতে গেলে তার যে অধ্যবসায় দরকার বা যে জিনিসপত্রগুলো করা দরকার সেগুলো করতে করতে যেতে হবে, না হলে তো এত এত হাজার হাজার ছেলে পিলে সবাইকে তো আর ওই প্রথম সারির মধ্যে তো দেখা যায় না।
1: আচ্ছা,
0: কিন্তু যারা চেষ্টা করছে তারা তাদেরকে ডেফিনেটলি দেখা যাচ্ছে, ডেফিনেটলি দেখা যাচ্ছে। এখানে একটা এখানে কি বলতো, এখানে নিজে একটা গ্রুমিংয়ের ব্যাপারও আছে। রিয়েলিটি শোতে দশটা ছেলেকে প্রয়োজন হয়, দশজনকে নিয়ে আসলো,

0: স্টেজে তুললো প্রতি বছর,
1: কিভাবে বাছা হলো সেটাও আমরা জানি না,
0: ওসব গল্প তো আমি ঢুকছিও না, গল্পতে ঢুকছিও না।
1: এইবার পটা দেয়টা একটা নিজস্ব মুডে বেরিয়েছে,
0: কি হবে একটা একটা গান বাজনার মহল তৈরি হচ্ছে, সন্ধ্যেবেলা বসে বাড়িতে পকোড়া ভাজা খেতে খেতে সেই গান শুনছে মানুষ। একটা সময় হতো যে রিয়েলিটি শোতে কোনো ওভারডাব বা কিছু এসব হতো না, ভুল মানে ভুল, ঠিক আছে, মানে যেটা তুমি গেয়েছো সেটাই আছে, এখন অনেক কিছু মেকি জিনিসপত্র হয়।
1: আচ্ছা এবারে বলো যে এই যে ফিল্ম মিউজিক, এই যে সিনেমার মিউজিকের এত প্রাধান্য, এত বেড়ে চলা, ব্যান্ড মিউজিকের সেই জায়গায় কোন ঠাসে একটা জায়গা মাঝে মাঝে আমরা অনুভব করি, মানে সেই জায়গাটা কি তুমিও কি ফিল করো?
0: আলাদা করে কোনো প্রোডিউসার নেই, আমরা নিজেরাই নিজেদের প্রোডিউসার, আমরা নিজেরা নিজেদের গান তৈরি করি, আমরা নিজেরা নিজেদের গান রেকর্ড করি, আমরা নিজেরা নিজেদের ভিডিও তৈরি করি, আমরা নিজেরা কোনো একটা মাধ্যমের মাধ্যমে আমরা সেটা মানুষজনের সামনে নিয়ে এসে দাঁড় করি। সিনেমাতে তো স্লট কিনে নেয় তারা, তোমাদেরই স্লট কিনে নেয় হয়তো, বা তোমাদের না কিনলেও হয়তো আকাশবাণীকে অতটা সাহস না পেলেও অন্যান্য যেসব জিনিস জায়গাপত্র রয়েছে সেখানে বা কি বলে অ্যাওয়ার্ড দেয়, হ্যাঁ ও তো ঢপের অ্যাওয়ার্ড, স্ট্রেট আপে বলছি, অন ক্যামেরা বলছি, ঢপের
1: অসুবিধা নেই,
0: যে বাংলা গান চালানো সে বাংলা গানের কিসের অ্যাওয়ার্ড দিচ্ছে, আমি নাম না করে বলছি কিন্তু লোকজন বুঝতে পারছে আমি কাদের কথা বলছি। এবং সেখানে যে হিপোক্রেসিগুলো চলে এগুলো বন্ধ করুন আপনারা, বন্ধ করা উচিত, হয়তো এতে আমার চারটে কাজ কমে যাবে, তাতে আমি পরোয়া করি না, এরকম চারটে কাজ আগেও হারিয়েছি আবার চারটে কাজ তুলেও নিতে পারি, এইসব ঠপবাজিগুলো বন্ধ হওয়া দরকার। এই যে মিথ্যা যা চলছে আজকে এইসবের নামে, এতে কিন্তু এই তুমি যে বললে যে রিয়েলিটি শোতে ছেলেপিলেদের মাথা নষ্ট হওয়ার কারণ, এইগুলোও একটা কারণ, ঠিক আছে, এগুলোও একটা কারণ, এগুলো বোঝাও যে এগুলো দেখা উচিত। এবার নিয়ে যায় নির্দিষ্টভাবে নিয়ে যাচ্ছে, পাঁচজন বসে দারুণ হয়েছে বলার কথা বলছে, কেউ কেউ হয়তো সত্যিই খুব ভালো,
2: রাইট,
0: কেউ কেউ হয়তো সত্যিই খুব ভালো, কিন্তু ওভারঅল পুরো জিনিসটাকে দাঁড় করাতে গেলে তাদের যা সিস্টেম আছে তাদের সিস্টেমে চলছে, কিন্তু এই এই মেকি অ্যাওয়ার্ড দেওয়া, তারপরে এইসব যে জিনিসপত্রগুলো করে না, এই বাংলা গানের জন্য আমরা একদিন একটা অ্যাওয়ার্ড করলাম, তারপরে সেই অ্যাওয়ার্ডটাকেও আবার ভালোই করে টেলিভিশনে দেখানো হচ্ছে, এবার কে কী গান করছে কী কী না করছে, যারা আমরা বাংলা গান করে এসেছি আমরা জানি তো কী হচ্ছে, আমরা জানি না, আমরা দেখি না, ওসব কর্পোরেট খেলা, কর্পোরেট খেলা খেলে কী হবে, সারে গামা পাদানিসা, এইটা বাড়িতে যারা রেওয়াজ করে ও কর্পোরেট খেলা, তাদের মেন্টালিটিও বুঝবে না, তাদের ইমোশনস বুঝবে না, কিছুই বুঝবে না, সুতরাং হলে হবে পেলে পাবে, না পেলে না পাবে, আরে ভাবি মানুষ ভালোবাসে তো একটা অ্যাওয়ার্ড ভাই, ও পেলাম কি পেলাম না তাতে কিছু এসে যায় না,
2: এখানে শ্রোতার কান তৈরি হওয়াটা কত ইম্পর্টেন্ট, মানে তুমি গানটা রেডি করলে, তুমি তোমার ফুল ডেডিকেশন দিয়ে গানটা রেডি করলে,
0: আমরা একটা গান তৈরি করবার পরে আমরা সেটা লাইভ শো করি, দীর্ঘদিন থেকে আমরা লাইভ শো করি, আমরা দেখি যে আমাদের গানটা সেটা রেকর্ড করে সেটা মানুষজনের সামনে সেটা প্রডিউস করা কতটা যুক্তিযুক্ত হচ্ছে, যদি দেখি যে না আমাদের মানে যে গানটা করলাম সেটা খুব একটা তার ফিডব্যাক পাচ্ছি না, তখন সেটা নিয়ে আবার সেটা নিয়ে বসা হয়,
2: রাইট,
0: হ্যাঁ, তো সেটা একটা মানে কি বলবো সেটা নিয়ে মানে কালটিভেশনটা চলেই আর কি। তারপরে যখন মনে হলো যে না এই এই গানটা এবারে মানুষজনের সামনে নিয়ে আসার প্রয়োজন আছে তখন নিয়ে আসি। একটা সিনেমার গানের মতন নয় যে একটা সিনেমা তৈরি হবে, চারটে লাইন লিখতে পারে যাকে তাকে দিয়ে একটা গান তৈরি করে নিল, নিয়ে ওই গানটাই সে ভালো হলো কি না হলো, স্লট কেনা আছে, বার বার বার বার করে চলে যাচ্ছে, দীর্ঘ সময় ধরে চলে যাচ্ছে, অথচ একটা একটা ছেলে যে হয়তো নাম ডাক সেইভাবে করেনি সেটা দারুণ গান তৈরি করেছে, তার গানটা রেডিওতে পাঁচ সেকেন্ডের জন্য বাজানো হয় না, অথচ ওই সিনেমার গানটার থেকে অনেক বেটার গান দিয়েছে, তো এই ছেলেটা সেখানে দাঁড়িয়ে মোরালি ডাউন হয়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে আস্তে আস্তে এই জগৎটা থেকে বেরিয়ে যাচ্ছে বা স্ট্রাগল করছে
2: বা অন্য প্রফেশনে চলে যাচ্ছে
0: বা অন্য প্রফেশনে চলে যাচ্ছে। এরকম আমার বললাম তো আমার থেকে বেটার গান গায় এরকম লোকজনকে আমি চিনি যে অন্য প্রফেশনে চলে গেছে।
1: তোমরা যখন গান বাঁধে আগে, এই যে বলছো যে একটা গান বেঁধে একটা মানে লোকজনের সামনে তুলে ধরার মাধ্যম ছিল একমাত্র স্টেজ, মানে আমি এটা খুব জোর দিয়েই বলছি তোমাদের ক্ষেত্রে, বিশেষ করে তোমাদের যে সময় থেকে গড়ে ওঠা যে একটা গান তোমরা

0: রেডি করলে গানটাকে মানুষের সামনে প্রথম একটা জায়গা লাইভ পারফরমেন্স তোমরা করবেই করবে, সেটা প্রচুর মানুষ এবার অ্যাকসেপ্ট করলো না করলো সেটা পরের ব্যাপার, সেটা লোক নিল বা ভালো বললো, এই যেরকম একটা দিক ছিল। এটা তো একটা স্ট্রাগল বা একটা প্রসেস বা একটা ইনস্টিটিউশনাল কি বলবো একটা শিক্ষা, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে তো একটা জিনিস। কিন্তু এখন ধরা যাক আমরা চারজন মিলে ঠিক করলাম আমরা ব্যান্ড মিউজিক করব, ঠিক আছে, আমাদের সামনে একটা মোবাইল খুলে ফেললাম, আমি যে পয়েন্টটাতে আসতে চাইছি যে খুলে ফেলে একটা জায়গায় আপলোড করে দিলাম, প্রচুর মাধ্যম রয়েছে, ঠিক আছে, সেখানে বললাম যে দেখো কারোর সাথে একটা কারোর একটা ছবি দিয়ে দিলাম, হয়তো তোমার ছবিই দিয়ে দিলাম, দিয়ে আমি পাশে গান করছি, ঠিক আছে, তুমি জানোও না, ঠিক আছে, কোটি কোটি ঘটনা আছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখো এখন, এই জায়গাটা তো ছেয়ে রয়েছে চারিদিকে,
1: পাত্তা দি না, মানে এরকম করে কিছু হয় নাকি? এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা, এটা
0: মানে তুমি এই পদ্ধতিটা চলছে এটা তো স্বীকার করো যে চারিদিকে
1: সে হয়তো চলতে পারে, আমি অতটাও এইসব পাত্তাই দিই না। এই আর এইরকম করে যারা এ করছে তারা তারা সময় নষ্ট করে,
0: তোমার গান তোমাকে না বলে কভার করে একটা আপলোড করে দিল কোথাও,
1: আরে সে করছে মনের আনন্দে করছে। আমার গান তো দেখো, একটা গান যখন আমি এরকমভাবে মনে করি যে আমার গান, ঠিক আছে, আমার গান গানটা গেছি, এই গানটাই যদি ভালোবেসে আমারই কোনো শ্রোতা বন্ধু সে যদি নিজের মতন করে যদি করে যদি একটু আনন্দ পায়, যদি সে যদি করতে চায়, ক্ষতি তো নেই কিছু। আমরা গাই না, আমাদের আমাদের ভালো লাগার গান গাই না, আমরা গাই না, আমরা কখনো কখনো কিশোর কুমারের গান গেয়ে উঠতে ইচ্ছা করে না, বা লতা মঙ্গেশকরের দারুণ সুন্দর একটা গান সেটা গুনগুন করতে ইচ্ছা করে না, আমরাও তো গাই। তো সেরকম আমার গানটাও কেউ একজন গাইছে, তাতে ক্ষতি নেই, তাদের ক্ষতি নেই। কিন্তু বলবো যে নিজের যদি একটা ব্যান্ড করতে হয় তার সমষ্টিগতভাবে সবাই মিলে বসে যে কালেকটিভ একটা এফোর্ট, সেখান থেকে লেখা সবাই মিলে বসে, বা কেউ একজন লিখলো সবাই মিলে বসে সেখানে শ্যুট ট্যুর করে সেই গানটাকে উপস্থাপনা করে মানুষের সামনে প্রডিউস করে, যে মানুষ যখন সেটাকে বলবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে ভাই, তখন যে আনন্দটা পাওয়া যায় সেটা আমার মনে হয় না, মানে তুমি যেরকমভাবে বললে এরকমভাবে করলে সেটা বেশি দিনের হয় না।
0: অনেকক্ষণ কথা বললাম, একটা গান সম্বন্ধে এবার জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমার খুব পার্সোনাল প্রিয় একটা গান রাত্রি। এই গানটার সাথে তোমার মানে গানটার তৈরির যদি খুব অল্পের মধ্যে আমাদেরকে একটু বলো, রাত্রি গানটার মানে ইতিহাসটা কি ছিল?
1: এটা সুবায়ন্দার একটা কম্পোজিশন ছিল, তো এটা ক্যাকটাসে করবার কথা ছিল কিন্তু সেই সময় তারা এটা করেনি। তো সুবায়ন্দাও তার পরে পরে ব্যান্ড থেকে চলে যায়, তারপরে গানটা পড়েছিল, গানটা কেউ গাইছিল না, বাট গানটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের ছিল। হাতে দু একবার রেকর্ড করবার আগে দু একবার বোধ হয় লাইভ শোতে ক্যাকটাসে হয়েছিল, সুবান্দাই গিয়েছিল বোধ হয় কোনো একটা শোতে, আর একটা শোতে বোধ হয় একটা কি দুটো শোতে হয়েছিল। তো গানটা পড়েছিল এবং গানটা খুব ভালো ছিল, এবং গানটা আমার নিজের ব্যক্তিগতভাবে গাইতে খুব ভালো লাগতো, তো সেই কারণের জন্য আমি এই গানটা রেকর্ড করতে ইন্টারেস্টেড হলাম। আমার মরুদ্যানের যখন ফুল লেন্থ অ্যালবামের কথা হলো, তখন আমি সুবান্দার থেকে পারমিশন নিয়ে এই গানটা আমি রেকর্ড করলাম। তারপরে তো রেকর্ড করবার পরে তো আমি আর কি বলবো, সকলের ভালো লেগেছে এই গানটার গানটাকে, সেটাই আমার একটা পাওনা।
0: মানে গানটা রেকর্ডের আগে কি বোঝা যায় কোনোভাবে যে গানটা হিট করতে চলেছে বা একটা ভাইব, পজিটিভ ভাইব হবে,
1: আমি শুধু চেয়েছি তোমায় যখন গাইছি তখন জানি গানটা হিট করবে।
2: এবার তোমায় একটু নস্টালজিয়া নিয়ে যাই,
1: আমি ধরো যখন ক্যাকটাসের অ্যালবাম রিলিজ হয়নি, তখন যখন ধরো ইছামতি যখন ফার্স্ট টাইম শুনেছিলাম তখন মনে ছিল এই গানটা দুর্দান্ত, এই গানটা হিট করবে।
2: কারেক্ট,
0: রাইট।
1: তো কিছু কিছু গান থাকে যেগুলো মানে শুনলেই মনে হয় যে এই গানটা সকলের ভালো লাগতে পারে,
0: মানে শোনার সাথে সাথেই বোঝা যায় গানটা কিছু একটা করবে।
1: হয়তো কখনো কখনো কোনো কোনো গানের ক্ষেত্রে আবার একটু ব্যর্থ হয়ে পড়লাম, এরকমও হয় যে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হলো না, সেটা বোধ হয় নিজেদের ব্যর্থতা, কারণ শ্রোতারা তাদের যে অবস্থা থেকে গান শোনে তারা তো অত কিছু টেকনিক্যাল জায়গা থেকে গান শোনে না, একদম গান শোনে, মানে শুনে তাদের যেটা ভালো লাগে,
0: মানে তারা সব শোনে,
1: তারা সব শোনে।

0: রেডিওতে তুমি যা বাজাও, তোমার রেডিও যে ফলো করে, তুমি যেটাই বাজাও না কেন, সে সেটা প্রত্যেকটা গানই সে শুনতে শুনতে যায়।
1: অ্যাবসলিউটলি।
0: তার রেডিও যদি খোলা থাকে, অফ করে দিলে যে সময়টা সে সময়টা শুনছে না, কিন্তু যখন খোলা থাকে তখন সে তোমার রেডিওর প্রত্যেকটা গান শুনছে।
2: তাহলে তুমি কি স্ট্রং বিলিভ করো যে দেখার থেকেও শোনার মানে জোর অনেক বেশি?
0: ডেফিনেটলি, আগে তো শুনবে তারপরে দেখবে। আমি কতটা জোরে চুল ঝাঁকাবো তার থেকে বড় কথা হচ্ছে আমি কতটা গাইতে পারছি, সেটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তো এই এই জায়গাগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে দেখুন দাঁড়ির থেকে আমার নিজের কাজ যেটা মানুষকে শোনাতে হবে, সেই শোনানোর জায়গাটা যেন আমি পারফেক্ট থাকতে পারি, যতটা পারি যেন পারফেক্ট থাকতে পারি, এটাই চেষ্টা করি।
1: ইয়েস, 107 FM রেইনবো। আর এই মুহূর্তে যারা আমাদের লাইভ দেখছো তাদের তো এই যে পুরো অ্যাটমসফিয়ারটা সেটা তো তোমরা একেবারে সরেজমিনে দেখতেই পাচ্ছ, ভালোও লাগছে। এই যে প্রথমবার চলে আসা, এইভাবে পডকাস্ট করা কেমন লাগছে প্লিজ পেজে এসে জানাও। যারা এই মুহূর্তে আমাদের লাইভ শুনছো আমাদের ফ্রিকোয়েন্সিতে 107 FM রেইনবোতে, তাদের বলে দিই ইয়েস আমরা কিন্তু লাইভ রয়েছি ফেসবুকেও। আমাদের পেজগুলো ইয়েস একবার তোমাকে বলে দিই, 100.1 FM গোল্ড কলকাতা, ইয়েস এই পেজে কিন্তু লাইভ আছে, এবং সেই সাথে আকাশবাণী কলকাতা পেজটাতেও রয়েছি লাইভ, সঙ্গে রয়েছে পটাদা। এবং এই যে গল্প আড্ডা গান সব কিছুই, মানে গানটাকে আমরা একটু সাইড করেছি কারণ আজকে শুধুই আড্ডা। এই আড্ডার মাঝখানে তোমাকে আরও একটা বিষয় বলে দিই, যে আমরা এই বিষয়টার প্রতি শুক্রবার দিনকে মানে ক্যাফে আনপ্লাগড, এখানে আমরা আমাদের এবং তোমাদের এই 9903653992 এই যে নানান রকমের অনুরোধ আসে যে শিল্পীদের নিয়ে এসো, এবং সেই সাথে সাথে তাদের সাথে একটা আড্ডায় বসা, এই আড্ডা সিজনটা কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই। সুতরাং 9903653992 আমাদের এই যে ম্যাজিক্যাল নাম্বারটা রয়েছে, এখানে কিন্তু তুমি এই মুহূর্ত থেকে একটা জাস্ট হ্যাশট্যাগ দিয়ে ক্যাফে আনপ্লাগড লিখে কোন শিল্পীর সাথে, মানে আমাদের তো একদম ফার্স্ট প্রথম শিল্পী হচ্ছেন পটাদা, তো তারপরে এই যে শুক্রবার করে তোমাদের সাথে আড্ডা দিতে আসা, পডকাস্ট করা, তো সেখানে কোন কোন শিল্পীকে আরও তোমরা আনতে চাইছো, শুনতে চাইছো, তাদের কাছে অনেক প্রশ্ন আছে সেগুলো রাখতে চাইছো, সেটা তোমরা জানাতে পারো। আর এই ছটার পরে কিন্তু আমরা 9903653992 যদি পটাদাকে কোনো তোমার প্রশ্ন থেকে থাকে তাহলে সেটাও আমাদের এই যে ম্যাজিক্যাল নাম্বারটা সেটাতে জানিয়ে দিতে পারো, এবং আমরা কিন্তু সেটা একদম সরাসরি জিজ্ঞাসা করবো। তোমরা শুধুমাত্র শুনতে নয় এবারে একেবারে দেখতে পারবে। আরও একবার তোমাকে জানিয়ে দিই যে আমরা এক্স্যাক্টলি কোন কোন চ্যানেলগুলোতে এই সময় আমরা লাইভ তোমরা আমাদের দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানেও লাইভ, এবং সেই সাথে আকাশবাণী কলকাতার পেজটাতেও আমরা লাইভ। এবার আমাদের অনেক সময় এটাও শুনতে হয়েছে যে 100.1 FM রেইনবোর একটা পেজ তৈরি করা এবং সেখানেও আমাদের আড্ডা দেওয়া। ইয়েস, সেখানেও কিন্তু আমরা একটা পেজ রেডি করে ফেলেছি এবং তোমাদের সেখানে জয়েন করার কথা বলছি, কারণ এই পেজটাও আর মানে কিছুদিনের মধ্যে এটাও কিন্তু লাইভ চলে আসবে,
2: একেবারে এই পেজটা বাড়ুক এইটাই সর্বতোভাবে আশা করব। আর পটাদাকে আজকে পেয়েছি, পটাদার সাথে আরও বেশ কিছুক্ষণ আড্ডা হবে, কিন্তু দেখো ঘড়ির কাঁটাকে না আমরা কোনোভাবে আটকে রাখতে পারি না, কারণ আমাদের একটা নিউজ ব্রেকে যেতেই হবে। তো যাওয়ার আগে যেটা বলবো সেটা তোমরা কিন্তু আমাদের সাথে জয়েন হতে থাকো, এই যে আমাদের 107 FM রেইনবো কলকাতা পেজটা, এই পেজটাকে বড়ো করে তোলো, ভালোবাসা দাও। আর পটাদার কাছে আরও বেশ কিছু প্রশ্ন আমাদের তরফ থেকে থাকবে, কিন্তু একটা বিরতিতে মানে নিউজ ব্রেকে তো যেতেই হয়।
1: ইয়েস, 100K ইজ নট এ ম্যাটার অফ জোক, কারণ অনেক অনেক এন্টারটেইনমেন্টের পেজ রয়েছে সেখান থেকে আমাদের এই যে গোল্ডের পেজ এবং এই যে আমাদের আকাশবাণীর পেজ, আকাশবাণী কলকাতার পেজ, এটাকে তোমরা 100K দিয়ে ভরিয়ে দিয়েছো। এটা একটা নাম্বার বটে, কিন্তু ভালোবাসার এই যে গোনাগুনতি কতগুলো নাম্বার সেগুলো কিন্তু আমাদের উৎসাহ দান করে। সুতরাং চলে এসো আমাদের এই পেজটাতে, আমাদের এই FM রেইনবো থেকে যে সরাসরি পডকাস্ট, হ্যাঁ প্রতি শুক্রবার তোমার জন্য নিয়ে আসা হবে, এবং এই পডকাস্টের নাম ক্যাফে আনপ্লাগড। সেখানে আজকে ইয়েস পটাদা তো রয়েছে, এবং যারা আমাদের শুধুমাত্র শোনো তারা কিন্তু আজকে আমাদের লাইভ দেখতেও পাচ্ছ, মহুয়া এবং রাজীব রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর থাকবে, এবং তারপরে আরও একবার 6:02 মিনিটে কিন্তু আরও একবার ফিরে আসবো আমাদের এই স্টুডিওতে, এবং গল্প গল্প আড্ডা সবটাই হতে থাকবে। এবং সেটা এটাও বলে রাখি যে নটা থেকে যে অনুষ্ঠানগুলো তোমরা শোনো, যে শোজগুলো থাকে সেগুলোও থাকছে, এবং রাত বারোটায় চুপ কথার কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আমি সবটাই এইটাই বলে দিলাম, এরপরে কিন্তু একটা ব্রেক, তারপরে ফিরে আসছি আরও একবার।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে 2,000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, খুব শীঘ্রই 2টি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। প্রথম প্রকল্পটি একটি বৃহৎ হোসিয়ারি শিল্প, প্রায় 600 কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে ওঠার প্রস্তাব রয়েছে। এছাড়া প্রায় 1,500 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা স্থাপনের প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কলকাতা হাইকোর্ট বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের সইজাল মামলায় অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলায় বিস্তারিত শুনানি গ্রহণ করেছে, তাই এই মামলায় তাঁর রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বহাল থাকবে। বিচারপতি চন্দ্র 14 জুলাই সার্কিট বেঞ্চে আসার পর মামলা শুনানি গ্রহণ করবেন। শ্রীরামপুরে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় এনআইএ আদালতে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী। 15 দিন অন্তর তদন্তকারী আধিকারিকদের সাথে দেখা করতে হবে, পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়াও চলবে না। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়ালা জানিয়েছেন, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের অবস্থান আগের মতোই দৃঢ় রয়েছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীন গ্রামীণ সংস্থাগুলির জন্য 4,35,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তী 2 থেকে 3 ঘণ্টায় কলকাতা হাওড়া 2/24 পরগনা নদিয়া পূর্ব বর্ধমান 2 মেদিনীপুর ঝাড়গ্রাম আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: ওয়েলকাম ব্যাক 107 FM রেনবোতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা শুনছো ক্যাফে আনপ্লাগড এবং আমাদের সঙ্গে রয়েছে পটাদা, মহুয়া, রাজীব, সবাই মিলে দারুণ আড্ডা দিচ্ছি।
2: এই আড্ডার মাঝখানে মাঝখানে প্রচুর প্রশ্ন তো এমন রয়ে গেছে যেগুলো মনে হয় যে এই সামনে থাকা মানুষটাকে যেহেতু আর অন্য কোনোভাবে মানে তোমাদের কাছে সেইভাবে লাইভ নিয়ে আসা পসিবল হয় না। তোমরা প্রচুরবার বলেছিলে যে এরকম একটা, যেহেতু আমরা এতগুলো আড্ডার শোতে তোমাদের এন্টারটেইন করেছি, তোমাদের ভালো লেগেছে আড্ডার সময়টা, সেখানে তোমরা যখন কখনো অনুরোধের গান এসেছে তখন সেখানে বারবার হলুদ পাখির কথা বলেছো। আচ্ছা, এইটা আমি তোমাকে জিজ্ঞাসা করবো, হলুদ পাখির ক্রেজটা এখনো পর্যন্ত মানে তার পেছনের রহস্যটা কি?
3: আমার মনে হয় হলুদ পাখি একটা সময় বলতো না মানুষের কথায় কথায় যে স্বর্ণযুগের গান।
2: ইয়েস,
3: যুগ বদলায়, সবকিছু বদলায়, কিন্তু কিছু গান স্বর্ণ মানে সোনার মতন করেই লেখা থাকে।
1: মানে কি বলবো, লাভ অ্যান্থেম।
3: হলুদ পাখি হচ্ছে সেরকমই একটা গান। আর কি বলবো, হলুদ পাখি আমি ক্যাক্টাস জয়েন করবার আগে থেকে গাইছি। আমি বিভিন্ন কলেজ ফেস্টে এই গানটা করেছি এবং আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো কলেজ আছে যেখানে হলুদ পাখি গিয়ে আমি ফার্স্ট হইনি। তো এই গানটা এতটাই ভালো লাগতো এবং এই গানটাও কোথাও গিয়ে আমাকেও ক্যাকটাসের কাছাকাছি নিয়ে এসেছিল সেই সময় দাঁড়িয়ে। আমাকে আর কে চিনত, ইউজ টু বি আ ব্যাডমিন্টন প্লেয়ার, সেই সময় দাঁড়িয়ে প্রফেশনালি খেলবার চেষ্টা করছি, মানে খেলাধুলো করবার চেষ্টা করছি। অ্যাবসলিউটলি আমি একটা অন্য দিকের ছেলে ছিলাম। বাড়িতে গান বাজনা চলছিল এবং কলেজে দেবুদার থেকে আমার হলুদ পাখি গানটা প্রথমবার শোনা এবং ওকে বলেছিলাম যে আমাকে গানটা শেখাও দেখি। তারপরে গানটা তোলবার পরে নিজের মতন করে গানটা গাইতাম। এবার এই গাইতে গাইতে বিভিন্ন কলেজ ফেস্টে হতে হতে তারপরে অনেক পরে গিয়ে অ্যালবাম রিলিজ হলো। তো এই গানটা একটা মানে হলুদ পাখি, মানে অনেকেই হয়তো বলবে আমাকে যে পটাদা যেহেতু ক্যাকটাসে কাজ করে তাই জন্য এত বেশি হলুদ পাখি করছে। আর পটাদা যদি ক্যাকটাসে কাজ নাও করতো, পটাদা তো প্রথমেই এসে ক্যাকটাসে কাজ করেনি, ক্যাকটাসে সুযোগ হয়েছে পটাদার অনেক পরে, কিন্তু হলুদ পাখির প্রতি পটাদার ভালোবাসা সেটা পটাদার ক্যাকটাসে জয়েন করবার অনেক আগে থেকে। তো হলুদ পাখি একটা এরকম গান যে আমরা হয়তো থাকবো না, সময়ের কালে আমাদের হয়তো চলে যেতে হবে, কিন্তু হলুদ পাখি রয়ে যাবে।
1: রাইট,

এখানে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে শিল্পী যখন গান গাইছেন সেই সময় কিছু বেয়ারা অনুরোধ আসে। তুমি হয়তো একটা জনরের গান গাও এবং তুমি সেখানে গান গাইতে উঠেছো স্টেজে, স্টেজ কোন সময় মাচা হয়ে যায় বলা খুব ইম্পসিবল। হয়তো সামনে যারা শুনছিলেন তারা ভীষণ রকম মনোজ্ঞ মানুষ, তারা শুনছেন শুনছেন শুনছেন, তুমি অনেকটা রাত পর্যন্ত গান গাইছ,

0: ব্যান্ডের গান শুনছি, এবার হিন্দি গান হয়ে যাক, এটা তো তোমরা ডেফিনেটলি ফেস করো, তখন কিভাবে হ্যান্ডেল করো বিষয়টা?
1: কখনো কখনো ইগনোর করি, মানে আর এখন তো আর আগের যেরকমভাবে শো হতো সেরকম শো হয় না, যে একদম সারা রাত ধরে শো হচ্ছে, সেই সব জিনিসপত্র এখন আর হয় না, এখন একটা টাইমেরও রেস্ট্রিকশনস আছে সব জায়গাতে, যে আমরা এই জিনিসটা ফেস করি সেরকমটাও নয়, কিন্তু কিছু কিছু জায়গায় কখনো কখনো হ্যাঁ ডেফিনেটলি ফেস করেছি। কেবলমাত্র একটা হিন্দি গানের রিকোয়েস্ট করলো বা অন্য কোনো ব্যান্ডের একটা গান করতে,
2: এইটা তো বড্ড একটা ব্যাপার।
1: ধরো আমাকে বললো যে একটা ভূমির গান গাও, তো বা একটা ফসিলসের গান গাও, বা তাদের উল্টো দিকে আবার তাদেরও হয়তো এরকম ফেস করতে হয়েছে কোথাও, বা কোনো কোনো জায়গাতে হয়তো ফেস করতে হয়েছে যে হয়তো ক্যাকটাসের একটা গান গাও বা একটা লুঙ্গি ড্যান্স গাও, একটা কিছু গাও। তো এগুলো মানে ইগনোর করি, এই ধরনের যারা যেসব ছেলেপিলেরা রিকোয়েস্ট করে তারা সেই সময়টা দাঁড়িয়ে কতটা সুস্থতার পরিচয় দেয় সেটা জিজ্ঞাসার চিহ্ন। তো এটা হয়, এটা ধুমকিতে হয়ে যায়, কেউ কেউ বলে ফেলে বলে ওঠে, তো এগুলো পার্ট অফ দ্য গেম, এগুলো ওই আর কি ইগনোর করাটাই বেস্ট পলিসি। তো মাঝে মাঝে ইগনোর করি, আমাকে যেরকম অনেকে বলেছে একটা ভূমির গান হয়ে যাক না, বিকজ আমি ফোক গাই, তো গন্ডগোল করে ফেলেছে, গন্ডগোল করে ফেলে বলছে ভূমির গান। তা আমি তো আমি বললাম যে ভূমিকে তাহলে নেক্সট ইয়ার, এই বছর আমাকে করলে নেক্সট ইয়ার তাহলে ভূমিকে বুক করো, তাহলে ভূমির গান ভূমি এসেই গাইবে। হ্যাঁ, সেটাই ভালো হবে না, যাদের গান তারাই গাক। তো এরকমটা নয় যে ভূমির গান আমি শুনি না, বা কিন্তু আমার গান আমার ব্যান্ডের গান আমি গাইবো, ভূমি ব্যান্ডের গান ভূমি গাইবে, ফসিলসের গান ফসিলস গাইবে, চন্দ্রবিন্দুর গান চন্দ্রবিন্দু গাইবে। এখন যদি চন্দ্রবিন্দুর গান আমাকে গাইতে বলে, তা আমার যে ফর্ম অফ মিউজিক, আমি যেই ফরম্যাটে বাজাই সেখানে আমি হয়তো গেয়ে দিতে পারি, সা ধরে গেয়ে দিতে পারবো, যে কোনো গান ধরে গেয়ে দিতে পারবো, সেইটুকুনি ক্ষমতা আছে আমার, কিন্তু আমি কেন গাইবো? আর যারা অর্গানাইজার আমাকে ডেকে নিয়ে যাচ্ছে তারা তো জানে তারা পটার গান শুনতে আসছে, ভূমিকে ডাকলে ভূমির গান শুনতে যাচ্ছে। তো এই ধরনের অবান্তর যেসব মানে রিকোয়েস্টগুলো উড়ে আসে, তারা আমার মনে হয় খুব একটা গান বাজনা শুনবার জন্য যে ওখানে এসেছে এরকমটা নয়, তারা ওই একটা এসে যে একটা হাই হুই করবো, একটু এই সেই করবো, নেশাবান করবো, এইসব করতে আসে।
2: আচ্ছা একটা কথা বলো, মানে আমি জানি না কথাটা খুবই বাস্তবসম্মত আমার যেটা মনে হয়, বা আমাদের সেখান থেকেই প্রশ্নটা তোমার কাছে থাকবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে শিল্পী কি যোগ্য সাম্মানিক পাচ্ছে?
1: বর্তমান সময়ে দাঁড়িয়ে যেরকমভাবে কাজকর্ম হওয়া উচিত, যতটা হওয়া উচিত, যেই তার ধারাবাহিকতা যেরকমটা থাকা উচিত সেটা না, সেটা নেই, সেটা হচ্ছে না, সেটা আবার নিশ্চয়ই হবে। কারণ আমরা এমন একটা কাজ করি যেটা খুব কঠিন একটা কাজ, কারণ খানাটা সকলের আগে আমাদের উপরেই এসে বর্তায়। কারণ কোভিড টাইমে আমরা দেখেছি যে প্রথমেই স্টেজটা বন্ধ হয়ে গেল। তো আমি গান গাই, আমার বন্ধু কেউ নাটক করে, কেউ যাত্রা করে, কেউ কবিতা বলে, কেউ বাচিক শিল্পী আছে, সকলের কাজ বন্ধ হয়ে গেল। কিন্তু লক্ষ্য করে দেখো, কোনো কর্পোরেট হাউসের কাজ বন্ধ হয়নি,
2: ঠিক?
1: তো সুতরাং আমাদেরকে যেই রকম একটা জায়গাতে ভাবা উচিত সেই জায়গাতে আমাদেরকে লোকজন ভাবে না।

0: এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে কিছু, দেখো কিছু ভালো মানুষ থাকবে, কিছু মানে সাধু অসাধু থাকবে। আমাদের যা যোগ্যতা তাতে করে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা একদমই লাইফ শোয়ের উপর নির্ভরশীল, সেটা করেই আমাদের সংসার চলে। আমাদের শুধু আমার একার নয়, আমার ব্যান্ডের যে কজন আছে তাদের সকলের, এবং এই ব্যান্ডের সঙ্গে যুক্ত যারা সাউন্ড পার্সন আছে, লাইটসের লোকজন আছে, তাদের সকলের। আমার মনে হয় যে শিল্পীদের প্রতি কোথাও গিয়ে একটা মানে অনীহা থেকেই যায়, কারণ আমার কথা যদি বলো, ভাই কাউকে তেল মারতে পারবো না, আলাদা করে ল্যাল্যাল ল্যাল্যাল করতে করতে যেতে পারে, এরকম অনেকেই করে, অনেকে করে না, কত কিছু গেয়েছে ফেয়েছে, কত পুরস্কার ফুরস্কার পেয়েছে, তারপরে ওই এখন ডুম হয়ে গেছে, প্রচুর টাকা পয়সা, তো এতদিনে সেসব করতে পারেনি বলে হয়নি আমাদের। তো আমাদের নিষ্ঠা অনুযায়ী যতটুকুনি আমরা পেয়েছি ভগবানের আশীর্বাদে, কোভিডের সময় খুব খারাপ সময় কাটিয়েছি, কোভিডের সময় যেসব শিল্পীদের অসুবিধা হয়েছে তাদের পাশে থাকার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে, এবং আগামী দিনেও থাকবো শিল্পীদের পাশে, যদি কারোর সেরকম অসুবিধা হয় বা এতে কারোর কোনো রকম প্রবলেম হয়, ডেফিনেটলি থাকবো। এবং সেটার জন্য যদি কারোর কাছে হাত পাততে হয় নিশ্চয়ই পাতবো, কারণ কোভিড টাইমে আমি আমার বন্ধুদের কাছে হাত পেতেছি যে কিছু একটা কর, দে সবার জন্য কিছু একটা কর, সবাই সাড়া দিয়েছে। আমার কলকাতার লোকজন যেরকম আমাকে হেল্প করেছে, আমাকে আমার বর্ধমানের বন্ধুরা হেল্প করেছে, আমাকে বিদেশে থাকে আমার বন্ধুরা, কেউ আমেরিকাতে থাকে, কেউ ইউকেতে থাকে, তারা টাকা পাঠিয়েছে, সেই অর্থ দিয়ে আমরা আমাদের যতটুকুনি পেরেছি জিনিসপত্র যাবতীয় যা কিছু নিয়ে আমাদের শিল্পী বন্ধুদের কাছে নিয়ে গিয়ে আমরা চেষ্টা করে আমরা দিয়ে এসেছি। বাউল বন্ধুদের শান্তিনিকেতনে দুবার দুবার করে গিয়ে দিয়ে এসেছি। এই প্রথম আমাদের পডকাস্টেই বোধ হয় বললাম, এটা বলাটা উচিত হলো কি না জানি না, কিছু একটা করলে সেটা বলতে নেই, নাম কামানোর জন্য একদমই নয়, তবে এই ধরনের পরিস্থিতিতে যদি পড়ি আবার পথে নামবো, আমার শিল্পী বন্ধুদেরকে একটা খুব ভালো না রাখতে পারি, অন্তত কিছুদিনের জন্য একটা সচ্ছল জায়গা যদি তৈরি করে দিতে পারি, কারণ দেখেছি ওই সময় দাঁড়িয়ে কী কঠিন পরিস্থিতি। আর আজকে তো তোমাদের কাছে পরিষ্কার কীরকমভাবে কী চলেছে না চলেছে, সবাই সব কিছু জানে। আর ওই কী বলে আজকাল কী বলে ভাইরাল, ওই ভাইরাল হওয়ার জন্য যারা বিরাট বিরাট সব জিনিসপত্র করে, আমি ওই ডিকশনারিতে পড়ি না, নিজের কাজটুকুনি করতে চাই। তবে হ্যাঁ, আমাকে যদি কেউ ঘাঁটাতে আসে আমি একদম ঘেঁটি ধরে ঘেঁটে দেবো, আমি ওই টাইপের মেটেরিয়াল, সুতরাং খুব একটা কেউ আসেও না। আর যারা করে তারা ওই পিছনে দূরে দূরে করে, সামনে আসার ক্ষমতা নেই, আসলে তো বুঝে নেব।
1: এক্ষেত্রে তোমাকে ওটাই জিজ্ঞাসা করি যে আমি কেন সেকেন্ড হলাম, এইটা থেকে জীবনটা কিভাবে টার্ন হলো?
0: প্রশ্নটা বহুবার উত্তর দিয়েছি, মানে সেটা একটা ইনসিডেন্ট ছিল সিধুদা, যে ওর কম্পোজিশন হলুদ পাখি আমি গেয়েছি স্টেজে, অ্যান্ড ও সেইবারে যাচ্ছিল, তো আমি গেয়েছি, খুবই ভালো গেয়েছি, আদার্স যারা গিয়েছে তারাও ভালোই গিয়েছে, তো এটা তো বোঝা যায় যে কদ্দূর কে কতটা কে, তো আমার এক্সপেকটেশন ছিল যে না আমি যা গিয়েছি তাতে করে আমি জিতছি, সেটা ফার্স্ট না হয়ে আমাকে সেকেন্ড করা হয়েছে। তো সেই কারণের জন্য সিধুদাকে জিজ্ঞাসা করেছিলাম যে ফার্স্ট না হলে সেকেন্ড কেন, সেই সময় দাঁড়িয়ে সঠিক সেইভাবে উত্তর আসেনি, পরে অনেক পরে আড্ডা মারতে মারতে তখন

0: জেনেছিলাম, বলছে আরে ওটা আমারই গান, আমি যদি তোকে ফার্স্ট করে দিই তাহলে লোকে ভাববে যে আমি তোকে পার্সিয়ালিটি করছি। তো আর সেটা সেটা কোনো ব্যাপার নয়, ওই একটা ফার্স্ট একটা সেকেন্ড ওটা কোনো ব্যাপার না, কিন্তু ছোটোবেলায় তখন একটা জোশ থাকে তো যে কেন হলাম না, এটা গিয়ে জিজ্ঞাসা করতে হবে, গিয়ে জিজ্ঞাসা করলাম। তারপরে ওরা সবাই হেসে উঠেছে আমার প্রশ্নটা, ওখানে সব সিনিয়ররা ছিল, দেবুদা টেবুদাও ছিল, দেবুদা যার কথা বললাম ভীষণ সুন্দর হেমন্ত মুখোপাধ্যায়ের গান, মানে ভীষণ সুন্দর গাইতো, মানে এত ভালো গাইতো ও, ওই দেখো একজন ভালো ভালো গাইয়ের কথা বললাম যে কিনা গান বাজনাটা করলো না, ঠিক আছে, পার্টিকুলার একটা একটা কর্পোরেট হাউসে ও এখন আছে, কিন্তু ও যা গান গাইতো, মানে গান ধরলে তুমি চুপ করে বসে থাকে, তুমি নোট মানে হয় না, একজন গান গাইতে আরম্ভ করলে মানে চুপচাপ শুনি একে আস তারা কী গাইছে, তো মানে এগুলো হয় আর কি। তো ওই রকমই একটা জায়গা থেকে এই প্রশ্ন এবং তার পরবর্তী সময়, তা যাই হোক যা হয়েছে হয়েছে, ভালোই হয়েছে। এই সেকেন্ড হওয়াটাও হয়তো কোথাও গিয়ে একটা জেদ বাড়িয়ে দিল আমার, আমারও একটা জেদ বাড়িয়ে দিল যে ঠিক আছে পরেরটাতে দেখা যাবে। তার তার বোধহয় কয়েকদিন বা তার বছরখানেক বছর দেড়েক বাদেই আই ফর্ম মাই ব্যান্ড কলকাতা, তারপরে তো কলকাতা নিয়ে কাজ করলাম, উইভন অ্যাওয়ার্ডস অ্যান্ড অল, এই রকম এই এই ধরনের অ্যাওয়ার্ড না, ঠিকঠাক প্রপার অ্যাওয়ার্ড। তো সেটা পাওয়ার পরেও একটা বেশ জোশ এলো একটা, তারপর একটা ফুল লেন্থ অ্যালবাম করলাম, বিভিন্ন জায়গায় গান করতে গেলাম, বিভিন্ন মানুষের ভালোবাসা পেলাম, মানে এমন এমন মানুষের ভালোবাসা পেয়েছি, এমন এমন মানুষ আশীর্বাদ করেছেন, মানে অনেক বয়স্ক মানুষ, মানে কি বলবো, আমার জন্য নাকি দাঁড়িয়েছিলেন উনি, মানে অনেক বয়স্ক, মানে দিদা আমার জন্য নাকি দাঁড়িয়ে আছে আমাকে আশীর্বাদ করবে, বললে আমার গান শুনে ভালো লেগেছে, যে এরকম ধরনের গান আমি অনেক দিন বাদে শুনলাম, এই যে পাওয়া, এইটা যে পাওয়া, এটা না মানে কি বলবো, এটা তোমাকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। এবং ওই মুহূর্তটা ওনাকে যখন আমি দেখছি, মানে আমার মায়ের থেকে মানে মানে কি বলবো, দিদা মানে তিনি ঠিক করে হাঁটতে পারেন না, এরকম সেই মানুষ আমাকে আমাকে আশীর্বাদ করবে বলে, আমার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়ে আছেন, আমি আবার তাকে নিয়ে গিয়ে বসালাম, আমাদের সঙ্গে গিয়ে বসালাম, তার সঙ্গে কথা বললাম, মানে এগুলো একটা অন্যরকম পাওয়া, হয়তো গান বাজনা করি বলেই এই আশীর্বাদগুলো জুটেছে, এবং আপনাদের আশীর্বাদ, এরকম মানুষজনের আশীর্বাদই আমার আমাকে অন্তত টিকিয়ে রেখেছে।
1: এখন টোটাল যুগটাই যেন ওই লাইক শেয়ার সাবস্ক্রাইবের মধ্যে আটকে রয়েছে, সেটার মধ্যে বন্ধুত্ব গান বাজনা সবটাই, এটা কি তুমি বিশ্বাস করো নাকি মনে হয় যে না কোনো একটা জায়গায় এই ওয়ান টু ওয়ান যে কানেক্ট এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, নাকি লাইক শেয়ার সাবস্ক্রাইবে আমরা আটকে রয়েছি?
0: না আমি কেন হঠাৎ করে কাউকে বলবো প্লিজ আমাকে একটু লাইক করো, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো, প্লিজ আমাকে একটু করে দাও, এরপরে তো এই চাহিদা প্লিজ প্লিজ বলতে বলতে তো মানে মুখ ব্যথা হবে, কেন কাউকে প্লিজ বলতে যাবো ভাই, আমি খাটছি খেটে করেছি, আমি এবার দিলাম, এবারে সে কেউ যদি মনে করে আমি সাবস্ক্রাইব করবো তাহলে সে সাবস্ক্রাইব করবে, যদি কেউ সাবস্ক্রাইব না করে তাহলে সে সাবস্ক্রাইব করবে না। আমি এসবের মধ্যে থাকি না ভাই, আমি এত কিছুর মধ্যে থাকি না এইসব। এখন তুমি তোমাকে আমি বলি একটা একটা এ করে ওখানে পয়সা ঢাললে সব ওই সব লাইক ফাইক কত কিছু ওরকম বলে সব পয়সা দিয়ে হয় এইসব। আমরা যখন গান বাজনা শুরু করেছি বা করেছি এখন যুগের হাওয়াতে এইসব চলছে চলছে, কিন্তু যে ভালো ভালো গাইছে বা যে ভালো এ করছে তাকে ওই পয়সা দিয়ে করতে হয় না, তারটা তার মতন করেই হয়ে যায়, আর ওইভাবেও হয় না গো। তুমি একটা লাইক পেলে, একটা বিরাট লাইক পেলে তোমাকে লাইভ শোতে গিয়ে ডাকলো, একদম ছড়িয়ে মাঠ করে ফেলছে তখন সেখানে, ওই তোমার রিয়েলিটি শো এর মতন কেস, বুঝলে তো, দিনে একটা গান গাওয়া আর স্টেজের উপর দু ঘন্টা দাঁড়িয়ে একই রকমভাবে পারফরমেন্স করা, তার জন্য যে অধ্যবসায় দরকার সেটা আগে তৈরি হোক, তো সেটা তৈরি করে তারপরে সেখানটাতে সেই সব জিনিসপত্র করা উচিত। হ্যাঁ, ওই লাইট ক্যামেরা অ্যাকশন

0: ও তোমাকে বসিয়ে দিলে তুমি ওই পিসিআর রুমে বসে অনেক রকমভাবে করে দিতে পারো, সব স্ক্রিপ্টের লোক থাকে, লোক থাকে ওর লোক থাকে, যার জনকে বসিয়ে পিসিআরে কানে বলে দিচ্ছে কি কাকে কি বলতে হবে, ওই সব গল্প আমাদের জানা আছে। এই আমাকে আবার কাজের টাজে থেকে বাদ দিয়ে দেবো, এমনি নাও না বলছি তাতে কি এসে যায়, আমি কিছু এসে যায় না আর কি করলাম।
1: 100.1 FM গোল্ড কলকাতা এই পেজটা এবং এর সাথে সাথে আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে কিন্তু আমরা এই মুহূর্তে লাইভ রয়েছি, আর তার সাথে 107 FM রেনবো কলকাতা এই পেজটা আমাদের লঞ্চ হয়ে গেছে, তো তোমরা জয়েন করো। আর ক্যাফে আনপ্লাগড তোমাদের কেমন লাগছে সেটা আমাদের লিখে জানাও।
2: ইয়েস, এই সব কিছু ভাবনার মধ্যে একটু নস্টালজিয়া তোমাকে নিয়ে যাই, সেটা হচ্ছে যে গোল পার্ক, গোল পার্কের থেকে খানিকটা হাঁটাহাঁটি করে চলে গেলে বালিগঞ্জ স্টেশন, তারপর সেখান থেকে ট্রেন, তারপর শেয়ালদা, এবং তারপরে সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী, এই কলেজগুলো ঘুরে ঘুরে, এগুলো কি শুধুমাত্র গান খোঁজার ঘরে ঘুরে বেড়াতে?
0: না, ভালো লাগতো, কলেজ ফেস্টগুলোতে যেতেই ভালো লাগতো, কারণ ওখানে শুধু তো গান নয়, আরও অনেক কিছু হতো, অন্তাক্ষরী হতো, ডিবেটস হতো, এখনও হয়, তারপরে স্কিট হতো, অনেক কিছু হতো, তো এইগুলো কোথাও গিয়ে ভালো লাগতো, টানতো, এবং একটা নতুন একটা কলেজে যাবো, সেখানে আরও 5 জন আসবে, তাদের সঙ্গে কম্পিট করব, সেটা একটা ব্যাপার ছিল। তো হয়তো কেউ সাউথ কলকাতায় হয়তো আমার কলেজে আসেনি, পারফর্ম করতে আসতে পারেনি, বিভিন্ন কারণে আসতে পারেনি, সে হয়তো অন্য কোথাও, ওই ও ওখানে একজন আছে, ও খুব ভালো পারফর্ম করছে, কোথায় তো গেলাম, হয়তো অন্য কলেজে গেলাম, সেখানে হয়তো দেখা হলো, দাঁড়িয়ে শুনলাম, বা হয়তো আগে পরে হলো, কিছু হলো, তো একটা নিজেদের মধ্যে একটা নিজের ইনার একটা জায়গা ছিল যে ঠিক আছে এদের মধ্যে থেকে বেস্ট হতে হবে, সেরকম একটা জায়গা থেকে এই কলেজগুলোতে যাওয়া। তো আমরা একটা, আমাদের একটা দল ছিল, কেউ অন্তাক্ষরীতে বসতো, আমরা গান করতাম, একটা ডিবেটের টিম ছিল, তারা ডিবেট করতো, তো ওই যে কলেজগুলোতে হতো ফেস্ট, ধরো শিয়ালদা চত্বরে ওখানে অনেকগুলো কলেজ, আর ওই ওরা ওই পরপর পরপর করতো, তো সেই কলেজগুলোতে একসাথে গেলাম, গিয়ে ওখানে সকালবেলা থেকে ওখানেই কাটানো হচ্ছে, ওদের এই ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিলাম, বন্ধুবান্ধব হয়ে গেল, আর যেহেতু গান বাজনা করতাম ওদের ক্লাসরুমে, তখন হয়তো রিহার্সাল করছি বা এ করছি, বিভিন্ন সব আর ওই কলেজেরই ছেলেপিলেরা চলে এলো, এই করতে করতে বন্ধুত্ব হয়ে গেল সকলের সঙ্গে। তো এই এই বন্ধুগুলোই কিন্তু পরবর্তী সময়ে আমাদেরকে অনেক শো দিয়েছে, এরাই কিন্তু শুরুয়াতে, এরাই কিন্তু আমাদের তখন, এইসব তো ফেসবুকে, ফেসবুক টেসবুক তখন কোথায়, তখন এই মোবাইল ফোনও ইয়ে হয়নি,
2: তখন ওয়ান টু ওয়ান দেখা করা এবং একটা সময়ের পরে গিয়ে আড্ডা দেওয়া, কারুর বাড়ি গিয়ে আড্ডা দেওয়া, হ্যাঁ এটাই হতো।
0: ও হয়তো আমাকে খোঁজ করতে চাইছে, আমাকে হয়তো পেলো না, ও হয়তো আমার কলেজে এসে কাউকে বলে দিয়ে গেল, এই আমাকে একটু যোগাযোগ করতে বলিস তো, এরকম একটা কলেজে, আমাদের কলেজে একটা প্রোগ্রাম হওয়ার কথা হচ্ছে, ওকে ফোন, ওকে পেলাম না, হ্যাঁ ওকে একটু যদি আমাদের, তো ওই যোগাযোগ, মানে কলেজ টু কলেজ যোগাযোগ হয়ে যাচ্ছে এরকম, বা আমার কলেজে ফোন করে বলল যে যে এরকম একে দরকার, এরকমও হয়েছে, আমার কলেজে ফোন করেছে,
2: রাইট।
0: হ্যাঁ, কিন্তু এখন খুব দুঃখ লাগে গো, এই কলেজগুলোতে যেই সব খবর দেখছি বা দেখলাম, খুব দুঃখজনক এইসব জিনিস, মানে ভাবতে পারি না আমাদের কালচারটা কোথায় চলে যায়।
1: আচ্ছা, ভাবতে পারি না, আমার, আমরাও ভাবতে পারিনি, মানে একটা সময় মানে কি বলবো, যে তুমি ক্যাকটাস ছাড়লে,
2: আমি একটা অসঙ্গতিপূর্ণ কাজ করি, সেটা হচ্ছে যে 5 মিনিটের সময় রয়েছে, সুতরাং আমাদের সেটার মধ্যে একদম
1: খুব শর্ট করেই বলবে যে ক্যাকটাস ছাড়লে, ক্যাকটাস ফিরে আসলে, মাঝখানে অনেক কিছু হলো, মরুদ্যান হলো, অনেক কিছু হলো, একটা সমীকরণ তোমার সাথে সিধুদার, সেই সমীকরণটা কি যদি খুব শর্টে আমাদের বলো?
0: আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি কাজ করে, যেহেতু আমরা একে অপরকে অনেক দীর্ঘদিন থেকে চিনি, সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি কাজ করে, আমাদের মধ্যে অনেক মতবিরোধও আছে, এরকম নয় যে সব সবটাই সুন্দর, সেরকমও না, ডিফারেন্স অফ ওপিনিয়ন প্রচুর আছে, আর ক্যাকটাস থেকে বেরিয়ে যাওয়া কিন্তু কেবল

0: মাত্র সেতুদার জন্য নয়, ওখানে আরও অন্যান্য জিনিসপত্র ছিল, এখন সময় কম সেগুলো বলতে পারবো না। আর তবে এটা বলি যে কেবলমাত্র সিধুদার জন্যই যে আমি ব্যান্ড থেকে বেরিয়েছি একটা ভাবনাটা একদমই ভুল, কারণ একটা ব্যান্ডের মধ্যে সিধুও যেরকম একজন ছিল আমিও সেরকম একজন ছিলাম, আরও চারজন ছিল। তো সেখানে যে ধরনের কথাবার্তা বা যে ধরনের তাদের আইডিয়োলজি বা তারা বলবার চেষ্টা করেছিল, একদিক দিয়ে ভালোই হয়েছে। আমি মরুদ্যান করে আমার একটা অ্যালবাম রিলিজ করেছি, তারপরে আরও অন্যান্য গানপত্র করেছি যেগুলো ওখানে থাকলে করতে পারতাম না, এবং দ্যাট সংস আর ইকুয়ালি হিট লাইক ক্যাকটাস। সো আমার কাছে আমার বক্তব্য হচ্ছে তোমাকে দিনের শেষে গান করতে হবে, যেহেতু আমি ছেলেবেলা থেকে বাংলা ব্যান্ড বা একটা ব্যান্ড করব বলে এ করেছিলাম, তো আমার হয়তো দুটো বছর নষ্ট হয়েছে সেখানে, কিন্তু আমি বাংলা ব্যান্ডই করেছি। তো মরুদ্যান নিয়ে আমি আজকেও কাজ করছি, হই হই করে কাজ করছি, আই এম হ্যাপি। এবং আমার ব্যান্ডে যারা আমার সঙ্গে কাজ করছে দে আর ইকুয়ালি গুড, দে আর ভেরি নাইস মিউজিশিয়ানস। এবং হ্যাঁ, কে কাকে ছেড়ে কাকে দেখবে এরকমটা একটা জায়গা হয়ে যায়, মানে পাশাপাশি যদি দুটো ব্যান্ড রাখো লাইভ যদি বাজায় তাহলে কি বলবো আর, মানে যারা গান বাজনা বুঝে তারা চাল টিপলে ভাত বুঝে যাবে। সো ইটস লাইক দ্যাট।
1: একেবারে শেষে তোমাকে দেখে যারা এখনও ইন্সপায়ার হয় যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তৈরি করব, তাদের আজকে আমাদের এই আকাশবাণীর এই যে ক্যাফে আনপ্লাগড এই পডকাস্ট থেকে তুমি কিভাবে ইন্সপায়ার করবে দুটো মিনিটের মধ্যে?
0: সবাইকে বলি যারা গান বাজনা করতে চাও তারা নিজেরা বাড়িতে নিজেদের প্র্যাকটিস যেটা সেটা ভীষণভাবে করো, কারণ নিজের প্র্যাকটিসটা খুব দরকার। আর যেহেতু ব্যান্ড নিয়ে ভাবনা চিন্তা করছো সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যান্ডের রিহার্সাল করাটা খুব প্রয়োজন, সুতরাং এই দুটো জিনিস যদি করতে করতে যাও তাহলে একদিন না একদিন নিশ্চয়ই একটা ভালো প্রোডাক্ট তোমরা নিজেরাই তৈরি করতে পারবে।
1: থ্যাংক ইউ সো সো মাচ আজকে ক্যাফে এই যে আনপ্লাগড, ক্যাফে আনপ্লাগডে তোমরা এতক্ষণ পর্যন্ত পটাদার সাথে এই যে আমাদের পডকাস্ট, আমাদের এতগুলো প্রশ্ন এবং সেই সাথে আড্ডা দেওয়া, এটা কেমন এনজয় করলে সেটাও আমাদের জানাতে ভুলো না। 9903653992 কিন্তু এটা জানাতে ভুলো না যে তোমরা এই পডকাস্টে অর্থাৎ এই ক্যাফে আনপ্লাগডে আর কোন শিল্পীর সাথে আমাদের এই আড্ডা শুনতে চাইছো, দেখতে চাইছো, আজকের পডকাস্ট তোমাদের কেমন লাগলো সেটাও আমাদের জানিও। থ্যাংকস টু ইউ পটাদা, এই যে এতটা সময় জুড়ে, মানে আমি সত্যি কথা রেডিওতে এই সময়টায় গান বাদ দিয়ে যে আড্ডাও দেওয়া যায়, সিরিয়াসলি থ্যাংক ইউ সো সো মাচ।
0: আর তোমাদের কেউ রিকোয়েস্ট আমার তরফ থেকে যতটা পারো বেশি বেশি বাংলা গান শোনো।
1: একেবারেই, আমরা চেষ্টা করি আড্ডার সময় যতটা বেশি বাংলা গান শোনানোর, এবং সেখানে তোমাদের এই যে ভালো লাগাটা, ভালোবাসাটা, এবং তোমরা যে এই যে ক্লাব মিউজিক ছেড়ে দিয়ে ব্যান্ড মিউজিক শোনার কথা এবং তার রিকোয়েস্টটা করো, তার জন্য তোমাদের যারা লিসনার রয়েছো তাদেরও থ্যাংক ইউ সো মাচ।
2: একদমই, দেখতে দেখতে কিভাবে সময়টা শেষ হয়ে গেল সেটা মানে একদম জাস্ট মোয়া বোঝাই গেল না, তাই না? মানে আড্ডাতে বসলে যে কিভাবে টাইম চলে যায়, এবং পটাদার মতো একজন মানুষকে আজকে আমরা আমাদের স্টুডিওতে ডাকলাম এবং আজকে আমরা টোটাল ব্যাপারটাকে সেলিব্রেট করলাম। তো তোমরা আমাদের এই যে 100.1 FM গোল্ড,
1: তবে আমরা কিন্তু একটা কথা দিয়ে যেতে পারি,
2: হ্যাঁ বলো বলো,
1: রাইট? সেটা হচ্ছে যে শুক্রবার দিনের এই ক্যাফে আনপ্লাগড কিন্তু এবার চলতেই থাকবে, এবং এই যে আনপ্লাগড আড্ডা, এই যে পডকাস্টটা, এই যে প্রথমবার, এই যে একটা ঐতিহাসিক, একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আমরা যেভাবে সেলিব্রেট করলাম তোমাদের পাশে নিয়ে, সেটার জন্য তোমাদের আরও একবার ধন্যবাদ, এবং প্লিজ কন্টিনিউ। কার তার কারণ হচ্ছে যে মিউজিক্যালি ইয়ার্স, যেহেতু সেই কারণে 24/7 তোমার জন্য গান থাকছে, গান ভালোবাসেন এমন মানুষ থাকছেন আর থাকছেন যারা গানের সাথে যুক্ত। আজকে তাহলে থ্যাংক ইউ অ্যান্ড টাটা, বাই বাই, আরও একবার কোনো সময় দেখা হচ্ছে,
2: বাই বাই।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী ছ থেকে আটই জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগ্যাকার্তায় যাবেন এবং পারম্বানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী

থেকে 10 জুলাই অস্ট্রেলিয়ায় পৌঁছে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10-12 তারিখ প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠক করবেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 435,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। ডিজিটালি দক্ষ, অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন এবং দায়বদ্ধ পঞ্চায়েত গড়ে তুলে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণে দেশ এগিয়ে চলছে বলে মন্ত্রক জানিয়েছে। অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে 2,000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, খুব শিগগিরই 2টি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। প্রথম প্রকল্পটি একটি বৃহৎ হোসিয়ারি শিল্প, প্রায় 600 কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে ওঠার প্রস্তাব রয়েছে। এছাড়া প্রায় 1,500 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা স্থাপনের প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। পরবর্তী 2-3 ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনের পাশাপাশি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। বার্ষিক অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নুনওয়ান পহেলগাঁও

এবং বালতাল উভয় রুটেই নির্বিঘ্নে যাত্রা চলেছে। যাত্রাপথে পুণ্যার্থীদের পর্যাপ্ত জল, খাদ্য ও বিশ্রামের বন্দোবস্ত করা হয়েছে। সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন তারা। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্য বর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,925 টাকা ধার্য করা হয়েছে। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2,000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: अच्छा लगा?
1: रहते हो
0: सच।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনাও করবেন। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ ডিএসি 52,000 কোটি টাকা সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেটভিত্তিক কামিকাজে ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনোর কারণে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এলনিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দেন। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময় সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মৃত্যুর রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত 2,000 বা 29% বেশি। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এদিকে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: পকেট ফ্রেন্ডলি রেট আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: প্রেমের যে এই জার্নিটা না, মানে ভালোবাসার পর্যায়ে পৌঁছানোর যে সুন্দর এই জার্নিটা, সেই জার্নিতে আমার অন্তত মনে হয় যে সবথেকে সুন্দর যেটা হলো সেটা হচ্ছে কনফিউশন, কনফিউশন, কনফিউশন দিয়ে শুরু হয়, আর তারপর ধীরে ধীরে সেই কনফিউশন থেকে কোথাও একটা বোবা টানেলের শেষে গিয়ে আলোর খোঁজ পাওয়া, যে হ্যাঁ ভালোবাসি, কেন ভালোবাসি জানি না, কেন একসঙ্গে থাকতে চাই অনেক খুঁজেও উত্তর পাচ্ছি না, কিন্তু দিনের শেষে এটুকু জানি যে ভীষণ ভীষণ ভালোবাসি।
1: হ্যাঁ, এবং এই ভালোবাসির আলাদা করে কোনো শব্দ হয় না, কোনো কথা হয় না, কোথাও গিয়ে এই ভালোবাসার মধ্যেই থাকে একটা অনুভূতি, আর এই অনুভূতিগুলোকেই সাজিয়ে তুমি একটু লিখতে পারো। আজকে লাভ জাংশনে রয়েছি সৌমি আর অভিপ্সা।
0: জাংশনে আমরা দুজন চলে এসেছি মানে অফকোর্স তোমার জার্নিটাও আমাদের সঙ্গেই কাটবে রাত 12টা পর্যন্ত, শুধুই ভালোবাসার কথা। খুব সুন্দর ওয়েদার চেঞ্জ হয়েছে অভিপ্সা,
1: আর তার সঙ্গে সঙ্গে আমার গলাটাও
0: চেঞ্জ হয়েছে, ওটাই বলছি যে ওয়েদার চেঞ্জের প্রতিক্রিয়া এফেক্ট সবটাই অভিপ্সার গলা দিয়ে বোঝা যাচ্ছে। কিন্তু গলা দিয়ে কি আর বলা হয়, বলা তো হয় অন্তর থেকে, আর সেই জন্য ভালোবাসার ক্ষেত্রেও বিষয়টা খুব সত্যি যে কি প্রকাশ করছি সেটা জরুরি নয়, সেটা কিন্তু সত্যি ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার মনের ভিতরে কতখানি সত্যতা আছে, ঠিক তুমি মন থেকে কি ফিল করছো সেটাই কোথাও না কোথাও কখনো না কখনো গিয়ে ঠিক কোনো না কোনো একটা শেপ নিয়ে প্রকাশ হয়েই যাবে। ভালোবাসার এরকমই একটা ধরন আছে।
1: হ্যাঁ, একদমই তাই, কারণ ভালোবাসা এই আবহাওয়ার মতো হয় না, সেটা যদি হয় তাহলে সেটা কোথাও গিয়ে ভালোবাসা হয় না। তো যাই হোক, সেই সব নিয়ে আরও প্রচুর গল্প হবে, কিন্তু তোমার মনে যদি এখনও কিছু কথা জমে থাকে, কোনো খারাপ লাগা, ভালো লাগা যাই থাকুক না কেন, বা কোনো স্পেশাল মানুষ কাউকে বলতে পারছো না যে তুমি আমার কাছে কতটা স্পেশাল, সেই সব কিছুই আমাদেরকে লিখে পাঠাও 9903659992 নাম্বারে।
0: আর রয়েছে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, যেখানে ইনস্টাগ্রামের জন্য আমাদের যে সেগমেন্টটা রয়েছে লাভ মিটার সেটা পোস্ট আছে, কিন্তু তাছাড়াও সেখানেও তুমি DM করে জানাতেই পারো যে কাকে ভালোবাসো, কতটা ভালোবাসো, মিস করছো কিনা, কোনো বিশেষ মানুষের জন্য বিশেষ কনফেশন তুমি সেখানে নিশ্চয়ই জানাতে পারো, অথবা জটিল সমস্যা যেটা সমাধান করার চেষ্টা আমরা ডেফিনেটলি করব। সঙ্গে আছি সৌমি অভিষা, 107FM রেইনবোতে টিউন করে আছো, আর ভালোবাসার গল্প নিয়ে শুরু হয়ে গেছে লাভ জাংশন।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: একদিন তোমার আর আমার ভীষণ ঝগড়া হবে, আমি রাগে গাল ফুলিয়ে থাকব আর তুমি আমার অভিমান ভাঙিয়ে তোমার বুকের জড়িয়ে নিয়ে আদরে ভরিয়ে দেবে। তারপর খুব শাসনের স্বরে বলবে, আর থাকবে কখনো ছেড়ে আমায়। আমি তখন অপলকে তোমার চোখে চেয়ে থাকব। সৌরীন্দ্র চন্দননগর থেকে লিখেছে,
2: যে মানুষ অভিমানের ভাষা বোঝে তার সঙ্গে প্রেম করে না একটা আলাদা আনন্দ আছে, এটা আমার মনে হয়, পার্সোনাল ওপিনিয়ন বলছি। মানে রাগ তো রাগ, কিন্তু যে অভিমানটা ধরতে পারে তোমার, তার মানে সে তোমাকে কিছুটা হলেও একটু ভালো করে বুঝতে শিখে গেছে, সেই জন্যেই সে বুঝতে পারে যে কোনটা তোমার অভিমান আর কেন তোমার অভিমান। আর তার থেকেও পড়ে পাওয়া চোদ্দ আনার মতো বিষয়টা এরকম হয়, ঠিক বললাম কি, বিষয়টা এরকম হয় যে অভিমান ভাঙানোর যখন সে চেষ্টা করে, সেই অভিমান ভাঙানোর মধ্যে কত যত্ন থাকে, কত ভালোবাসা থাকে, কত এফর্ট থাকে। আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও গিয়ে ভালোবাসার কাছে হারতে বড্ড ভালোবাসি অভিপ্সা, আর সেই জন্যে বোধ হয় আমাদের যদি কেউ দুর্বল করে তোলে, এমনভাবে দুর্বল করে তোলে যে তার প্রচণ্ড প্রচেষ্টা, সমস্ত রকম প্রচেষ্টার কাছে আমার হেরে যেতেই ভালো লাগে, তখন মনে হয় যে সম্পর্কটা মিষ্টি এবং মধুর। সেখানে হয়তো ছোট ছোট অনেক দ্বন্দ্বের জায়গা থাকে, কিন্তু তাও দিনের শেষে কোথাও একটা শান্তি আছে, কোথাও একটা ভরসা আছে যে যতই ঝামেলা হোক না কেন, যতই মন কষাকষি হোক না কেন, আসলে সে আমাকে ভালোই বাসে।
1: একদমই তাই। মানে ওই জন্যই কোথাও গিয়ে আমার যেটা মনে হয় যে ভালোবাসা না বড় অদ্ভুত একটা জিনিস, মানে কোথাও গিয়ে কখনো আমাদেরকে হাসতে শেখাচ্ছে, কখনো কাঁদতে শেখাচ্ছে, আবার কখনো এই ভালোবাসাই আমাদেরকে নতুন করে বাঁচতেও শেখায়।
2: ঠিক কথা।
1: মানে কখনো কাউকে হারিয়ে শক্ত করে তুলছে, আবার কোথাও গিয়ে এই ভালোবাসাই যতবার আমাদের হৃদয়ে কোনো না কোনো নাম ধরে ডাকে, ততবারই যেন এই ভালোবাসাই নতুন করে জন্ম নেয়।
2: তোমার ভালোবাসার ইমোশন যেটা তুমি শেয়ার করতে চাও আজকে, নিশ্চয়ই আজকের এই সময় লাভ জাংশনে তোমার জন্য 9903653992 নাম্বারটা রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, টেক্সট মেসেজ করতে পারো, নিজের নাম আর শর্ট লোকেশন যদি চাও লিখো, যদি নাম প্রকাশে কোনো সমস্যা থাকে তাহলে বলার কোনো দরকার নেই, আমরা শুধু তোমার কথাটাই শুনতে চাই আর আমাদের কথাটাও তোমার কাছে পৌঁছে দিতে চাই। তাই 9903653992 নাম্বারে পরের মেসেজ।
1: হাই লাভ জাংশন, আমি সৌর্য ফ্রম গড়িয়া, আমি ক্লাস এইটে পড়ি। আমার তেমন লাভ স্টোরি নেই, আমার গান শুনতে ভালো লাগে, আছি তিনটে পর্যন্ত। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েট করছি লাভ শটটার জন্য। লাভ ফ্রম সৌর্য।
2: সৌর্যর মেসেজ লাভ জাংশনে এর আগেও পেয়েছি, এইটুকুনি বুঝি যে সৌর্য এখন খুব ছোট, কিন্তু ওর মনটায় ভালোবাসার জন্য যে জায়গাটা তৈরি হওয়া প্রয়োজন আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে, সেটা ধীরে ধীরে এই বয়স থেকেই তৈরি হওয়া শুরু হয়েছে। আর তাই বোধ হয় ওই সূক্ষ্ম অনুভূতিগুলো ওর কানে যখন পৌঁছয় আমাদের কথার মধ্যে দিয়ে, তখন ও সেটাকে বেশ এনজয় করে, আর ওর সেই এনজয় করাগুলো আমাদের কাছে যখন পৌঁছে দেয় আমরাও ভীষণ এনজয় করি। 9903653992 ইজ দ্য নাম্বার। প্রবলেমে পড়েছো, সত্যি সমস্যা আছে, বিজ্ঞাপন দেওয়ার মতো করে বলছি আর কি, তোমার কি কোনো লাভ রিলেটেড প্রবলেম আছে, ডেফিনেটলি সেটা তুমি নাম প্রকাশ না করেও আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, আমরা আমাদের মতো করে একটা সলিউশন নিশ্চয়ই তোমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি বিশ্বাস করি আর অভিপ্সাও বিশ্বাস করে যে তোমরা আর আমরা কিন্তু হামদর্দ।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: Love Junction, Love Meter.
2: Love Junction, Love Meter.
3: একদম শুরুতেই বলা হয়েছিল যে শুধু আজকে এই 107 FM রেনবোতে অন এয়ার থাকবো না, এবং শুধু যে 9903653992 থাকবো সেটাও নয়, তোমাকে আরও একটা কাজ করতে হবে। এই যে লাভ মিটার, তার জন্য তোমাকে যেতে হবে ইনস্টাগ্রামে। সেখানে লাভ মিটারে বলা হয়েছে যে সময়ের সাথে সাথে ভালোবাসা চরিত্র বদলায়। তোমার কি মনে হয়, হ্যাঁ নাকি না, সেটা তুমি নিচে কমেন্ট সেকশনে গিয়ে ভোট করতে পারো। এবং শুধু যে ভোট করবে আর কিছু করলে না, সেটা বরং না করে নিচে কমেন্টে কেন তুমি হ্যাঁ বলছো বা কেন তুমি না বলছো সেটাও লিখে জানাতে পারো, এবং তোমার কমেন্ট আমরা পড়ব অন এয়ার। আবারও বলছি, সময়ের সাথে সাথে ভালোবাসা চরিত্র বদলায়।
4: সৌমিয়ার অভিপ্রাত আছি আর লাভ মিটারে আজকের টপিকটা নিয়ে যদি একটু এক্সপ্লেন করতে হয় তোমার কাছে, তাহলে এটাকে দুভাবেই দেখা যেতে পারে। একটা হচ্ছে তুমি মনে করতে পারো যে সময়ের সাথে সাথে ভালোবাসার মানুষ তার চরিত্র বদলায়। তার থেকেও বেশি যেটা তোমার কাছে জানতে চাওয়া, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে ভালোবাসা বা সম্পর্ক, সেইটা তার একটা চরিত্র, তার নিজের যে চরিত্র থাকে, তার নিজের যে ধরন থাকে, যে ধরন হয়তো সম্পর্কের শুরু থেকে তুমি একরকমভাবে দেখে এসেছো, একরকমভাবে অনুভব করে এসেছো, অভিজ্ঞতা হয়েছে তোমার, সেটা সময়ে যত এগোতে থাকে দেখবে তার যে বৈশিষ্ট্যগুলো সেটা যেন কোথাও একটু একটু করে বদলে বদলে যায়, তার নিজের চরিত্রটাও একটু একটু করে বদলাতে শুরু করে। তোমার কি সেটাই মনে হয়, নাকি তোমার মনে হয় যে সম্পর্কের শুরুতে ভালোবাসা যেমন থাকে, সম্পর্ক যত এগোয়ে তার কোনো পরিবর্তন হয় না, তার কোনো আকারের পরিবর্তন হয় না, সেটা যেমন ছিল তেমনই থাকে, সেখানে যতখানি মান অভিমান ছিল সেটাই থাকে, যতখানি যত্ন শুরুর দিকে ছিল পরের দিকেও তাই থাকে, যতখানি প্রকাশ শুরুর দিকে ছিল পরের দিকেও তাই থাকে। তুমি যা মনে করো সেটাই তুমি শেয়ার করছো, ভোট করছো ইয়েস অথবা নোতে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা। অলরেডি সেখানে ফলো করলে দেখতে পাবে আমাদের লাভ মিটারের পোস্টারটা কিন্তু পোস্ট হয়ে আছে। এখনো পর্যন্ত ভোটিং কাউন্ট যা বলছে সেটা হচ্ছে সবাই হ্যাঁ দিকেই পাল্লা,
3: মানে সবাই এটা বলছে যে সময়ের সাথে সাথে ভালোবাসা বদলায়
4: বদলায় বদলায়।
3: দেখা যাক, আলটিমেটলি আমরা 11টা অবধি তো ভোটিং লাইন খোলা থাকবে, তাই 11টা অবধি তো
4: না না পুরো আমাদের পুরো এটা, হ্যাঁ পুরোটাই ভোটিং লাইন খোলা আছে। একদম শেষে গিয়ে আমরা ডিক্লেয়ার করব যে কোন দিকে পাল্লাটা ভারী হলো, কোনটা তুমি আলটিমেটলি মেজরিটি মনে করছো কোনটা। অভিজ্ঞতা অবশ্যই মেজরিটির বেশি যেটা হবে, অভিজ্ঞতা যেটা বেশি সবাই করবে সেই দিকেই ভোট যাবে। আপাতত নো বলছো 18% মানে 18, আর ইয়েস বলছো 82 মানে 82%। আর অনেকগুলো কমেন্ট অলরেডি জমা হয়েছে, আমি একটা কমেন্ট পড়ি। শোভা রাজশাহী বাংলাদেশ থেকে, ওকে রাজশাহী বাংলাদেশ থেকে লিখছো শোভা, কমেন্ট করছো যে সময়ের সাথে সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ ও গভীরতা অবশ্যই বদলায়। শুরুর দিকের তীব্র রোমাঞ্চ পরবর্তীতে শান্ত গভীর বোঝাপড়া এবং পারস্পরিক দায়িত্বে রূপ নেয়। তাই চরিত্র বদলানো মানে ভালোবাসা হারিয়ে যাওয়া নয়, বরং এটি সময়ের সাথে সাথে আরও স্থায়ী ও পরিপক্ক হওয়া।
3: নাইস। আচ্ছা, এরকম আরও অনেক কমেন্ট এসেছে যেগুলো আমরা ধীরে ধীরে পড়ব, কারণ রয়েছি সৌমিয়ার অভিপ্সা 12টা অবধি।
4: আর আমরা একটা সুন্দর সুন্দর মেলোডিয়াস গান রাখছি তোমার জন্য, ভীষণ পছন্দের একটা সাউন্ড ট্র্যাক, শ্রেয়া ঘোষালের গাওয়া পরিণীতা মুভি থেকে। আর এই গানটার পরে আমাদের সময়ে 9:27 এই মুহূর্তে গানটার পরে আজকের লাভ শর্টসটা প্রথমবার থাকবে তোমার জন্য।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আজকের লাভ শর্টসে অভিপ্সার লেখা গল্প শব্দের কিনারে। গল্পের নারেশন এবং মৃন্ময়দা অর্পণ। অন্যান্য চরিত্রে অরিজিৎ, দেবারতি, উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস শব্দের কিনারে।
1: শহরের এক কোণে আমার এই ছোট্ট লাইব্রেরি। এখানে বইয়ের চেয়ে ধুলো বেশি আর গল্পের চেয়ে দীর্ঘশ্বাস। এই কাঠের তাকগুলোয় যত না বই সাজানো আছে তার চেয়েও বেশি স্মৃতি জমে আছে। কেউ পুরনো প্রেমের চিঠি বইয়ের ভাঁজে রেখে গেছে, কেউ শুকনো কৃষ্ণচূড়ার ফুল, কেউ আবার ফেরার প্রতিশ্রুতি দিয়ে আর কোনো দিন ফিরে আসেনি। মানুষ ভাবে লাইব্রেরিতে শুধু বই থাকে, আমি জানি এখানে অপেক্ষাও থাকে। সেই অপেক্ষারই দুটো নাম ছিল অভিক আর দিশা। অভিক পেশায় আরজে, যার কণ্ঠে হাজার মানুষের সকাল শুরু হয়, রাত শেষ হয়, অথচ নিজের জীবনের সবচেয়ে জরুরি কথাটাই

0: কোনো দিন বলতে পারেনি। আর দিশা রোজ বিকেলে আসত, কোনোদিন একটা শব্দও খরচ করত না, শুধু জানালার ধারে সেই পুরনো চেয়ারটায় বসত, তাক থেকে একই বই নামাত, বইটা খুলে রাখত আর পাশে রাখা ছোট্ট ট্রানজিস্টারে অভিকের শো শুনত। বইটার নাম আজও আমার মনে নেই, কারণ ও কোনোদিন বইটা পড়েনি। ও পড়ত একটা কণ্ঠস্বর। এই তো এসে গেল, আজও ঠিক 4:05। মানুষ সময় দেখে ঘড়ি মেলায়, দিশাকে দেখে আমি ঘড়ি মেলাতাম। রোজকারের মতো একই বই হাতে নিয়ে জানলার ধারে বসল দিশা। আজও সেই একই বই মা? পাতাগুলো তো প্রায় খসে পড়ছে, একদিন দেখবি গল্পটা রাগ করে উড়েই যাবে।
1: গল্পগুলো কোথাও যায় না মৃন্ময়দা, শুধু মানুষ দেরি করে পৌঁছায়।
0: তাহলে আজও অপেক্ষা?
1: সব অপেক্ষা শেষ থাকে না, কিছু অপেক্ষা মানুষকে বদলে দেয়।
2: হাই, ভেরি গুড ইভিনিং, আমি অভিক। আজ যারা আমাকে শুনছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে কাউকে ভালোবাসার জন্য কি সবসময় ভালোবাসি কথাটা বলতেই হয়, নাকি কখনো কখনো প্রতিদিন একই সময় ফিরে আসাটাও একটা স্বীকারোক্তি?
0: আমি দিশার দিকে তাকালাম, ওর চোখ দুটো স্থির, যেন পৃথিবীর আর কোনো শব্দ ওর কানে পৌঁছচ্ছে না, শুধু একটা কণ্ঠস্বর, একটা মানুষ।
2: আজকের গানটা সেই মানুষটার জন্য, যে আমার শো শেষ হওয়ার পরও অনেকক্ষণ স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকে, কোনো দিন সে ভেতরে আসে না, কোনো দিন কিচ্ছু বলে না, তবু আমি জানি যে সে প্রতিদিন আসে আর আমাকে শুনে।
0: দিশা, চেনো ওকে?
1: চিনি।
0: কিভাবে?
1: মানুষ কি সবসময় মুখ দেখে চেনা যায় না? কখনো কখনো একটা কণ্ঠস্বরই যথেষ্ট।
0: দেখা হয়েছে কোনোদিন?
1: অনেকবার।
0: আর কথা?
1: না।
0: কেন?
1: কারণ যে মানুষ সারা পৃথিবীর সঙ্গে কথা বলে, তার সামনে দাঁড়িয়ে নিজের ভাষাটাই হারিয়ে ফেলে।
0: তোর চোখে আমি যে কথাগুলি দেখি, সেগুলো ও কোনোদিন শুনেছে?
1: জানি না, তবে ওর গলায় যখন হাসি শুনি, মনে হয় আমার চুপ করে থাকাটাও বুঝি কোথাও পৌঁছে যায়।
0: বৃদ্ধ বয়সে একটা জিনিস শিখেছি, শব্দের একটা সীমা আছে, তারপর শুরু হয় নীরবতা। আর সেই নীরবতায় যদি দুজন মানুষ সমানভাবে শুনতে পারে, তবে তাকে ভালোবাসা ছাড়া আর কি বা বলা যায়?
2: ওকে, আজ এ পর্যন্তই। শেষ করার আগে শুধুমাত্র একটা কথা, যদি তুমি সত্যি আমাকে শুনে থাকো, তবে একদিন, শুধু একদিন আমার সামনে এসে দাঁড়িও, আমিও কোনো প্রশ্ন করব না, শুধু শুধু তোমার নীরবতাটুকু শুনব।
0: দিশার চোখের কোণে তখন জল, সে আস্তে করে বইটা বন্ধ করল। বইয়ের ভেতর থেকে একটা পুরনো শুকনো শিউলি ফুল মেঝেতে পড়ে গেল। আমি ফুলটা তুলে দিশার হাতে দিতে গিয়ে দেখলাম তার আঙুল কাঁপছে।
1: মৃন্ময়দা, অভিক কি জানে আমি সেই মেয়ে?
0: শব্দ দিয়ে যারা কথা বলে, তারা অনেক সময় নীরবতা পড়তে শেখে না, আবার যারা নীরব থাকে তারা কখন যে কারোর জীবনের সবচেয়ে প্রিয় কণ্ঠ হয়ে ওঠে, সেটাও তারা বুঝতে পারে না।
3: অভিক, লাইফে যেতে আর 30 সেকেন্ড, আজও কিন্তু বাইরের সেই মেয়েটা এসেছে।
4: হ্যাঁ, এসেছে?
3: প্রতিদিনই তো আসে, অদ্ভুত মেয়ে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে তারপর চলে যায়, কোনোদিন ভেতরেও ঢোকে না। চিনিস?
4: না, বাট স্টিল মনে হয় চিনি।

0: গুড ইভিনিং, আমি অভিক, আর আজ তোমাদের একটা গল্প বলি, একটা মেয়ের গল্প যে কোনোদিন নিজের পরিচয় দেয়নি, শুধু প্রত্যেকটা দিন এসে দাঁড়িয়েছে। আমি আমি জানি না যে ও কার জন্য আসে, হয়তো শোয়ের জন্যই বা হয়তো আমার জন্য। কিন্তু আজকাল না একটা অদ্ভুত ভয় হচ্ছে, যদি একদিন আসে না আসে।
1: আমরা সবাই ভাবি যারা কথা বলতে জানে তাদের মনে কোনো অভাব থাকে না, এ বড় ভুল। কিছু মানুষ হাজার মানুষের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু একজন মানুষের নীরবতায় হারিয়ে যায়। অভিজ্ঞ ঠিক তেমনই। পরের দিন দিশা এলো না। প্রথমবার জানালার ধারের চেয়ারটা খালি, বইটা তাকিয়ে রয়ে গেল। আমি বুঝলাম খালি চেয়ারও কখনো কখনো খুব শব্দ করে। আমি ভাবলাম দিশা, কিন্তু না, একজন ছেলে। চোখে ক্লান্তি, হাতে একটা পুরনো রেডিও, কাঁধে ব্যাগ।
0: এক্সকিউজ মি, বলছি যে একটা মেয়ে আসতো এখানে, জানলার ধারে বসতো প্রত্যেকদিন বিকেলে।
1: আপনি?
0: আমি অভিক।
1: তাই বলো, শেষ পর্যন্ত শব্দ নীরবতার ঠিকানা খুঁজেই নিল।
0: আপনি আমাকে চেনেন?
1: না, তোমায় না, তোমার কণ্ঠস্বরকে চিনি, প্রতিদিন শুনি, ও শোনে।
0: ও কোথায়?
1: আজ আসেনি।
0: জানি, তাই তো খুঁজতে বেরিয়েছে।
1: চেনো কে?
0: না, নামটাও জানি না, তবু গত ছ বছর ধরে প্রত্যেকটা দিন একটা মুখ দেখি। শো শেষ হলেও চুপচাপ চলে যায়। আমি একদিন স্টুডিও থেকে বাইরে বেরিয়ে দৌড়েও ছিলাম, কিন্তু তখন আর ছিল না। পরের দিন ভাবলাম কথা বলবো, কিন্তু লাইভ শেষ হতে হতেও চলে গেছে। আর এইভাবে টানা ছটা বছর।
1: ছয় বছর একটা নাম না জেনে?
0: হ্যাঁ, কারণ কিছু মানুষকে নাম দিয়ে ডাকা যায় না, তাদের অপেক্ষা দিয়েই ডাকা যায়।
1: দুজনে তাকালাম। দিশা আজ এসেছে বৃষ্টিতে ভিজে, হাতে সেই একই বই, আমাকে দেখে থেমে গেল।
0: আজ প্রথমবার মাইক্রোফোন ছাড়া কথা বলতে এলাম।
2: আমি প্রথমবার শুনতে নয়, বলতে এসেছি।
0: তুমি কি প্রতিদিন স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতে?
2: হ্যাঁ।
0: কিন্তু কেন?
2: কারণ তোমার গলার সঙ্গে কথা বলতে ভয় লাগে, তোমার সঙ্গে নয়।
0: আর আমি ভাবতাম যে তুমি শুধু শো শুনতে আসো।
2: শো তো অজুহাত ছিল, আমি তোমাকে শুনতে আসতাম।
1: অদ্ভুত, এতদিন ধরে দুজন মানুষ একই আকাশের নিচে দাঁড়িয়েছিল। একজন ভাবত অন্যজন বুঝতে পারেনি, অন্যজন ভাবত প্রথমজন হয়তো জানেই না। আসলে দুজনেই জানত, শুধু কেউ উচ্চারণ করেনি। আসলে মানুষ শব্দ খোঁজে, বাক্য খোঁজে, উচ্চারণ খোঁজে, অথচ ভালোবাসা প্রায়ই জন্ম নেয় শব্দের কিনারে।

অফ শর্টসে আজ শুনলে অভিপসার লেখা গল্প শব্দের কিনারে। গল্পের ন্যারেশন এবং মৃন্ময় দা, অর্পণ, অভিক অরিজিৎ, দিশা দেবারতী, রেডিও প্রোগ্রাম প্রডিউসার উজ্জ্বল।

0: তুমি শুনছো Love Junction, Love Junction, ভালোবাসার only destination, Love Junction, 107 FM Rainbow-তে।
1: সৌমিয়ার অভিপ্সার সাথে আজকে তোমার ভালোবাসার এই জার্নিটা, লাভ জাংশনের জার্নিটা। স্টুডিও ক্লকে 9:48 হয়ে 8 সেকেন্ড তুমি টিউন করে আছো কিন্তু 107 FM রেইনবোতে। শুনছিলে লাভ শর্টস থোড়ি দের আর ঠের যার ঠিক আগে। তোমার জন্য আজকে লাভ শর্টসটা প্রথমবার যেটা অভিপ্সার লেখা। আর কেমন লাগলো আজকে লাভ শর্টস? জানি অনেক মেসেজ, অনেক মানুষের কথা, অনেক অনুভূতি জমা হয় আমাদের লাভ জাংশনে। সেই সবটা নিয়ে কথা বলতে বলতে বলতে তার মাঝখানে একটু ছোট্ট অনুভূতি, কিছুক্ষণের একটা কাহিনী, সেটাই তো বলে লাভ শর্টস। কেমন লাগলো আজকে লাভ শর্টসটা? তোমার অ্যাজ ইউজুয়াল যা মেসেজ আসছে সেটা তো আসছে, তার সঙ্গে আজকের লাভ শর্টসটা নিয়ে বলবে নাকি কিছু যেটা মনে হচ্ছে, তাহলে সেটাও শেয়ার করো 9903653992-তে। নিশ্চয়ই তোমার হোয়াটসঅ্যাপ হোক বা টেক্সট মেসেজ হোক, আমরা নিশ্চয়ই পড়ব।
2: একদমই তাই। আর যারা মনে করছো যে জাস্ট এই শেষটুকু শুনলাম, পুরোটা শুনবো, তাদের জন্য বলি আজকে সৌমি আর অভিপ্সা 12টা অবধি তো থাকবেই লাভ জাংশন নিয়ে। তো এখনও আমরা অন্তত দুবার শোনাবো তোমাদেরকে লাভ শর্টসটা। আর যারা যারা ভাবছো যে আগেরগুলো কবে শুনবো, তাদের জন্য বলে রাখি আমাদের ইউটিউবেও কিন্তু লাভ শর্টসগুলো দেওয়া হয়। সেখানে গিয়ে যদি তুমি আকাশবাণী কলকাতা সার্চ করো, লাভ শর্টসের আলাদা প্লেলিস্ট রয়েছে, সেখানেও তুমি পুরনো লাভ শর্টসগুলো শুনতে পারবে। তবে এবারে যারা যারা অলরেডি মেসেজ পাঠিয়ে দিয়েছ 9903659992-তে হোয়াটসঅ্যাপ বা SMS করেছ, এবার তাদের একটা মেসেজ পড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক। বেশ, আমি যাকে ভালোবাসি সে আমাকে খুব যত্ন করে, কিন্তু ভবিষ্যতের কথা উঠলেই এড়িয়ে যায়। আমি বুঝতে পারি না সে সত্যি আমাকে ভালোবাসে নাকি শুধু আমাকে হারাতে চায় না। অপেক্ষা করব নাকি নিজেকে সরিয়ে নেব? আচ্ছা, ভালোবাসা কি শুধু অনুভূতিতেই বেঁচে থাকে নাকি তার সঙ্গে দায়িত্ব আর নিশ্চয়তাও থাকা উচিত? খুব দ্বিধায় আছি, কি করব যদি বলে দাও।
1: ভালোবাসা তো অনুভূতিতেই বেঁচে থাকে, কিন্তু সম্পর্ক শুধু অনুভূতিতে বাঁচে না। সম্পর্কে যখন তুমি কারোর সঙ্গে জড়াবে, সেখানে কোনো কিছুই একতরফা আর থাকে না, কারণ বিষয়টার নামই সম্পর্ক। আর সম্পর্ক সবসময় দুজনের মধ্যেই তৈরি হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই দায়িত্বের একটা বিষয় থাকে, সেখানে একসাথে পথ চলার একটা ব্যাপার থাকে। তো সেটা সম্পর্কটা, জানো তো সমস্যাটা কোথায় গিয়ে তৈরি হয়? আমার পার্সোনালি এটা ভীষণ, আমি অনেকের ক্ষেত্রেও দেখেছি এটা, যে দুজন মানুষের ভাবনা চিন্তা যখন একই গতিতে একই দিকে এগোয় না, তখন না আসল সমস্যাটা হয়, তখনই কনফ্লিক্টের জায়গাটা তৈরি হয় বা দ্বন্দ্বের জায়গাটা তৈরি হয়। মানে তুমি হয়তো এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইছো, ও হয়তো এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইছে না। তার মানে এটা নয় যে ও কোনোদিন ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইবে না, কিন্তু তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবনার গতিটা খুব স্পিডে এগোচ্ছে, মানে সেটা অনেকটা আগে ঘটে গেছে। আর ওর ক্ষেত্রে হয়তো সেটা আসবে, কিন্তু কবে আসবে তুমি জানো না, ও নিজেও হয়তো জানে না, ও নিজে হয়তো নিজেকে সেই সময়টা দিচ্ছে, এবং কোথাও গিয়ে মনে মনে ও হয়তো এক্সপেক্টও করছে যে তুমি বুঝে নেবে ব্যাপারটা এবং তুমি ওকেও একটা সময় দেবে ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য। তার মানে কি হলো, তুমি একরকম মানুষ, তোমার ভাবনা চিন্তা একরকম, ও একরকম মানুষ, ওর ভাবনা চিন্তা আর একরকম। এই জায়গাটায় একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা ক্ল্যাশ তৈরি হয়েছে। আমার মনে হয় যে সেই ক্ষেত্রেও, সমস্ত ক্ষেত্রেই, যে যখনই যে কোনো সম্পর্কে কোনো ক্ল্যাশ তৈরি হয়, তখন প্রাথমিক কাজটাই আমাদের হচ্ছে খোলামেলাভাবে আলোচনা করা। মানে তুমি যে প্ল্যানিংটা এখন করতে চাইছো আর ও যে চাইছে না, এবং ওর না চাওয়াটা যে তোমার খারাপ লাগছে, সেটা তুমি, তোমার খারাপ লাগাটা তুমি ওকে জানাও। আমার মনে হয় সেটা সবার আগে দরকার, যে তুমি বলো যে তুমি যে এই যে তোমার মনে যে খারাপ লাগাটা তৈরি হচ্ছে, এই যে তুমি ভাবছো যে কেন দায়িত্ব নিচ্ছে না, তার মানে কি এই, তার মানে কি ওই, তার মানে কি সেই, এই যে নানান রকম তার মানের প্রশ্ন তোমার মনের মধ্যে উঁকি মারছে, সেটা তো ও জানছে না, ও বুঝছে না। তো সেটা তো ওকে বোঝানো দরকার, ওকে জানানো দরকার।

0: তা তুমি প্রাথমিকভাবে করো, তুমি ওর সাথে কথা বলো যে আমি তো চাই যে ভবিষ্যতের সম্পর্কের পরিকল্পনা এখন থেকে শুরু হোক, কিন্তু আমি জানি না কেন তুমি করছো না, সেটা নিয়ে আমার মনের মধ্যে অনেক দ্বিধা তৈরি হয়েছে। তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে কেন তুমি এখন সম্পর্কের পরবর্তী স্টেপ নিয়ে কথা বলছো না। তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? আমি তো বুঝতে পারছি না, আমি নানান রকম মনের মধ্যে ভাবছি। তাহলে তুমি সেটা আমাকে খোলামেলাভাবে জানাও যে তোমার কি প্রবলেম, নাকি তুমি আদৌ এক বছর, দু বছর, কি ছ মাস, কি আট মাস, কি তিন বছর তুমি সময় নেবে, এবং কেন সময় নেবে। এই এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, একটার পর একটা প্রশ্ন আসা, তোমার মনের মধ্যে আসা, সেই প্রশ্নগুলোকে মনের মধ্যে না রেখে ওর সাথে কমিউনিকেট করো, সেখান থেকে তো কিছু না কিছু একটা উত্তর আসবে। সেই উত্তরের উপর ডিপেন্ড করে আগামী দিনে তুমি বুঝতে পারবে যে এই মানুষটা তোমার সঙ্গে ফিউচার নিয়ে আদৌ সিরিয়াস না সিরিয়াস নয়। যদি সিরিয়াস না হয় তাহলেও কিন্তু সেটা তুমি বুঝতে পারবে, কিছুদিন পরে গেলেও তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারবে।
1: ঠিক তাই। এখানে আমি জাস্ট আরও একটা কথা বলি, মানে কথা নয়, সেটা হচ্ছে উদাহরণ দিই। সেটা হচ্ছে আমার এক বন্ধু, তারা বেশ কিছুদিন ধরেই সম্পর্কের মধ্যে রয়েছে। এই যে যেমন তুমি বললে না যে কথা বলো, আলোচনা করো, এই যেমন মেয়েটি এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে, এবং ও খোলামেলাভাবেই আলোচনা করেই বলে দিয়েছে, দেখ আমি এই মুহূর্তে আমাদের দুজনের ভবিষ্যৎটাকে ভালো করব বলেই আপাতত আমি ওই দিকটা ফোকাসড হচ্ছি। তো এই যে একটা নিশ্চয়তা, যে একটা বলে দেওয়া, অপেক্ষা না করা, এটা কিন্তু ভীষণ জরুরি। কারণ কোথাও গিয়ে এই দিনের পর দিনের এই অনিশ্চয়তা তোমাকে আরও বেশি মানসিকভাবে ক্লান্ত করে তুলবে। তাই ঠিক যেমনটা সৌমি বললো যে কথা বলো, আলোচনা করো, সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তো আপাতত আমরা চলে যাব আমাদের পরের মেসেজে, তাই তো?
0: ওকে, বেশ বড় সড়ো একটা মেসেজ। হাই লাভ জাংশন, আমি ফার্স্ট টাইম মেসেজ করছি, আমার একজন ক্রাশ আছে, ছিল বলবো কি না জানি না, কারণ তার সেমিস্টার অলরেডি শেষ। এবার তাকে আমি সামনাসামনি কোনো দিন বলতে পারিনি যতদিন সে ডিপার্টমেন্টে ছিল। ইভেন যেটুকু কথা হয়েছে সেটাও অ্যাকাডেমিক্স নিয়ে। অনলাইন টেক্সটে খুব কমফর্টেবলি কথা বলতে পারি, কিন্তু সামনে দেখলেই পালিয়ে যেতে ইচ্ছে করত। তার ফেভারিট সমস্ত কিছু রিলেটেড জিনিস দেখলেই আমার তার কথা মনে আসে সবার আগে। কি করা উচিত? মেসেজটা অনেকটা বড় হয়ে গেল, কতটা অর্গানাইজড ওয়েতে বলতে পারলাম জানি না, নামটাও লেখনি, ঠিক আছে, ফাইন। আমার মনে হচ্ছে তুমি একজন মেয়ে, মানে আমার হোয়াটসঅ্যাপ ডিপিটা দেখে মনে হচ্ছে। যাই হোক, এর বেশি কিছু বলবো না, অভিশাপ।
1: আমি এটুকুই বলবো যে ক্রাশকে বলতে না পারাটা ভীষণ স্বাভাবিক, কারণ আমাদের জীবনে প্রায় আমরা, বিশেষ করে আমি অন্তত, প্রচুর ক্রাশ খাই। হ্যাঁ, এই ক্রাশ খেতে খেতে ক্র্যাশ হয়ে যেও না, সেটুকুই বলবো। তবে হ্যাঁ, এই যে ক্রাশকে বলতে না পারা, ভয় পাওয়া এবং কোথাও গিয়ে রিজেক্ট হয়ে যাওয়া, এই সব কিছুর একটা ভয় থাকে। তবে এটাও ঠিক, চেষ্টা করে দেখি না, যদি তার, তোমার যে ক্রাশ, তারও যদি ভালো লেগে যায় তোমাকে, তারপর আস্তে আস্তে বন্ধুত্বটা গভীর হবে, একে অপরকে জানবে। মানে খুব সহজ ভাষায় এটুকুই বলবো, নিজের মনের কথা বলতে দেরি করো না।
0: আমি রিসেন্টলি একটা কে ড্রামা দেখছিলাম, ঠিক আছে, আমি ওখান থেকে একটা খুব ভালো টিপস পেয়েছি, আমি সেটা আজকে আমাদের এই অনামী যিনি টেক্সট করছেন তাকে আমি টিপসটা দিতে চলেছি। যদিও আমি জানি না যে তোমাদের যে বন্ধুত্বটা আছে সেখানে তুমি বলছো যে অ্যাকাডেমিক্স নিয়েই বেশিরভাগ কথা হয়, এর বাইরে খুব একটা কথা হয় না, তো আমি বলবো যে কথাবার্তা আর একটু বাড়াও, মানে একটুখানি, মানে ভিত্তিটাকে একটু শক্ত করো, ব্যাপারটাকে একটুখানি গ্রাউন্ড তৈরি করো, যাতে আমি আমার টিপসটাকে তুমি কাজে লাগাতে পারো। তার আগে হচ্ছে বন্ধুত্বটাকে তৈরি করতে হবে, সেই জায়গায় পৌঁছতে হবে। তো তুমি না বেশি কিছু না ভেবে আগে বন্ধুত্বটা যাতে আরও ভালো করা যায় সেটা নিয়ে তুমি আরেকটু চেষ্টা করো। একটা বিষয় আমি বুঝলাম, তুমি লিখছো তার ফেভারিট সমস্ত কিছু রিলেটেড জিনিস দেখলে তার কথা মনে আসে, তার মানে তার ফেভারিট জিনিস কী কী আছে সেটা তুমি জানো, তার মানে সেখানে একটা বন্ধুত্ব অলরেডি হালকা হালকা তৈরি হয়ে আছে। তো বন্ধুত্বটাকে আরেকটু স্ট্রং করে নাও। এরপরে যেটা আমি একটা কে ড্রামা দেখে শিখেছি সেইটা হচ্ছে, তুমি এই মানুষটিকে না একদিন এরকম জাস্ট কথার ছলে বলতে পারো যে আমাকে না একজন ডেটে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করেছে, তো আমাকে যে ডেটে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করছে আমি ঠিক ভালো মতন চিনি না, অতটা আলাপ পরিচয়ও নেই, আমি না যাবো কি না বুঝতে পারছি না, আমি যাবো তার সঙ্গে ডেটে, আমি যাবো তার সঙ্গে বাইরে, দেখো তার রিয়াকশনটা কি হয়। মানে আগে বন্ধুত্বটা হোক, একটু একে অপরকে ভালো করে চিনে নাও, তারপরে দেখো যে তুমি অন্য কারোর সঙ্গে ডেটে যাচ্ছ শুনে তার রিয়াকশনটা কী হচ্ছে।

0: একটু দেখো, সে তোমাকে এনকারেজ করছে যেতে, নাকি সে তোমাকে একটু তার মন কোথাও গিয়ে চাইছে যে না তুমি অন্য কারোর সঙ্গে ডেটে না গেলেই বোধ হয় ভালো হয়। একটু দেখো না বিষয়টা কেমন তার রিয়াকশন, সেখান থেকে তুমি হালকা একটুখানি বুঝতে পারবে, খুব ভালো করে না বুঝলেও, যে রিলেশনশিপটা বা বন্ধুত্বটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর এছাড়া এটাই বলতে পারি যে ভালোবাসা ভরসা সমস্ত কিছুতেই, বন্ধুত্ব যাই বলো না কেন, সব কিছুতেই সাহসের একটা প্রয়োজনীয়তা আছে। তো ভালোবাসা তো পরের ব্যাপার, আগে বন্ধুত্ব স্ট্রং করো, তারপর আস্তে আস্তে তোমায় একটুখানি সাহস সঞ্চয় করতে হবে।
1: এবং এখানে আমি জাস্ট আর একটা কথাই অ্যাড করব, যে এই যে তোমাদের মধ্যে কথোপকথন চলছে সেটা যেন চলে, কারণ কথোপকথন বন্ধ করো না। নীরবতা কিন্তু অনেক সময় সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি করে।
0: ট্রু, ভেরি ট্রু। আর সৌমি অমিপসাকে তুমিও তোমার এইরকম লাভ প্রবলেম নিশ্চয়ই শেয়ার করতে পারো 9903653992-তে। জাস্ট একটা মেসেজ, হাই লাভ জাংশন, তোমাদের প্রোগ্রাম অ্যাজ ইউজুয়াল খুবই ভালো হচ্ছে, লাভ শর্টসটা সত্যিই মন ছুঁয়ে গেল, জাস্ট অপূর্ব, লিখছো সাপুই ভাড়া থেকে অর্চনা। আজকে লাভ শর্টস আমারও কিন্তু শোনাবো, আমরা
1: অবশ্যই শোনাবো। তবে এই মুহূর্তে যেটা আমরা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট গান শুনবো, তারপরে আবারও তোমার পাঠানো মেসেজ নিয়ে ফিরবো অভিপ্সা আর সৌমি।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তুমি শুনছো লাভ জাংশন, সঙ্গে রয়েছে অভিপ্সা আর সৌমি। এটা এমন একটা ডেস্টিনেশন যেখানে যে কথাগুলো হয়তো কাউকে বলা হয়ে ওঠে না, আমাদের মনের মধ্যেই জমা থাকে, বা তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে বেশ আনন্দে রয়েছো, সেই আনন্দটা ভাগ করতে চাও আমাদের সঙ্গে, বা তোমার ব্রেকআপ হয়েছে, দুঃখটা ভাগ করতে চাও, যা কিছু তোমার মনের কথা আমাদেরকে লিখে পাঠাও 9903659992 নাম্বারে। আমরা দুজনে চেষ্টা করব, 12টা অবধি রয়েছি, যতটা সম্ভব তোমার মনের কষ্টটাকে একটু হালকা করে নেওয়ার। কারণ হয়তো আমরা সবসময় তুমি যে সমস্যাটার মধ্যে রয়েছো সবটা হয়তো সমাধান করতে পারবো না, কিন্তু হ্যাঁ, এটুকু আমরা চেষ্টা করব তোমার কষ্টটা একটু কমিয়ে দেওয়ার এবং তোমার আনন্দটা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার।
2: পরের মেসেজটা চলো পড়ি। আমি একজনকে ভালোবাসতাম এবং তাকেই বিয়ে করেছি, খুব ছোট বয়সের ভালোবাসা। তখন আমি ক্লাস 5 বা 6 পড়তাম। আজ আমাদের বিয়ের 33 বছর প্রায় হয়ে গেছে। আজ আমাদের একটা ছেলে আছে, সে এখন পোস্ট ডক করছে ম্যাথে। বছর চারেক আগে আমার স্ত্রী ও আমার ছেলে আমাকে ছেড়ে চলে যায়, তারা অন্য জায়গায় থাকে। 2 সপ্তাহ আগে আমাকে ফোন করে একটা প্রয়োজনে। আমি যতটা সম্ভব তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করি, টাকার জন্য নয়, কিছু কাগজপত্রের। এখন বলছে তাদের সাথে থাকার জন্য। চলে যাওয়ার সময় এমন কিছু কথা বলেছে যা আজও ভুলতে পারিনি। তার মধ্যে একটা কথা, আমি তোমাকে বিয়ে করে খুব ভুল করেছি, সেই জন্যে এই বিষয়টি নিয়ে খুব দ্বিধার মধ্যে আছি, কি করা উচিত যদি জানান।
1: এখানে এখানে একটাই কথা মনে হলো যে 33 বছর হয়ে গেল, কেউ কথা রাখেনি, কিন্তু আপনার কষ্টটা কতটা ভাগ করতে পারবো জানি না। কিছু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে 33 বছরের একটা সম্পর্ক, এত বছরের একটা একসঙ্গে পথ চলা, ছোটোবেলাকার ভালোবাসা, এবং তারপরে সেই সম্পর্কের এই যে একটা ভাঙন, এটা সত্যি ভাষায় বোঝানো যায় না। তাই এটুকুই বলবো যে আপনার এই যে কষ্টটা সেটাকে অস্বীকার করবেন না। যদি আপনার কাঁদতে ইচ্ছে হয় তাহলে আপনি কাঁদুন, কিন্তু কোথাও গিয়ে এই কষ্টের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না। কারণ একটা জিনিস আমার ভীষণভাবে মনে হয় যে মানুষ চলে যেতে পারে, আমাদের এই সম্পর্কটা বদলে যেতে পারে, কিন্তু তারপরে কোথাও গিয়ে আমাদের জীবনের মূল্যতাটা কি কমে যায়? যায় না। হয়তো এটার আজ করে কোনো উত্তর নেই, কিন্তু সময়ে আমি জানি, এটা আমি কোথাও গিয়ে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, যদিও হ্যাঁ আপনার মতো এই 33 বছরের অভিজ্ঞতাটা নেই, কিন্তু যতটুকু অভিজ্ঞতা আমার রয়েছে এটুকু অন্তত বলতে পারি, আমাদের সমস্ত ক্ষত স্থান সময় ঠিক পূরণ করে দেয়। আবার যেমন এটাও ঠিক যে সব গল্পের শেষে মিলন হয় না, তেমনি এটাও ঠিক সমস্ত গল্পের শেষে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলে নিজেদের ভালোবাসাটাকে ছোট করে ফেলতে পারি না। যে থাকার সে 33 বছর কেন, যে থাকার সে আজীবন থাকবে, আর যে থাকার নয় সে 33 বছর হোক, সে 83 বছর হোক, সে থাকবে না আপনার কাছে।
2: আমি একটু কথা বলি, একটা আমরা অ্যাড করি একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি নাম বলেননি, আমার মনে হচ্ছে যে আপনার দ্বিধাটা কিসের, মানে আপনি কি দ্বিতীয়বার মন ভাঙার ভয় পাচ্ছেন? কারণ সত্যি কথা বলতে আপনার হারানোর কিছু নেই, জানেন তো,
1: ঠিক তাই।
2: তার কারণ আপনি অলরেডি একবার হারিয়েছেন, আপনি জানেন যে বিচ্ছেদটা, বিচ্ছেদের যন্ত্রণাটা কেমন, ছেলের সঙ্গে দূরত্ব, পরিবারের পরিবারটাই ভেঙে যাওয়া, যাকে ভালোবেসেছিলেন তার সঙ্গে দূরত্ব। সুতরাং দূরত্ব কাকে বলে, মন ভাঙা কাকে বলে, বিচ্ছেদের কেমন রূপ, সেটা অলরেডি আপনি সেই পথ দিয়ে কিন্তু হেঁটে গেছেন। তাহলে দ্বিতীয়বার আপনার এই যে দ্বিধার জায়গা, সে যখন ফিরে আসতে চাইছে আপনার কাছে, তখন সেই দ্বিধার জায়গাটা কেন, আপনি কি দ্বিতীয়বার মন ভাঙার ভয় পাচ্ছেন? যদি সেইটা হয় তাহলে আপনাকে বলবো যে আপনি যখন প্রথমবার বিষয়টা সামলে নিয়েছেন, আপনি দ্বিতীয়বারও পারবেন। সুতরাং একটা চান্স আপনি দিতে পারেন, এটা আমার একদিক থেকে ভাবলে আমার এটা মনে হচ্ছে যে আরও একবার একটা সুযোগ দেওয়া যেতে পারে। এবার এই যে আমি আপনাকে একটা জাজমেন্ট দিলাম, সেটার পিছনেও না অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেটা হয়তো আমি বা অভিপ্সা জানি না। তা যেমন কী কারণে সে আপনাকে ছেড়ে চলে গেল, তারপর হচ্ছে কেন সে আপনার কাছে প্রয়োজনে ফিরেছে, সেই প্রয়োজনটা কি, সেই প্রয়োজনের সঙ্গে আপনার আর কোনো অন্য কোনো অ্যাসপেক্ট, জীবনের অন্য কোনো অ্যাসপেক্ট জড়িয়ে আছে কি না, যেটা হয়তো আপনাকে একটু সেফ রাখতে হবে, যেটা হয়তো আপনার জীবনে একটু বাঁচিয়ে রাখা দরকার, যেটা হয়তো আপনাকে খুব ভালনারেবল, ভঙ্গুর জায়গায় রেখেছে, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আমি বা অভিপ্সা খুব ক্লিয়ারভাবে জানি না যে অ্যাকচুয়ালি কী প্রয়োজনে, কোন কাগজপত্রের প্রয়োজনে সে আপনার কাছে, সে আপনার সঙ্গে যোগাযোগ রেখেছে, তার প্রয়োজনটা ঠিক কতখানি,
1: মানে এখানে কথা বলতে ওই মানুষটাই কি ফিরতে চাইছে?
2: হ্যাঁ, ওই মানুষটাই ফিরতে চাইছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সে আপনার কাছে প্রয়োজনে ফিরতে চায়, প্রয়োজনে আপনাকে যোগাযোগ করছে, সেই প্রয়োজনটা অ্যাকচুয়ালি কী, এবং সেই প্রয়োজন ছাড়া আপনাদের মধ্যে সম্পর্কের আর কোনো সেই জায়গাটা আছে কিনা যেটা জোড়া লাগাতে পারে বা জোড়ার কারণ হচ্ছে আপনাদের দুজনের সম্পর্কটাকে, সেটা বোধহয় আপনারও একটু অ্যানালিসিস করা দরকার এবং এই মানুষটির সঙ্গে একটু কথা বলাও দরকার।

দ্বিতীয়বার ঢুকলে কোনো আইনের মারপ্যাঁচ আছে কি না, আপনারা বিবাহ বিচ্ছেদে আছেন কি না সেই সম্পর্কেও বললাম না, ব্যাকগ্রাউন্ডটা অনেক এমন ঘটনা রয়েছে যে সম্পর্কে আমাদের খুব একটা ক্লিয়ার আইডিয়া নেই। তবু আমার মনে হচ্ছে যে আপনার যেহেতু নতুন করে হারাবার সত্যিই কিছু নেই এবং আপনি অলরেডি একবার এই বিষয়টার মধ্যে থেকে গেছেন, তাই একটা দ্বিতীয় সুযোগ আপনি দিয়ে দেখতেই পারেন এবং সেক্ষেত্রে আপনি অনেক বেশি সাবধান থাকবেন, আপনি অনেক বেশি সচেতন থাকবেন এবং আপনি অনেক বেশি নিজের ভালো থাকা সম্পর্কেও অ্যাওয়্যার থাকবেন যে আমি কিভাবে এই সম্পর্কের মধ্যে থেকেও নিজেকে প্রোটেক্টেড রাখতে পারি, আইনের দিক থেকে সেফ থাকতে পারি এবং আমার বিষয় সম্পত্তি হোক বা আমার জীবন হোক, আমার বেঁচে থাকা হোক, সবটাই একটা নিরাপত্তা জোনের মধ্যে যেন থাকে সেই বিষয়ে আপনাকে একটু অ্যাওয়্যার থাকতে হবে। জানি একটা সম্পর্ক ভাঙা সেটা মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, কিন্তু সেটাই যখন আবার জোড়া লাগার জায়গায় হয় আমরা প্রথমেই নেগেটিভ ভাবি। হতেই পারে সেটার মধ্যে নেগেটিভিটি নেই, সেখানে হয়তো ভালো কিছু আগামী দিনে হলেও হতে পারে, কিন্তু সেই ভালো হওয়াটা সেটা তো সময় বলবে, সেই ভালো হওয়াটা তো ভবিষ্যতে সেই রাস্তায় আরেকবার না গেলে আপনি বুঝবেন না। হতেই পারে যে আপনার পরিবারটা নতুন করে জোড়া লাগলো, সেটা বোঝার জন্যেও কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। তাই আমার এখন আপাতত মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে নিয়ে আপনি রিথিঙ্ক নিশ্চয়ই করতে পারেন, দ্বিতীয় সুযোগ নিশ্চয়ই দিতে পারেন, কিন্তু সেই দ্বিতীয় সুযোগটা দেওয়ার জন্যেও আপনাকে একটু ভাবনা চিন্তা যে আপনি যেন আপনার দিক থেকে সব রকমভাবে সেফটি মেনটেন করে এটায় এগোতে পারেন, আমার অন্তত তাই মনে হয়। আর 9903659992 নম্বরে তুমি শেয়ার করছো তোমার লাভ রিলেটেড সমস্যা, তোমার ভালোবাসার গল্প, শুধু সমস্যা নয়, সমস্যা ছাড়াও ভালোবাসার মতন একটা সুন্দর অনুভূতি যেটা তোমার জীবনে রয়েছে আর আজকে তুমি শেয়ার করতে চাও। আমরা সৌমিয়ার অভিপ্সা কিন্তু আছি 9903659992 এই নাম্বারটা রয়েছে তোমার কাছে, তুমি নাম প্রকাশ করে অথবা না করে, তোমার শর্ট লোকেশন লিখে অথবা না লিখে SMS এবং হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই তোমার লাভ মেসেজটা পৌঁছে দিতেই পারো আমাদের কাছে 9903659992 এই নম্বরে। লাভ জাংশন চলছে আর লাভ জাংশনে তোমাকে শোনাবো এখন ভীষণ পছন্দের একটা সাউন্ড ট্র্যাক রইল তোমার জন্য। যতক্ষণ গান আছে কানে চোখটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বা SMS-এ নয়, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা সেখানেও রাখতে হবে, কারণ লাভ মিটার পোস্ট হয়ে আছে, কমেন্ট করো আর ভোট করো। ফিরে আসছি লাভ মিটার নিয়ে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: Love Junction, Love Meter, Love Junction, Love Meter.
2: জিজ্ঞেস করা হয়েছিল বা বলা হয়েছিল, সময়ের সাথে সাথে ভালোবাসার চরিত্র বদলায়, এটার সঙ্গে তুমি একমত নাকি একমত নও সেটাই কমেন্ট সেকশনে তোমাকে ইয়েস বা নোতে ভোট করে জানাতে হবে। এবং সেটা কোথায় এবং কিভাবে করবে? 107 FM রেনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজ যদি ফলো করে না থাকো তাহলে সেখানে যাও, ইনস্টাগ্রামে যাও, গিয়ে আমাদের পেজকে ফলো করো। এবং সেখানে লাভ মিটারের একটা পোস্ট রয়েছে, সেখানে লেখা আছে সময়ের সাথে সাথে ভালোবাসার চরিত্র বদলায়, তুমি কি মনে করো? যদি তুমি মনে করো হ্যাঁ তাহলে ইয়েস, এবং কেন মনে করো সেটাও তোমার কমেন্টে লিখতে পারো।
3: একবার একজনকে বলতে শুনছিলাম, প্রচণ্ড কমপ্লেইন করে একটি মেয়ে বলছিল যে জানো তো আমার না বয়ফ্রেন্ড যখন ছিল, মানে যখনও সে হাজবেন্ড হয়নি, সে না প্রত্যেক দিন আমাকে একটা করে গোলাপ দিত, কিন্তু বিয়ের পরপরও প্রথম প্রথম আমাকে গোলাপ দিয়েছে, তারপর আমি দেখছি 5-6 মাস কেটে যাওয়ার পর সে আমাকে আর প্রতিদিন গোলাপ দেয় না।
2: এই রে,
3: আমি খুবই অবাক হলাম। কিন্তু মোটামুটি ধরো এখন যে রিলেশনশিপটা তাদের মধ্যে আছে হাজবেন্ড ওয়াইফের, সে মানুষটি আমাকে কিন্তু সে আগের মতন আর গোলাপ দেয় না। সেই দিন, সেই যে আগে যখন কোর্টশিপ ছিল তখন যে প্রত্যেক দিন যত্ন করে একটা গোলাপ আমাকে সে নিবেদন করত,
2: এখন কি বাঁধাকপি ফুলকপি দেয়
3: না? সেটা হচ্ছে যে এখন আমার শরীর খারাপ হলে সে নুন চিনির জলটা কিন্তু এগিয়ে দেয়। আমার যখন কোনো জিনিস খুব খেতে ইচ্ছে করে, আমি দেখেছি ওনা কেমন করে যেন বুঝে যায়, ঠিক আমার জন্য সেটা অর্ডার করে বা কিনে নিয়ে আসে। আসলে এটাই বোধ হয় ভালোবাসার চরিত্র বদলানো। কি জানো তো, ভালোবাসা বা সম্পর্ক সেটা আস্তে আস্তে একটা জার্নিতে এগোতে এগোতে সেটা না তার নিজের মতন করে তার প্রকাশের ভঙ্গিটাকে বদলে নেয়। আমাদের মনে হয় যে আমার ভালোবাসার মানুষটা বোধ হয় আর আগের মতো নেই, তার হয়তো অনেক পরিবর্তন হয়ে গেছে। কিন্তু একটু সূক্ষ্মভাবে ভেবে দেখলে তুমিও হয়তো খুঁজে পাবে তার মধ্যে এমন কোনো একটা চারিত্রিক বদল, এমন কোনো একটা বৈশিষ্ট্য যেটা আগে হয়তো ছিল না কিন্তু এখন তুমি নতুন করে দেখছো আর নতুন করে তাকে আবিষ্কার করছো, সেটাও তোমার খুব একটা মন্দ লাগছে না। কারণ ভালোবাসার প্রকাশটা আগে একরকমভাবে হলেও ভালোবাসাটা রয়ে গেছে, শুধু তার প্রকাশের ভঙ্গিটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে একটু হলেও বদল ঘটেছে তাতে।
2: তবে যেমন আমার মনে হয় যে ভালোবাসার যে সবচেয়ে পরিবর্তনটা কোথায় হয়, এই তোমার এই উদাহরণটা বা এই গল্পটার সূত্র ধরেই বলি, এই যে আমি তোমাকে চাই বা আমি তোমাকে ভালোবাসি, এটাই যখন ধীরে ধীরে বদলে গিয়ে হয় যে আমি চাই তুমি ভালো থাকো, এটাই কিন্তু কোথাও গিয়ে সময়ের সাথে সাথে ভালোবাসার চরিত্রটা বদল হয়। আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, এবং এখন আমি চাই তুমি ভালো থাকো। আর সেই কারণেই তোমার কি মনে হয় যে কেমন হতে পারে, ভালোবাসা কি সময়ের সাথে সাথে চরিত্র বদলায়? তাহলে সেটাই আমাদেরকে লিখে জানো লাভ মিটারে 107 FM রেনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজে। অনেকে লিখেও পাঠিয়েছে।
3: তার আগে ভোটিং কাউন্টটা একটু বলি।
2: ওকে,
3: না ভালোবাসা চরিত্র বদলায় না বলছো 20%, আর ইয়েস ভালোবাসা চরিত্র বদলায় তার সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বলছো 80%। এখানে একটুখানি বলি যে ভালোবাসার মানুষ বদলে যায়, মানে ভালোবাসার মানুষের যে চরিত্র তার যে ক্যারেক্টার সেটা বদলে যায় এটা কিন্তু জানতে ঠিক চাইছি না। চাইছি ভালোবাসা যেটা দুজন মানুষকে এক জায়গায় আটকে রাখে সেই বন্ধনটা, তার হয়তো কিছু চরিত্র এদিক ওদিক হয়। 9903652992 এটা নিয়ে তুমি কমেন্ট করবে না, তুমি কিচ্ছু লিখবে না, তুমি আসবে ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এবং সেখানে তুমি গেলেই ফলো করলেই দেখতে পাবে লাভ মিটারটা পোস্ট করা আছে, তার নিচে ইয়েস বা নোতে তুমি ভোট করতে পারো। যেমন এখন 80-20 এরকম একটা ইয়েস এবং নোতে হয়ে রয়েছে। কমেন্ট আনারুল ইসলাম খোকন লিখছো যে তোমাদের কথার সাথে আমি পুরোপুরি এগ্রি করি, সময়ের সাথে সাথে লাভের এক্সপ্রেশন এবং ডিপনেস বদলে যায়। শুরুতে যে এক্সাইটমেন্ট থাকে পরে তা ম্যাচিওর আন্ডারস্ট্যান্ডিং এবং কমিটমেন্টের রূপ নেয়। সো লাভ ডাজন্ট ফেড, এটা জাস্ট নিজের ক্যারেক্টার বা রূপ চেঞ্জ করে। অফিশিয়াল মিষ্টি মেয়ে লিখছো একদম, আর আরেকটা কমেন্ট পড়বো, ক্রিকেট লাভার প্রিয়া লিখছো ইয়েস, সময়ের সাথে সাথে ভালোবাসা নিজের চরিত্র বদলায়, কারো ভালোবাসা আরও ডিপ হয়, আবার কারো সেই ফার্স্ট ইমপ্রেশনটা কমতে থাকে।
2: বেশ, এবার ভালোবাসা চরিত্র বদলায় না, তার শুধু প্রকাশটা বদলে যায়, সেটা তো আমরা আরও পরে জানবো, কারণ লাভ মিটার চলবে এবং 12টা অবধিই চলবে। তবে আপাতত আমরা চলে যাব আমাদের মেসেজে।
3: 9903659922 তে দি ও দি তোমরা কেমন আছো?
2: দিদি
3: আমরা ভালো আছি। আমি একজনকে ভালোবাসি, সেও জানতো, হোয়াটসঅ্যাপ কথাও বলতাম বটে, প্রতিদিন আমি একটি নির্দিষ্ট সময়ে কথা বলতাম, ওকে হারিয়ে ফেলার অত্যন্ত ভয় পেতাম, ও আমাকে ছেড়ে চলে যাবে না তো, কথাটা ওকেও বলেছিলাম। ওর দিদির বিয়েতে ওর দিদির সাথে গিয়েছিল ও এবং ওর মামার মেয়ের সাথে একজনের সাথে ছবি তুলে স্টেটাস দিয়েছিল, জিজ্ঞাসা করেছিলাম ছেলেটা কে, উত্তরে তার নাম বলেছিল কিন্তু কে হয় বলতে চায়নি। আমি রেগে গিয়ে SMS-এ বলে দিই, ইচ্ছা হলে তুই ছেড়ে চলে যেতে পারিস, তারপর মনে হয় খুব ভুল করে ফেলেছি, বহুবার কথা বলার চেষ্টা করি কথা বলিনি, তারপর SMS-এ বলে যে তোর সাথে কথা বলতে চাই না, আমি একাই থাকতে চাই। এরপরে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার উভয়ই ব্লক করে দেয়, তারপর কথাও এবং দেখা হয়নি আমাদের। প্রথমে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এখন কষ্টের চেয়ে আরও বেশি ওকে যেন ভালোবেসে ফেলেছি। আমার বাড়ি থেকে ওর দূরত্ব 500 মিটারের মধ্যে, ইতি শুভ।
2: যাকে ভালোবাসো তার কি বিয়ে হয়ে গেছে? বিয়ের কথা
3: না না না না না না না, বিয়ের কথা হয়নি, বিয়ে বাড়িতে
2: দেখা হয়েছিল,
3: ছেলের সঙ্গে ছবি, একটি ছেলের সঙ্গে মেয়েটির দেখা হয় এবং সেই ছবিটা ও স্ট্যাটাসে আপলোড করে। এই ছেলেটা তখন জিজ্ঞেস করে যে ছবির ছেলেটা কে, তখন মেয়েটি বলতে চায়নি বা কোনো উত্তর দেয়নি, তো এ একটু রেগে মেগে বলে যে
2: আচ্ছা
3: তুমি তাহলে আমার সাথে কথা বলো না, বা এই ধরনের, তুমি ইচ্ছা হলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। এবং এই কথাটা শোনার পর মেয়েটি ওকে ব্লক করেছে এবং মেয়েটি ওর সঙ্গে সত্যি সত্যি আর কথা বলছে না
2: সেখানে। দেখো, তোমার তো কিছু বলার করার নেই এখানে, যেহেতু তোমাকে ব্লক করে দিয়েছে। ছোট্ট করে একটাই কথা বলবো,
3: না বাড়ির দূরত্ব 500 মিটার, অবভিয়াসলি করার আছে, রাস্তাঘাটে দেখা হয়
2: না, সেখানে তুমি যেটা করতে পারো, আমি একটা জিনিস ভীষণ বিশ্বাস করি, সেটা হচ্ছে ভালোবাসা যাই হোক না কেন, কোথাও গিয়ে সম্মানটা না আরও অনেক বেশি। যে মানুষটা তোমাকে চাইছে না, তোমাকে ব্লক করে দিয়েছে, তাকে তুমি কোনো মতেই জোর জবরদস্তি করে তো পেতে পারো না, তার মানে তো হয়ে গেলে তুমি জোর জবরদস্তিতেই সেই পাখিটাকে খাঁচায় বন্দি করছো, যেটা আদৌতে তোমার কাছে থাকতে চায় না। সেক্ষেত্রে তুমি কোথাও গিয়ে তোমার নিজের ভালোবাসাটাকে অপমান করছো।
3: না, আমি একটা কথা বলি গভীপসা, এখানে আমার যেটা মনে হচ্ছে যে ওর কি কোথাও গিয়ে এটা খারাপ লাগা বা ওর মধ্যে একটা সরি ফিল হওয়া শুরু হয়েছে যে আমি শুধু শুধুই ওকে ওরকমভাবে বলেছি, ওরকমভাবে কোয়েশ্চেন করেছি এবং ওকে একটা ছেলের সঙ্গে, সিম্পল একটা ছেলের সঙ্গে ছবি দেখে আমি ওভার রিয়াক্ট করে বলেছি যে তোর ইচ্ছা হলে তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস। এই কথাটা একজন মানুষকে যার সঙ্গে আমি একটা সম্পর্কে আছি তাকে ওইভাবে বলাটা কি সেই মুহূর্তে তোমার ভুল হয়েছে বলে তোমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়? তোমার কি সত্যিই সেই গিল্ট ফিলিংটা আছে? এবং তুমি কি ওর সঙ্গে যখন তোমার দেখা হবে, তুমি কি ওকে চোখে চোখ রেখে সরি বলতে চাও এবং বলতে চাও যে আমি একটা সেই মুহূর্তে আমার একটু মাথা গরম হয়ে গিয়েছিল, আমি ওরকম বলেছিলাম কিন্তু আমার মুখের কথা আমার মনের কথা নয়, এটাকে তুমি ওর সামনে দাঁড়িয়ে খুব সিনেম্যাটিক্যালি বলছি না কিন্তু চোখে চোখ রেখে তোমার কনফেস করার কি সত্যি ইচ্ছে আছে, সেটাকে তুমি নিজেই ভেবে দেখো যে কেন তুমি ওর সঙ্গে আবার কথা বলতে চাইছো, কেন তুমি এই রিলেশনশিপটাকে আবার নতুন করে ফিরে পেতে চাইছো, তার কারণটা কি, সেটা আগে নিজের মনের দিক থেকে আগে নিজে পরিষ্কার হও। দেখো, আমি এটা খুব বিশ্বাস করি যে যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, আমরা উল্টো দিকের মানুষকে কি বলছি, তাকে কি বোঝাচ্ছি থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমি আমার দিক থেকে কতটা অনেস্ট,
2: আমি কি চাইছি,
3: আমি কি চাইছি, আমি কতখানি অনেস্ট, আমি যে মুখ থেকে আমার যে কথাটা বেরোচ্ছে তার মধ্যে কতখানি সত্যি আছে, কতখানি অনেস্টি আছে, সেটা যতখানি থাকবে ততখানি কিন্তু উল্টো দিকের মানুষটার কাছে গিয়েও পৌঁছবে। আর তোমার মধ্যে ডিসঅনেস্টি থাকলে উল্টো দিকের মানুষ কিছুদিন হয়তো সেই মোহে থাকতে পারে, কিছুদিন সেই ডিসঅনেস্টিতে ভুলে থাকতে পারে, কিন্তু একটা না একটা এমন সময় আসবে যেদিন ওই মুখোশটা কিন্তু, আড়ালটা কিন্তু সরে যাবে, তখন তুমি এবং তোমার সেই ভালোবাসার মানুষের মধ্যে এই ব্রেকআপ, এই ছেড়ে চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু থাকবেই, আসবেই। তাই আগে নিজেকে খুব একটা পরিষ্কার জায়গায় নিয়ে এসো যে তুমি কি চাও, তুমি কি সত্যি সত্যিই চাও যে ওকে তুমি তুমি ভুল করেছো সেই সময়, তুমি ওকে সরি বলতে চাও, তোমার মনের মধ্যে কি সেটা রয়েছে? যদি থাকে তাহলে ডেফিনেটলি আমি বলবো তুমি যত রকমভাবে পারো চেষ্টা করো, তুমি দেখা করো ওর সাথে, কাছাকাছিই থাকো, নিশ্চয়ই কমন ফ্রেন্ড থাকতে পারে, পাড়ার বন্ধু থাকতে পারে, রিলেটিভের মধ্যে কেউ থাকতে পারে, তাদের কারোর সঙ্গে যোগাযোগ করে তুমি চেষ্টা করো মানুষটির কাছে গিয়ে অন্তত মন খুলে একবার সরি বলার একটা চেষ্টা, শেষ চেষ্টাই বলবো। তার কারণ ব্লকটা আবার খুলবে কিনা আমরা কেউ জানি না।
2: হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক।
3: নতুন করে সম্পর্কটা জুড়বে কিনা আমরা জানি না, কিন্তু তোমার ভেতরে যদি অনেস্টি থাকে তাহলে আমরা দুজন অন্তত কামনা করব যে এই সম্পর্কটা জোড়া লাগুক, আর ভবিষ্যতে অন্তত তুমি সেই অনেস্টিটা বজায় রাখবে এবং ওকে শুধু শুধু মিসআন্ডারস্ট্যান্ড করবে না।
2: এবং এটাও ঠিক যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে পজিটিভনেস থাকবে, অভিমান থাকবে, তাই ঠিক যেমনটা সৌমি বললো তেমনটা করো। আশা করছি তুমি তোমার সমাধান পেয়ে যাবে।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আজকের লাভ শর্টসে অভিপসার লেখা গল্প শব্দের কিনারে। গল্পের নারেশন এবং মৃন্ময়দা অর্পণ। অন্যান্য চরিত্রে অরিজিৎ, দেবারতি, উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস শব্দের কিনারে।
1: শহরের এক কোণে আমার এই ছোট্ট লাইব্রেরি। এখানে বইয়ের চেয়ে ধুলো বেশি, আর গল্পের চেয়ে দীর্ঘ শ্বাস। এই কাঠের তাকগুলোয় যত না বই সাজানো আছে, তার চেয়েও বেশি স্মৃতি জমে আছে। কেউ পুরনো প্রেমের চিঠি বইয়ের ভাঁজে রেখে গেছে, কেউ শুকনো কৃষ্ণচূড়ার ফুল, কেউ আবার ফেরার প্রতিশ্রুতি দিয়ে আর কোনো দিন ফিরে আসেনি। মানুষ ভাবে লাইব্রেরিতে শুধু বই থাকে, আমি জানি এখানে অপেক্ষাও থাকে। সেই অপেক্ষারই দুটো নাম ছিল অভীক আর দিশা। অভীক পেশায় আরজে, যার কণ্ঠে হাজার মানুষের সকাল শুরু হয়, রাত শেষ হয়, অথচ নিজের জীবনের সবচেয়ে জরুরি কথাটাই কোনো দিন বলতে পারেনি। আর দিশা রোজ বিকেলে আসত, কোনোদিন একটা শব্দও খরচ করত না, শুধু জানালার ধারে সেই পুরনো চেয়ারটায় বসত, তাক থেকে একই বই নামাত, বইটা খুলে রাখত, আর পাশে রাখা ছোট্ট ট্রানজিস্টারে অভীকের শো শুনত। বইটার নাম আজও আমার মনে নেই, কারণ ও কোনোদিন বইটা পড়েনি। ও পড়ত একটা কণ্ঠস্বর। এই তো এসে গেল, আজও ঠিক 4:05।

0: মানুষ সময় দেখে ঘড়ি মেলায়, দিশাকে দেখে আমি ঘড়ি মেলাতাম। রোজকারের মতো একই বই হাতে নিয়ে জানলার ধারে বসল দিশা। আজও সেই একই বই মা? পাতাগুলো তো প্রায় খসে পড়ছে, একদিন দেখবি গল্পটা রাগ করে উড়েই যাবে।
1: গল্পগুলো কোথাও যায় না মৃন্ময়দা, শুধু মানুষ দেরি করে পৌঁছায়।
0: তাহলে আজও অপেক্ষা?
1: সব অপেক্ষা শেষ থাকে না, কিছু অপেক্ষা মানুষকে বদলে দেয়।
2: হাই, ভেরি গুড ইভিনিং, আমি অভিক। আজ যারা আমাকে শুনছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে কাউকে ভালোবাসার জন্য কি সবসময় ভালোবাসি কথাটা বলতেই হয়, নাকি কখনো কখনো প্রতিদিন একই সময় ফিরে আসাটাও একটা স্বীকারোক্তি?
0: আমি দিশার দিকে তাকালাম, ওর চোখ দুটো স্থির, যেন পৃথিবীর আর কোনো শব্দ ওর কানে পৌঁছচ্ছে না, শুধু একটা কণ্ঠস্বর, একটা মানুষ।
2: আজকের গানটা সেই মানুষটার জন্য, যে আমার শো শেষ হওয়ার পরও অনেকক্ষণ স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকে, কোনো দিন সে ভেতরে আসে না, কোনো দিন কিচ্ছু বলে না, তবু আমি জানি যে সে প্রতিদিন আসে আর আমাকে শুনে।
0: দিশা, চেনো ওকে?
1: চিনি।
0: কিভাবে?
1: মানুষ কি সবসময় মুখ দেখে চেনা যায় না? কখনো কখনো একটা কণ্ঠস্বরই যথেষ্ট।
0: দেখা হয়েছে কোনোদিন?
1: অনেকবার।
0: আর কথা?
1: না।
0: কেন?
1: কারণ যে মানুষ সারা পৃথিবীর সঙ্গে কথা বলে, তার সামনে দাঁড়িয়ে নিজের ভাষাটাই হারিয়ে ফেলে।
0: তোর চোখে আমি যে কথাগুলি দেখি, সেগুলো ও কোনোদিন শুনেছে?
1: জানি না, তবে ওর গলায় যখন হাসি শুনি, মনে হয় আমার চুপ করে থাকাটাও বুঝি কোথাও পৌঁছে যায়।
0: বৃদ্ধ বয়সে একটা জিনিস শিখেছি, শব্দের একটা সীমা আছে, তারপর শুরু হয় নীরবতা। আর সেই নীরবতাই যদি দুজন মানুষ সমানভাবে শুনতে পারে, তবে তাকে ভালোবাসা ছাড়া আর কি বা বলা যায়?
2: ওকে, আজ এ পর্যন্তই। শেষ করার আগে শুধুমাত্র একটা কথা, যদি তুমি সত্যি আমাকে শুনে থাকো, তবে একদিন, শুধু একদিন আমার সামনে এসে দাঁড়িও, আমিও কোনো প্রশ্ন করব না, শুধু শুধু তোমার নীরবতাটুকু শুনব।
0: দিশার চোখের কোণে তখন জল, সে আস্তে করে বইটা বন্ধ করল। বইয়ের ভেতর থেকে একটা পুরনো শুকনো শিউলি ফুল মেঝেতে পড়ে গেল। আমি ফুলটা তুলে দিশার হাতে দিতে গিয়ে দেখলাম তার আঙুল কাঁপছে।
1: মৃন্ময়দা, অভিক কি জানে আমি সেই মেয়ে?
0: শব্দ দিয়ে যারা কথা বলে তারা অনেক সময় নীরবতা পড়তে শেখে না, আবার যারা নীরব থাকে তারা কখন যে কারোর জীবনের সবচেয়ে প্রিয় কণ্ঠ হয়ে ওঠে সেটাও তারা বুঝতে পারে না।
3: অভিক, লাইভে যেতে আর 30 সেকেন্ড, আজও কিন্তু বাইরে সেই মেয়েটা এসেছে।
4: হ্যাঁ, এসেছে?
3: প্রতিদিনই তো আসে, অদ্ভুত মেয়ে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে তারপর চলে যায়, কোনোদিন ভেতরেও ঢোকে না। চিনিস?
4: না, বাট স্টিল মনে হয় চিনি। গুড ইভিনিং, আমি অভিক, আর আজ তোমাদের একটা গল্প বলি, একটা মেয়ের গল্প, যে কোনোদিন নিজের পরিচয় দেয়নি, শুধু প্রত্যেকটা দিন এসে দাঁড়িয়েছে। আমি আমি জানি না যে ও কার জন্য আসে, হয়তো শোয়ের জন্যই, বা হয়তো আমার জন্য। কিন্তু আজকাল না একটা অদ্ভুত ভয় হচ্ছে, যদি একদিন আর সে না আসে।
0: আমরা সবাই ভাবি যারা কথা বলতে জানে তাদের মনে কোনো অভাব থাকে না, এ বড় ভুল। কিছু মানুষ হাজার মানুষের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু একজন মানুষের নীরবতায় হারিয়ে যায়। অভিজ্ঞ ঠিক তেমনই। পরের দিন দিশা এলো না। প্রথমবার জানালার ধারের চেয়ারটা খালি, বইটা তাকেই রয়ে গেল। আমি বুঝলাম খালি চেয়ারও কখনো কখনো খুব শব্দ করে। আমি ভাবলাম দিশা, কিন্তু না, একজন ছেলে। চোখে ক্লান্তি, হাতে একটা পুরনো রেডিও, কাঁধে ব্যাগ।
4: এক্সকিউজ মি, বলছি যে একটা মেয়ে আসতো এখানে, জানলার ধারে বসতো প্রত্যেকদিন বিকেল।
0: আপনি?
4: আমি অভিক।
0: তাই বলো, শেষ পর্যন্ত শব্দ নীরবতার ঠিকানা খুঁজেই নিল।
4: আপনি আমাকে চেনেন?
0: না, তোমায় না, তোমার কণ্ঠস্বরকে চিনি, প্রতিদিন শুনি, ও শোনে।
4: ও কোথায়?
0: আজ আসেনি।
4: জানি, তাই তো খুঁজতে বেরিয়েছে।
0: চেন ওকে?
4: না, নামটাও জানি না, তবু গত ছ বছর ধরে প্রত্যেকটা দিন একটা মুখ দেখি। শো শেষ হলেও চুপচাপ চলে যায়। আমি একদিন স্টুডিও থেকে বাইরে বেরিয়ে দৌড়েও ছিলাম, কিন্তু তখন আর ছিল না। পরের দিন ভাবলাম কথা বলবো, কিন্তু লাইভ শেষ হতে হতেও চলে গেছে। আর এইভাবে টানা ছটা বছর।
0: ছয় বছর একটা নাম না জেনে?
4: হ্যাঁ, কারণ কিছু মানুষকে নাম দিয়ে ডাকা যায় না, তাদের অপেক্ষা দিয়েই ডাকা যায়।
0: দুজনে তাকালাম। দিশা আজ এসেছে বৃষ্টিতে ভিজে, হাতে সেই একই বই, আমাকে দেখে থেমে গেল।
4: আজ প্রথমবার মাইক্রোফোন ছাড়া কথা বলতে এলাম।
1: আমি প্রথমবার শুনতে নয়, বলতে এসেছি।
4: তুমি কি প্রতিদিন স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতে?
1: হ্যাঁ।
4: কিন্তু কেন?
1: কারণ তোমার গলার সঙ্গে কথা বলতে ভয় লাগে, তোমার সঙ্গে নয়।
4: আর আমি ভাবতাম যে তুমি শুধু শো শুনতে আসো।
1: শো তো অজুহাত ছিল, আমি তোমাকে শুনতে আসতাম।
0: অদ্ভুত, এতদিন ধরে দুজন মানুষ একই আকাশের নিচে দাঁড়িয়েছিল। একজন ভাবত অন্যজন বুঝতে পারেনি, অন্যজন ভাবত প্রথমজন হয়তো জানেই না। আসলে দুজনেই জানত, শুধু কেউ উচ্চারণ করেনি। আসলে মানুষ শব্দ খোঁজে, বাক্য খোঁজে, উচ্চারণ খোঁজে, অথচ ভালোবাসা প্রায়ই জন্ম নেয় শব্দের কিনারে।

শর্টসে আজ শুনলে অভিপসার লেখা গল্প শব্দের কিনারে। গল্পের ন্যারেশন এবং মৃন্ময় দা, অর্পণ, অভিক অরিজিৎ, দিশা দেবারতী, রেডিও প্রোগ্রাম প্রোডিউসার উজ্জ্বল।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: শুনছিলে লাভ শর্টস, তারপরে একটা ভীষণ সুন্দর রোমান্টিক ট্র্যাক তুমি শুনছিলে আজও লাভ জাংশনে আজকে শুক্রবারের রাতে। মন খারাপ হোক বা মন ভালো হোক, জানি ভালোবাসা জুড়েই আছে তোমাকে, তাই 9903652992 নাম্বারটাও রয়েছে যেখানে প্রচুর তোমার মেসেজেস ইনবক্স ফুল হয়ে গেছে আমাদের, নাম প্রকাশ করে অথবা না করে শেয়ার করছো ভালোবাসার গল্পগুলো, কনফেশন আসছে আর আসছে, লাভ রিলেটেড কমপ্লিকেটেড প্রবলেমস যাই আসুক না কেন। রয়েছ সৌমি আর অভিপ্সার সাথে আর শুনছ লাভ জাংশন,
2: আর ঠিক তেমনই 9903652992

0: 9992-তে। এবার তোমার মেসেজ, তবে মেসেজটা পড়ার আগে কিছু জিনিস বলে দিই। তোমরা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছ তারা আলাদা করে প্লিজ টেক্সট করো না, বা যারা টেক্সট করছো তারা হোয়াটসঅ্যাপ করো না, আর প্লিজ ফোন করো না, কারণ বেশ কিছু নাম্বার থেকে বারবার ফোন আসছে, আমরা তো ফোন রিসিভ করতে পারবো না এই মুহূর্তে, তাই তোমরা প্লিজ ফোন করো না। আচ্ছা, প্রিয় লাভ জাংশন, আজ প্রায় অনেকদিন পর আবার লাভ জাংশন শুনছি। মাধ্যমিকের সময় প্রতি শুক্রবার রাত 10টা বাজলেই রেডিওটা টিউন করে বসে পড়তাম, কারণ সেদিন কোনো টিউশন থাকতো না। কিন্তু এখন একাদশ শ্রেণীর পড়াশোনা আর টিউশনের ব্যস্ততায় শুক্রবারেও বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা বেজে যায়, তা ইচ্ছে থাকলেও আর শোনা হয়ে ওঠে না। আজ অনেকদিন পর আবার সেই পুরনো অনুভূতিটা ফিরে পেলাম। আমি সপ্তদীপ কলকাতা থেকে। আজ আমার নিজের ভালোবাসার গল্প বলবো না, বরং বলবো লাভ জাংশনের কথা। কত অচেনা মানুষের হাসি, কান্না, অপেক্ষা, অভিমান আর ভালোবাসার গল্পকে এক সুতোয় গেঁথে দেয় এই ছোট্ট অনুষ্ঠানটা। কারো গল্প শুনে মনে হয় ভালোবাসা মানেই পাশে থাকা, ভালোবাসা মানেই পাশে থাকা নয়, কখনো কখনো দূরে থেকেও কারোর জন্য নিঃশব্দে শুভকামনা করে যাওয়াটাই সত্যিকারের ভালোবাসা। একটা সময় ছিল শুক্রবার মানিয়ে ছিল লাভ জাংশনের অপেক্ষা, আজ আবার সেই পুরনো অভ্যেসটাকে ফিরিয়ে আনতে চাই। তাই কথা দিলাম, যত ব্যস্ততাই থাকুক আবার চেষ্টা করব প্রতি শুক্রবার লাভ জাংশন শোনার, ঠিক মাধ্যমিকের দিনগুলোর মতো। ভালোবাসা শুধু একজন মানুষকে ঘিরে নয়, কিছু স্মৃতি, কিছু অভ্যেস আর কিছু অনুভূতিকেও ঘিরে বেঁচে থাকে। আমার কাছে লাভ জাংশন ঠিক তেমনই একটি সুন্দর অনুভূতির নাম। অনেক ভালোবাসা রইল পুরো লাভ জাংশন টিমের জন্য। সপ্তদীপ কলকাতা, একাদশ শ্রেণীতে পড়ি। আমার লেখা কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে নিও, কারণ এখন জার্নাল আর লেজার সলভ করতে করতে লিখছি।
1: খুব ভালো লাগলো তোমার মেসেজটা বে। মানে বলে না, কিছু কিছু সিনেমা দেখার পর একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে, যখন সিনেমাটা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে যাই, বা কোনো একটা বই পড়ার পরে যখন একটা মনে হয় যে বাহ কি সুন্দর একটা অনুভূতি হলো, তো বইটা পড়ে এটা বেশ মনটা হালকা হয়ে যায়, খুশি খুশি হয়। তোমার মেসেজটা পড়ে না সেরকম মনে হলো যে এত জটিলতা, এত কিছুর মাঝখানেও খুব সিম্পল একটা মেসেজ, যেখানে তুমি তোমার যে অনেস্ট ফিলিংস লাভ জাংশনের প্রতি, লাভ জাংশনকে মিস করা নিয়ে সবটাই তুমি শেয়ার করেছো।
0: এবং এখানে সপ্তদীপ একটা কথা লিখেছে যে ভালোবাসা শুধু একজন মানুষকে ঘিরে নয়, কিছু স্মৃতি আর অনুভূতিকে ঘিরে বেঁচে থাকা। এই কথাটাও ভীষণ ভালো লাগলো। তবে সপ্তদীপ, আমি অন্তত তোমার লেখায় কোনো ভুল পেলাম না। তুমি তোমার লেখাটা চালিয়ে যাও আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কারণ ক্লাস 11-এ পড়ছো তুমি। আচ্ছা, পরের মেসেজ। আমি আমশোল সোনামুখী থেকে রিয়াজুল। আমার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গিয়েছে, 4 বছর সম্পর্ক ছিল, এখন একজনকে ভালোবাসে, ওর সাথে থাকতে চায়, ওদের সম্পর্ক 1 বছর হলো। কিন্তু ওই ছেলে জীবনে একটা নতুন মানুষ এসেছে, ওই জন্য আমার এক্স ভয় হচ্ছে যে ও আমায় ঠকাচ্ছে, ওই জন্য আমাকে ফোন করেছিল, দিয়ে বলছে আমি কি করব তুমি বলে দাও, আমি কি বলবো বুঝতে পারছি না, আমাকে প্রতিদিন ফোন করে আমার সাথে কথা বলে। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, 4 বছরের সম্পর্ক ছিল, তোমার সঙ্গে ছেড়ে চলে গেছে, অন্য একজনের সঙ্গে থাকছে, সেখানে 1 বছর হলো, আবার তোমার ভয় হচ্ছে যে তোমাকে ঠকাচ্ছে, তুমি তো জানোই যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে।
1: র ভাবেই বলছি, খুব র ভাবে আমরা বলতে চাই না এখানে, বললে আমাদের মনে হয় যে না কি দরকার, কষ্ট পেয়েই তো মেসেজটা করছে। কিন্তু এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, কোনো কনফিউশনের জায়গা নেই, কোনো মানে 2-3 বার ভাবার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার মনে হয় যে এটা তোমার একেবারেই পাত্তা নেওয়াটা উচিত নয়, এটাকে তোমার খুব একটা গুরুত্ব সহকারে ভাবতে বসার যে কী করবো, ওর এক্সোকে ছেড়ে যাচ্ছে, আমার মনে হয় এটা তোমার ভাবার প্রয়োজনই নেই। সময় নষ্ট করো না, জীবনে আরও অনেক কিছু করবে,
0: এবং যেখানে সে জানে সে তোমাকে ঠকাচ্ছে।
1: একদম একদম, এখানে জাস্ট তুমি তোমার জীবনে যেভাবে নিজেকে ভালো রাখা যায়, ভালো করা যায়, নিজের জীবনে উন্নতির পথে এগোনো যায়, সেসব নিয়ে চিন্তা করো, এটা একটা সময় নষ্ট। আর এই ধরনের সময় নষ্টগুলো না জীবনে এফেক্ট ফেলে যায় জানো তো, তাই এটাকে ইগনোর করাই ভালো।
0: একদমই তাই। পরের মেসেজ। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আজ অনেকদিন পর শাহরুখ খান ও ঐশ্বর্য রায়ের দেবদাস সিনেমাটা দেখছিলাম। বিশেষ করে সিনেমাটার একটা দৃশ্য আমার ভীষণ প্রিয়। পার্বতীর বিয়ের আগে যখন দেবদাস তাকে হাত ধরে তার বিয়ের স্থান পর্যন্ত নিয়ে গেল, ওই দৃশ্যটা আমার মন ছুঁয়ে যায়। আমিও ঠিক ওই রকমভাবেই আমার ভালোবাসার মানুষটিকে একদিন তার ভালোবাসার মানুষটির কাছে পৌঁছে দিয়েছিলাম। আচ্ছা, সিনেমার ওই দৃশ্যটা দেখে ঘটনাটা মনে পড়ে গেল, আর তার সাথে সাথে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে এলো। আসলে ভালোবাসা

0: আর মানুষটিকে ভালো থাকতে দেখাই তো আমাদের মতো একতরফা ভালোবেসে যাওয়া মানুষদের ভালোবাসার জয়, তাই না? দেখো, তুমি তোমার নাম লেখনি, হ্যাঁ লিখেছো দীপজ্যোতি। দীপজ্যোতি, তোমাকে আমি একটা কথা বলি, বেশ কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, এইটা যখন ধীরে ধীরে কোথাও গিয়ে মনে হয় যে আমার ভালোবাসার মানুষটা যেন ভালো থাকে, যে কাজটা তুমি নিজেও করেছো, সেখানেই বোধহয় তোমার ভালোবাসার জয় হয়ে যায়।
1: দীপজ্যোতির মেসেজটা পাওয়ার পর আমার জাস্ট ওই সিকোয়েন্সটার সঙ্গে যে গানটা ছিল সেটার কথাই মনে পড়ছে, লিরিক্সটা মনে পড়ছে, আর গানটা শোনাতেও খুব ইচ্ছে করছে। আমরা এখনও পর্যন্ত একটা ফ্ল্যাশব্যাক সং তোমাকে শোনাইনি। দেবদাস 2002, মানে অনেকটা দিন পেরিয়ে আসা দেবদাস দেখে, আমরা সিনেমার দৃশ্য দেখে অনেক সময় বাস্তবকে গুলিয়ে ফেলি ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাস্তব না সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক হয়, আকর্ষণীয়, রোমাঞ্চকর হয়। আর সেই যে কিং অফ রোম্যান্স, তার যে রোম্যান্সের অনুভূতি আমরা অনস্ক্রিন দেখেছি, তার সঙ্গে কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণের গাওয়া সেই গান, তোমার জন্য দেবদাসের সাউন্ড ট্র্যাক শুনছো লাভ জাংশন 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে তোমার লাভ প্রবলেমসগুলো শেয়ার করতে কিন্তু ভুলো না। আছি সৌমি আর অভিপ্সা রাত 12টা পর্যন্ত।
2: FM Rainbow তে Rainbow Flashback Song।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: সৌমি আর উইপসার সঙ্গে তুমি শুনছো লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন। তবে এই যে ভালোবাসা, এই ভালোবাসা কোথাও গিয়ে শুধু মানুষের জন্য নয়, কখনো কখনো একটা সময়ের জন্যই হয়। এই যেমন দেখো, ঠিক 9টায় এসেছিলাম আর স্টুডিও ক্লক এখন বলছে 11টা বেজে 1 মিনিট হয়ে গেল, আর কিভাবে যে এই 2 ঘন্টা আমরা পেরিয়ে এলাম। ঠিক তেমনই ভালোবাসা কোথাও গিয়ে সময়ের পাশাপাশি হয় অভ্যেসের জন্য, কিছু অপেক্ষা, কিছু সুর, বছরের পর বছর মনকে ফিরিয়ে নিয়ে যায় সেই পুরনো দিনে। আর সেরকমই কোনো স্মৃতি, কোনো ভালো লাগা, কোনো অনুভূতির মেসেজ প্রচুর জমে গেছে আমাদের 9903659992-তে। আমি বোধ হয় একটা 9 এক্সট্রা বলে দিলাম।
2: হাই লাভ জাংশন, আমি প্রথমেই বলি আমি আমার নাম জানাতে চাই না, তার জন্য আমি দুঃখিত। আজকের লাভ শর্টসটা ভীষণ ভীষণ ভীষণ ভালো ছিল।
1: থ্যাংক ইউ।
2: জানো দিদিভাই, আমি একজনকে খুব ভালোবাসি, ওয়ান সাইডেড। আমি যেখানে কম্পিউটার শিখতাম সেও ওখানেই কম্পিউটার শিখত। ও যে ডেটগুলোতে আসতো আমি চাইতাম যেন আমারও ওই ডেটগুলোতেই পড়ে, পড়েও ছিল কিন্তু বলতে পারিনি ভালোবাসি। এখন ও বা আমি আর কেউই কম্পিউটারে যাই না, তাই আর খুব একটা দেখাও হয় না। ওর 21 জুন জন্মদিন ছিল, আমি ওকে উইশ করেছিলাম কিন্তু ও আমায় রিপ্লাই করেছিল 24 তারিখ। ওকে, ওর মেসেজটা দেখে আমার যে কি আনন্দ হয়েছিল তা আমি বলেও বোঝাতে পারবো না। আমি ওকে ওয়েলকাম জানিয়েছিলাম কিন্তু আর কিছু রিপ্লাই দিইনি। যাই হোক, আমি চাই ও সবসময় খুব ভালো থাক আর তোমরাও খুব ভালো থেকো। মেসেজটা একটু বড় হয়ে গেল।
1: প্রথমেই বলি যে এই যে তুমি লিখেছো নাম প্রকাশে অনিচ্ছুক দুঃখিত, সেখানে বলি দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা কাউকে বলে দিইনি যে তোমাকে তোমার নামটা লিখতেই হবে, একেবারেই না। আসলে এই লাভ জাংশন একটা নির্ভেজাল একটা আড্ডা বলা যেতে পারে, সেখানে তোমার যদি মনে হয় তুমি তোমার নাম বলবে, বলতে পারো। তোমার যদি নাম প্রকাশে তোমার যদি অনিচ্ছা থাকে তুমি নাই বলতে পারো। এবার আসি তোমার ওয়ান সাইডেড লাভের কথায়। এখানে আমার ওই শাহরুখ খানের ডায়লগটা মনে পড়ে গেল যে এক তরফা প্যার কি তাকাতি কুছ অর হোতা হ্যায়। সত্যি তাই, মানে একটা জিনিস আমার ভীষণভাবে মনে হয় যে একতরফা ভালোবাসায় কোনো ব্যর্থতা নেই, জানো তো। মানে কোথাও গিয়ে আমি উল্টে কিছু রিটার্ন পাচ্ছি না, আমি শুধু মানুষটাকে ভালোবেসে যাচ্ছি এবং সেখানে আমার কোনো প্রত্যাশা নেই। মানে এগুলো, এই ভালোবাসাগুলো আমাদেরকে বাঁচতে শেখায়। কোনো কিছু না পাওয়ার মধ্যেও ওই ভালোবাসার মানুষটার ভালো থাকা, সে সব কিছু থাকে এই একতরফা ভালোবাসার মধ্যেই। আসলে কি বলতো, মনের যে সব অনুভূতি, এই সমস্ত অনুভূতির তো উত্তর পাওয়া যায় না। কিছু কিছু প্রশ্নের মতো কিছু ভালোবাসাও না বড্ড উত্তরহীন হয়েই থেকে যায়। আর এটার, এই যে একটা না পাওয়া, এই না পাওয়ার মধ্যেও কোথাও গিয়ে একটা একটা অদ্ভুত এবং গভীর সৌন্দর্য লুকিয়ে থাকে। কারণ এই যে সত্যিকারের যে ভালোবাসাগুলো হয় সেগুলো পাওয়ার মধ্যে তো কোনো জেদ থাকে না, কোনো আকাঙ্ক্ষা থাকে না, তাই নয় কি? একটা থেকে যায় শুধু একটা ভালো থাকার একটা কামনা, একটা ভালোবেসে যাওয়ার একটা ইচ্ছে।
2: তবুও যখন আমরা কোনো মানুষকে আমাদের জীবনে পেতে চাই, তখন যেটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে সাহস, সাহস করে একটু এগিয়ে যাওয়া। কারণ আমি মনে করি যে পরবর্তীকালে আফসোস করার থেকে যে এমা আমি বলতে পারতাম, মানে না বলার জন্যে হয়তো আমার পুরো অনুভূতিটাই, মানে জীবনে কখনো না কখনো তো কাউকে না কাউকে তোমাকে জীবনসঙ্গী বাঁচতেই হবে, ঠিক সেই সময়টায় দাঁড়িয়ে তোমার যেন পিছনে ফিরে তাকাতে ইচ্ছে না করে, তোমার যেন সেই আফসোসের জায়গাটা না থাকে যে আজকে যার সাথে আছি কে জানে তার সঙ্গে থাকলে কেমন হতো, একবার বলে তো দেখতেই পারতাম। তো তাকেও যখন তুমি অন্য কারোর সঙ্গে হাত ধরে ঘুরতে দেখবে বা তাকেও যখন তুমি একটা অন্য কোনো সম্পর্কে দেখবে, তখন তোমার মধ্যেও কিন্তু ওই অনুভূতিটা, ওই ফিলিংসটা কাজ করতে পারে যে ইস আমি বললাম না, আমি সময়ের মতো কাজটা করলাম না, তাহলে আজকে তো আমার জীবনটাও এরকম হতে পারতো, বা ওকে তো আমিও হাত ধরে একসাথে আমাদের পথও একসাথে কাটতে পারতো, চলতে পারতো। সেই আফসোসটা, হ্যাঁ, এবার দেখো সম্পর্ক দুতরফা, সম্পর্কে দুজনকেই ইকুয়ালি প্রেজেন্ট থাকতে হয়, তাই সে যদি তোমাকে রিজেক্ট করে, সে যদি তোমার সঙ্গে সম্পর্কে যেতে না চায়, তাহলে সেখান থেকে অবশ্যই ফিরে আসবে অনেকটা সাহস নিয়ে, অনেকটা আশ্বাস নিয়ে এবং অনেকটা শান্তি নিয়ে, যে অন্তত আমি তাকে বলে তো ছিলাম, অন্তত আমার কথাগুলো যেটা এতদিন চাপা পড়েছিল আমি তাকে বলে হালকা তো হলাম, এরপর যা হয়েছে হয়েছে, সেটা হওয়ার ছিল তাই হয়েছে, কিন্তু আমি বলে তোছি, অ্যাটলিস্ট আমার দিক থেকে তো আমি ক্লিয়ার, আমার দিক থেকে তো আমি অনেস্ট, আমার দিক থেকে আর তো কোনো আফসোসের জায়গা নেই। তাই সাহসটা খুব দরকার একটা সম্পর্কে, কখনো না কখনো কোনো না কোনো সম্পর্কে তুমি যাবেই, তাই সেই সম্পর্কে তুমি সাহস দেখাবে, আর এখন তুমি সাহস দেখাতে পারবে না তাহলে কী করে হয়। তাই সাহস রাখো, সঠিক সময়ের অপেক্ষা করো, আর বন্ধুত্বের জায়গাটাকে আগে একটু স্ট্রং করার চেষ্টা করো। এটা ধরো আমি ইন জেনারেল সবার জন্যই বললাম, যে বন্ধুত্ব যদি খুব স্ট্রং থাকে না, সেখানে অনেক কিছু না বলেও বলা হয়ে যায়, তখন দেখবে আই লাভ ইউ বলার দরকার পড়ছে না, তখন দেখবে তোমাকে আমি জীবনে চাই বা তোমাকে বিয়ে করতে চাই এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন পড়ছে না, তখন অটোমেটিক্যালি কোথায় যে সম্পর্কটা নিজের স্রোতেই নিজে এগিয়ে যাচ্ছে, নিজের গতিতেই নিজে এগিয়ে যাচ্ছে, তুমি বুঝতেও পারবে না।
1: ওই ঠিক যেমন রোজ গোলাপ দেওয়ার পরিবর্তে জ্বর হলে ওষুধ ছাগিয়ে দেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, এইভাবেই সম্পর্কগুলো এগিয়ে যায়। তবে এটাও ঠিক, একতরফা ভালোবাসা হোক, যাই হোক, অপেক্ষা হোক, সব কিছু তখনই সুন্দর হবে যখন তুমি তোমার জীবনটাকেও না থামিয়ে রেখে নিজেকেও ভালোবেসে এগিয়ে যেতে হবে। চলে যাবো পরের মেসেজে।
2: হাই লাভ জাংশন, আমার রিলেশনশিপের 1 ইয়ার হলো, কিন্তু আমি ওর উপর অনেক ডিপেন্ডেন্সি চলে এসেছে, আমার ওর উপর অনেক ডিপেন্ডেন্সি চলে এসেছে, এখন ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না, কোনো কাজে মন আসে না ওকে ছাড়া, পড়াশোনা মন বসছে না, ও অপরদিকে বয়ফ্রেন্ড আবার ক্যারিয়ারে ফোকাস অনেক বেশি। এখন আমার কি করা উচিত? আজকে লাভ শর্টসটা দারুণ ছিল, অন্য রকম একটা গল্প শুনলাম। মেসেজটা পাঠিয়েছো গড়িয়া থেকে সম্প্রীতি।
1: থ্যাংক ইউ সম্প্রীতি। কি করা উচিত?
2: বয়সটা বড্ড কম।
1: হ্যাঁ,
2: পড়াশোনায় মন বসছে না মানে বয়সটা যথেষ্ট কম।
1: প্রথমে ভাবছিলাম তোমাকে বেশি করে বকবো, কিন্তু তারপরে ওই যে একদম শেষে তুমি লিখে দিলে একটু মিষ্টি কথা।

যে লাভ শটসটা তোমার খুব ভালো লেগেছে, তাই আর বকতে পারছি না, এটুকুই বলবো। ডিপেন্ড হওয়া ভালো, আবার কোথাও গিয়ে এটা খারাপ জানো তো, যেখানে তোমার তোমার পাশের মানুষটা কেরিয়ারে ফোকাসড হতে চাইছে, তুমিও চেষ্টা করো তার পাশে থাকার, তার উপর তুমি যদি পুরোপুরি নির্ভর হয়ে পড়ো তখন যে মানুষটা কেরিয়ারের উপর ফোকাসড, যে মানুষটা তার পড়াশোনাকে নিয়ে ভাবছে

0: হবে, একটা পাজলড একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় অনেক সময়। তো যেটা এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা করা, নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করা।
1: এটা বয়সের ধর্ম জানো তো, মানে সময় সময়ের কাজ সময় ভালো না লাগা, এটা বয়সের ধর্ম আমার মনে হয়।
0: ওই জন্য এই বয়সটা পেরিয়ে আসার পরে ওই জন্য কথাগুলো বলছি, যাতে সম্প্রীতি এই ভুলগুলো না করে।
1: ট্রু, ভেরি ট্রু। মানে যখন পড়াশোনার সময় তখন আমাদের মনে হবে যে বয়ফ্রেন্ডকে ছাড়া থাকতে পারছি না, এবং যখন তারপরে বিয়ে থা করে ঘর সংসারে সময় হবে তখন মনে হবে
0: কেন পড়াশোনাটা করলাম,
1: কেন পড়াশোনাটা করলাম না। সুতরাং বয়সের ধর্মই বোধ হয় এটা, যে সময়ের কাজ সময় ভালো লাগে না। এবার তোমাকে কি বলি, তুমি যথেষ্ট, তোমার বয়স কম, তোমাকে অভিপ্রায় বললো যে পড়াশোনায় ফোকাস করা দরকার, ভীষণ সত্যি কথা। পড়াশোনা, নিজের ক্যারিয়ার এগুলো তো আছেই, মানে কিন্তু এই যে তুমি লিখলে না যে ওকে ছাড়া থাকতে পারছি না, মানে তোমার এখনই হয়তো মনে হচ্ছে আমরা সেটেল করে যাই, এটা না হয় না। আমার সবসময় তোমার কথা বলতে ইচ্ছে করছে, সবসময় দেখা করতে ইচ্ছে করছে। বিশ্বাস করো সম্প্রীতি, এটা না তোমার মতন বয়সে না সবার উপর দিয়ে এই ঘটনাটা ঘটে, সবাই এই এক জল খেয়ে খেয়েই বড় হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে ভালোবাসা, সম্পর্ক, সেগুলো এত তাড়াহুড়োর, এত ধৈর্যহীন হয়ে কাটানোর বিষয় নয়। সম্পর্ক মানে বন্ধুত্ব, তোমার কাছে এখন সম্পর্ক মানে তুমি যে স্টেজে আছো অন্তত সেখানে সম্পর্ক মানে বন্ধুত্ব। আর বন্ধুত্ব মানে কিন্তু এই নয় যে তুমি তাকে চোখে হারাবে, বন্ধুত্ব মানে এই নয় যে সবসময় তোমায় তার সঙ্গে কথা বলতেই হবে, বন্ধুত্ব মানে কিন্তু এটা নয় যে প্রত্যেক মুহূর্তে তার সঙ্গে দেখা না করলে তোমার খুব কষ্ট হচ্ছে এবং তুমি কিছুতেই পারছো না। এটা না কি জানো তো, এটা তুমি নিজেকে একটু বোঝাও, নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো। তুমি এটা মনে করো না যে আরে বন্ধু তো আছেই বন্ধুর জায়গায়, সম্পর্ক তো আছেই সম্পর্কের জায়গায়, আমি পড়ার সময় এটা পড়াশোনা করি, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করি, আমি আমার জীবনটাকে আমার মতো করে গোছাই, আর ওই মানুষটাও তার জীবনটাকে তার মতো করে গোছাক, তারপর একটা সময় তো আমাদের দুজনের জীবন একটা পথেই এগোবে। তার আগে আলাদা আলাদা করে নিজেদের মতো করে ভালো থাকি, আর বন্ধুত্বটা যে জায়গায় আছে, সম্পর্কটা যে জায়গায় আছে, সেটাকে তার মতন করে এগোতে দাও। এত প্রেশার নিও না, এত প্রেশার নিলে সত্যি সত্যি দেখবে যে জটিল হয়ে যাচ্ছে। মানে তার কাছেও একটা এক্সপেকটেশন হাই, মানে সেও তোমাকে কি করে সামলাবে বুঝতে পারবে না, তারও সবটা ঘেঁটে যাবে, তুমিও তোমার পড়াশোনায় ফেল করতে শুরু করবে, তখন তোমারও ভাল লাগবে না, সব কিছু খুব ঘেঁটে যাবে। ঘেঁটে দিলে কিন্তু চলবে না, যাতে না ঘাটে তার জন্য তোমাকে সবটাকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে। বন্ধু আছে, সম্পর্ক আছে, থাকুক সেটা তার মতো করেই থাকুক, তার মতো করেই চলুক, এত ধৈর্য হারিও না। গান শুনবো আমরা, তবে তার আগে একটা শর্ট কমার্শিয়াল ব্রেক শুনছো লাভ জাংশন অনলি অন 107 FM রেনবো, 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করতে পারো।
2: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেনবো তে।
3: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার।
2: চুপ করে থাকলে হবে কি, বললে হবে কি, যে কি করে বলবো তোমায়, বলতে তো হবেই। আর বলার জন্যই তো রয়েছে ভালোবাসার এই ওনলি ডেস্টিনেশন লাভ জাংশন, যেখানে অভিপ্সা সৌমী আছি তোমার সাথে ঠিক রাত 12টা পর্যন্ত শুধু তোমার ভালোবাসার গল্পগুলো নিয়েই। আর লাভ মিটার রয়েছে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা। ফলো না করলে তোমাকে ফলো করতে হবে, তাহলে সেখানে তুমি দেখবে আমাদের আজকের লাভ মিটারের টপিকটা পোস্টারের মধ্যে, পোস্টার হিসেবে পোস্ট হয়ে রয়েছে, এবং তার তলায় তুমি কমেন্ট করতে পারো আর ইয়েস বা নোতে ভোট করতে পারো। আজকের লাভ মিটারে আমরা টপিক রেখেছি যে সময়ের সাথে সাথে ভালোবাসা নিজের চরিত্র বদলায়,
3: এবং সেখানে 85% মানুষ বলছে হ্যাঁ আর 15% মানুষ বলছে না। এবার কেন বলছে, তার কারণ হচ্ছে প্রীতিপল বলছে যে এটা ঠিক, ভালোবাসায় নিজেকে পাল্টিয়ে ফেলতে হয়, নিজেকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। বেশ, DAWN ডন আন্ডারস্কোর উজ্জ্বল বলছে অঙ্ক কষে ভালোবাসায় চরিত্র বদলায়, বিনা স্বার্থে ভালোবাসা চির অক্ষয় হয়ে থাকবে।
2: বেশ ভালো লাগলো, একটা বেশ লাভ কোটের মতন মনে হলো যে অঙ্ক কষে ভালোবাসায় চরিত্র বদলায়, অর্থাৎ যে ভালোবাসা উনি বলতে চাইছেন যে ভালোবাসা খুব হিসেব নিকেশের মধ্যে দিয়ে চলে, বা একটা সম্পর্ক যে সম্পর্ক খুব হিসেব নিকেশের মধ্যে দিয়ে চলে, তার চরিত্র সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমরা ঠিক মানে খারাপ দিকে এগোই সেটা মিন করতেও চাইনি, আমরা বলতে চেয়েছি যে ভালোবাসাটা শুরুতে শুরুতে আমাদের যেরকম লাগে, পরবর্তীকালে ভালোবাসা হয়তো ভালোবাসাটাই থাকে, কিন্তু তার যে প্রকাশের যে ধরনটা সেটা অনেকটা বদলে বদলে যায়, মানে তার বৈশিষ্ট্যগুলো অনেক বদলে যায়। হয়তো ভালোবাসাটা নষ্ট হয়ে যায় না, ভালোবাসাটা বদলে যায় না, কিন্তু তার বৈশিষ্ট্যগুলো অনেকটা বদলে যায়। তো জেনারেলি সেটাই জানতে চাওয়া। যাই হোক, কমেন্ট আনারুল ইসলাম খোকনের কমেন্টটা
3: পড়া হয়ে গেছে, বাকি সব কমেন্টই পড়া হয়ে গেছে।
2: তো 9903659, আচ্ছা, প্রিন্সেস অফ টিয়ার্স, টিয়ার্স এইটা মনারটা বোধহয় পড়িনি, কিছুটা যেন পাল্টায় আবার কিছুটা পাল্টায় না, যেমন সময়ের সাথে দুজন দুজনকে আরও ভালো করে চিনতে বা জানতে পারে। আমি তিস্তা ফ্রম সোদপুর, তোমরা সময় মতো কিছু খেয়ে নিও আর সব সাবধানে বাড়ি ফিরো, রাত 3টে পর্যন্ত আছি, লাভ ইউ অল। এক্স্যাক্টলি, রাত 3টে পর্যন্ত থাকতে হবে, তার কারণ রাত 12টা থেকে 3টে তোমার জন্যে শুক্রবার থেকে শনিবারের যে রাতে ট্রানজিশন, উইকেন্ডের প্রথম যে চুপ কথা সেটা হওয়ার সময়, সেই চুপ কথাই কিন্তু আজ তোমার সঙ্গে দুজন তোমার খুব পছন্দের মানুষই থাকবে, এটুকু বলছি, বাকিটা ক্রমশ প্রকাশ্য।
3: তবে আপাতত আমরা 9903659992 যাবো। তবে মেসেজ পড়ার আগে আবারও আর একবার অনুরোধ করছি, তোমরা কেউ প্লিজ ফোন করো না, বারবার ফোন আসছে, আমরা কিন্তু বাধ্য হব তোমার নাম্বারটাকে ব্লক করে দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক সময় তোমাদের কিছু আর্জেন্সি থাকে, তোমরা অনেক মেসেজ পাঠাও, তার জন্য তোমরা একটা মেসেজ পাঠিয়ে রাখো, যদি তোমাদের কিছু জানতে ইচ্ছে হয় সেটা মেসেজ করে রাখো আমাদেরকে, আমরা অবশ্যই সেই মেসেজ আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভের কাছে পৌঁছে দেব। কিন্তু প্লিজ ফোন করো না, এতে তোমাদের মেসেজগুলো পড়তেই আমাদের অসুবিধা হয়। হাই লাভ জাংশন, আমি মুন্সিডাঙ্গা হাওড়া থেকে বলছি। আমার বন্ধু একজনকে খুব ভালোবাসতো, আর সেই মেয়েটি অনেক, সেই মেয়েটিও বাসত, সেই সুযোগে সেই মেয়েটি অনেক টাকা এমনকি সোনার গহনা নিয়েছে। এক মাস হলো মেয়েটি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেই ছেলেটি টাকা ও গহনা নেওয়া মেয়েটিকে ছেড়ে পালিয়েছে। এখন সেই মেয়েটি ভুল স্বীকার করে খুব ফোন করছে আর খুব কাঁদছে, বন্ধু কি করবে ভেবে পাচ্ছে না, বন্ধু কি করবে প্লিজ জানাবেন।
2: জটিল একটা সমস্যা, মানে খুবই জটিল বিষয়টা।
3: হ্যাঁ, প্রথমে এটাই বলা যায় যে যদি তোমার কাছে প্রমাণ থাকে তাহলে তুমি অবশ্যই পুলিশে জানাতে পারো। তাই নয় কি?
2: এখানে না, এখানে বিষয়টা ওই বিষয় এরকম যে মেয়েটি, দেখো আমার না কেন জানি না এই ধরনের মানুষের মানুষদের প্রতি না সবসময় একটা
3: বিতৃষ্ণা,
2: বিতৃষ্ণা বলবো না জানো তো, মানে একবার একটা বিশ্বাসের জায়গা নষ্ট হলে সেটা ফিরিয়ে আনাটা কঠিন হয়। মানে যে মানুষ একবার এরকম করতে পেরেছে সে সব দিক থেকে বিশ্বাস নষ্ট করতে পেরেছে, তাকে দুবার মানে দ্বিতীয়বারের জন্য চান্সটা তুমি কি কেন দেবে? মানে তোমার জীবনটাও তো সস্তা নয়, কোনো কিছুই তো এত সহজ ভাবে হয় না, তাই না? এবং এখান থেকে, এবং আমার যেটা মনে হয় যে অনেক ভালো মানুষই রয়েছেন, অনেক এমন মানুষ রয়েছেন যারা অনেস্ট, যাদের মধ্যে সেই অনেস্টিটা রয়েছে। তো এই কথাটা খুব একটা মানতে পারলাম না যে এই মেয়েটিও সেই সময় ভালোবাসত এবং সেই মেয়েটি অনেক টাকা সোনার গয়না সব কিছুই নিয়ে সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। দেখো হয়তো সেই ছেলেটির থেকে সে কোনো বিট্রেয়াল পেয়েছে, সেই জন্যে সে ফিরে আসছে, কান্নাকাটি করছে, তোমার বন্ধুর সঙ্গে আবার এক হওয়ার চেষ্টা করছে। এটা খুবই জটিল একটা ব্যাপার। ইনিশিয়ালি ইগনোর করো, ইনিশিয়ালি ওকে দূরেই থাকতে বলো, আমি অন্তত বলবো দূরেই থাকতে ব্যাপারটা থেকে, কারণ কিছু কিছু সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়া যায় না। সেই রকম সম্পর্কের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ভাবতে হয় এবং যেখানে এত বড় একটা ঘটনা সেটাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আগে আমার মনে হয় তোমার একটু ভাবনা চিন্তা করাই ভালো। আমি অন্তত একটু না এর দিকেই আমার ভোটটা থাকবে। আমি বলবো যে আপাতত তুমি এইটাকে নিয়ে খুব একটা সিরিয়াসলি ভেবো না এবং তোমার বন্ধুকেও সিরিয়াসলি ভাবতে বারণ করো। ওকে বলো যে আপাতত এটা থেকে দূরেই থাকতে, অন্তত যে ভুল অন্যায় যাই হয়ে থাক না কেন সেই মেয়েটি সে যদি বুঝেও থাকে তাও তাকে একটু তার মতো করে সেটাকে হ্যান্ডেল করতে দাও। এখানে সম্পর্কটাতে আবার চলে যাওয়া আমার মনে হয় এক্ষুনি এটা সঠিক ডিসিশন হবে না।
3: এবং এখানে আমি জাস্ট একটা কথা অ্যাড করতে চাই, সে যদি তোমার কাছ থেকে ক্ষমা চায় তুমি তাকে ক্ষমা করো এবং জাস্ট বেরিয়ে এসো, নিজেকে নিয়ে ভালোবাসো, নিজেকে নিয়ে থাকো। পরের মেসেজ, ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের পাঁচটা আঙুল আমার নীরবতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই, যার ভালোবাসার আহরণে সবকিছু তুচ্ছ করে ছুটে যাই, তার কষ্ট আমি কি করে সহ্য করি? ও পৃথিবী, সবাইকে বলে দিও আমি তাকে ভালোবাসি। হাই প্রিয় দিদিরা, তোমরা কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, নিশ্চয়ই মিষ্টি মেয়ের। হাই প্রিয় দিদিরা, তোমরা কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, তোমরা সাবধানে বাড়িতেই ফিরো, তোমরা রাত তিনটে পর্যন্ত আছি, প্লিজ টেক্সটটা পড়ো। আমি মিষ্টি মেয়ে বলছি, প্রিয়াঙ্কা গড়িয়া থেকে।
2: ভীষণ সুন্দর, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, তোমার মেসেজটা শেষ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছলো এবং আমরা সেটা তোমার কাছে এবং সকলের কাছে পৌঁছে দিতে পারলাম।
3: এবং দেখো তোমার নাম পড়ার আগেই আমি বলে দিলাম,
2: বুঝতে পারি, বুঝতে পারি, একদমই তাই। 9903652992 তে আমাদের কাছে কিন্তু ইনবক্সে বেশ অনেকগুলো মেসেজ এখনো রয়েছে, তুমিও নিশ্চয়ই পাঠাও। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, সেখানে ফলো করো, আর লাভ মিটারে তোমার ভোট ইয়েস বা নোতে সেখানে ভোট করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। একটা শর্ট কমার্শিয়াল ব্রেক, আর তারপর আজকে লাভ শর্টসটা শেষবারের মতো তোমার কানে রাখবো। শুনতে থাকো লাভ জাংশন, সঙ্গে আছি সৌমি আর অভিপ্সা।
0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার only destination, Love Junction, 107 FM Rainbow Day.
4: সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আজকের লাভ শর্টসে অভিপসার লেখা গল্প শব্দের কিনারে। গল্পের নারেশন এবং মৃন্ময়দা অর্পণ। অন্যান্য চরিত্রে অরিজিৎ, দেবারতি, উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস শব্দের কিনারে।
1: শহরের এক কোণে আমার এই ছোট্ট লাইব্রেরি। এখানে বইয়ের চেয়ে ধুলো বেশি আর গল্পের চেয়ে দীর্ঘ শ্বাস। এই কাঠের তাকগুলোয় যত না বই সাজানো আছে তার চেয়েও বেশি স্মৃতি জমে আছে। কেউ পুরনো প্রেমের চিঠি বইয়ের ভাঁজে রেখে গেছে, কেউ শুকনো কৃষ্ণচূড়ার ফুল, কেউ আবার ফেরার প্রতিশ্রুতি দিয়ে আর কোনো দিন ফিরে আসেনি। মানুষ ভাবে লাইব্রেরিতে শুধু বই থাকে, আমি জানি এখানে অপেক্ষাও থাকে। সেই অপেক্ষারই দুটো নাম ছিল অভীক আর দিশা। অভীক পেশায় আরজে, যার কণ্ঠে হাজার মানুষের সকাল শুরু হয়, রাত শেষ হয়, অথচ নিজের জীবনের সবচেয়ে জরুরি কথাটাই কোনোদিন বলতে পারেনি। আর দিশা রোজ বিকেলে আসত, কোনোদিন একটা শব্দও খরচ করত না, শুধু জানালার ধারে সেই পুরনো চেয়ারটায় বসত, তাক থেকে একই বই নামাত, বইটা খুলে রাখত আর পাশে রাখা ছোট্ট ট্রানজিস্টারে অভীকের শো শুনতো।

0: বইটার নাম আজও আমার মনে নেই, কারণ ও কোনোদিন বইটা পড়েনি। ও পড়ত একটা কণ্ঠস্বর। এই তো এসে গেল, আজও ঠিক 4:05। মানুষ সময় দেখে ঘড়ি মেলায়, দিশাকে দেখে আমি ঘড়ি মেলাতাম। রোজকারের মতো একই বই হাতে নিয়ে জানলার ধারে বসল দিশা। আজও সেই একই বই মা? পাতাগুলো তো প্রায় খসে পড়ছে, একদিন দেখবি গল্পটা রাগ করে উড়েই যাবে।
1: গল্পগুলো কোথাও যায় না মৃন্ময়দা, শুধু মানুষ দেরি করে পৌঁছায়।
0: তাহলে আজও অপেক্ষা?
1: সব অপেক্ষা শেষ থাকে না, কিছু অপেক্ষা মানুষকে বদলে দেয়।
2: হাই, ভেরি গুড ইভিনিং, আমি অভিক। আজ যারা আমাকে শুনছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে কাউকে ভালোবাসার জন্য কি সবসময় ভালোবাসি কথাটা বলতেই হয়, নাকি কখনো কখনো প্রতিদিন একই সময় ফিরে আসাটাও একটা স্বীকারোক্তি?
0: আমি দিশার দিকে তাকালাম, ওর চোখ দুটো স্থির, যেন পৃথিবীর আর কোনো শব্দ ওর কানে পৌঁছচ্ছে না, শুধু একটা কণ্ঠস্বর, একটা মানুষ।
2: আজকের গানটা সেই মানুষটার জন্য, যে আমার শো শেষ হওয়ার পরও অনেকক্ষণ স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকে, কোনো দিন সে ভেতরে আসে না, কোনো দিন কিচ্ছু বলে না, তবু আমি জানি যে সে প্রতিদিন আসে আর আমাকে শুনে।
0: দিশা, চেনো ওকে?
1: চিনি।
0: কিভাবে?
1: মানুষ কি সবসময় মুখ দেখে চেনা যায় না? কখনো কখনো একটা কণ্ঠস্বরই যথেষ্ট।
0: দেখা হয়েছে কোনোদিন?
1: অনেকবার।
0: আর কথা?
1: না।
0: কেন?
1: কারণ যে মানুষ সারা পৃথিবীর সঙ্গে কথা বলে, তার সামনে দাঁড়িয়ে নিজের ভাষাটাই হারিয়ে ফেলে।
0: তোর চোখে আমি যে কথাগুলি দেখি, সেগুলো ও কোনোদিন শুনেছে?
1: জানি না, তবে ওর গলায় যখন হাসি শুনি, মনে হয় আমার চুপ করে থাকাটাও বুঝি কোথাও পৌঁছে যায়।
0: বৃদ্ধ বয়সে একটা জিনিস শিখেছি, শব্দের একটা সীমা আছে, তারপর শুরু হয় নীরবতা। আর সেই নীরবতায় যদি দুজন মানুষ সমানভাবে শুনতে পারে, তবে তাকে ভালোবাসা ছাড়া আর কি বা বলা যায়।
2: ওকে, আজ এ পর্যন্তই। শেষ করার আগে শুধুমাত্র একটা কথা, যদি তুমি সত্যিই আমাকে শুনে থাকো, তবে একদিন, শুধু একদিন আমার সামনে এসে দাঁড়িও, আমিও কোনো প্রশ্ন করব না, শুধু শুধু তোমার নীরবতাটুকু শুনব।
0: দিশার চোখের কোণে তখন জল, সে আস্তে করে বইটা বন্ধ করল। বইয়ের ভেতর থেকে একটা পুরনো শুকনো শিউলি ফুল মেঝেতে পড়ে গেল। আমি ফুলটা তুলে দিশার হাতে দিতে গিয়ে দেখলাম তার আঙুল কাঁপছে।
1: মৃন্ময়দা, অভিক কি জানে আমি সেই মেয়ে?
0: শব্দ দিয়ে যারা কথা বলে, তারা অনেক সময় নীরবতা পড়তে শেখে না। আবার যারা নীরব থাকে, তারা কখন যে কারোর জীবনের সবচেয়ে প্রিয় কণ্ঠ হয়ে ওঠে, সেটাও তারা বুঝতে পারে না।
3: অভিক, লাইভে যেতে আর 30 সেকেন্ড। আজও কিন্তু বাইরে সেই মেয়েটা এসেছে।
4: হ্যাঁ, এসেছে?
3: প্রতিদিনই তো আসে, অদ্ভুত মেয়ে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে, তারপর চলে যায়, কোনোদিন ভেতরেও ঢোকে না। চিনিস?
4: না, বাট স্টিল মনে হয় চিনি। গুড ইভিনিং, আমি অভিক, আর আজ তোমাদের একটা গল্প বলি, একটা মেয়ের গল্প, যে কোনোদিন নিজের পরিচয় দেয়নি, শুধু প্রত্যেকটা দিন এসে দাঁড়িয়েছে। আমি আমি জানি না যে ও কার জন্য আসে, হয়তো শোয়ের জন্যই, বা হয়তো আমার জন্য, কিন্তু আজকাল না একটা অদ্ভুত ভয় হচ্ছে।

0: যদি একদিন আসে না আসে?
1: আমরা সবাই ভাবি যারা কথা বলতে জানে তাদের মনে কোনো অভাব থাকে না। এ বড় ভুল। কিছু মানুষ হাজার মানুষের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু একজন মানুষের নীরবতায় হারিয়ে যায়। অভিজ্ঞ ঠিক তেমনই। পরের দিন দিশা এলো না। প্রথমবার জানালার ধারের চেয়ারটা খালি, বইটা তাকিয়ে রয়ে গেল। আমি বুঝলাম খালি চেয়ারও কখনো কখনো খুব শব্দ করে। আমি ভাবলাম দিশা, কিন্তু না, একজন ছেলে। চোখে ক্লান্তি, হাতে একটা পুরনো রেডিও, কাঁধে ব্যাগ।
2: এক্সকিউজ মি, বলছি যে একটা মেয়ে আসতো এখানে, জানলার ধারে বসতো প্রত্যেকদিন বিকেল।
1: আপনি?
2: আমি অভিক।
1: তাই বলো, শেষ পর্যন্ত শব্দ নীরবতার ঠিকানা খুঁজেই নিল।
2: আপনি আমাকে চেনেন?
1: না, তোমায় না, তোমার কণ্ঠস্বরকে চিনি, প্রতিদিন শুনি, ও শোনে।
2: ও কোথায়?
1: আজ আসেনি।
2: জানি, তাই তো খুঁজতে বেরিয়েছে।
1: চেনো কে?
2: না, নামটাও জানি না, তবু গত ছ বছর ধরে প্রত্যেকটা দিন একটা মুখ দেখি। শো শেষ হলেও চুপচাপ চলে যায়। আমি একদিন স্টুডিও থেকে বাইরে বেরিয়ে দৌড়েও ছিলাম, কিন্তু তখন আর ছিল না। পরের দিন ভাবলাম কথা বলবো, কিন্তু লাইভ শেষ হতে হতেও চলে গেছে। আর এইভাবে টানা ছটা বছর।
1: ছয় বছর একটা নাম না জেনে?
2: হ্যাঁ, কারণ কিছু মানুষকে নাম দিয়ে ডাকা যায় না, তাদের অপেক্ষা দিয়েই ডাকা যায়।
1: দুজনে তাকালাম। দিশা আজ এসেছে বৃষ্টিতে ভিজে, হাতে সেই একই বই, আমাকে দেখে থেমে গেল।
2: আজ প্রথমবার মাইক্রোফোন ছাড়া কথা বলতে এলাম।
3: আমি প্রথমবার শুনতে নয়, বলতে এসেছি।
2: তুমি কি প্রতিদিন স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতে?
3: হ্যাঁ।
2: কিন্তু কেন?
3: কারণ তোমার গলার সঙ্গে কথা বলতে ভয় লাগে, তোমার সঙ্গে নয়।
2: আর আমি ভাবতাম যে তুমি শুধু শো শুনতে আসো।
3: শো তো অজুহাত ছিল, আমি তোমাকেই শুনতে আসতাম।
1: অদ্ভুত, এতদিন ধরে দুজন মানুষ একই আকাশের নিচে দাঁড়িয়েছিল। একজন ভাবত অন্যজন বুঝতে পারেনি, অন্যজন ভাবত প্রথমজন হয়তো জানেই না। আসলে দুজনেই জানত, শুধু কেউ উচ্চারণ করেনি। আসলে মানুষ শব্দ খোঁজে, বাক্য খোঁজে, উচ্চারণ খোঁজে, অথচ ভালোবাসা প্রায়ই জন্ম নেয় শব্দের কিনারে।

হাফ শর্টসে আজ শুনলে অভিপসার লেখা গল্প শব্দের কিনারে। গল্পের ন্যারেশন এবং মৃন্ময় দা অর্পণ, অভিক অরিজিৎ, দিশা দেবারতী, রেডিও প্রোগ্রাম প্রোডিউসার উজ্জ্বল।

Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো Love Junction, Love Junction, ভালোবাসার only destination, Love Junction, 107 FM Rainbow তে।
1: তোমার জন্যই লাভ জাংশন, আর তোমার বেঁচে থাকার বা তোমার ভালো থাকার কারণও নিশ্চয়ই সেই মানুষটি যাকে তুমি খুব ভালোবাসো, ভালোবাসার কথা শেয়ার করছো। করতে করতে কিন্তু রাত এখন স্টুডিও ক্লক বলছে 11:44 হয়ে 19 সেকেন্ড। আমরা এই ভালোবাসার কথা খুব বেশিক্ষণ আর 9:12 পর্যন্ত বলবো, তারপর কিন্তু জীবনের তো আরও অনেক কিছু আছে, অনেক ওঠা পড়া, অনেক নতুন নতুন স্বপ্ন দেখা, অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা, সব কিছু নিয়েই, হাসি ঠাট্টা দুঃখ অনুভূতিগুলো নিয়েই তো জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমরা এগিয়ে চলেছি। আর সেই সমস্ত কিছু নিয়ে চুপ কথা ঠিক রাত 12:00 আজকে বলেই দিই কারা আছে আজকে তোমার সাথে থাকবে। এই যে আমার পাশে বসে অভিপ্সা, তোমার সঙ্গে রাত 12:00 থেকে 3টের জার্নিতেও, চুপ কথা জার্নিতেও থাকবে অভিপ্সার সঙ্গে। তুমি শুনবে আর যে দীপকে, তাই দীপ আর অভিপ্সার সঙ্গে আজকে রাতের এই সফরটা, তোমার চুপ কথার সফর, নিশ্চয়ই অন্যরকমভাবেই কাটবে। তবে ভালোবাসার কথা সেখানে থাকবে না, এখন এই মুহূর্তে ভালোবাসার কথাগুলো শুধুমাত্র তোলা রয়েছে কিন্তু লাভ জাংশনের জন্যই।
2: আর সেই কারণেই 9903653992 যে কটা ভালোবাসার মেসেজ রয়েছে চটপট পড়ে নিই। হ্যালো লাভ জাংশন, দিদি কেমন আছো তোমরা? আমরা ভীষণ ভালো আছি। আমি ঐশী বলছি, আজ লাভ শটসটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আজ কোনো লাভ রিলেটেড প্রবলেমের কথা নয়, আজ শুধু তোমাদের শুনবো, খুব ভালো লাগছে তোমাদের একসাথে শুনতে। থ্যাংক ইউ সো মাচ ঐশী।
1: থ্যাংক ইউ ঐশী, থ্যাংক ইউ। 9903653992 আমাদের নাম্বার, যেখানে ইনবক্সে তোমার মেসেজ কিন্তু এখনও রয়েছে।
2: আমার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে কথা হয়, অনেক বিষয় কলা বলি পিছনের, জানি আর কোনোদিন তাকে আপন করে পাবও না, তারপরও সবসময় মনে পড়ে তাকে। হুমায়ুন কবির, বরিশাল, বাংলাদেশ থেকে।
1: মনে পড়াটাই তো স্বাভাবিক, মনে না পড়লেই বরঞ্চ একটু অদ্ভুত লাগবে আমাদের। আসলে মনে পড়ে না আমাদের এমন ঘটনা বা এমন জীবন কি সত্যি কারোর আছে যার ছোটবেলার জীবনটা মনে পড়ে না, যার স্কুল জীবনটা মনে পড়ে না, যার কলেজ জীবনটা মনে পড়ে না, যার প্রথম জন্মদিন পালনটা মনে পড়ে না, যার 18 বছরের উচ্ছ্বাসটা মনে পড়ে না? মনে তো পড়ে। আমাদের জীবনে আমরা যখন একটা একটা করে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে চুল পাকিয়ে ফেলি, তখন আমাদের অনেক কিছুই মনে পড়ে, তার মধ্যে ভালোবাসা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা জুড়ে থাকে। তাই ভালোবাসার মানুষের কথাও সেই স্মৃতির সমুদ্রে কোথাও না কোথাও ঠিকই ভেসে থাকে, যেটা মাঝে মাঝে কিন্তু বেরিয়ে আসে কোনো এক নিভৃত সময়ে, কোনো এক নীরব সময়ে আমাদের সত্যিই মনে পড়ে সেই মানুষকে। কিন্তু তোমার পজিটিভিটি এটাই, তোমার ভালো লাগা বা তোমার মেসেজের মধ্যে আমাদের ভালো লাগা এটাই যে তুমি খুব ভালোবেসে, খুব যত্নে সেই মানুষটিকে তোমার স্মৃতির মধ্যেই জায়গা দিয়েছো এবং মেনে নিয়েছো যে এটাই তোমার ভালো থাকা, এবং সেই মানুষটিও হয়তো তার মতো করে ভালোই আছে। হুমায়ুন, তুমিও খুব ভালো থেকো, আর অবশ্যই সঙ্গে থেকো, শুনতে থেকো FM রেইনবো, শুনতে থেকো লাভ জাংশন, আর এরপর তো চুপ কথা আছেই তোমার জন্য।
2: খুব ভালো, ভীষণ ভালো বললে তুমি এটা, আমি যেটা মন দিয়ে শুনছিলাম। তবে এবারে পরের মেসেজ। হ্যালো লাভ জাংশন, আমি এখন ক্লাস 12 পড়ি, আবার কি বকা খাবে একজন?
1: না
2: আচ্ছা, কিন্তু আজ ক্লাস 10-এর একটা অনুভূতির কথা শেয়ার করতে চাই। তখন পূর্ণিমা নামের একটি মেয়ে আমাকে খুব পছন্দ করতো, কিন্তু আমি সেই ভালোবাসার কোনো দাম দিইনি। যখন তার পূর্ণিমার আলো আমার জানালায় এসে পড়েছিল, আমি স্বেচ্ছায় অমাবস্যাকে আপন করে নিয়েছিলাম। যে শ্রাবণ নিজে থেকে আমার কাছে ছুটে এসেছিল, আমি তাকে অবহেলায় দূরে সরিয়েছিলাম। একটা গোলাপ সমস্ত সুবাস নিয়ে হাতে ধরা দিতে চাইলেও আমি কেবল তার কাঁটার দিকেই তাকিয়েছিলাম। তারপর একাকিত্বের শূন্যতায় যখন আমার ভেতরের পাথর গলতে শুরু করলো, আমি প্রথমবার অনুভব করলাম সেই হারানো বৃষ্টির হাহাকার। কিন্তু সময়ের কি নির্মম পরিহাস, যখন সব অহংকার সরিয়ে এক বুক অনুশোচনা আর না বলা ক্ষমা নিয়ে ফিরে গেলাম, দেখলাম আমার ফেলে আসা বৃষ্টি এখন অন্য কোনো উপত্যকাকে সবুজ করতে ব্যস্ত। তৃষ্ণার্ত পথিক নদীর কাছে ফিরেছে ঠিকই, কিন্তু সেই নদী ততক্ষণে অন্য মোহনায় মিশে গেছে। যে বোঝার সে ঠিকই বুঝবে, দেরিতে ভাঙা ঘুম কিভাবে একটা মানুষের কাছ থেকে তার পুরো বসন্তটা কেড়ে নেয়। অয়ন হালদার ডায়মন্ড হারবার থেকে।
1: অয়ন লেখাটা বড় সুন্দর,
2: একজনের মেসেজ পড়ে আমার জাস্ট একটাই কথা মনে হলো, তুমি তো লাভ শর্টস লিখতে পারো গো, ভারী ভালো লেখো তুমি,
1: সত্যি সত্যি সত্যি সুন্দর, ভীষণ সুন্দর লাভ শর্টস। তোমরা যে কেউ লিখতে পারো, শুধু যখন লাভ শর্টসটা লিখবে মানে প্রেমের গল্প, দুটো জিনিস শুধু মাথায় রাখবে, একটা হচ্ছে ডিউরেশন, সেটা 1200 থেকে 1500 শব্দের মধ্যে হতে হবে, এবং অবশ্যই একটা প্রেমের কাহিনী হতে হবে। এখন যেরকম মেসেজ পাঠাচ্ছ এরকম নয়, একটা প্রেমের গল্প, যেমন আজকে লাভ শর্টসটা শুনছিলে সেরকমই একটা প্রেমের গল্প। শুধু মেসেজের ওপরে হ্যাশট্যাগ দিয়ে লাভ শর্টস কথাটা মেনশন করে দিও। আর অয়নের জন্য বলবো এটাই যে একটা অদ্ভুতভাবে আমরা সবাই আমাদের লাভ প্রবলেম বা লাভ কনফেশনগুলোকে শেয়ার করি আমাদের মতো করে, খুব সহজ ভাষায়। হ্যাঁ, সহজভাবে বলার মধ্যেও একটা বিউটি আছে, সিম্পলিসিটির মধ্যে সবথেকে বড় শক্তি আছে বলে আমি মনে করি। কিন্তু তোমার এই কাব্যিকভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা এবং সেই কাব্যিকভাবে একটা গল্পকে বা একটা একটা ঘটনাকে চোখের সামনে নিয়ে আসা, সেটা পড়তে পড়তে সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। সত্যি সত্যি মনে হচ্ছিল যে আমাদের চারপাশের সঙ্গে আমাদের মনের কত, এই যে আকাশের অন্ধকার হয়ে যাওয়া বা এই যে পূর্ণিমা অমাবস্যা, এই যে ঢেউয়ের ওঠানামায়, সমস্ত কিছুর সঙ্গে আমাদের জীবনেরও যেমন কেমন ছবির মতো মিল রয়েছে, সেটা তুমি বুঝিয়ে দিলে। সত্যি খুব ভালো, খুব অ্যাপ্রিসিয়েট করছি তোমার লেখাকে। তুমি আরও লেখো, আমাদের মেসেজ করতে থাকো 9903653992 স্টুডিও ক্লকে 11:50। আছে নাকি আর কোনো মেসেজ?
2: মেসেজ তো প্রচুর রয়েছে, তবে তার মধ্যে কিছু মেসেজ চুপ কথারও রয়েছে। তবে লাভ জাংশনের মেসেজ, ডিয়ার লাভ জাংশন, জানো দিদি আমি সাইলেন্ট লাভার, তার গলা ভীষণ ভালো লাগে, সে FM রেনবোর সমস্ত প্রোগ্রাম শুনে আমি সত্যি কখন যেন তার প্রেমে পড়ে গেছি, তার নাম বললাম না সে বুঝলে, প্লিজ আমাকে সিগন্যাল দাও, স্নেহাশিস চক্রবর্তী, মধ্যম গ্রাম।
1: সে যদি বোঝে নিশ্চয়ই তোমার কাছে তার মেসেজ বা কোনো একটা সিগন্যাল নিশ্চয়ই পৌঁছে যাবে 9903653992। তুমি কিন্তু মেসেজ করতে পারো, যদিও সময় আমাদের কাছে খুবই কম, তবু চেষ্টা করব তোমাকে তোমার মেসেজটা তোমার কাছে পৌঁছে দেওয়ার। আর লাভ মিটার, লাভ কোট অফ দ্য উইক সব কিছুই বাকি আছে, বাকি আছে তোমার সঙ্গে আরও বেশ খানিকটা কথা বলার, ভালোবাসার কথা শেয়ার করার। শুনছো লাভ জাংশন, শুনতে থাকো লাভ জাংশন, সঙ্গে সৌমি আর অভিপ্সা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: Love Junction, Love Meter,
2: Love Junction, Love Meter।
3: আজকের ইনস্টাগ্রামে পোস্ট হওয়া আমাদের লাভ মিটার সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা তার চরিত্র বদলায়, ভোটিংটা লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো একটু বলি। 17 মানে 17% বলছো না চরিত্র বদলায় না, এবং 83% বলছো যে হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা তার চরিত্র বদলায়। আর দুটো কমেন্ট কিন্তু রয়েছে,
4: এক্স্যাক্টলি দুটো কমেন্ট রয়েছে। প্রসেনজিৎ আনফিল্টার্ড বলছে চরিত্র বদলায় না, প্রত্যাশা আর বাস্তবতা বদলে যায়। এবং আরো একটা কমেন্ট বৃষ্টি বলছে সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা প্রকাশের ধরন পাল্টায়, তবে এটাকে চরিত্র পাল্টানো বলা যায় কি না জানি না ঠিক।
3: বদলের পক্ষে কিন্তু প্রত্যেকেই মোটামুটি ভোট দিয়েছো, যে 17% মনে করছো যে ভালোবাসা নিজের চরিত্র বদলায় না সময়ের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তোমরা নহে বাকিদের থেকে একটু অন্যরকমই ভাবে। আমাদের লাভ মিটারে আজকে মোটামুটি এটাই বুঝলাম আমরা যে সময়ের সাথে সাথে ভালোবাসা তার চরিত্র কিন্তু বদলায়।
1: লাভ জাংশনে, লাভ মিটার,
2: লাভ জাংশনে, লাভ মিটার।
3: আর সময় হয়ে গেছে কিন্তু আরও একটা বিষয়ের, সেটা হচ্ছে যেতে যেতে আমরা যেটা করেই থাকি, আজকে শুক্রবার আমাদের একমাত্র উইকে লাভ জাংশনের দিন, তাই আমরা শেষ করব আজকে লাভ কোট অফ দ্য উইক দিয়ে।
1: লাভ জাংশনে লাভ কোট অফ দ্য উইক, লাভ কোট অফ দ্য উইক, লাভ কোট অফ দ্য উইক।
4: সময়ের সঙ্গে ভালোবাসার রং বদলায়, কিন্তু সম্মান আর বিশ্বাস বদলে গেলে সম্পর্কের রং ফিকে হয়ে যায়। এটাই রইল আজকে সৌমিয়ার অভিপ্রায় তরফ থেকে লাভ কোট অফ দ্য উইক। সকলে খুব ভালো থেকো, নিজেকে ভীষণ ভীষণ ভালো রেখো, আর হ্যাঁ ভালোবাসার মানুষটিকেও ভালো রাখার জন্য নিজের ভালো থাকাটাও কিন্তু ভীষণ জরুরি। আপাতত আমাকে টাটা বাই বাই করছি না, কারণ এরপরে চুপ কথা তোমার সঙ্গে কথা হবে।
3: সঙ্গে আছে দীপ, কিন্তু আমি সৌমি আজকের মতো বলছি খুব ভালো থেকো, আর অভিপ্রায় দীপের সঙ্গে জয়েন করো চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িতে সময় বলছে 12:04 হয়ে গেছে। আর তোমরা জানো যে প্রত্যেক সপ্তাহে শুক্র এবং শনিবার ঘড়ির কাঁটা যেই 12 পেরিয়ে যায় তখনই তোমার কানে চলে আসে চুপ কথা। চুপ কথা নিয়ে আজকে আমি দীপ যেমন রয়েছি, দীপের সঙ্গে আজ রয়েছে এমন একজন যার সঙ্গে দীপ এর আগে চুপ কথা করেনি বললেই চলে। আজ আমার সঙ্গে চুপ কথাতে স্টুডিওতে রয়েছে আমার সঙ্গে অভিপ্সা। অভিপ্সা, ওয়েলকাম টু চুপ কথা। আই হোপ যে আমরা আজকে একসঙ্গে, এটা কি আমাদের প্রথম চুপ কথা ভাই দেবে?
2: এটা আমাদের দুজনের প্রথম চুপ কথা, কারণ এর আগে তোমার সঙ্গে আমি একটাই শো করেছিলাম, সেটা হচ্ছে লাভ জাংশন করেছিলাম, এবং সেটা আমার এফএম এর ফার্স্ট লাভ জাংশন ছিল। এবং তারপরে আজকে হচ্ছে
1: বারবার এই এরা আমাকে না এটা মনে করিয়ে দেয়। আমি অন্তত হাফ ডজন এরকম প্রেজেন্টার মুখে শুনেছি, দাদা তোমার সঙ্গে আমার প্রথম অমুকটা করেছিলাম। মানে এটা প্রমাণ করে দেবে, এরা বাধ্য এটা প্রমাণ করে দেবেই আমাকে যে আমি কত বুড়ো হয়ে গেছি, ডাইনোসর যুগের হয়ে গেছি যেমনটা এরা বলে।
2: বাট না না না, যারা যারা যারা দেখে তোমাকে তারা কখনোই বলবে না যে তুমি বুড়ো হয়েছো।
1: ওকে, এনিওয়ে আমরা চুপ কথাতে আজকে অভিপ্সা আর দীপ আজকে প্রথম চুপ কথা করছে। আই হোপ অভিপ্সা কমফর্টেবলি ফিল করবে চুপ কথা করতে।
2: আমি প্রথম চুপ কথা করছি না,
1: না আমাদের আমাদের একসঙ্গে প্রথম চুপ কথা, তো আমি বলছি আই হোপ যে আমরা একসঙ্গে কমফর্টেবলি চুপ কথা করতে পারবো। আর অভিপ্সার অভিজ্ঞতা নিশ্চয়ই খারাপ হবে না। তো আমরা আমাদের ফোন নাম্বার তোমরা জানো 9903653992, সেই ফোন নাম্বার আমরা খুলে দিয়েছি। দুর্দান্ত একটা গান মাহতিম শাকিবের গলায় শুনলাম, এর পরে গানটা শুনবো অনুপম রায়ের গলায়। খুব ছোট্ট গান, গানের ওপারেই কিন্তু আমরা তোমার কথা নিয়ে ফিরবো, অর্থাৎ তোমার মেসেজ নিয়ে ফিরবো, যে মেসেজে তুমি লিখতেই পারো আমাদের যে এই মুহূর্তে তোমার কেমন যাচ্ছে। দেখো বৃষ্টি কিন্তু কলকাতা শহরে বেশ ভালো মতন শুরু হয়ে গেছে, তার কারণ বর্ষা দক্ষিণবঙ্গেও চলে এসেছে। তো ভ্যাপসা গরমটা মোটামুটি কেটেছে, এখন আমরা শুধু এই আশঙ্কা করছি যে এমন বৃষ্টি না হোক যাতে কলকাতাটা আবার ডুবে যায়, আবার সেই জল পেরিয়ে বাড়ি ঢুকতে হয় বা জল কাদা পেরিয়ে অফিস যেতে হয়, এইটুকুনি শুধু আমাদের চাওয়া। কিন্তু টেম্পারেচারটা কিন্তু খুব সুদিং, এটা একদম অস্বীকার করা যাবে না, তাই
2: না? সেটা একেবারেই যাবে না। আর সেই কারণেই শুধু একটাই রিকোয়েস্ট সবার কাছে, এতক্ষণ লাভ জাংশন তো ছিল, সেখানে প্রচুর ভালোবাসার কথা আমরা শুনেছি, এবারে 9903653992 তে সেই সমস্ত গল্পগুলো আমরা শুনবো, সেই ভালো লাগার কথা, সেই মন খারাপের কথা, যেগুলো তোমার ভালোবাসা থেকে একটু আলাদা। সেটা হতে পারে তোমার কোনো কিছু অ্যাচিভমেন্ট, সেটা হতে পারে তোমার কোনো কিছু খারাপ লাগার মুহূর্ত বা তোমার কোনো অভিজ্ঞতা।
1: কিন্তু এটাতেই জোর দিই যে ধরো এখন না, জানো তো গোটা পৃথিবীতে মানুষের কথা বলার মানুষ কমে এসেছে
2: একদমই।
1: অনেক সময় হয়, আমি এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে হঠাৎ করে মাঝরাতে কোনো অজানা কারণে মন খারাপ, মানে এমন না যে মন খারাপের কোনো কারণ রয়েছে, কোনো একটা ফিক্সড কোনো ইস্যু রয়েছে যে এর জন্য মন খারাপ, হঠাৎ মন খারাপ।
2: এটা আমার ক্ষেত্রেও হয়, ভীষণ হয়,
1: এটা মনে হয় আমাদের সবার ক্ষেত্রেই
2: হয়, একদম।
1: এবং মাঝরাতে এটা বেশি হয়, এবং আমি
2: বিশেষ করে যখন ঘুম আসতে চায় না,
1: হ্যাঁ, এবং আমি বলছি যে সেই সময় তুমি দেখবে আমরা হাতে ফোনটা নিই, ভাবি এটা কারোর সঙ্গে একটু কথা বলে যদি মনটা ভালো হয়। আমি বলছি আমার ক্ষেত্রে অন্তত এমন একজনের নামও মনে পড়ে না যাকে আমি এই মাঝরাতে ফোন করে আমার ভালো লাগছে না বা আমার কোনো একটা কিছু নিয়ে আমি চিন্তায় আছি, যে চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এটা আমি খোলা মনে শেয়ার করতে পারি। আমার মনে হয় চুপ কথা সেই জায়গাটায় তোমাদের কাছে রায়, তোমাদের কাছে রয়েছে, তোমাদের জন্য তোমাদের পাশে রয়েছে, যে মাঝরাতে যদি এমন কোনো চিন্তা তোমাকে কুড়ে কুড়ে খায়, তোমাকে ভাবায়, কাঁদায়। আমাদের মাঝরাতে কি হয়, চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে প্রতিধ্বনি হতে থাকে সারাদিন কাজের চাপে, দেখবে তুমি ভাবনাগুলো মাথায় জায়গা পায় না, কিন্তু রাতে যেই তুমি একলা হয়ে যাও, তোমার ঘরের কোণে অন্ধকার হয়ে যায়, তখনই তোমার মনে হয় যে এটা কেন হলো, অমুক ওই কথাটা কেন বললো তখন, আচ্ছা আমি ওকে ওই কথাটা কেন তখন বলতে পারলাম না, বা আমি কী করছি জীবনে। এই অনেক রকম চিন্তা আমাদের ভাবায়, সেই সব চিন্তাগুলো নিয়ে, সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে 9903653992 নাম্বারে অভিপ্সা আর দীপ তোমার সঙ্গে রয়েছে চুপ কথা নিয়ে। আগামী কয়েক ঘন্টা শুধু তোমাকে নিয়ে কথা হবে, তুমি কেমন আছো তাই নিয়ে কথা হবে। তোমার টেক্সট, তোমার হোয়াটসঅ্যাপ আসতে থাকুক, নাম্বারটা তো বলেই দিলাম। অভিপ্সা আর দীপ আজ প্রথম চুপ কথা করছে দুজন একসঙ্গে, আই হোপ তোমাদের খারাপ লাগবে না। প্রচুর গল্প আছে অভিপ্সাকে নিয়ে, আমি অনেক গল্প শুনেছি, সেগুলো সব বলবো। একটা গান শুনছি অনুপম রায়ের, ছোট্ট একটা গান, গানের ওপারে ফিরে আসছি তোমার পাঠানো মেসেজ নিয়ে।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আসলে রাত যত গভীর হয়, আমাদের মনগুলো ততটা পরিমাণে সৎ হয়ে ওঠে, এটা অন্তত আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে আমাদের মুখের মধ্যে আসা যে কথাগুলো আসে না সারা দিন ধরে, তখন এই রাত গভীর হলেই যেন সেগুলো শব্দ খুঁজতে চায়।
2: ঠিক,
1: তো সেই রকম কথাই, সেই সমস্ত চুপ করে থাকা অনুভূতিগুলোই এই মুহূর্তে বেরিয়ে আসার পালা। কারণ 9903659992 এর এপারে দীপ আর আমরা দুজনে কিন্তু অপেক্ষা করে রয়েছি তোমার সেই না বলা কথাগুলোকে।
2: আরে দীপ আর আমি বললে হবে, দীপ আর কে সেটা বলতে হবে তো
1: না, এতক্ষণ গলা শুনে বুঝে গেছে ও একই গলা, তো ঠিক আছে। দীপ আর আমি উইপশা,
2: দীপ আর উইপশা রয়েছে আজকে প্রথম চুপ কথাতে। আমি এক্সাইটেড ভীষণ, তার কারণ অভিপ্সা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমি দেখেছি অভিপ্সার কয়েকটা জিনিস আছে খুব ইন্টারেস্টিং। এক হচ্ছে অভিপ্সা ভীষণ ভালো বাইক চালায়, এবং ভালো বাইক শুধু চালায় না, অভিপ্সা বাইক চালিয়ে অনেক দূর দূর পর্যন্ত যায়। এবার অভিপ্সার মতন একটা বাচ্চা ছোট্ট মেয়ে এত সুন্দর

0: করে বাইক চালিয়ে এত দূর দূর যায়, যেটা আমার কাছে ভীষণ, আমার মনে হয় যে আমি করতে পারবো না, ও করতে পারে, এটা আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং।
1: এটা তো ভীষণ একটা হিজি জুজুজ ব্যাপার, মানে তোমার ইচ্ছে করে না তাই তুমি করো
0: না। আমার, আমি ইচ্ছে করে না, আমারও ইচ্ছে করে, কিন্তু আমি বলছি আমি সেই সাহস জোটাতে পারি না তোমার মতন, যে সাহসটা তোমার রয়েছে, যে একটা ভীষণ স্পোর্টসম্যানশিপ, একটা ভীষণ স্পিরিচুয়াল জার্নি, একটা ভীষণ আমি বলবো কি মানে একটা মন খোলা জার্নি। তুমি কলকাতা থেকে বেরিয়ে পড়লে একটা টু হুইলার নিয়ে, সঙ্গে শুধু ম্যাপ এবং কিছু জরুরি জিনিসপত্র, তোমার জন্য একটা অজানা, কমপ্লিট অজানা রাস্তা ওয়েট করে আছে। ডেস্টিনেশনটা তোমার জানা, কিন্তু জার্নিটা তো তোমার কাছে নতুন। মানে যদি তুমি কোনো নতুন জায়গায় যাও, আমি বলছি সেই জার্নিতে কী কী প্রতিবন্ধকতা তোমার সামনে আসতে পারে, তোমার সামনে কী কী চ্যালেঞ্জ আসতে পারে, রাস্তাতে কী কী ঘটতে পারে, ওয়েদার কখনো খারাপ হতে পারে, বৃষ্টি হয়ে যেতে পারে প্রচণ্ড, তুমি দল থেকে আলাদা হয়ে যেতে পারো, এই এইরকম। মানে আমি বলছি এটা তো খুব চ্যালেঞ্জিং একটা জার্নি। মানে আমার গন্তব্য হচ্ছে আমার বাড়ি থেকে আমার অফিস পর্যন্ত, আমি রাস্তাটা জানি কী হতে পারে, কোথায় কী হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স কী খারাপ হতে পারে, এটা আমার আইডিয়া রয়েছে। কিন্তু যখন তুমি এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে যাচ্ছ এবং যে রাস্তাটা সম্পর্কে তোমার আগে কোনো আইডিয়া নেই, তুমি প্রথম চালাচ্ছ, তখন সেটা কতটা সাহস দরকার হয়, এই সাহসটা তুমি জোটাও কী করে, এটাই হচ্ছে আমার সব থেকে তোমার থেকে আমরা জানি যে ফোর হুইলার নিয়ে ট্রিপে যাওয়াটা তাও একরকম, কারণ সেখানে তুমি অনেক কিছু নিতে পারছো গাড়ির ভিতরে, কিন্তু টু হুইলার তো সবকিছু ক্যারি করা যায় না, ভীষণ জরুরি কিছু জিনিসই তুমি নিতে পারো, তো সেটা তুমি কি করে সাহসটা জোগাও।
1: বেসিক্যালি এটা যদি বলা যায় আমার নিজের পার্সোনালি, আমি নিজে চ্যালেঞ্জেস ভীষণ পছন্দ করি, ঠিক আছে, আর কোথাও গিয়ে আমার কাছে এই টু হুইলারটা আমাকে একটা আলাদা রকমের ফ্রিডম দেয়। মানে এখানে যদি একটা কোট আনকোট করে বলা যায়, সেখানে বলতে পারি যে ফোর হুইলার্স মুভ দ্য বডি, টু হুইলার্স মুভ দ্য সোল। আর এই যে তুমি জার্নির কথা বললে, আমরা সত্যিই জানি না আর কিছুক্ষণ পরে কি হতে পারে, সেটা না তুমিও জানো না, আমিও জানি না, যে আজকে আমাদের এই মুহূর্তে শুনছে সেও জানে না এর পরের মুহূর্তটা কি হবে। ঠিক তেমনি যখন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আমরা জানি না পথে কি হতে পারে, কখনো কখনো আবহাওয়াকে জয় করার জন্য আমাদের কাছে জিনিস থাকে, রেনকোট থাকে, বিভিন্ন রকম শেল্টার আমরা পেয়ে যাই, কিছু বিপদ আসলে সেগুলোর জন্য একটা প্রস্তুতি থাকে। আবার অনেক সময় এমন অনেক বিপদ আসে যেগুলো থেকে আমরা আরো অনেক বেশি কিছু শিখতে পারি
0: পরের জার্নিটার জন্য
1: এবং সেটা গিয়ে কোথাও একটা আরো ভালো লাগার কারণ, যে আমাকে এরা জীবনে ষোলো আনার জন্য তৈরি করে দিচ্ছে, মানে চারি আনাই মাটি না করে ষোলো আনার জন্য তৈরি করে দিচ্ছে এই সিচুয়েশনসগুলো, এই মুহূর্তগুলো, তো ওই জন্য আমার ভালো লাগে। আর ফোর হুইলার্স নিয়েও আমি ঘুরতে যাই, কিন্তু সেটাতে অতটা মজা পাই না আমার পোষ্যগুলোকে নিয়ে, ঠিক যেমন তোমার পান্তুয়া রয়েছে, আমারও তেমনি ভ্যানিলা রয়েছে, ব্রাউনি রয়েছে, সাধু রয়েছে, অনেক রয়েছে, আমার প্রায় 50-এর উপর আমার পোষ্য রয়েছে।
0: বাহ,
1: তো চলে,
0: মানে কতটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, আজকে আগামী কয়েক ঘন্টা ভীষণ ভীষণ মজাদার কিছু গল্প হতে চলেছে, বুঝতেই পারছি।
1: তবে এখানে শুধু আমাদের কথা নয়, তোমার কথাও থাকবে, আর সেই কারণে এই মুহূর্তে তোমার মেসেজ,
0: এই মুহূর্তে তোমাদের পাঠানো মেসেজ এক এক করে পড়ছি। সৌভিক আমাদের রেগুলার লিসনার লিখে পাঠিয়েছে যে ভালো থাকা এখনকার দিনে কিন্তু কোনো বিলাসিতা নয়, ভালো থাকা নিজের প্রতি সব থেকে বড় দায়িত্ব। জীবনের প্রতিটা ঝড় একদিন একদিন ঠিকই থেমে যাবে যদি এগিয়ে চলার সাহসটা বজায় থাকে। অন্যের স্বীকৃতির অপেক্ষায় নয়, নিজের আত্মবিশ্বাসী পথ তৈরি করুন, ছোট ছোট আনন্দকে আঁকড়ে ধরুন, সেখানেই লুকিয়ে থাকে বড় সুখের ঠিকানা। আর মনে রাখবেন, নিজের হাসিটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী প্রেরণা। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে, প্রত্যেকটা লাইন খাঁটি, প্রত্যেকটা কথাই আমরা জানি সত্যি কথা বলতে, কিন্তু কজন মানতে পারি, এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। যে আমাদের, আমি বলছি না, ছোট ছোট আনন্দগুলো জীবন থেকে আমি জানি না কেন এখনকার দিনে আমাদের হারিয়ে যাচ্ছে। মামার বাড়ি যেতে আমরা ছোটোবেলায় ভীষণ ভালোবাসতাম, আমাদের কাছে অন্যতম গরমের ছুটির প্রধান আকর্ষণ ছিল মামার বাড়িতে বেড়াতে যাওয়া, কারোর জন্য দেশের বাড়িতে হতে পারে, কেউ মাসির বাড়িতে, কোনো রিলেটিভসদের বাড়িতে হতেই পারে। এখন তুমি দেখবে সেই আনন্দটা কোথাও একটা খাটো হয়ে গেছে এখনকার জেনারেশনের কাছে, এখনকার ছোটদের কাছে। যদি বলো যে সামার ভ্যাকেশনে মামার বাড়ি নিয়ে যাবে, আমি, তুমি দেখে নিও, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তাদের মুখ বেজার হয়ে যাবে, তার কারণ তাদের কাছে একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে,
1: তারা সামার ক্যাম্পে যেতে চাইবে,
0: রাইট, তারা এমন একটা জায়গায় যেতে চায় যেটা মানে এক্সটিক, কিন্তু তার সঙ্গে সেটা সেটা নিয়ে শো অফও করা।

0: যাবে। তো দেখো এই ছোটো ছোটো আনন্দটা, এটা কিন্তু একটা ছোটো আনন্দ। আমার মামার বাড়িতে যেতে হাগলি কত টাকা লাগে, 15-20 টাকা ট্রেন ভাড়া কাটলেই মামার বাড়িতে পৌঁছে যাওয়া যেত। তো সেটাতে কিন্তু সেই যে আনন্দের লেভেলটা, আমি যদি এখন অনেক দূরে কোথাও বেড়াতে যাই 1,000,000 টাকা খরচ করে, তাতেও কিন্তু সেই আনন্দটার পরিপূরক সমান কখনোই হতে পারবে না। তো এই কথাটা সৌভিকের খুব খাঁটি কথা যে ছোটো ছোটো আনন্দগুলোকে আমরা খুব আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আর আরেকটা কথা খুব সত্যি যে অন্য কেউ তোমার কোনো পথ তৈরি করে দেবে না। তো স্টপ ডিপেন্ডিং অন আদার্স। তোমাকে না কেউ ভালো রাখার দায়িত্ব কারোর রয়েছে, না তোমাকে হাসানোর দায়িত্ব কেউ নিয়েছে, না তোমার কাজের জায়গায় তোমাকে এগিয়ে দেওয়ার দায়িত্ব কেউ নিয়েছে। রাজ শর্মানিকে আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ইন্সপায়ার করে আমাকে রাজ শর্মানি। রাজ শর্মানির একটা লেখা, একটা কোট আজকে আমার ভীষণ ভালো লেগেছে, যে অন্যরা চাইবেই যে তুমি যেমন মিডিওকার তেমন মিডিওকার হয়েই থাকো, কেউ তোমাকে পুশ করার দায়িত্ব নেবে না, বিশেষ করে তোমার ওয়ার্কপ্লেসে। তো নিজেকে বড় করার দায়িত্ব, নিজেকে আরও বড় বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমারই। সৌভিকের মেসেজটা খুব সুন্দর, অনেকগুলো কথা মনে করিয়ে দিল। পরের মেসেজ পাঠিয়েছে সায়ন নন্দীগ্রাম থেকে। সায়ন লিখেছে যে গত সপ্তাহেও আমি মেসেজ করেছিলাম, কিন্তু তোমরা যখন পড়েছো তখন আমি ঘুমিয়ে পড়েছি, তাই আজকে একটু তাড়াতাড়ি মেসেজ করলাম। প্রায় মাসখানেক আগে অরিজিৎ দা আর তুমি আমাকে সাজেশন দিয়েছিলে যে একটা চিঠিতে সরি লিখে মেয়েটাকে দিতে, কিন্তু সে তো আমার সাথে কথাই বলতে চায় না। হয়তো আমি জানতে পেরেছি তার একটা বয়ফ্রেন্ড রয়েছে, তাই আমি তাকে সরি লেখা চিঠিটা দিইনি। কিন্তু কিভাবে এবার তাকে ভুলে যাব সেটা বুঝতে পারছি না, প্লিজ একটা সলিউশন দিয়ে দাও। তো হিপসা, কাউকে যদি কেউ ভুলতে না পারে, সায়ন যেমন একজনকে ভুলতে পারছে না, এটা জানার পরে
1: আমি তো বলবো যে আমরা কেউ কখনোই কাউকে ভুলতে পারি না, বরঞ্চ তাকে আমি যে ভুলে যাব, আমি তাকে ভুলবো, আমাকে তাকে ভুলতে হবে, এইটা করা বন্ধ করো এবং তুমি তোমার নিজের কাজে এগিয়ে যাও। তাহলেই দেখবে তুমি অটোমেটিক্যালি তাকে ভুলে যাচ্ছ, তোমার তার কথা মনেই পড়বে না। মানে এটা আমি নিজে ভীষণ বিশ্বাস করি যে আমরা কোনো কিছু ভুলি না, আমরা তাকে মনে করার চেষ্টা করি না, একটু যদি ভেবে দেখা যায়, তাই নয় কি? আর আরও একটা জিনিস, কিছু কিছু শূন্যস্থান না কখনো পূরণ হয় না। সে যেই হোক, সে মানুষটা বা সেই শূন্যস্থানে তোমার মা বাবা হতে পারে, সেই শূন্যস্থানে তোমার কোনো পোষ্য হতে পারে, সেই শূন্যস্থানে তোমার কোনো ভালোবাসার মানুষ হতে পারে, কোনো বন্ধু হতে পারে, সে যে কেউ হতে পারে, সেই শূন্যস্থানগুলো আবার প্রত্যেকের জায়গা আলাদা থাকে। সেই শূন্যস্থানটার পরে তুমি দাঁড়িয়ে দিয়ে তোমাকে পরের লাইনটাই শুরু করতে হয়। আর এটুকুই বলার যে ভুলবো বলে সেই চেষ্টাটা করো না।
0: ভেরি ডিপ থটস, সত্যি সত্যি। কাউকে ভুলবো বললে কিন্তু তাকে ভোলার থেকে বেশি তার কথা মনে পড়ে, কারণ তুমি চেষ্টা করছো, যে চেষ্টাটা করছো সেই চেষ্টাটাই তোমার তাকে আবার মনে করিয়ে দেবে। তাই আমাদের মতে, আমাদের দুজনেরই মতে, একটু ওভারলুক করার চেষ্টা করো আর অন্য কাজে নিজেকে একটু এঙ্গেজ করার চেষ্টা করো। দেখো চারদিকে এমন প্রচুর কাজ রয়েছে যেগুলো আমাদের সমাজকে একটু বেটার করতে পারে, যে কোনো কাজ। আমি বলছি নিজের চারপাশকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটু গাছ লাগানো, একটু পোষ্যদের খেয়াল রাখা, কোনো নিডি মানুষের একটু খেয়াল রাখা, আরও অনেক রকম কাজ আছে। শুধু সোসাইটির কাজই বলছি না, তুমি তোমার বাড়ির দিকেও তাকাতে পারো, সেখানেও অনেকগুলো কাজ আছে। একটু আঁকাআঁকি করা, একটু পেইন্টিং করা, একটু ভালো গান শোনা, একটু ভালো সিনেমা নিয়ে চর্চা করা, একটু ভালো বই পড়া, নিজের যত্ন নেওয়া, গ্রুমিং ছেলেদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এইগুলো আমার মনে হয় তোমাকে অনেক বেশি এলিজিবল করবে তোমার পরের সম্পর্কটার জন্য। সো ট্রাই টু ডু দ্যাট। 9903653992 নম্বরে এক এক করে অনেকগুলো মেসেজ এই মুহূর্তে ঢুকে গেছে, সব মেসেজ পড়বো। তবে এখন অরিজিৎ সিং আর মাহতিম শাকিব আমাদের জন্য ওয়েট করছে ব্যাক টু ব্যাক দুটো দুর্দান্ত গান নিয়ে। গানগুলো শুনছি, গানের পরে এক্ষুনি ফিরে আসছি তোমার পাঠানো মেসেজ নিয়ে। অভিপ্সা আর দীপ হাজির রয়েছে তোমার সঙ্গে চুপ কথায়, যেখানে আজ রাত 3টে পর্যন্ত কথা হবে তোমার মন নিয়ে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িতে সময় বলছে 12:30, কিন্তু বেজে গেছে 12:31 হয়েছে। আমরা এক এক করে এই মুহূর্তে চুপ কথাতে তোমার পাঠানো মেসেজ পড়ছি। শাওন বারসা থেকে লিখেছে, আজ কিন্তু তোমাদের শো প্রচুর লোক শুনবে, তার কারণ রাত 12:00 গেলেও 3:30 অব্দি তো সবাই আজকে জেগে থাকছি, তার কারণ 3:30 থেকে আজ আর্জেন্টিনার খেলা রয়েছে। শাওন লিখেছে বারসা থেকে। শাওন, আমি কিন্তু ঢুকেই এই কথাটা সবাইকে আজকে এখানে বলেছি যে আজকে আমাদের শোয়ে মেসেজ ওভারফ্লো হবে, হতে চলেছে। তার কারণ এই ঘুমের সময়টা, মানে দেখো 11:00-12:00 পর থেকে একটা ঘুম ঘুম ভাব আসে, 3:30 থেকে ম্যাচ শুরু, তো এই মাঝখানে 3.5-3 ঘন্টা জেগে থাকাটা একটা খুব বড় চ্যালেঞ্জ। মানে সেই রকম কিছু অ্যাড্রেনালিন রাশের দরকার পড়ে জেগে থাকার জন্য। তো আজকে চুপ কথা সেখানে রয়েছে, লাইভ, আনপ্লাগড, আনপ্ল্যান্ড এবং আনস্ক্রিপ্টেড। অভিপ্সা আর দীপ রয়েছে, প্রচুর মেসেজ রয়েছে। আর
2: এবং শুধু তাই নয়, শুধু আর্জেন্টিনার খেলা বলে নয়, চুপ কথা এমনই একটা শো যেখানে প্রচুর মেসেজ আসে, মেসেজ ওভারফ্লো হয়ে যায়। তবে এখানে একটু একটা এক্সট্রা জেগে থাকার একটা রসদ পেয়ে গেলে,
1: ধরো ওই 2:30-2:40 ওই সময়টায় একটুখানি আমি দেখেছি যে একটু মেসেজ একটুখানি কম বা একটুখানি স্লো মেসেজ বা একটা মেসেজের রিপিটেশন এরকম হতে থাকে, কিন্তু আজ সেটা হওয়ার সম্ভাবনা আরও নেই। তার কারণ আজকে প্রচুর মানুষ চেষ্টা করছে যে এমন কী উপায় আছে, কী উপায় আছে যে রাত 2:00-3:00, 2:30 এই সময়টা জেগে থাকা যায়। সেই জায়গায় চুপ কথা আজকে রয়েছে। সৌগত মেসেজ পাঠিয়েছে, পরের মেসেজ। সৌগত লিখেছে, মনটা ভীষণ চঞ্চল, কিভাবে মনকে শান্ত রাখবো? এটার উত্তরটা আমি অভিপ্সার থেকে নেবো। অভিপ্সা, মন শান্ত রাখার কি উপায় আছে?
2: এই রে, এই উত্তরটা বোধহয় আমাকে তুমি দিলে ভালো করতে। এটা যদি সাইন্টিফিক্যালি বলা যায় তাহলে এটুকু বলবো, ব্রিদিং এক্সারসাইজ করো, মেডিটেশন করো। আর তুমি যদি কোনো কাজের কথা ভাবো, তাহলে তুমি যদি কোনো ডিসিশন নিতে পারো না বা যদি কনফিউজড থাকো, কনফিউশনের মধ্যে দিয়ে তোমার দিন যায়, তাহলে এটুকু বলবো যে তুমি আগে লেখো যে তুমি কি কি চাইছো।
1: এটাকে আধুনিক ভাষায় বলে জার্নালিং। জার্নালিং এখন খুব চলছে ব্যাপারটা। আমার শুধু ছোট্ট দু একটা কথা বলার আছে সৌগত, যে আমাদের মন চঞ্চল হয় কেন, তার অন্যতম কারণ হচ্ছে আমরা সারাদিন প্রচুর ডিস্ট্র্যাকশনের মধ্যে থাকি, যে জিনিসগুলো আমাদের বারবার, মানে প্রতি কিছু কিছু সময় অন্তর অন্তর আমাদের মাথাকে একটা ডোপামিন দিতে চায়, আমাদের মাথায় ডোপামিন চায়। এই যে ধরো ছোটো ছোটো ভিডিওস দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যাওয়া, ডুম স্ক্রলিং করে, এই ডুম স্ক্রলিং কথাটা আমি প্রচুরবার বলছি কারণ আমি নতুন শিখেছি, চুপ কথা থেকেই শিখেছি। ডুম স্ক্রলিং মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করে যাওয়া, মানে তুমি জানো যে স্ক্রলিং এর কোনো মানে নেই, বাট তুমি স্টিল করে যাচ্ছ, অভ্যাসবশত তোমার আঙুল সোয়াইপ করে যাচ্ছে একটার পর একটা শর্ট ভিডিওস। তো আমি বলছি যে এই অভ্যেসগুলো আমাদের মাথাকে অভ্যস্ত করে দিচ্ছে, যে আমার মাথা

0: এক সেকেন্ড অন্তর অন্তর নতুন ডোপামিন চাইছে। আমি ফোকাস করতে পারছি না, তার কারণ আমার মাথা প্রত্যেক 15-20-25 সেকেন্ড অন্তর অন্তর নতুন জিনিস দেখতে চাইছে, নতুন এক্সাইটমেন্ট চাইছে। দেখো, একটা সময় ছিল যখন সন্ধেবেলা, আমাদের ছোটোবেলার কথা বলছি, অবশ্যই অভিপ্সাদ ছোটোবেলা নয়, আমার ছোটোবেলার কথা বলছি, সন্ধেবেলা লোডশেডিং হয়ে যেত। সেটা ছিল আমাদের কাছে,
1: সেটা আমার সন্ধেবেলাতেও হতো এবং হারিকেনের যুগ ছিল,
0: মুক্তির আনন্দ ছিল আমাদের কাছে। মানে হোমওয়ার্ক করছি সন্ধেবেলা, মা পড়াচ্ছে না পারলে পেটাচ্ছে, বা স্যার পড়াচ্ছে না পারলে পেটাচ্ছে, বকছে, সেখান থেকে একটা আধ ঘন্টা লোডশেডিংও আমাদের একটা একদম মুক্তির, মানে একটা মুক্তির হাওয়া দিত, একটা মুক্তির স্বাদ দিত।
1: এবং আমার আমার সন্ধেবেলাটা লোডশেডিং হলে হারিকেন নিয়ে পড়তে বসতে হতো।
0: না, কিন্তু ওই ওই সময়টার একটা একটা ট্রানজিশন থাকতো তো, যে হারিকেনটা খুঁজে আনতে হবে, লম্ফটা খুঁজে আনতে হবে, বা ইমার্জেন্সি লাইট, যারা খুব বড় লোক তাদের বাড়িতে ইমার্জেন্সি লাইট থাকতো সেই সময়, সেইগুলো জ্বালাতে হবে, একটা সময় লাগতো। তো সেই সময়টুকুনি আমরা খুব আনন্দ পেতাম, তার কারণ এবার দেখো আমাদের কাছে না তখন ছিল মোবাইল ফোন, না ছিল তখন টিভি, না ছিল তখন টেপ, সিডি প্লেয়ার, কিচ্ছু ছিল না। কিন্তু দেখো আমরা কত আনন্দ পেয়েছি ওই সময়টায়। তো তার মানে কি, আমার মাথা তখন অভ্যস্ত ছিল না, আমাদের সময় আজ থেকে 40-35 বছর আগের কথা বলছি, আমাদের মাথা তখন এই ডোপামিন 10 মিনিট অন্তর অন্তর পাওয়ায় অভ্যস্তই ছিল না। আমাদের ব্রেন ডোপামিন পেত সেই সময়, আমাদের ব্রেন এক্সাইটেড হতো তখন উইকেন্ডে, শুক্রবার রাতে একটা সিনেমা হবে, রবিবার দুপুরে একটা সিনেমা হবে, বা রবিবার সকালে একটা গানের প্রোগ্রাম হবে, এইগুলোই আমাদের কাছে ছিল মেন সোর্স অফ এন্টারটেনমেন্ট। আমরা সেটার দিকে তাকিয়ে থাকতাম, গরমকালে আমরা ছুটি ছুটি দেখতাম, কি ভীষণ ভালোবাসতাম দেখতে, ওয়েট করে থাকতাম কখন আসবে, কারণ আমাদের কাছে সোর্স অফ এন্টারটেনমেন্ট কম ছিল, এক্সাইটেড হওয়ার অপশনস কম ছিল, তাই আমরা এত বেশি, আমাদের মন ডাইভার্ট ছিল না, আমাদের মন এক জায়গাতেই থাকতো। আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে ভালোবাসতাম, হ্যাঁ, রেল লাইনের ট্র্যাকের উপরে কীভাবে ট্র্যাকের উপরে পা রেখে হেঁটে যাওয়া যায় সেটা প্র্যাকটিস করে মজা পেতাম আমরা, এইরকম অদ্ভুত অদ্ভুত জিনিস করে মজা পেতাম, কাগজের প্লেন বানিয়ে মজা পেতাম, বৃষ্টি হলে নৌকা ছেড়ে মজা পেতাম, এগুলো ছিল আমাদের কাছে মজা। এখন মুশকিল হচ্ছে যে এখনকার সময় আমাদের কাছে এত সোর্স অফ এন্টারটেনমেন্ট আর এত সোর্স অফ ডাইভার্সনস রয়েছে, কখনো মোবাইল ফোন, কখনো ল্যাপটপ, কখনো টিভি, কখনো মিউজিক, কখনো সিনেমা, বারবার আমরা চারদিকে আমাদের মনোসংযোগ করতে করতে করতে করতে আমাদের ব্রেন অভ্যস্তই হয়ে গেছে, যে ব্রেন একটা জায়গাতে কনসেন্ট্রেট করতে পারছে না। তাহলে ব্রেনকে এক জায়গায় কনসেন্ট্রেট করতে গেলে কী করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, নিজের ব্রেনকে বোঝাতে হবে যে তুমি একটা জায়গায় আধ ঘন্টা বা এক ঘন্টা সেই জায়গা থেকে উঠবে না, তোমার কাছে যাই থাকবে তুমি পাশের ঘরে রেখে দিয়ে আসবে, ঘরে দরজা বন্ধ করে দেবে, একটা জোরালো আলো জ্বলবে ঘরে, তুমি ইদার মাটিতে বা টেবিল চেয়ারে বসবে, বই নিয়ে বা খাতা নিয়ে লেখো পড়ো যাই করো না কেন, এবং নিজেকে নিজে বলবে যে হাফ অ্যান আওয়ার আমি এই জায়গাটা থেকে উঠবো না, আমি যাই করি না কেন আমি উঠবো না, আর আমি বই থেকে চোখও সরাবো না। তুমি দেখবে এইভাবে নিজেকে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে এই বসে থাকার, এক জায়গাতে বেশ কিছুক্ষণ ধরে বসে থেকে পড়ার অভ্যেসটা যদি করতে পারো, তাহলে দেখবে মাথা অনেক বেশি শান্ত হবে। আর এছাড়াও আরও অনেক রকম উপায় আছে, যেটা অভিপ্সা বললো, অবভিয়াসলি প্রত্যেক দিন সকালবেলা একটুখানি নিজের শ্বাস প্রশ্বাসকে প্র্যাকটিস করা, কনসেন্ট্রেট করা, মনোসংযোগ করার অনেক রকম উপায় আছে, সেগুলো তুমি একটু প্র্যাকটিস করতেই পারো। পরের মাসে সঞ্চারী পাঠিয়ে চালিপুর থেকে লিখেছে, প্রিয় চুপ কথা, তোমরা কেমন আছো, এই প্রথমবার তোমাদের একসঙ্গে শুনছি, ভীষণ ভালো লাগছে।
1: আমরা প্রথমবার একে অপরকে শুনছি একসঙ্গে চুপ কথাতে।
0: না, আমি অভিপ্সাকে এমনি শুনেছি তো অনেক,
1: হ্যাঁ শুনেছি তো আমিও, তোমাকে
0: অভিপ্সাকে যখন আসি প্রায় যাই তখন অভিপ্সার আমি প্রোগ্রাম শুনেছি।
1: হ্যাঁ, এই যেমন আমি লাভ জংশন করে বেরোচ্ছি তুমি চুপ কথায় ঢুকছো, এরকম বহুবার হয়েছে।
0: এক্স্যাক্টলি। সঞ্চার লিখেছে, জানো তো গত কয়েকদিন ধরে আমার সঙ্গে এমন কিছু ইনসিডেন্ট হচ্ছে যে মনটা বারবার খারাপ হয়ে যাচ্ছে, ভালো থাকছে না, হেরে যাওয়ার চিন্তা মাথায় আসছে, হস্টেল, কলেজ, ডিউটি, এই একঘেয়ে রুটিন ছাড়িয়ে মায়ের কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করছে। আজও ডিউটি থেকে ফিরেই মনটা খারাপ ছিল, ফোনটা খুলতেই স্বামী বিবেকানন্দর একটা কথায় চোখ আটকে গেল, জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দে থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। এই সমস্ত কথাগুলো মনকে অনেকটা শক্ত করে, আজ শক্তি পেয়েছি। তোমরা ভালো থেকো, সঞ্চারী আলিপুর থেকে লিখেছে।
1: সঞ্চারীকে আলাদা করে আর বলার কিছুই নেই, কারণ ও সবটাই
0: এই ধরনের কথাগুলো আমি মানে খুব ফ্যাক্ট। একটু আগে যে কথাটা সৌগত জিজ্ঞেস করেছিলি যে মনকে কিভাবে কনসেন্ট্রেট করবো, তারও একটা উত্তর এটা, স্বামী বিবেকানন্দের জীবনে যদি তুমি কখনো পড়ো, দেখো একটা সময় আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, মেবি 11 অর 12 যখন আমি পড়ি, আমার ভীষণ এরকম একটা সিচুয়েশান হয়ে গেছিলো যে ভীষণ মন মানে কনসেন্ট্রেট করতে পারছি না, মন ভীষণ চারদিকে মনসংযোগে অভাব হচ্ছে, ঘাটতি হচ্ছে এবং ভীষণ লস্ট লাগছে।

0: ইন লাইফ যে এরপর আমি কি করবো, টুয়েলভ ইলেভেন টুয়েলভ মানে হচ্ছে এরপরেই কলেজ, তার মানে কেরিয়ার কি করবো, এরপরে আমি কোন দিকে যাব, দিশা কি হবে, কার্য তো দিশাহীন ভাবছিলাম নিজেকে সেই সময়। সেই সময় কিন্তু আমি স্বামী বিবেকানন্দের বই পড়া শুরু করি, তার জীবনী পড়া শুরু করি, এবং দ্যাট হেল্পস মি আ লট, সিরিয়াসলি দ্যাট হেল্পস মি আ লট। এবং তারপরে কখনো আব্দুল কালাম বলো, কখনো যদি বলো জেফ বেজোস বলতে পারো, কখনো আরও অনেক মানে এরকম বহু সাকসেসফুল মানুষ রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যতম, এদের প্রত্যেকের জীবন যদি তুমি কখনো পড়ো, মাতঙ্গিনী হাজরা, এদের জীবন যদি তুমি এদের জীবন সম্পর্কে জানো, তাহলে তুমি দেখবে এই যে আমরা অনেক সময় হেরে যাই না, যে একটা কাজ করতে যাচ্ছি কাজটা হচ্ছে না, ধুর আমাদের কোনো কাজ হবে না, এই বলে আমি কাজটাকে ফেলে দিলাম, এইরকম এইগুলোকে তুচ্ছ মনে হবে, বিশ্বাস করো এরা, এই যে মহান ব্যক্তিদের কথা বললাম, এরা যে যে চ্যালেঞ্জগুলো ওভারকাম করে মহান হয়েছেন, সেগুলো এত কঠিন ছিল যে আমার তোমার মতন সাধারণ মানুষ হলে, মানে এরা মহাপুরুষ, বিবেকানন্দ বলো, নেতাজি সুভাষচন্দ্র বোস বলো, এরা সত্যি সত্যি মহাপুরুষ, কারণ আমার তোমার মতন মানুষ হলে সেটা কোনোদিন মানে সাহসই দেখাতে পারতাম না। একটা মানুষ মাঝ সমুদ্রে সাবমেরিনে উঠতে পারে এটা ভাবতে পেরেছিল কেউ? একটা মাঝ সমুদ্র একটা মানুষ সাবমেরিনে উঠছে, সাবমেরিন মাঝ সমুদ্রে, বাবা এটা মহাসাগরের মাঝখানে, প্রথম কথা মহাসাগরের মাঝখানে গিয়ে যদি তোমাকে আমি ডেকের ওপরে ছেড়ে দিই একটা বড় জাহাজের, চারদিকে শুধু জল এবং ভীষণ কারেন্ট সেই জলের মধ্যে, ভীষণ ফোর্স সেই জলের মধ্যে, সেটা দেখলেই মানুষের আত্মবিশ্বাস 50% 60% কমে যাবে। তারপর আমি তোমাকে বলছি একটা সাবমেরিন আসছে, তোমাকে এই জাহাজ থেকে নেমে ওই সাবমেরিনটায় উঠতে হবে, আর সেটাও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, আমি বলছি 99% মানুষ হাত তুলে দেবে। এই জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সাবমেরিন উঠেছিলেন, শুধু ওঠেননি, তিনি গোটা ভারতবর্ষকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন, এবং তার মানে তোমরা এগুলো জানো, এগুলো আমি তোমাদের ওভারডু করতে চাইনি এগুলো সব বলে, কিন্তু আমি বলছি এই মানুষগুলো, এই যে আমরা একটা কাজ করতে গেছি, চারটে লোক সমালোচনা করছে, দেখো কি করছে, দেখো শুনলেই তুমি দেখবে আমার মধ্যে ডিমোটিভেট হয়ে যাবো, আমি কিরম করে বলছি, আমি চেষ্টা করলাম। স্বামী বিবেকানন্দকে মানুষ জুতো ছুঁড়ে মেরেছিল রাস্তার মাঝখানে, তো উনি কি ডিমোটিভেট হয়ে গিয়েছিলেন? ছুঁড়ে মারতো স্বামী বিবেকানন্দ কাজে বাজে জিনিস ছুটতো, তা উনি কি ডিমোটিভেট হয়ে গিয়েছিলেন? উনি তো মানে প্রচুর সমালোচনা শুনেছেন সারা জীবনে, প্রচুর শুনেছেন, উনি কি ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলেন? জানি তো, এদের জীবনগুলো পড়লে তুমি দেখবে সেই শক্তিটা তোমার মধ্যেও আসবে, তুমিও দেখবে নিজেকে এনরিচড এনলাইটেন্ড ফিল করবে। এটুকুনি বলার যে এইগুলো সত্যি সত্যি আমাদের জীবনে, এবং এখন এই অশান্ত সময়ের মধ্যে, এই যে আমরা একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়ের মধ্যে তুমি দেখবে আমরা কিন্তু আবার সেই ওল্ড ক্লাসিক বুকের দিকে ফিরে যাচ্ছি নিজেদের শান্ত করার জন্য, এই সময় খুব দরকার। অনেকক্ষণ ধরে বকবক করছিলাম, সরি, অফিসে অনেক ঘুমিয়ে পড়েছিল,
1: একদমই না একদমই না,
0: অভিষেকে নিয়ে গল্প আছে,
1: আমি জাস্ট অপেক্ষা করছিলাম যে তোমার কখন বলাটা শেষ হবে, আমি জাস্ট শুনছিলাম
0: যে অভিষেকে নিয়ে অনেক গল্প আছে, সেগুলো শুনবো, সেগুলো আমি করতেও চাই, কারণ ওর সঙ্গে আমার তো এর আগে খুব
1: বেশি। তবে তুমি অনেকগুলো বইয়ের নাম বললে ঠিকই, তবে এখানে আমি আরো একটা বই যোগ করতে চাই, যদি ইংলিশ বই কেউ পড়ে থাকে তো সেখানে একটা বইয়ের নাম ছিল, সেটা হচ্ছে দ্য কারেজ টু বি ডিসলাইকড। এই বইটা আমি বেশ জাস্ট কয়েকদিন আগেই পড়ে শেষ করলাম। এই বইটার মধ্যেও এমন অনেক সমস্ত কাহিনী রয়েছে যেটা শুনে তুমি নিজেকে অনেক বেশি এনকারেজড করতে পারবে।
0: আমি যেগুলো আমি পড়েছি আমি সেগুলোর কথা বললাম, এরকম আরো অনেক বই, অনেকের
1: কাছে
0: পছন্দের অনেক বই থাকতে পারে।
1: ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ইকিগাই,
0: ইকিগাই বলতে যাচ্ছিলাম, যে এগুলো অনেকেই অনেক রকম বই পড়ে ইন্সপায়ার্ড হয় মহাপুরুষদের জীবনী, ইনফ্যাক্ট
1: বাংলা মানে শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেখানে শ্রীকান্তর যে নানা ধরনের অভিজ্ঞতার কথা, যে ও নিজেও কখনো হার মানেনি, সারাটা জীবন ধরে এগিয়ে চলেছে, এই সমস্ত গল্প কিন্তু আমাদেরকে সত্যি উদ্বুদ্ধ করে। তবে আপাতত 9903653992 তে তোমার মেসেজ আসছে, আসতে থাকুক, থাকবো তিনটে অবধি, দীপ আর অভিপ্সা, আপাতত তোমার কানে কানে থাকবে একটা সুন্দর মিষ্টি গান, ফিরছি তারপরই তোমার মেসেজ নিয়ে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: গৌড়িতে সময় বলছে রাত 12:52 হয়ে গেছে। আমরা কিন্তু চুপ কথার মোটামুটি প্রথম ঘন্টার দিকে আমরা এগিয়ে চলে এসেছি, আর তাই আমাদের কিন্তু এবার মেসেজগুলো একটু দ্রুত পড়তে হবে। এরপরে যে মেসেজটা এসছে, সৌরভ লিখেছে মেসেজটা। সৌরভ কি লিখেছে দেখি, দাঁড়াও। সৌরভ লিখেছে যে না, আজকে কোনো প্রবলেমের কথা বলছি না, তোমাদের মেসেজ করছি কারণ তোমাদের দুজনকে আমার একটা প্রশ্ন করার আছে। প্রশ্নটা হচ্ছে যে এই যে তোমরা রাত 3 পর্যন্ত জেগে এত রকমের কথা বলো, এতজনের প্রবলেম শোনো, তাদের সলিউশন দাও, এটা কি করে পারো? কারণ দেখো, আমিও চাকরি করি, সারাদিন কাজ করে এসে ঘরে ঢুকলে এত ক্লান্ত হয়ে যাই যে তখন কিছু করতেই আর ইচ্ছা করে না, মনে হয় না উঠে এক গ্লাস জলও নিজের হাত বাড়িয়ে নিই। কিন্তু তোমরা ধরো চাকরিও করছো, তার সঙ্গে এসে শোও করছো, এটা কি করে কন্টিনিউ করো? তার একটা কারণ আমি জানি যে অবশ্যই তোমরা এটা বলবে যে তোমাদের এটা খুব প্রিয়, তাই তোমরা এই কাজটা করতে পারো। কিন্তু ধরো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, কিন্তু আমি রোজ ভিডিও বানাতে পারি না, আমার ভিডিও ভিউজও আস্তে আস্তে কমে যাচ্ছে, রোজ ভাবি যে আজকে করবো, কিন্তু এটা আর আজকে করা হয়ে ওঠে না। এইভাবে এনার্জি কি করে ধরে রাখতে পারো? তো আমার মনে হয় এটা আমার থেকে আগে অভিপ্সাটা উত্তর দেবে, কারণ অভিপ্সা অনেক রকম কাজ করে।
2: না দেখো, একটা জিনিস কি বলতো, ও উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছে যে আমরা ভালোবাসি তাই এনার্জিটা পেয়ে যাই। দেখো, তাহলে কি আমাদের কি ঘুম পায় না? অবশ্যই ঘুম পায়, একটু

0: আগেই আমি নিজে চোখে মুখে জল দিয়ে এলাম, কারণ তোমরা জানো যারা 9টা থেকে শুনছো তারা জানো যে আমি লাভ জাংশনেও ছিলাম সৌমির সঙ্গে, এখন 3টে অবধি দীপের সঙ্গে থাকবো। আচ্ছা আমি তোমাকে তো এইরকমই যেটা করা সেটা হচ্ছে যে কি বলতো, মানে এটা না অভ্যেস হয়ে গেছে আমাদের, এবং এই যে তোমরা মেসেজ করছো এবং কোথাও গিয়ে এটা ইনডাইরেক্টলি আমাদেরকে একটা আলাদা এনার্জি দেয় যে শুধু তো এখানে বসে আমরা তো জেগে নেই, আমাদের সঙ্গে আরো অনেক অনেকজন মানুষ আমাদের শুনছেন, আমাদের সঙ্গে রয়েছেন, জেগে রয়েছেন। তো আমরা যদি একটু রাত্রে তাদের সেই না বলা কথাগুলোকে একটু সবার সঙ্গে ভাগ করে নিতে পারি, তাহলে এই 3টে ঘন্টা একটু জেগে থাকতে পারবো না? অবশ্যই পারবো।
1: এটা মানে খুব সিরিয়াস একটা কথা, এটা সত্যি সত্যি যে আমরা অনেকেই আছে যে আমাদের 10টা 5টার কাজের বাইরে গিয়ে, ধরো যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, আমি তাদের আর অনেক বেশি এটা মানে তাদের জন্য যে তারা, তাদের তো আর কাজের বাধা ধরার সময় হয় না, তাদের আরও অনেক বেশিক্ষণ কাজ করতে হতে পারে, 9 ঘন্টার বদলে কেউ 8 ঘন্টা থেকে শুরু করে 12 ঘন্টা অবধি তারা কাজ করে অনেক সময়, তারপরে সত্যি সত্যি ফিরে এসে অনেকেরই আর অনেক কিছু করতে ইচ্ছে করে না। কিন্তু তুমি যদি নিজের একটা ভ্যালু ক্রিয়েট করতে চাও না, তোমার একটা যদি নিজেকে আরেকটু বেটার পার্সন তৈরি করতে হয়, তাহলে শুধুমাত্র কারোর চাকরি করে কিন্তু তুমি নিজেকে বেটার পার্সন করতে পারো না। যারা চাকরি করে এক্ষেত্রে আমি তাদের ছোট করে বলছি না, আমি নিজেও করি, আমি বলছি তুমি যদি নিজেকে আরেকটু বেটার পার্সন করতে চাও, তোমার যদি আর একটু বেটার অপরচুনিটি লাগে, তোমার যদি মনে হয় তুমি নিজেকে আর কয়েক বছর পর আর একটা বেটার জায়গায় নিয়ে যাবে, যে অন্তত আর একটা মানুষও তোমাকে দেখে ইন্সপায়ার হবে, তাহলে আমার মনে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট যে নিজেকে আরও গ্রুম করা, নিজেকে আরও শাইন করা, নিজেকে আরও শার্প করা।
0: এবং এখানে ও কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলেছে, সেখানে আর একটা কথা বলবো, এই যে তুমি বলছো তোমার ভিডিও করতে সময় পাচ্ছ না, তাহলে তুমি করোই না, কারণ এই জিনিসগুলো এমন একটা জিনিস যেখানে কনসিস্টেন্সি ইজ দ্য কি।
1: আমি বলছি কনসিস্টেন্সি ইজ দ্য কি, এটা কিন্তু জীবনের আপ্তবাক্য, এটা কিন্তু নিজের দেওয়ালে পারলে পেইন্ট করে নামি কথাটা, কারণ
0: এবং
1: হ্যাঁ
0: এবং এই যে আজকে একদিনে তো এই রাত জাগা বলো বা এগুলো তো হয়নি, আজকে আমার রেডিওর সঙ্গে সম্পর্ক প্রায় 10 বছর হতে চললো, সেখানে আমার সামনে যে মানুষটা বসে রয়েছে আরও আরও অনেক বেশি বছর সময় ধরে সম্পর্ক, তো এইগুলো সত্যি একদিনে হয় না, কিন্তু এটা ঠিক একদিন নিশ্চয়ই হয়।
1: একদমই তাই। আর এটা তো একটা খুব বড় কথা, আমি এর আগের দিনে একটা কোনো শোতে বলছিলাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা বিরাট কোহলি, যারা ধরো টপ টায়ারের যারা স্পোর্টসম্যান, তুমি যদি তাদের কোনো ইন্টারভিউ দেখো, তাহলে দেখবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই এক জায়গাতে বলছে, আমি কয়েকদিন আগেও ইন্টারভিউটা দেখছিলাম, আমি মাঝে মাঝে ঘুরি ফিরি ইন্টারভিউগুলো দেখি, এগুলো আমাকে সেভ করা থাকে, কারণ যেদিনকে আমি ধরো ক্লান্ত হয়ে পড়ি তখন আমার এই ইন্টারভিউগুলো দেখতে খুব ইন্সপায়ারিং লাগে। রোনাল্ডো বলছে যে এই যে ধরো রোনাল্ডোকে তো প্রত্যেকে পছন্দ করে, মানে এই গোটা পৃথিবীতে যে প্রান্তেই মানুষ থাকুক না কেন, সে ফুটবল বুঝুক বা না বুঝুক, ভালো লাগুক না লাগুক, সে পর্তুগালের সাপোর্টার হোক না হোক, রোনাল্ডো একটা আইকন অবভিয়াসলি। তো রোনাল্ডোকে এই যে আমরা আইকন ভাবি, এত ফিট একটা মানুষ, 41 বছর বয়সেও এত ফিট, তো রোনাল্ডো বলছে যে আমার কি রোজ ইচ্ছে করে এক্সারসাইজ করতে, আমার কি রোজ ইচ্ছে করে জিমে যেতে, বা আমার কি ভালো কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু না, আমি রোনাল্ডো বলছে যে আমি তোমাদের আমার ডায়েট চার্ট দিয়ে দেবো, আমি তোমাকে সারাদিনে কী কী করি আমি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু তাও তুমি রোনাল্ডো হতে পারবে না, কারণ তোমার সেই কনসিস্টেন্সি তুমি মেনটেন করতে পারবে না। এটাই হচ্ছে আসল কথা, কোনো মন্ত্রগুপ্তি নেই, কোনো রহস্য নেই, কোনো গোপনীয়তা নেই, তোমাকে রোজ করতে হবে। রোজ যেমন তুমি খাচ্ছ, নিঃশ্বাস নিচ্ছ, স্নান করছ, অফিস যাচ্ছ, ফিরে এসে তোমাকে করতে হবে, তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো বললে রোজ করতে হবে। তুমি ভালো পারবে না, প্রথম দিন ভালো হবে না, দ্বিতীয় দিন ভালো হবে না, 7 দিন ভালো হবে না, 30 দিন ভালো হবে না, 6 মাস পরে গিয়ে ভালো হবে, একটা এমন কন্টেন্ট ভালো বেরিয়ে আসবে যেটা তোমার
0: ভাইরাল হয়ে যাবে,
1: মানে তোমাকে সেটা পরিচিতি এনে দেবে। দেখো ভুবন বাম, ভারতবর্ষের অন্যতম বড় ইউটিউবার, যাকে আমরা মানে চিনি না বা ভালোবাসি না এমন কেউ নেই, সে ভুবন বাম যখন তার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট প্রথম দিকে শুরু করেছিল, তখন ওর বলতো যে আমার কাছে কী ছিল, বলো আমার কাছে একটা শুধু মোবাইল ফোন ছিল যার ফ্রন্ট ক্যামেরাটাও ছিল খুব বাজে, মানে একটু ঝিরঝিরে ছবি আসতো ফ্রন্ট ক্যামেরায়, কিন্তু আমি সেটা দিয়ে করেছি, আমি কত কী করেছি, আমি গান করেছি সেটাতে সামনে শ্যুট করেছি, আমি কমিক করেছি সেটা সামনে শ্যুট করেছি, আমি এরকম বহু কিছু করেছি। তারপরে আচমকা একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু ভুবন বাম্স বিবিকে

0: লাইনস হয়। তো সেই রকমই কনসিস্টেন্ট তোমাকে হতেই হবে, তুমি যাই করো না কেন, সেটা তুমি যে কোনো ফিল্ডে, খেলা হোক, পারফর্মিং আর্টস হোক, যে কোনো ফিল্ডে তুমি সেই মানুষটাকেই দেখবে সফল যে ওই কাজটা প্রতিদিন করছে। মানে আজকে আকাশটা মেঘলা, আজকে না ভালো লাগছে না করতে, এইটা যদি তোমার মনে হয় তাহলে তুমি কখনোই সেই টপ টায়ারে গিয়ে পৌঁছতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য টপ, ইউ হ্যাভ টু পারফর্ম লাইক এ টপ। তো এটাই হচ্ছে একমাত্র, এর কোনো রহস্য নেই। আর
1: এবং এই করতে করতে কোথাও গিয়ে যে না আজকে একটা চিটটে হয়ে যাক, ব্যাস ওই যে একটা পজ তোমার শরীর বা তোমার মন নিয়ে নিল, ওটা কিন্তু হতেই থাকে। তাই পরের মেসেজ শুনবো।
0: ওকে, পরের মেসেজ পাঠিয়েছে ডিয়ার চুপ কথা, আশা করি তোমরা ভালো আছো। আমি রিঙ্কু লিখছি আন্দুল থেকে। জানো তো একটু টাইম বার করে ব্যস্ততার মাঝখানে দীঘা বেরিয়ে পড়েছি, এখন বাসে বসে তোমাদের শুনছি। আমার বন্ধু, আমি আর আমার তিনজন বন্ধু মিলে দীঘা যাচ্ছি। অভিপ্রসাদী কেমন আছো চিনতে পারছো? তিন দিনের ছুটি রয়েছে, জমিয়ে আড্ডা দেবো, তোমরাও সময় মতন ছুটি ছাটা পেলে কিন্তু বেরিয়ে পড়বে, এটা ও লিখেছে।
1: সেটা তো আমি প্রায়ই করি, একটু ছুটি ছাটা আর একটু পকেটে টাকা পয়সা, এটা থাকলেই আমি বেরিয়ে পড়ি। হ্যাঁ রিঙ্কু, তোমাকে আমি চিনতে পেরেছি। তোমার পা কেমন আছে? তুমি অনেকদিন আগে লিখেছিলে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আশা করি তোমার পা এখন ভালো আছে, তুমি ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারছো।
0: পরের মেসেজ পাঠিয়েছে তনুশ্রী। তনুশ্রী লিখেছে ঢাকুরিয়া থেকে, লিখেছে দাদার দিদি খুব ভালো লাগছে, ভীষণ ভালো ভালো গানও চালাচ্ছ, শেষ পর্যন্ত অবশ্যই শুনবো আজকে। আর স্বামী বিবেকানন্দের যে জীবনীর কথা তুমি বললে দাদা, প্লিজ আমাকে বইয়ের নামটা বলো। আর তোমাকে লিখেছে অভিপ্রাকে যে দিদি ওই বইটা, দ্য কারেজ টু বি ডিসলাইকড, বইটা আমিও পড়েছি, আমারও খুব ভালো লাগে বইটা, তাই আমি মাঝে মধ্যেই পড়ি।
1: থ্যাংক ইউ।
0: আপু এবং ভাইয়া আপনারা কেমন আছেন? আমি বাংলাদেশ থেকে শুনছি, তোমাদের নামটা লিখে নি কিন্তু বাংলাদেশ থেকে শুনছে। আরও একজন আমাদের মেসেজ পাঠিয়েছে কুষ্টিয়া থেকে, আইচ প্রত্যেক দিন আমাদের সত্যি মেসেজ করে। ও লিখেছে যে লাস্ট কয়েকটা চুপ কথা আমি মিস করে গেছি, কারণ একটা ডকুমেন্টারি প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম, যেখানে ছিলাম সেখানে নেটওয়ার্ক ভালো ছিল না, অনেক খেটে কাজটা শেষ করেছি। যাই হোক ভালোই হয়েছে। আমাদের ডিওপি বলেছে যে খুব আমাদের ডিও বিষয়টা মনে আচ্ছা, কিন্তু যার জন্য যে ডকুমেন্টারিটা করেছি তার খুব একটা ভালো লাগেনি। আমাদের ডিওপি উনি আগে আমার অনেক কাজে প্রশংসা করেছিলেন, কিন্তু এখন এই কাজটা নিয়ে উনি আমাকে এমন অনেক কথা বলেছেন যেগুলো আমার মনে লেগেছে। ওকে, কোটিপতি না হলে আর পয়সা কড়ি না থাকলে ভালো মানুষ হওয়া যায় না, মানুষের প্রতি সম্মান মানুষের মন থেকে আসে, এমন পরিস্থিতিতে মন খারাপ হলে নিজেকে কিভাবে সামলানো উচিত?
1: এটা খুব ভুল কথা যে কোটিপতি হলেই আমি একটা ভালো মানুষ হয়ে যাব।
0: আরেকটা কথা আমরা একটু আগে বললাম না, যে আমি একটু আগে একটা কথা বললাম যে সমালোচনা তো পৃথিবীতে মানুষ করবে, সমালোচনা শুনলে যদি তুমি নিজেকে আটকে দাও কোনো জায়গাতে, তাহলে বুঝবে যে তোমার সমালোচনা করছে তারই জয় হলো। আমি রাজ শর্মণী একটা কথা দিয়ে যে শো শুরু করেছিলাম যে সবাই চায় যে তুমি মিডিওকারই থেকে যাও, কেউ কিন্তু চায় না তুমি ভীষণ নারিশ করো, তুমি ভীষণ ভালো হও, ভীষণ বড় হও। ওই টপ টায়ারে যেতে হলে তুমি বলো, বিরাট কোহলিকে নিয়ে লোকে সমালোচনা করে না, বিরাট কোহলি খেলতে পারছে না, কতদিন পর একটা সেঞ্চুরি করতে পেরেছে, কতজন তার সমালোচনা করেছে, কিন্তু বিরাট কোহলি কি সেই সমালোচনা শুনে থেমে গিয়েছিল? নয় তো, তাহলে তুমি বা থামবে কেন? জীবনে যদি কাউকে ইন্সপিরেশন মানো তাহলে তাকে টপ লেভেলের, মানে ইন্সপিরেশন টপ লেভেলের হওয়া উচিত, এমন না যে কোনো একটা রামশ্যাম যদুমতো তোমার ইন্সপিরেশন হতে পারে। তুমি যদি ফটোগ্রাফিতে ভালোবাসো, যদি তুমি ভিডিওগ্রাফি ডকুমেন্টারি করতে ভালোবাসো, তাহলে তুমি দেখো কত মানুষ, আমি বলছি ধরো এই আমি এই একটা সিনেমা আমি কয়েকদিন পরেই দেখতে যাবো, এই যে তোমার সিনেমাটার নাম বলো, ভীষণ আমার মানে খুবই পছন্দের ডিরেক্টর, অসাধারণ সিনেমাটা ওডিসি।
1: আচ্ছা,
0: ওডিসি সিনেমাটা আসছে, আমি দেখতে যাবো বলে ভাবছি। তো দেখতে যাবো তার কারণ আমার মানে এটা একটা অন্য লেভেলের, অন্য সিনেমাটিক একটা এক্সপিরিয়েন্স আমি দেখতে যাচ্ছি, আমি শুধু সিনেমা দেখতে যাচ্ছি না। ধরো দ্য ডার্ক নাইট রাইজ বা দ্য ডার্ক নাইট, আমার দেখা অন্যতম একটা সেরা সিনেমা, যে কোনো পরিস্থিতিতে আমি দেখতে পারি দ্য ডার্ক নাইট রাইজ বলতে পারো, আরও এরকম কিছু সিনেমা আছে। তো এই সিনেমাগুলো একদিনে তৈরি হয়নি, প্রচুর কঠিন, প্রচুর মানে প্রতিকূলতা, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গিয়ে একটা ভালো সিনেমা তৈরি হয়। তো তোমার একটা সিনেমা, একটা ডকুমেন্টারি নিয়ে কেউ সমালোচনা করেছে বলে তুমি যদি তোমার কাজ করা কমিয়ে দাও, কাজের মান কমিয়ে দাও, নিজেকে আটকে ফেলো, তাহলে তুমি কিন্তু পরে সেই টপ লেভেলটাকে টাচ করতে পারবে।
1: একদমই
0: টপ লেভেলটা তোমাকে টাচ করতে হবে।
1: এবং যদি তুমি একটা সিনেমা ফ্লপ করেছে বলে বা ভালো হয়নি বলে সত্যিই যদি তুমি কমিয়ে দাও, তাহলে এমন আরও হাজারটা উদাহরণ মানে দিতেই পারি। সঞ্জয় লীলা বানশালীর কথা বলতে পারি, ইমতিয়াজ আলীর কথা বলতে পারি, এনার যদি একদম প্রথমেই সিনেমা যেগুলো ফ্লপ করেছিল তারপরে যদি ওনার সিনেমা বানানো ছেড়ে দিতেন।
0: অনেক এরকম ডিরেক্টর রয়েছেন যাদের প্রথম দিকে সিনেমা, অমিতাভ বচ্চনের
1: মতো লোক, শাহরুখ খান,
0: অমিতাভ বচ্চনের মতো লোক, যাকে যার গলার আওয়াজ পছন্দ হয়নি বলে তাকে অনেক জায়গা থেকে রিজেক্ট করা হয়েছিল, যাকে অনেক তার প্রথম দিকে উত্তম কুমার বাঙালির ম্যাটিনি আইকন যাকে বলে, তার প্রথম দিকে সিনেমা ফ্লপ করেছিল, এমন কোনো নায়ক, এমন কোনো নায়িকা, এমন কোনো ডিরেক্টর পৃথিবীতে নেই পৃথিবীতে যার কোনো না কোনো খারাপ কাজ হয়নি, যে কোনো না কোনো কাজ খারাপ করেনি, কিন্তু তারপরে তারা ভালো কাজ করেছেন এবং কাজ যখন ভালো কাজ করেছেন এমন লেভেলের ভালো কাজ করেছেন যে সমস্ত খারাপগুলো সেই আলোয় সেই প্রচারে ঢেকে গেছে।
1: এবং তারা যেটা যে কাজটা সব থেকে বেশি করেছেন সেটা তো থেমে থাকেননি, আমরা এগিয়ে গেছি।
0: এখানেও কনসিস্টেন্সি ইজ দ্য কি।
1: একদম,
0: তুমি করে যাও তোমার কাজটা। 9903653992 নম্বরে এক এক করে তোমাদের প্রচুর মেসেজ ঢুকছে। একটা মেসেজ এই মুহূর্তে পাঠিয়েছে অভ্রনীল ঠাকুরপুর থেকে, লিখেছে দেখো দু সপ্তাহ পরে আবার তোমাদের শুনতে এসেছি, চারটে সাবজেক্টের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু এখনও দুটো বাকি আছে, সেমিস্টারটা কবে শেষ হবে সেই অপেক্ষায় রয়েছি। আজকে পড়তে পড়তে হঠাৎই ছোটবেলার খেলনাগুলো চোখে পড়ে গেল, হাতে নিয়ে মনে হলো তখনকার দিনগুলো কত সহজ ছিল, না সেমিস্টারের চাপ ছিল, না ছিল ভবিষ্যতের এত চিন্তা, শুধু খেলা, হাসি, নিশ্চিন্তে একটা বিকেলবেলা। কিন্তু সময় দেখো কত দ্রুত পাল্টে যায়, খেলনাগুলো আজও একই রকম আছে কিন্তু সেগুলো নিয়ে খেলতাম যাদের সঙ্গে সেই মানুষগুলো নেই। হয়তো বড় হয়ে যাওয়া মানেই এই স্মৃতিগুলোকে ছুঁয়ে আবার বইয়ের পাতায় ফিরে আসা, আর একবার মনে মনে বলা আর একবার যদি সেই দিনগুলোয় ফিরে যেতে পারতাম। এটা তো মানে এটা শুনতে শুনতে আমরাও নস্টালজিক হয়ে যাই, কারণ ছোটবেলায় আমাদের তাড়া ছিল কবে বড় হবো।
1: আমি জাস্ট ওটাই ভাবছিলাম জানো তো, যখন আমরা ছোট ছিলাম,
0: কিন্তু বড় হওয়ার পর মনে হয় যে কেন বড় হয়ে গেলাম। এটা এটা এটা কিন্তু মানে খুব ফ্যাক্ট যে ছোটবেলাটা সত্যি সবারই খুব ভালো। ছোটবেলাটা আমার মনে হয় না ছোটবেলা নিয়ে কারো কোনো কমপ্লেন থাকে বলে ছোটবেলায় বড় কেন হতে চাইতাম, কেন ছোটবেলাটাকে ছোটবেলায় এনজয় করিনি, এটা আমি এখন ভাবি। এটা আমি মাঝে মাঝে
1: এবং সেই কারণে
0: আমার ছেলেকেও বলি এই কথাটা এখন, এই যে আমার ছেলে মাঝে মধ্যে এই আমার মতো বলে আর কি যে বাবা
1: আমি কবে বাবার মতো হবো,
0: তোমার মতন অফিসে যাবো, হ্যাঁ শার্ট পরে যাবো। আমি বলি বাবা যেমন আছিস তেমন থাক, যে কটা দিন আছিস ছোট ছোটর মতো থাক, মানে কি যে তুই মিস করবি বড় হয়ে গেলে, তুই বিশ্বাস করতে পারছিস না।
1: একদমই, তুমি ওই জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা দিতে হয়, তো এই মুহূর্তটাকে বেঁচে নাও, এনজয় করে নাও, কারণ এই মুহূর্তটা সত্যি যদি চলে যায় আর ফিরবে না।
0: হাই দীপদা, দিদি তোমাকেও বলছি, আমার একটা বিড়াল রয়েছে, আমার মা তার নাম রেখেছে কথাকলি, তাকে কি যেন পায়ে মেরেছে, সে বোধহয় কারো খাবারে মুখ দিয়েছিল, তো তুমি বাবা তোমার খাবার ঢেকে রাখতে কেন পারো না, বেচারা পাটাকে তুলে মাকে দেখিয়ে আমার মাকে মামা বলে ডাকছে, ভীষণ কষ্ট হচ্ছে ওকে দেখে, স্নেহাশিস লিখে পাঠিয়েছে।
1: স্নেহাশিস, যদি তোমার কাছে কোনো ফার্স্ট এড কিট না থাকে তাহলে একটু ডাক্তার দেখিয়ে নাও, কারণ ওরা তো বলতে পারে না, আর না তো আমরা পুরোপুরি ওদের কষ্টটা বুঝতে পারি। তোমার আশেপাশে কোনো পশু চিকিৎসক থাকলে একটু দেখিয়ে নাও, এটুকুই আমি বলবো। তো আপাতত তোমার একটা গান শুনবো, আরও মেসেজ নিয়ে ফিরছি ঠিক এই গানটার পরেই।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: হাই চুপ কথা, আমি তিন মাস পর চুপ কথা শুনছি। আমি প্রায় ভুলে যেতাম চুপ কথা শুনতে। আমি এই বছর 12th পাস করেছি।
2: চুপ কথা শুনতে ভুলে যাও, দিস ইজ ভেরি ব্যাড।
1: রিসেন্টলি কলেজে ভর্তি হয়েছি, তবে এক জায়গায় থেকে না এগিয়ে যাওয়াটাই এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। তবে জানো, আমার মনটা ভালো নেই। আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবা এই 20 ডিসেম্বর লাস্ট ইয়ার মারা গেছেন, আর আমার কপালটা এত খারাপ যে আমি দাদুর সাথে শেষবারের জন্য দেখা করতে পারলাম না। আমি প্রায় ডিপ্রেশনে চলে যেতাম এই কথাটা ভাবলে। বেশি আর বলছি না, কিপ্যাড ফোন তাও করছি তাই। ধৃত রয় সোদপুর থেকে।
2: এটা না জানো তো ফ্যাক্ট, কি হয় আমাদের দাদু দিদা আমাদের ছোটোবেলার একটা এত বড় অংশ জুড়ে থাকে যে তারা চলে গেলে আমাদের একটা সত্যি ছোটোবেলা আসতে চলে যায়। এটা বলতে গেলে আমারও খুব মন খারাপ হয়ে যাবে।
1: আমি রিসেন্টলি আমার দিদাকে হারিয়েছি, মানে জাস্ট এক সপ্তাহ হলো।
2: এটা মানে সত্যি আমার এটা এটা আমাদের কাছে খুব কি বলবো, আমাদের ছোটোবেলাটা চলে যাওয়ার মতো,
1: আমাদের ইতিহাসটা কোথাও গিয়ে।
2: হ্যাঁ, কারণ আমাদের সব থেকে বেশি আশকারা দেওয়া, আমাদের মা বাবার শাসন থেকে বাঁচানো, আমাদের সব রকম আবদার রাখা, এগুলোর আমাদের একমাত্র জায়গা ছিল হচ্ছে আমাদের দাদু দিদা। তারা চলে যাওয়াটা না আমাদের কাছে ভীষণ একটা স্টোরি টেলার চলে যাওয়ার মতন। আমাদের জীবনে যে স্টোরি, আমাদের যে একটা স্বপ্নের যে জগতের মধ্যে নিয়ে যেত আমাদের হাত ধরে যে মানুষটা প্রথম আমাদের শিখিয়েছে, তারা চলে যাওয়াটা, যার ফলে আমাদের একটা এন্টায়ার সময়, একটা গুড টাইম আমাদের চলে যাওয়া, তারা চলে যাওয়া মানে কিন্তু কি করা যাবে, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো তো হতেই থাকে, মেনে নিতে হয়।
1: এবং জাস্ট কদিন আগেই আমার দিদার কাছ থেকে আমি ওই সেই একটা কড়কড়ে পয়লা বৈশাখে কড়কড়ে 10 টাকার নোট পাওয়া, এটাও একটা বিশাল পাওনা, যেটা হয়তো আর সামনের বছর থেকে পাবো না।
2: আমার কাছে আমার দাদু চলে যাওয়া মানে আমার মামার বাড়ির মানে কি বল 75% মজাই চলে যাওয়া, কারণ আমার দাদু আমাকে ছোটবেলা থেকে এত আদর করে, এত আশকারা দিয়ে বড় করেছে। আমার মা ভীষণ শাসন করেছে, বাবাকে আমি খুব বেশি পাইনি, কিন্তু আমার মা ভীষণ যত শাসন করেছে, এবং আমার সমস্ত আবদার ছিল হচ্ছে দাদু দিদার আর মামাদের কাছে।
1: বলে না মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই
2: লিটারেলি। এটা আমার কাছে লিটারেলি, আমি গ্যাজেটস ভীষণ ভালোবাসি। আমাকে প্রথম ওয়াকম্যান গিফট করেছিল আমার মামা, আমার মানে এখনও এগুলো আমি না এখন ভাবি, এগুলো আজ থেকে হয়তো মানে 30 বছরেরও বেশি আগের কথা বলছি হয়তো, কিন্তু এগুলো এখনও আমার মনে আছে। আমাকে প্রথম ওয়াকম্যান মানে তখন ওয়াকম্যান আমাদের কাছে স্বপ্নের মতো জিনিস ছিল, কোমরে গুঁজে কানে হেডফোন দিয়ে যে গান শোনা যায়, এটা লিটারেলি এটা অন্য জগৎ।
1: ক্যাসেটের পর টেপ রেকর্ডার, ক্যাসেট,
2: ক্যাসেট ঢুকতো। হ্যাঁ, মানে তখন টেপ রেক মানে টেপে ক্যাসেট ঢুকিয়ে বাজানোর পরে যে সেই ক্যাসেটটাকে পকেটের সাইজের একটা মেশিনে ঢুকিয়ে গান শুনতে শুনতে রাস্তায় হাঁটাও যায়। হ্যাঁ, এবং এমন করে তুমি গান শুনছো যে গানটা অন্য কেউ শুনতে পাচ্ছে না, শুধু তুমি শুনতে পাচ্ছ। এই সেলফ একটা জগৎ সেই তৈরি করে নেওয়াটা, মানে এটা আমি ভীষণ মানে এখনও আমার ভাবলে অবাক লাগে। এটা সত্যি সত্যি কীভাবে মানে তখন যে কী মজা আর কী আনন্দ হয়েছিল, নিজেকে কত বড় ঐশ্বর্য, কত বড় সম্পদ আমার কাছে এসেছে এটা মনে হয়েছিল। আর আমার দাদু ছিল হচ্ছে যে আমাকে সব রকমভাবে আশকারা দেওয়াটা, যত রকমভাবে হয়েছে মানে সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে বই। আমার ভীষণ বই পড়তে ভালো লাগে, তার কারণ আমাকে ছোটোবেলা থেকে আমার দাদু দিদা দুজনেই ভীষণ বই পড়তে শিখিয়েছেন, বই আমাকে দিয়েছেন, ইন্টারেস্টিং ছবির বই, গল্পের বই, রামায়ণ মহাভারত থেকে শুরু করে। আমি মহাভারত ভীষণ ভালোবাসি, ইভেন এখন আমি মহাভারতের একটা অন্য ভার্সন পড়ছি, মানে ঐতিহাসিক যে ভার্সনগুলো, যেগুলো আরও বেশি হিস্টোরিয়ানরা যেগুলো নিয়ে রিসার্চ করছেন সেই ভার্সনসগুলো পড়ছি। কিন্তু ছোটোবেলায় আমার মনে আছে প্রথম আমি মহাভারত পড়েছিলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছোটদের মহাভারত। পরে নিয়ে এরকম মানুষও আমাদের সময় কম ছিল, তো আমার এত ইন্টারেস্টিং লাগতো যে গ্র্যান্ডার, যেটা এখন ধরো স্ক্রিনে দেখি, তো আমরা গ্র্যান্ডার এখন আমরা সিনেমায় দেখতে পাই, যে একটা ভীষণ একটা বড় স্কেলের সিনেমা হচ্ছে, একটা ওয়ার মুভি যখন আমরা দেখি, ধরো বাহুবলীর মতন সিনেমা যখন আমরা স্ক্রিনে দেখি, আমরা কী জন্য দেখি, তার কারণ আমাদের এই গ্র্যান্ডারটা ভালো লাগে। একটা বিশাল সেট, বিশাল প্রচুর লোকজন, প্রচুর অস্ত্র, প্রচুর অ্যাকশন সিকোয়েন্স, সেটা দেখছি, সেটাই ছোটোবেলায় যখন আমি পড়ছি তখনও কিন্তু আমি চোখের সামনে ওরকমই দেখতে পাচ্ছিলাম। যে যুদ্ধ হচ্ছে, হাজার হাতি নিয়ে এসছে, লাখ ঘোড়া নিয়ে এসছে, এই একটা তীর মারলো, ওই তীর টাকা সে গিয়ে এরকম হয়ে গেল, ওই তীরটাতে একটা পর্বত ফেটে গেল, মানে আমি এগুলো পড়েছি আর আমি চোখের সামনে ইমাজিন করেছি। তো সেরকম একটা ইন্টার আমাদের গল্প বলার জেনারেশন, আমাদের একটা ছোটোবেলা, আমাদের ভীষণ ভালো লাগা এগুলো সমস্ত নিয়ে আমাদের দাদু দিদারা চলে যান, যাদের কাছে এখনও রয়েছেন তারা, তারা ভীষণ লাকি আমি মনে করি। খুব খুব টাচি একটা মেসেজ পেলাম, থ্যাংক ইউ সো মাচ।
1: এবং এরকমই আরও একটি টাচি মেসেজ, আবার হারানোরই একটি মেসেজ। হাই চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার দা ভাই দি ভাই, তোমরা কেমন আছো জানো তো চুপ কথা। গত 15 জুন আমি আমার বাবুকে হারিয়েছি, না ফেরার দেশে চলে গেছে। আমার বাবু মানে আমার বাবা বেস গিটার বাজাতো, মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন। আমার হাতে খড়িও বাবুর কাছে হয়, আমি গিটার শিখি, অক্টোপ্যাডও শিখেছি, গান করি। আসলে আমার বাবু আমার কাছে সারা জীবন, লেজেন্ডস নেভার ডাই। জানো তো চুপ কথা, এই জীবনে এই বড় ক্রাইসিসের সময় অনেক মানুষ চিনলাম যাদের বন্ধু ভেবেছিলাম, সেটা জানলাম, আবার করা আমার এই কঠিন সময় আমার পাশে থেকেছে, আমার প্রকৃত বন্ধু সত্যিকারের বন্ধু সেটাও চিনলাম। সব মিলিয়ে বাবার আশীর্বাদে আমি আমার বাবু হাত ধরে মিউজিক জগতে এসেছি, যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। দাদা দিদি তোমরা কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি যেও, নিজের যত্ন নিও, আছি রাত 3টা অবধি। আকাশ বেহালা,
2: তুমি যখন একটা ভালো পারফর্ম করবে আকাশ, এরপরে কখনো সেটা গিটারই হোক বা সেটা কিবোর্ডই হোক, যেখানে হোক না কেন, তখন সেই পারফরমেন্সটা তুমি দর্শকদের সামনে একদম ঘোষণা করে দেবে যে এটা আমার বাবার জন্য। তুমি দেখবে তোমার বাবা যেখানেই থাকুক না কেন, এটাতে ভীষণ ভীষণ গর্ববোধ করবেন তিনি। আই এম সো প্রাউড অফ ইউ, আর আমি বিশ্বাস করি যে তুমি ভবিষ্যতে আরও অনেক অনেক ভালো ভালো পারফর্ম করবে।
1: আমারও শুভেচ্ছা রইল আকাশ। হ্যালো ক্যান্ডি বয় দীপ, আমি গেল উপসা, কেমন আছো তোমরা? সাহসিকতার পরিচয় দাও, তোমার মেসেজটা পুরো পড়তে পারছি না।
2: সাহসিকতার পরিচয় যদি তুমি বলতে চাও, তাহলে আমার সঙ্গে যে আজকে শো করতে বসে আছে, আমি তাকে আমার দেখা অন্যতম সাহসী বলে বলবো, কারণ অভিপ্সা
1: না, এখানে তোমার কথা বলেছে, এখানে তোমার কথা বলেছে যে আমার মনে হয় তুমি এসআরকে ভাইজান দীপ যখন চুপ কথায় সবসময় আগে তা বড় বলো, আমার মনে হয় তুমি এসআরকে ভাইজান আমির খান অজয় দেবগান কি বাচ্চা, ওর কোনো আলাদা নয়। আমার মনে হয় তুমি একজন প্রাউড পার্সন, সংবাদ নিউজ আমাদের কাছে প্রেজেন্ট করো, সাহসিকতার পরিচয় দাও। আর অভিপ্সা, তোমার নামের স্পেলিংটাকে ভুল লিখেছি, সরি, এটা তোমার কথা বলেছে। এখানে অ্যান্ডি আমি তোমার সঙ্গে একমত, আমিও দেখি টিভি পর্দার এপারে।
2: না, থ্যাংক ইউ সো মাচ, সেটা তো আমার কাজ অবশ্যই, কিন্তু আমি বলছি যে আমি কিন্তু বেসিক্যালি একটু আমাকে পুশ করার দরকার হয় মাঝে মধ্যে, আমিও ডিমোটিভেটেড হয়ে যাই তোমাদের সবার মতোই অবভিয়াসলি। হ্যাঁ, কিন্তু আমাকে সেলফ মোটিভেটও করতে হয়, কিন্তু আমি যার সঙ্গে দিয়ে শো করতে বসেছি, আমি বলছিলাম আজকে অভিপ্রাকে যে আমি তো অভিপ্রার সঙ্গে খুব বেশি এর আগে কখনো শোজ করিনি বা ওর সঙ্গে আমার এমনিও অন্যরকম কথা হয়নি কখনো, আজকে আমাকে গল্প করছিল, আমি ওকে বললাম যে এই সাহসটা তুমি কোথা থেকে পাও যে এত দূরে ঘুরতে যাও, তখন ও বললো এটা দাদা আমার প্যাশন। তারপরেও আমাকে কথায় কথায় বললো যে আমি দাদা স্কুটার, আমি আরও অনেক ছোটোবেলায় যখন আমি কলেজে পড়ছি তখন আমি স্কুটার নিয়ে লাদাখ চলে গেছিলাম। আমি বললাম স্কুটার নিয়ে লাদাখ চলে গেছিলে, তো সেটা কতদিনের ট্যুর ছিল? বলছে দাদা প্রায় 50 দিনের কাছাকাছি ট্যুর ছিল। আমি বললাম 50 দিন কলকাতা থেকে বেরিয়ে লাদাখ, তারপর আবার কলকাতায় ফিরে আসা, মানে এটা তো আমার হায়েস্ট ওয়াইল্ড ইমাজিনেশনেরও বাইরে চলে যাচ্ছে। আমি একটু অভিশ্বাস এই গল্পটা একটু শুনতে চাই যে তুমি স্কুটার নিয়ে প্রথমে তুমি ডিসাইড করলে যে তুমি লাদাখ যাবে, ফার্স্ট অফ অল
1: বেসিক্যালি এগুলো কোনো প্ল্যানের মধ্যে কিছু থাকে
2: না, বাট তুমি তো ভেবেছো।
1: দেখো তখন যে বয়সটা আমার ছিল, একটা উঠতি বয়স ছিল, এবং তখন সদ্য, এবং তখন আমি জানি না কত, আমি যে মানুষটার নাম এখন বলবো, মুম্বাইকার নিখিল, তো এই মানুষটাকে কজন যে চেনেন আমি জানি না, তবে এই যে এখন এত রাইডিং ব্লগস হচ্ছে, এত কিছু হচ্ছে, বা বুলু বাইকার, এই মানুষগুলো না তখন ইন্সপায়ার করেছিল ভীষণ ভাবে যে হ্যাঁ এই জিনিসগুলো নিয়েও যাওয়া যায়, পৌঁছে যাওয়া যায়।
2: ওদের মধ্যে কেউ কি স্কুটার নিয়ে লাদাখ গিয়েছিল?
1: না, সেটা হয়তো যায়নি,
2: ওরা তো বাইক নিয়ে যায়।
1: কিন্তু ওদের কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, এবং যেটা আমার নিজের অভিজ্ঞতাও আমাকে বলে, সেটা হচ্ছে তুমি কি গাড়ি চালাচ্ছ, তুমি সাইকেল চালাচ্ছ না স্কুটার চালাচ্ছ না বাইক চালাচ্ছ, সেটা ম্যাটার করে না।
2: আচ্ছা,
1: তুমি তাকে কিভাবে চালাচ্ছ, কিভাবে তার মেইনটেনেন্সটা রাখছো, কিভাবে তার যত্ন নিচ্ছ, সেটা ভীষণ ম্যাটার করে।
2: তুমি তো এটা জানতে যে লাদাখ এখান থেকে অনেকটা দূর, একটা কমপ্লিটলি কলকাতায় তুমি যেখানে আছো সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। তো তুমি সবার আগে আমি জানতে চাইবো যে তুমি কি কি নিয়ে বেরোলে সঙ্গে এখান থেকে, যখন তুমি স্কুটারটা নিয়ে
1: বেরোলে? জামা কাপড়, খাওয়া দাওয়া আর টাকা পয়সা, দ্যাটস অল।
2: জামা কাপড়
1: আর একটা মনের মধ্যে একটা তীব্র ইচ্ছা ছিল যে জাস্ট যাবো, আমি যা হয় দেখা যাবে, যা হয় হবে, দেখা যাবে।
2: জামা কাপড় একটা নিয়ে নিলে, কিছু খাবার দাবার, শুকনো খাবার দাবার নিয়ে নিলে, নিজে জামা প্যান্ট পরলে আর স্কুটার নিয়ে বেরিয়ে গেলে।
1: আরেকটা জিনিস যেটা আমি ভীষণ ফলো করি সেটা হচ্ছে, আমি না সূর্যোদয় থেকে সূর্যাস্ত অব্দি গাড়ি চালাই, তারপর নয়। তো আমার কাছে আমি কত দূর পৌঁছলাম বা আমার টার্গেট আমাকে ওইখানে পৌঁছতে হবে সেটা ম্যাটার করতো না। আমি আচ্ছা এখন সূর্যাস্ত হতে চলেছে, এবার আমি আশা কাছাকাছি হোটেল দেখতে শুরু করব।
2: আচ্ছা
1: এইভাবে আমি যেতাম, এই মাইন্ডসেটটা আমার ছিল।
2: কিন্তু ধরো এমন একটা জায়গায় গেলে যেখানে তুমি দেখলে যে কাছাকাছি মধ্যে কোনো হোটেল নেই, তখন
1: সেখানে আমার একটা ছোট টেন্ট আছে,
2: সেটা তুমি সঙ্গে করে নিয়ে যাও।
1: হ্যাঁ
2: আচ্ছা, এবার ধরো খাওয়া দাওয়া
1: যেদিন পেতাম খেতাম, যেদিন পেতাম না খেতাম না। আর শুকনো খাবার তো থাকতোই আমার সঙ্গে, মুড়ি আমাদের বাঙালিদের প্রিয় খাবার।
2: এইভাবে 50 দিন কাটানো তো মানে মানে খুব কঠিন। আমি বলছি এরকম করে 5 দিন কাটলেই আমাদের কত কঠিন লাগে। আমি একবার তোমাকেও বলছিলাম একটু আগে যে আমি একবার সাউথ ইন্ডিয়ার দিকে ঘুরতে গিয়েছিলাম, তো বাঙালি খাবার আমি ভীষণ একটা সময় ভীষণ পেটুক টাইপের ছিলাম, মানে খেতে ভালোবাসি। পেটুক মানে বেশি খাই তা না, কিন্তু আমি অনেক রকম খাবার খেতে ভালোবাসি। তো দক্ষিণ ভারতে বেড়াতে গিয়েছি, প্রথম 2-3 দিন তো ঠিক আছে, 4-5 দিনের পর থেকে আমার ভীষণ বাড়ির খাবার মানে ভাত ডাল এবং তার মধ্যে একটু মিষ্টি ভাব, এইটা আমি ভীষণ মিস করছি। তো সেখানে তুমি 50 দিন বাড়ির খাবার না খেয়ে, হ্যাঁ তোমার সঙ্গে, এবার তুমি সোলো ট্রিপে গিয়েছিলে, তোমার সঙ্গেও কেউ নেই?
1: না, দিল্লির পর থেকে আর অনেকে অনেককে পেয়ে গিয়েছিলাম।
2: আচ্ছা, মানে তারাও তোমার সঙ্গে একই রাস্তা দিয়ে তোমার আগে পিছু করে যাচ্ছিলে। তারপর লাদাখে গিয়ে কি কি দেখলে?
1: কি দেখিনি,
2: খুব সুন্দর লেগেছে।
1: বরং আমার বাইকটা কেনার পর থেকে বরং আমি যেতে পারিনি এখন অবধি, ব্যাপারটা সেটাই।
2: স্কুটার নিয়ে চলে গিয়েছিলে, কিন্তু অনেকে বলে যে পাহাড়ি রাস্তা, ধরো তোমাকে উপরের দিকে উঠতে হচ্ছে, পাথুরের রাস্তা, সেগুলো স্কুটারে যে ছোট
1: ছোট, ওই যে বললাম বাইকটা বা স্কুটারটা ম্যাটার করে না আজকাল তো। আমি আমি এমন অনেক মানুষকে চিনি এবং সেটা ওখানে গিয়েও দেখেছিলাম যে যারা সাইকেলে করে পৌঁছে যাচ্ছে।
2: হ্যাঁ এরকম আমি দেখেছি সাইকেল।
1: তো এক্স্যাক্টলি মানে ওখানে গিয়ে তুমি
2: সাইকেলে, ইনফ্যাক্ট বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েছে এরকম বাঙালি
1: প্রচুর প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ রয়েছে। আর এখন আমি যে সময় কথা বলছি তখন আমার কাছে ছোট কিপ্যাড ফোন ছিল, ছোট কিপ্যাড ফোন, এবং আরেকটা যেটা ছিল যে
2: আমি ব্লগ করবে বলে বেরোনি আর কি।
1: আমি আজও কোনোদিন ভাবি না, আজকে আমার কাছে দামি দামি ক্যামেরা রয়েছে, অ্যাকশন ক্যামেরা রয়েছে, 360 ক্যামেরা রয়েছে, কিন্তু তাও আমার কোনোদিন মনে হয় না যে আমি এটা ব্লগ করব। কারণ টু বি ভেরি অনেস্ট, আমি সোশ্যাল মিডিয়াকে অতটা কাজে লাগাতে চাই না, বা এই জিনিসগুলো কোথাও গিয়ে আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশনের থেকেও মেমোরি ক্রিয়েশনটা বেশি
2: বেশি
1: ইম্পর্টেন্ট আমার কাছে। তো আমার কাছে প্রচুর ছবি, প্রচুর ভিডিওস রয়েছে, সেগুলোই আমার জন্যই, আমার কাছেই রাখা থাকে।
2: বাহ, তো যখন তুমি পৌঁছে গেলে তোমার মনে হলো না তুমি অ্যাচিভ করলে, তুমি একটা তোমার লক্ষ্য পূরণ করলে, একটা মানে তোমার একটা কঠিন
1: সেই উচ্ছ্বাসটা না,
2: আনন্দ হয়েছে যখন পৌঁছে গেছো, প্রচুর আনন্দ করেছো,
1: জাস্ট একটা দীর্ঘশ্বাস ছিল যে এটা পেরেছি।
2: আমি এটা এই জন্য বলছি বারবার, আমি জানতে চাইছি ওই মুহূর্তটা তোমার কেমন লেগেছে, কারণ এটা আমার কাছে মানে আনইম্যাজিনেবল বলতে পারো। আমি ভাবতেই পারিনি যে আমি একটা স্কুটার নিয়ে বেরিয়ে যাবো আর আমি লাদাখ চলে যাবো। হ্যাঁ আমি হার্ডলি নিউ টাউন অব্দি যেতে পারি, তার বেশি যেতে পারবো না।
1: না দেখো, মানুষের ইচ্ছা থাকলে মানুষ তার মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছে, তাই না? তো এটা সবকিছুই নিজের ইচ্ছার উপর তো অবশ্যই ম্যাটার করে।
2: দেখো তোমাদেরও যাদের যাদের এরকম বেড়াতে যেতে ভালো লাগে, দেখো একটা কথা তো ঠিক যে ট্রাভেল ব্রডেন্স মাইন্ড, একটা কথাই রয়েছে যে তুমি যত মানুষের সঙ্গে ঘুরতে গিয়ে আলাপ করবে, তাদের কালচার জানবে, তাদের খাবার দাবারের অভ্যেস জানবে, তাদের লাইফস্টাইল জানবে, তুমি নিজেও তত সমৃদ্ধ হবে, এটা তো ফ্যাক্ট। তোমরা যারা ঘুরতে ভালোবাসো এবং যাদের মনে হয় যে বিভিন্ন রকম কাজের জন্য যারা ঘুরতে যেতে পারছো না বলে মনে হয়, তাদের জন্য আমি বলবো অভিপ্সা কিন্তু সত্যি সত্যি একজন ইন্সপিরেশন। তোমরা প্রত্যেকে যারা শুনছো আজ চুপ কথা, তোমাদেরও যদি কারো মনের মধ্যেই একটা চুপ কথা থাকে যে না আমি বেড়াতে চলে যাবো একদিন, আমি একটা টু হুইলার নিয়ে বা আমি আমার সাইকেলটাকে নিয়ে অনেক দূরে বেড়াতে চলে যাব, তোমরাও কিন্তু চলে যাও। কারণ সবসময় এটা সত্যি সত্যি যে আমি একদম অভিপ্সার সঙ্গে একমত যে এটা তোমার একটা স্মৃতি হয়ে থাকবে, এমন একটা স্মৃতি যেটা তুমি ভীষণ ভীষণ চেরিশ করবে, আজীবন তোমার মনে থেকে যাবে। ও আজ থেকে প্রায় কত, 10 বছর আগে গেছে, 10 বছর আগে ঘুরতে গেছে, এখনও কত কথা মনে পড়ছে। আমরা এটা নিয়ে কনভারসেশন চালাচ্ছি, আমরা এটা নিয়ে আজ থেকে যদি 10-25 বছর পরেও শো করি আমি আর ও একসঙ্গে, তাহলেও এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো, কারণ এটা একটা অ্যাচিভমেন্ট যেটা ওর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ওর মেমোরিতে এটা সারা জীবন স্থায়ী হয়ে যাবে, ছবি, ফটো, ভিডিও, ব্লগ সব মুছে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে।
1: এবং শুধু তাই নয়, আমরা আমাদের বাড়ির গণ্ডিটা পেরোলেই না বুঝতে পারি যে আমাদের দুনিয়াটা আমাদের থেকে আর কত বড়। মানে এমন অনেকে থাকে যে আমার প্রচুর কষ্ট, আমার প্রচুর দুঃখ এইসব নিয়ে আগলে থাকে, কিন্তু আমরা যদি একটু বাইরে যাই, একটু পাহাড়ি অঞ্চলে যাই বা একটু কোনো প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যাই,
2: সেখানে আমরা দেখতে পাবো যে মানুষের জীবনযাপন অনেক বেশি কঠিন।
1: এক্স্যাক্টলি, তো তখন মনে হয় যে আমার জীবনটা অনেক বেশি স্মুথ, আমার কাছে জলের কোনো কষ্ট নেই, জলের কোনো অসুবিধা নেই, অথচ আমি কল খুলে রাখছি, আমি জল নষ্ট করছি।
2: আমি পাহাড়ে মহিলাদের দেখেছি কাঁধে জলের জারিকেন নিয়ে তারা পাহাড়ের উপরে খাড়াই খাড়াই স্টিপ স্টিপ রাস্তাগুলোতে তারা ওঠে, কারণ তাদের নিচ থেকে উপরে জল নিয়ে যেতে হয়, যাতে তাদের উপরে যে হোমস্টেটা রয়েছে সেখানে সবাই জল।
1: এমনকি তুমি ঠান্ডার সময়টা ভাবো, তাদের বাথরুমের জলটা পর্যন্ত পাইপে জমাট বেঁধে যায়, ঠিক আছে? মানে তারা তখন জল খাচ্ছে, জলটা বারবার ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছে, জলটা একটুখানি বাইরে রাখছে, সেটা ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের জীবনটা ভীষণ স্মুথ।
2: গিয়েছিলাম একবার ইন্দো চাইনা বর্ডারে, আমার ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল, যে আমি যেহেতু আমি ডিফেন্স খুব ভালোবাসি, আমার এটা একটা খুব পছন্দের জায়গা।
1: নাথুলাতে গিয়ে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল,
2: আমার ডিফেন্স ডিফেন্স রিলেটেড নিউজ, ডিফেন্স রিলেটেড আর্টিকেলস আমাকে ভীষণ ইন্সপায়ার করে, আমি ভীষণ লিখতেও ভালোবাসি, এটা নিয়ে পড়াশোনা করি, রিসার্চ করি। তো আমার খুব ইচ্ছে ছিল আমি ইন্ডো চাইনা বর্ডারটাকে একদম সামনে থেকে দেখবো, কেমন ওখানকার সিচুয়েশন কেমন। তো আমি যখন গিয়েছি, আমি বলছি যে এই গোটা রাস্তাটা, মানে যখন আমি হাইক করে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেছি ওখানে, আর্মি ক্যাম্পে সবাই একটুখানি জিরিয়ে নেয় ওখানে, একটুখানি সবাই রেস্ট করে নেয় ওখানে, সবাই একটুখানি চা কফি একটু খাবার দাবার খায়। তো যখন আমি, মানে যতক্ষণ ওই ক্যাম্পের ভেতর ঢুকেছি, এবং ক্যাম্পের ওখানে সর্বক্ষণ গরম জল দুধ ফুটতেই থাকছে সর্বক্ষণ, কারণ ওটাই একমাত্র ওখানে একটুখানি দাঁড়ানোর জায়গা, মানুষ ওখানে একটু দাঁড়ায়, একটু দেখে ইন্ডো চাইনা বর্ডারে সব থেকে লাস্ট, ওটাই মানুষ ওই অব্দি, সিভিলিয়ানসরা ওই অব্দি যেতে পারে। আমি ভাবছিলাম যে এখানে এই এই ক্যাম্পের ভেতরে 5-10 মিনিট আমার কাছে সব থেকে কমফর্টিং, মানে আমি বাকি রাস্তাটা বলছি জমে যাওয়ার মতন ঠান্ডা, পা পিছলে যাচ্ছে, হাঁটতে পারছি না, বরফ এমন পড়ে রয়েছে রাস্তা জুড়ে, মানে মানে সিঁড়ি দিয়ে উঠতে হলে রেলিং ধরে উঠতে হচ্ছে, না হলে পা
1: পিছলে
2: যাচ্ছে বরফের মধ্যে, এবং সেটা কিন্তু বলছি গরমকাল, মানে সেটা এমন না যে সেটা শীতকাল। তখনও মানুষ অনেকে অক্সিজেন ট্যাঙ্ক সিলিন্ডার নিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, যাতায়াত করছে, মুভ করছে, মানে কারণ অক্সিজেনের লেয়ার ওখানে অতটাই পাতলা। আমি এটাতে, এই যে তুমি এই কথাটা বললে না এক্ষুনি, যে মানুষের জীবন কতটা কঠিন সেটা আমরা যখন গিয়ে জানতে পারি, আমি তখন ওখানে দাঁড়িয়ে এটা রিয়েলাইজ করলাম যে সত্যি সত্যি তাহলে যারা আমাদের বর্ডারে পাহারা দিচ্ছেন 24/7, তাদের জীবন ওখানে কতটা কঠিন, সিয়াচেন তো আরও ভয়ঙ্কর, আমি বলছি আরও ভয়ঙ্কর। আমি ওখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে কতটা ঠান্ডার মধ্যে ওদের 24/7 পাহারা দিতে হয়, মানে একটা সেকেন্ডও এরকম হতে পারে না যে ওটা খালি থাকবে। তো দিস ইজ সো সো সো টাফ। এরকম আরও অনেক গল্প, এরকম আরও অনেক আড্ডা, এরকম আরও অনেক কথা আমাদের চলতে থাকবে। আর একটু গান শুনো, গানের পরে এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবে না, 107 FM রেইনবোতে। এই মুহূর্তে তুমি অভিপ্সা আর দীপের সঙ্গে শুনছো চুপ কথা।

0: না, আমাদের এখানে টেলিফোন বাজেনি, আমাদের এখানে আমাদের এসএমএসটা মাঝে মাঝে ব্লিঙ্ক করছে, আর এসএমএসগুলো বলছে যে এই মাঝরাতে এই মুহূর্তে যখন তোমার কানের রেডিওটা রয়েছে, তখন অনেক রকম কথা, অনেক রকম সমস্যার কথা, অনেক রকম প্রবলেমস, অনেক রকম চিন্তা, কোনোটা গভীর চিন্তা, কোনোটা খুব একটা গভীর নয়, সেগুলো তোমাকে ভাবাচ্ছে, তোমাকে একটু একা ফিল করাচ্ছে, তোমাকে মনে তোমার মনে হচ্ছে যে এই সময়টা যদি পাশে একজন থাকতো যার সঙ্গে একটু মনের কথা বলা যেত তাহলে মনটা একটু হালকা হতে পারত। এরকম অনেক মানে কয়েক হাজার রকম চিন্তা রাতেবেলা আমাদের মাথার মধ্যে আসে। এখন একটা মেসেজ আমাদের কাছে দিয়েছে সৌম্য, পাঠিয়েছে সৌম্য চৌধুরী, লিখেছে আমার বাড়িতে আমার একটা দোতলা বাড়ি ছিল যেখানে আমার বড় আর মেজ জেঠু থাকতো, কিন্তু আমাদের এখানে সবাই চাইল যে ফ্ল্যাট হোক, তাই সেই বাড়িটা ভেঙে সেখানে ফ্ল্যাট উঠে গেল। সেই ফ্ল্যাট এখন যারা কিনেছে তারা সেখানে থাকে, কিন্তু তাদের সঙ্গে এত রকম ঝামেলা হয় যে বাড়ি বাড়ি যে ভাবটা এতদিন আমাদের সেই পুরনো বাড়ির মধ্যে ছিল, ফ্ল্যাটে থাকতে থাকতে সেই ভাবটা কিন্তু আর একটুও পাচ্ছি না। এটা তো কিছু করার নেই, তো সময়ের সমস্যা, এটা সময় এরকমই হয় আমাদের কলকাতা শহরেও, তো কটা পুরনো বাড়ি এখন তুমি দেখতে পাবে।
1: তাহলে এটাও ঠিক যে পাশাপাশি দুটো বাসন রাখলে আওয়াজ হবেই, ঠোকাঠুকি লাগবেই, কিন্তু তা বলে তো আমরা বাসনটাকে উপরে ফেলে দিতে পারি না, তাই না?
0: আর কলকাতা শহরে সত্যি কথা বলতে এখন বাড়ি তুমি কটাই বা দেখতে পাও, স্ট্যান্ড অ্যালোন বাড়ি কটা রয়েছে? এখন সবাই আমরা একটা ছোট্ট 10x10, 12x14 একটা ছোট ঘরের মধ্যে থাকাটাই আমাদের কাছে এখন ভবিতব্য হয়ে গেছে, কারণ সত্যি সত্যি একটা বাড়ি বানানো এখন অনেক মধ্যবিত্ত বাঙালির কাছে একটা মানে দুঃস্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। পরের মেসেজ আমাদের পাঠিয়েছে কে দেখি এই মুহূর্তে, 9903659992 নম্বরে, জানো তো চুপ কথা, নিজের রোজগার করা টাকায় আমি সেকেন্ড টাইম ঘুরতে বেরিয়েছি আর কানেই রয়েছে তোমরা। সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা ট্রাভেলেই তোমরা থাকো, কারণ যখনই রাত জেগে ট্রাভেল করি তখন তোমাদের শোনা এই বাসের মধ্যে জেগে থাকার একটা অন্যরকম ইন্সপিরেশন দেয়। মনীষা মেসেজটা পাঠিয়েছে।
1: আসলে মনীষা কি বলো তো, মানে এই যে রাত আর এই যে চুপ কথা, 107 FM রেনবো চুপ কথা, এই রাত না একদমই বিচার করে না, এই রাত শুধু শুনি। আসলে যে কথাগুলো সব কথা তো সবাইকে বলা যায় না, আবার এটাও ঠিক কিছু কথা যদি আমরা আমাদের মনের মধ্যেই রেখে দিই সেগুলো যখন আস্তে আস্তে জমে জমে জমে জমে পাহাড় হয়ে যায় সেটা কিন্তু খুব মুশকিল। তাই
0: আর রাতে ট্রাভেল করার সময়টা কিন্তু সত্যি সত্যি, ধরো তুমি বাড়িতে জানলার সামনে রয়েছো বা তুমি ট্রাভেল করছো বাসে জানলার সামনে বসে, বাইরেটা রাতের অন্ধকারে দেখতে একদম অন্যরকম লাগে,
1: একদমই তাই। এবং আমার
0: হলদেটে আলোয় চেনা রাস্তাগুলো অচেনা দেখতে লাগে।
1: ইনফ্যাক্ট আমার যে ঘর, আমার চারদিকেই জানলা, এবং মানে ওই জন্য আমার আসবাবপত্র কোথায় রাখা হয় আমার খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমার দক্ষিণ দিকে বিশাল বড় জানলা রয়েছে আর আমার খাটটা একদম জানলার কাছে, এবং যখন পূর্ণিমা হয় তখন পুরো চাঁদটা আমি দেখতে পাই এবং এত ভালো লাগে। এবং আমার বাড়ির আশপাশে ভীষণ সবুজ, প্রচুর গাছপালা রয়েছে।
0: আচ্ছা, বাই দ্য ওয়ে অভিপ্সা কিন্তু অনেক দূর থেকে এসেছে আমাদের সঙ্গে আজকে এই শোটা করবে বলে। অভিপ্সা অনেক দূর ট্রাভেল করেছে, মানে এখনো যে জেলায় রয়েছে, কলকাতা জেলায় রয়েছে এখন আমরা দুজনেই, ও এখান থেকে একখানা আস্ত জেলা পেরিয়ে হুগলি জেলায় ফিরে যাবে, এবং তার জন্য ও সঙ্গে করে বাইকটা এনেছে যেটা ও পাহাড়ে গেলে ইউজ করে।
1: এবং এটা তুমি আজকে জানলে, কিন্তু আরো অনেকে জানে।
0: আমি এটা তো শুনে ওর কাছ থেকে অবাক হয়ে গেছি যে ও এখান থেকে এই শোটা করে ও এত দূর পর্যন্ত ফিরবে। আমি হলে এটা পারতাম না, আমি সত্যিই পারতাম না,
1: কারণ কালকে 10:05 ডিউটি আছে।
0: ওকে, পরের মেসেজ পাঠিয়েছে ঐশী। ঐশী লিখেছে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই অনেকদিন পর রিল্যাক্স হয়ে চুপ কথা শুনছি। এই 20 বছর বয়সে এসে বুঝি জানো তো যে ছোটবেলাটা ভালো ছিল, আর চাইলেও ছোটবেলাটা ফিরে যাওয়া যাবে না। কিন্তু যাই হোক, তোমাদের শুনতে আজকে একসঙ্গে প্রথম শুনছি, ভীষণ ভালো লাগছে, অবশ্যই তোমাদের সঙ্গে গোটা রাত আছি আজকে।
1: এবং আরো 20 বছর পর তোমার মনে হবে 20 বছর বয়স,
0: আমি বলতে যাচ্ছিলাম এই কথাটা যে 20 বছর বয়সে তোমার মনে হচ্ছে যে ছোটবেলাটা ভালো ছিল। ভাবো আমরা যারা 2020 পেরিয়ে এসেছি তাদের কথাটা মনে হয় যে ছোটবেলা কতটা ভালো ছিল।

0: একদমই তাই
1: না। আর যেটা আমরা একটু আগে বলছিলাম যে রাতের বেলা বাসের ট্রাভেলটা বা রাতের বেলায় যে কোনো জায়গায় ট্রেনের ট্রাভেলটা না একটা অন্যরকম সত্যি সত্যি একটা অনুভূতি দেয়। আমার ভীষণ মনে পড়ে, আমার অন্যতম মনে পড়ে ট্রাভেল মানে যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে যে আমি দিল্লি থেকে মানালি যাচ্ছি রাতের বেলায়।
0: তো
1: ওই একটা দুর্দান্ত বাস, ভীষণ কমফোর্টেবল, গদিওয়ালা চেয়ার, অনেকটা শুয়ে পড়া যায় এবং নিস্তব্ধ বাসের ভিতরটাও বাইরেটাও, এবং বাসের বাইরে যদিও কেউ রয়েছে, সন্ধেবেলা এখন জার্নি শুরু হয়েছে কিন্তু বাসের ভিতরে বসে সেটা টের পাওয়া যাচ্ছে না। আর বাস যখন মাঝরাতে ছুটছে একদম দিল্লি মানালি বর্ডারের দিকে, তখন তো পিন ড্রপ চারদিকে, কোনো আওয়াজ নেই। আমি ভাবছি সেই সময়টার কথা, আর রাতটাকে আমি চোখের সামনে ভোর হতে দেখলাম, মানে মাঝে মাঝে 10-15 মিনিট চোখটা বুঝে যাচ্ছে কিন্তু ওই যে চোখটা খুলে উঠছি আমি দেখলাম যে আরে তো হলুদ হয়ে গেছে চারদিকটা, সকাল হয়ে গেছে। তখন আমি চোখটা খুলে টের পেলাম যে আমার বাস আর একটা পাহাড় দুটোর মাঝখানে এক হাতের বেশি গ্যাপ নেই, মানে আমি একটা সরু এমন রাস্তার উপর দিয়ে, পাহাড়ি রাস্তার উপর দিয়ে আমার বাসটা যাচ্ছে যেখানে পাহাড়ের দেওয়াল আর আমার বাসের জানলা দুটোর মাঝখানে এক হাতের বেশি গ্যাপ নেই।
0: এই যে তুমি এই ঘটনাটা বললে, আমি না চোখের সামনে যেন দেখতে পেলাম যে এই যেমন ধরো এখানে তুমি পাহাড়ের কথা বললে ঠিকই, আমি যখন আর কয়েক ঘন্টা পরে যখন বাড়ি ফিরবো তখন আমারও কিন্তু বাড়ি ঢুকতে ঢুকতে সূর্যি মামা উঠে যাবে। এই যে রাত থেকে আবার সকাল হয়ে যাওয়া, একটা দিন শুরু হয়ে যাওয়া, এই সময় এই অনুভূতিগুলো না আর কিছু বলা যায় না। আমার ওই ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির ওই সিনটার কথা মনে পড়ে গেল যেখানে লাস্ট টাইম বানি আর নয়না দেখা করছে, আর যখন বানি জিজ্ঞেস করছে কুছ কে রহি থি তুম, তখন যখন জাস্ট এক চক্ষু জল নিয়ে নয়না বলছে অর্থাৎ দীপিকা পাডুকোন বলছে কুছ নেহি বাস ইহি সুবহ হো গই, এই যে একটা অনুভূতি। এবং
1: এই তুমি একটা সিনেমার কথা মনে করিয়ে দিলে, আমার একটা অন্যতম দুর্বলতম সিনেমা, মানে দুর্বলতম জায়গা আমার মনের মধ্যে এই সিনেমাটা, যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে এই সিনেমাটা দিলে আমি দেখতে বসে যাই, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এবং আমি বলছি সিজন যেমন চেঞ্জ হয় এই সিনেমাতে ইমোশনসগুলো আমার তেমন চেঞ্জ হতে হতে যায়। সিনেমা যখন শুরু হচ্ছে তখন আমি আমার কলেজ লাইফ, স্কুল লাইফ শেষের দিকের গল্প আমি শুনছি, দেখছি, তারপরে আমি পাহাড়ে বেড়াতে যাচ্ছি সেই ফেজ টাইম কাটাচ্ছি, তারপরে ম্যাচিওর লাইফের গল্প দেখছি, মানে আমাকে এক একটা সিজন মনে করায় এই সিনেমাটার পরত, এক একটা পরত আমাকে একটা সিজন বলে মনে হয়।
0: একদমই তাই, একদমই তাই।
1: এইগুলো ঠিক নয় কিন্তু, সেগুলো ঠিক নয় একদম।
0: তবে আমরা আর কিছুক্ষণ পরেই ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির একটা গান আমরা শুনবো, কিন্তু তার আগে চটপট আরো
1: আমার কাছে রয়েছে, ইনফ্যাক্ট আমি রেখেও দিয়েছি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির গান, কারণ আমি এটা একটা গান আমি বাজাই প্রত্যেক দিন, কারণ এইটুকুনি স্বাধীনতা আমার এখানে রয়েছে, যেহেতু আমি সিলেক্ট করছি কোন গান বাজবে না বাজবে, তাই এই স্বাধীনতাটা আমি পূর্ণ উপভোগ করি। আমি একটা ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি গান আজকেও রেখেছি। ওকে, পরে মেসেজ পাঠিয়েছে আমিশা বেহালা থেকে, লিখেছে আমার ভীষণ প্রিয় দাদার দিদিভাই তোমরা কেমন রয়েছো, চুপ কথা আমি রোজ শুনি, বেশ কয়েকদিন মেসেজ করা হয়ে ওঠেনি, আজকে করছি, আমি ক্লাস 10-এ পড়ি, এখন আমি ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে করতে তোমাদের শুনছি, ঠান্ডা লেগেছে তাই একটুখানি শরীরটা ভালো নেই, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরা সাবধানে থেকো আর তোমাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।
0: এই আবহাওয়া পরিবর্তনে যে ঠান্ডা লাগা সেটা আমারও লেগে গেছে, প্রায়ই কাশি হচ্ছে, সাবধানতা অবলম্বন করিনি তাই ঘটনাটা ঘটে গেছে। তবে যারা যারা মানে সবাই একটু সচেতন থাকো,
1: একদিকে নাক যে আমার কতদিন ধরে বন্ধ, আমি গোনা বন্ধ করে দিয়েছি,
0: আমার বন্ধ নয় এই যে কাশি,
1: বন্ধ প্রায় 7-10 দিন হয়ে গেল বন্ধ।
0: এগুলো কি বলতো একটা স্টেজ থাকে, ঠিক আছে, মানে প্রথমে জ্বর, তারপর সর্দি, তারপরে কাশি, তারপর ছেড়ে গেল, তো সেরকমই এখন আমি লাস্ট স্টেজে রয়েছি, কাশিতে রয়েছি।
1: মেসেজ পাঠিয়েছে সাব্বির লস্কর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, ও লিখেছে যে তোমাদের অনুষ্ঠান শুনছি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম থেকে, সবাইকে সুন্দর চাঁদনি রাতে শুভেচ্ছা, আজকে রাত ভীষণ সুন্দর অলরেডি ছিল, তোমাদের দুজনকে সঙ্গী হিসাবে পেয়ে আরো সুন্দর লাগছে, অবশ্যই সঙ্গে আছি, সাব্বির মেসেজটা পাঠিয়েছে, ভীষণ ভীষণ মিষ্টি একটা মেসেজ।
0: এবং তোমরা এতটা ভালোবেসে থাকো বলেই কোথাও গিয়ে আমাদের রাতটাও সুন্দর হয়ে যায়।
1: দীপদা তুমি, আচ্ছা এরপরে একটা মেসেজ রয়েছে আমার কাছে, না কয়েকটা মেসেজ রয়েছে, তোমাদের শুনতে ভীষণ ভালো লাগছে অভিপ শাহ আর দীপ, আর আজকে অনেক কিছু বলার ছিল কিন্তু আমি, দীপ আমার মেসেজ কখনো পড়ে না, যাই হোক আজ তুমি আছো বলে লিখলাম, তোমাকে লিখেছে, মানে আমার এগেনস্টে কত বড় অ্যালিগেশন, অনেক কিছু আজকে বলার ছিল কিন্তু থাক আজকে, দীপ ভীষণ ভালো থেকো, পান্তু আর আদরকে আমার অনেক ভালোবাসা দিও, ডোরা মেসেজটা পাঠিয়েছে, এই আমার ছেলেরা না তোমার মতন হয়েছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে, আমাকে যখন রাতে

0: শোয়ার আগে ফোন করেছি, তখন আমি এখানে পৌঁছে গেছি, তখন না গলাটা ভাঙা ভাঙা শোনাচ্ছে, আর এই গলা ভাঙা আর নাক থেকে জল পড়ছে এই অজুহাতে 3 দিন ধরে স্কুল যাচ্ছে না, যে না আমার তো শরীর খারাপ।
1: তোমারই ছেলে বোঝা যাচ্ছে।
0: পরের মেসেজ পাঠিয়েছে সোনারপুর থেকে সুমিত, লিখেছে আমি লাস্ট 6 বছরের মধ্যে লাস্ট 5 বছরে আমি 2 বার আমার কেরিয়ারে চিট হয়ে হেরে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু এই উইকে আমি আবার রেস্ট নিয়ে নতুন একটা কাজ শুরু করেছি, একটা কোম্পানি স্টার্ট করেছি তোমাদের আশীর্বাদ নিয়ে, যেন এবার কিছুটা এগোতে পারি, তোমরা আমাকে আশীর্বাদ করো। সুমিত সোনারপুর থেকে লিখেছে, নিশ্চয়ই সুমিত, শুধু আশীর্বাদ নয়, আমি প্রার্থনা করব যেন তোমার নতুন ভেঞ্চার ভীষণ ভালো হয়। জীবনে হেরে যাওয়াটা কোনো অপশান্ত নয়, হেরে যাওয়ায় আমাদের কোনো কৃতিত্ব নেই, হেরে যাওয়ার মধ্যে কোনো মহানুভবতা নেই, কোনো মহান ব্যাপার নেই হেরে যাওয়ার মধ্যে। তাই যতবার হেরে যাই না কেন আমরা, আমরা প্রত্যেকবার, আমরা মানুষ তো, মানুষের সঙ্গে যে কোনো পশুর একটাই পার্থক্য যে আমরা বারবার সেখান থেকে হেরে যাওয়া থেকে, ডিপ্রেশন থেকে, মন খারাপ থেকে, না পাওয়া, অপ্রাপ্তি, সব কিছু থেকে আমরা হারি, ভেঙে পড়ি, নিজেকে একটু গুছিয়ে নিই, আবার আমরা উঠি। এটাই আমাদের সবথেকে বড় শক্তি, এটাই আমাদের সবথেকে বড় ঈশ্বরের দান, এটাই আমাদের কাছে সবথেকে বড় ক্ষমতা। আমরা কখনো হার মানি না, যারা হার মানে তারা হারিয়ে যায়, যারা হার মানে না তারা জিতে যায়। তাই ভীষণ ভীষণ তোমাকে অনেক শুভেচ্ছা তোমার নতুন ভেঞ্চারের জন্য। 9903652992 নম্বরে অভিপ্সা আর দীপ রয়েছে তোমার সঙ্গে, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব, 3:30 থেকে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে, সেই নিয়েও প্রচুর কথা বলবো, ফিরে আসি গানের পরে, সঙ্গে থাকো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িতে সময় এখন বলছে প্রায় 2:15 হয়ে গেছে। 107 FM রেইনবোতে তুমি এই মুহূর্তে অভিপ

0: চারদীপের সঙ্গে শুনছো চুপ কথা, যেখানে 9903652992 নম্বরে আমরা এক এক করে পড়ছি তোমার পাঠানো মেসেজ। মেসেজ এখন কে পাঠিয়েছে? আমাদের একজন ছোট্ট বোন নন্দিনী, ওর নাম, ও লিখেছে 5 তারিখ আমার জন্মদিন, প্লিজ তোমরা আমাকে উইশ করে দাও। আর তোমরা ভীষণ ভালো থেকো, আমি বাগুইআটি থেকে নন্দিনী লিখছি। নন্দিনী
1: 5 তারিখ মানে কালকেই, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই, খুব ভালো রেখো নিজেকে, খুব ভালো থেকো।
0: উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে, ভীষণ ভালো থেকো আমাদের দুজনের তরফ থেকে এবং গোটা চুপকথা ফ্যামিলির তরফ থেকে তোমার জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা। এরপরে মেসেজ করেছে তিন্নি, তিনি লিখেছে, আজ আমাদের স্কুলে টুর্নামেন্ট ছিল, আমি খো খো আর বাস্কেটবল টিমে ছিলাম, টুর্নামেন্ট ছিল অন্য স্কুলের সঙ্গে, আমি আমাদের স্কুলকে আজ জিতিয়ে নিয়ে এসেছি, আমি খো খো টিমের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, তাই ট্রফি পেয়েছি, এই কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজ আমি ভীষণ খুশি।
1: কংগ্রেচুলেশনস, আর এভাবেই খেলাতে এগিয়ে যেতে থাকো। আর তোমার এই মেসেজটার মধ্যে দিয়ে না আমি আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, তো যাই হোক এভাবেই খেলাতে থেকো।
0: হ্যাঁ, আর খো খো কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা খেলা, অনেক দম লাগে, অনেক কার্ডিওর অনেক এনার্জি লাগে সেটা খেলার জন্য, তার জন্য তোমাকে আমাদের তরফ থেকে ডবল শুভেচ্ছা। যে কি হয়, ইনডোর গেমস খেলাতে শুধু বুদ্ধি লাগে, কিন্তু খো খো বা বাস্কেটবল বা টেনিস এই ধরনের ব্যাডমিন্টন এই খেলাগুলোর মধ্যে ফিজিক্যাল আর মেন্টাল দুটো এবিলিটি ভীষণ দরকার হয়। তিনি উই আর সো প্রাউড অফ ইউ রিয়েলি। পরে মেসেজ পাঠিয়েছে, পরের মেসেজ করেছে, দাঁড়াও, হাই চুপ কথা, আমি খুব দামি কথা, খুব দামি একটা কথা হলো ভুলে যাওয়া কঠিন, আর আমরা চেষ্টা করি যাতে কম মনে পড়ে, তবে আড্ডা চলুক, আর এই গান চালালে এই গানগুলো ভীষণ ভালো হচ্ছে। সন্তু বেলঘটিয়া থেকে লিখে পাঠিয়েছে। হ্যাঁ সন্তু, এটা তো ঠিক কথা যে ভুলে যাওয়া ভীষণ কঠিন, কারণ আমরা চেষ্টা যত করি ভুলে যাওয়ার জন্য, আমরা এই কথাটা আজকে শোয়ে শুরুতেও বলছিলাম যে আমরা যতই চেষ্টা করি না কেন ভুলে যাওয়ার জন্য, সবসময় ভুলে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয় না, সত্যি সত্যি সেটা কখনো কখনো খুব কঠিন হয়ে পড়ে। শান্তনু লিখেছে, আমার বয়স 42, আমি 5 কিলোমিটার ম্যারাথন 26 মিনিটে করতে পারবো, আর বাকি টাস্কগুলোও খুব ইজিলি কমপ্লিট করব। আমি ফিটনেস নিয়ে ফ্রিক, শান্তনু বোঝাই যাচ্ছে। শান্তনু তোমাকে অনেক অনেক অনেক শুভেচ্ছা, তুমি ভালো করে দৌড়াও, এটা ভীষণ দরকার এখনকার দিনে ফিট থাকা। আর তোমার বয়স তুমি লিখেছো 42, যে কারণে এই সময়টা ফিট থাকা আরও অনেক বেশি জরুরি। আমাদের মধ্যে একটা মাইন্ড, একটা মেন্টালিটি, একটা মাইন্ডসেট রয়েছে যে আমরা 30-35 পরে ফিটনেসের দিকে গুরুত্ব ভীষণ কম দিই, কিন্তু আমার মনে হয় তখনই আমাদের ফিটনেসের দিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং তুমি যে সেটা দিচ্ছ, তুমি যে 5 কিলোমিটার 26 মিনিটে দৌড়তে পারবে, এটা সম্পর্কে তুমি নিশ্চিত, এটা যে তোমার ক্ষমতা, এটা যে তোমার এবিলিটি, এটা ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগার একটা জিনিস। ওকে, আরেকটু গল্প শুনি, গল্পর পরে তোমাদের মেসেজ নিয়ে ফিরে আসছি এক্ষুনি।

0: ওকে, তো এখন কিন্তু আমরা চুপ কথার একেবারে প্রায় লাস্ট ল্যাপে চলে এসেছি। আমাদের হাতে খুব বেশি আর সময় নিতে আমরা খুব দ্রুত যে মেসেজগুলো আমাদের কাছে রয়েছে এক এক করে পড়বো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এখনও অব্দি যারা আর্জেন্টিনার ম্যাচ দেখবে বলে জেগে রয়েছো এবং চুপ কথা শুনবে বলেও জেগে রয়েছো, তারা যত তাড়াতাড়ি সম্ভব 9903655992 আমাদের মেসেজ করতে থাকো। এরপরে মেসেজ করেছে পল্লবী, পল্লবী লিখেছে, আমি তোমাদের ছোট্ট একজন লিসেনার, আমি ক্লাস 7 পড়ি, জানো তো মা মাঝে মধ্যেই বলে যে আমার দ্বারা নাকি কিছু হবে না, সত্যি কি আমাদের কিছু হবে না? ভীষণ মিষ্টি মেয়ে পল্লবী জিজ্ঞেস করেছে, অভিপ্সা কি বলবো,
1: এটা তো সময় বলবে, তুমি তাকে ভুল প্রমাণিত করতে পারবে কি না?
0: মানে সবার মা বাবাই ছোটবেলায় সবাইকে প্রথমে এটাই বলে তোর দ্বারা কিছু হবে না,
1: ছোটখাটো চ্যালেঞ্জ গুলোকে না ভীষণ ভাবে নিয়ে আমাকে এরকম বললো, মানে তুমি যদি বিশেষ করে আরো আমার মতো হও, মানে বেসিক্যালি আমার কি হয়, মানে কেউ যদি আমাকে বলে যে তুই এটা পারবি না, মানে পারবো না, আমি পারবো না, এরকম কোনো জিনিস আমি করে দেখাবো তোমাকে, তো ওই জন্যই মা বাবারা বলে তোদের কিছু হবে না ভাই, তুমি করে ফেলো, করে দেখিয়ে দাও,
0: এটা আসলে ভালোবেসে বলে আমাদের সবসময়। পরের মেসেজ, যে প্রিয় দাদা দিদি, আশা করি তোমরা খুব ভালো আছো, আজ তেমন কিছু আলাদা করে বলা নেই, শুধু তোমাদের কথাগুলো শুনে নিজেকে সমৃদ্ধ করি, শুধু একটা প্রশ্ন যে দিদির বাড়ি হুগলির কোথায়? আসলে আমার মামার বাড়ি শ্রীরামপুরে। আর দাদা ভাই
1: বাকিটা ব্যক্তিগত,
0: আর দাদা ভাই তুমি কেমন আছো জানিও, তোমাদের শুনতে শুনতে আমি আজকে নোটস নিচ্ছি বায়োলজির, তোমরা অবশ্যই সাবধান বাড়ি ফিরে যাও, আমি সোদপুর থেকে লিখছি, তোমাদের ভাই শিবাশিস।
1: এটুকুই বলতে পারি শিবাশিস, তোমার বাড়ি ওপারে, আমার বাড়ি এপারে, গঙ্গার এপারে।
0: ভীষণ প্রিয় একটা গান শোনালে দীপদা, আমার ভীষণ ভীষণ প্রিয় গজল গায়ক, তার গান শোনালে জগজিৎ সিং, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আজকে গানগুলো খুব ভালো হয়েছে, আজকে প্রচুর ভালো ভালো বাংলা গান শুনেছি, বিশেষ করে কবির সুমনের ওই গানটা তো বহুদিন পর শুনলাম, থ্যাংক ইউ সো মাচ। মেসেজ যে করেছে নাম লেখা নেই, তাহলে আমি আমি তাকে থ্যাংক ইউ বলে দিই এত সুন্দর একটা মিষ্টি মেসেজ করার জন্য। বেহালা থেকে আকাশ লিখেছে যে,
1: আকাশের মেসেজটা পড়লাম বোধহয় নাকি, এটা অন্য একটা মেসেজ,
0: আকাশ একটা মেসেজ লিখেছে যে পাপা ক্যাথে গানটা প্লিজ শোনাবে, কারণ আজকে ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি তোমাদের সঙ্গে শো শুনতে শুনতে। বেশ, আরও অনেক গান রয়েছে, আরও অনেক গান শুনবো, এক এক করে তোমাদের পাঠানো যে মেসেজগুলো রয়েছে সেগুলো পড়বো, আরও বেশ কিছু মেসেজ রয়েছে যার মধ্যে, আচ্ছা আরেকটা মেসেজ পড়ে নিচট করে, যে আমার মেসেজটা প্লিজ প্লিজ প্লিজ পড়ো, কখন পড়বে, দেবাশিস লিখেছে, দেবাশিস লিখেছে যে, আচ্ছা দেবাশিস যে মেসেজটা আমি কেন প্রথম দিকে পড়িনি, কারণ আমরা প্রথমে বলেছিলাম যে এই শোতে আমরা প্রেম সংক্রান্ত মেসেজ কম পড়ি, দেবাশিসের বক্তব্য ছিল যে একটা মেয়েরও নাম লিখে পাঠিয়েছে যে মেয়েটির নাম প্রিয়াঙ্কা, আমি ওকে ভীষণ ভালোবাসি, আমি ওকে নিয়ে সংসার করতে চাই, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু কীভাবে আমি ওকে বলবো সাহস করে বলতে পারছি না। দেবাশিস সেই বলার সাহস তো তোমাকেই জোগাড় করতে হবে, কারণ আমি তো অবভিয়াসলি ওর সঙ্গে সংসার করবো না, তাই আমার ওকে বলার ভীষণ ইচ্ছেও নেই, এটা সাহস তোমাকে জোগাড় করতে হবে, তুমি যার সঙ্গে সংসার করবে, যাকে নিয়ে তুমি জীবন কাটাবে ভেবেছ, তাকে যদি এইটুকু এগিয়ে গিয়ে বলতে না পারো যে আমার তোমাকে পছন্দ, তাহলে কি বলি তোমাকে বলো। অর্চি খিদিরপুর থেকে লিখেছে যে, বেশ কিছুদিন তোমাদের পর তোমাদের শুনছি, মাঝখানে কিছুদিন শোনা হয়নি, শরীরটা ভালো ছিল না, আজকে তোমাদের সঙ্গে আবার শুনছি, অবভিয়াসলি আজকে তাদের খেলা দেখবো, রাত 3 পর্যন্ত আছি তোমাদের সঙ্গে, আমি অর্চি লিখছি খিদিরপুর থেকে। আর আমিষা বেহালা থেকে যে লিখেছে ওর মেসেজটা আমি আগেই পড়েছি। আর কৌশিক একটা মেসেজ লিখে পাঠিয়েছে, না কৌশিক নয় সরি কৌশিকই লিখে পাঠিয়েছে যে, হাই ডিয়ার চুপ কথা, আমার সায়েন্স ম্যামকে আমি সব সাবজেক্টের অল ইন্ডিয়া বোর্ডসের পেপার পাঠাতে বলেছিলাম, সে এক আত্মীয়র থেকে জোগাড় করে পাঠাবেন বলেছিলেন, কিন্তু আজ বললেন যে তার আত্মীয় টাকা না দেওয়ার জন্য লেম এক্সকিউজ দিচ্ছে, দিতে চাইছে না, তাই আমাকে পেপারগুলো দিতে পারেননি, আমার পেপার পাওয়া নিয়ে মাথা ব্যথা নেই, অন্য কোনো সোর্স থেকে পেয়ে যাব, কিন্তু আমার ম্যামের জন্য খারাপ লাগছে, ম্যাম সব কাজ করে দেয় অন্যদের জন্য, কিন্তু তাও এরকম করছে আমার সঙ্গে, ওনাকে নিয়ে কী করা যায় প্লিজ একটু বলবে, আমি ক্লাস 10 পড়ি। কৌশিকী লিখে পাঠিয়েছে, কৌশিকী দেখো সত্যি সত্যি এখন পড়াশোনাটা এত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে যে অনেক সময় অনেক ক্লাসের নোটস, অনেক অন্য ক্লাসের কোয়েশ্চেন পেপার্স দিতে, অনেকেই একটু ইতস্তত বোধ করে, টাকা পয়সা চায়, কিছু লেম এক্সকিউজ দেয়, সত্যি এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ তুমিও দেখো আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে পারছো যে এটা কম্পিটিশানের যুগ, এখানে সবাই কেউ তার কম্পিটিটারকে 1 জমিও অকারণে ছেড়ে দিতে চায় না, তাই আমার মনে হয় এত বেশি এক্সপেকটেশনস রাখার কোনো মানে হয় না, বি প্র্যাকটিক্যাল, এটুকুনি শুধু তোমাকে বলার। তো আমরা একটু গান শুনি, গানের পরে ফিরে আসছি, এক্ষুনি 9903655992 নম্বরে চুপ কথা নিয়ে অভিপ্রসাদ দীপ রয়েছে তোমার সঙ্গে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আজকে একটা 3 ঘন্টার জার্নি অভিপ শাহ আর দীপের সঙ্গে, আজকে একেবারে সেই জার্নির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এসে অভিপ শাহ কেমন লাগলো একসঙ্গে চুপ কথা করে?
2: আমার তো ভীষণ ভালো লাগলো, মানে বুঝতেই পারলাম না কিভাবে 3 ঘন্টা কেটে গেল।
1: আমি প্রচুর গল্প শুনলাম অভিপ শাহর কাছ থেকে। আগেও বলেছি অভিপ শাহ ভীষণ ইন্সপায়ারিং একজন মানুষ, ভীষণ ইন্সপায়ার করে ওর সমস্ত কাজকর্ম। আর তোমরাও নিশ্চয়ই এতক্ষণে আমাদের প্রচুর গল্প শুনে ফেলেছ, আরও কিছু গল্প তো বাকি রয়েই যায়। গল্প তো কোনোদিন শেষ হয় না, সেই গল্পটা আবার পরে কোনোদিন যখন আমরা চুপ কথা আবার একসঙ্গে করবো, সেদিনকে সেই বাকি সমস্ত গল্পগুলো হবে। ওর বিভিন্ন ট্রিপে ও কী কী চ্যালেঞ্জেস ফেস করেছে সেই সমস্ত নিয়ে গল্প করব। তবে আজকের মতন চুপ কথা জার্নি আমাদের এই পর্যন্তই ছিল, তাই আজকে আমাদের জন্য টাটা বাই বাই বলতে হবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো। 107 FM রেইনবোতে চুপ কথা প্রত্যেক সপ্তাহে শুক্র আর শনিবার আসে রাত 12টা থেকে 3টে পর্যন্ত। এরপরে নেক্সট উইকে আবার চুপ কথা আছে, কালকেও একটা চুপ কথা আছে অবশ্য, সেই চুপ কথায় তোমার দুজন প্রিয় বন্ধু আবার থাকবে। আর নেক্সট উইকে আবার দীপ তোমার সঙ্গে চুপ কথায় আসবে, ঠিক এই একই সময় একই টাইমে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। অভিপ শাহ আর দীপ দুজনের তরফ থেকেই

আছো চাল ছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

শুনছিলেন এতক্ষণ চুপ কথা, সঙ্গে ছিলেন দীপ আর অভিপ্সা। আর এখন ঘড়িতে 3:01 হয়েছে, তাই সময় আপকে লিয়ে। আপকে লিয়েতে সঙ্গে আছে ইন্দ্রাণী, সঙ্গে নিয়ে হিন্দি ছবির গান।

আজকের আপকে লিয়ে শুরু করলাম মুকেশের গাওয়া 1970 ছবি আনন্দ, এই ছবির গান দিয়ে। লিরিসিস্ট গুলজার, কম্পোজার সলিল চৌধুরী। এবারের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম লতা মঙ্গেশকরের গলায় 1971 ছবি রেশমা অউর শেরা। এই ছবির গান লিরিসিস্ট উদ্ধব কুমার, কম্পোজার জয়দেব। আপকে লিয়েতে এবারের শিল্পী মোহাম্মদ রফি।

0: गया।
1: শুনছিলাম 1961 এর ছবি সংযোগ। এই ছবির গান গাইছিলেন মোহাম্মদ রফি, লিরিসিস্ট রাজেন্দ্র কৃষণ, কম্পোজার মদন মোহন। ঘুরতে দেখতে দেখতে 3:14 হয়ে, হ্যাঁ 3:14 প্রায়। শুনছেন আপকে লিয়ে, সঙ্গে আছি ইন্দ্রাণী, এই মুহূর্তে গানে গানে আশা ভোসলে।

শুনছিলাম আশা ভোসলের কণ্ঠে 1981 ছবি নরম গরম। এই ছবির গান গুলজারের লিরিক্স এবং রাহুল দেব বর্মনের কম্পোজিশন। এবারের গানে কিশোর কুমার।

শুনছিলাম কিশোর কুমারের গলায় 1973 ছবি অভিমান। এই ছবির গান লিরিসিস্ট মজরু, কম্পোজার এস টি বর্মন। আপকে লিয়েতে এবারের গানটির শিল্পী গীতা দত্ত।

ও বাবু ও লালা, শুনছিলাম গীতা দত্তের গলায় দিল্লি কা ঠগ এই ছবির গান। লিরিসিস্ট মজরু, কম্পোজার রবি। আপকে লিয়ে তো এবারে শিল্পী মান্না দে।

দূর হ্যায় কিনারা শুনছিলাম, 1973 ছবি সৌদাগর, এই ছবি থেকে গানটি গাইছিলেন মান্না দে, লিরিসিস্ট এবং কম্পোজার রবীন্দ্র জৈন। 3:32 হয়ে 54, 55, 56 করে সেকেন্ডস এগোচ্ছে আর আপকে লিয়ে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ইন্দ্রাণী। এবারের গানে কবিতা কৃষ্ণমূর্তি।

শুনছিলাম 1991-এর ছবি বেনাম বাদশাহ, এই ছবি থেকে এই গানটি গাইছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। কবিতা কৃষ্ণমূর্তির পর এবারের গানটি শুনব কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের ডুয়েটে।

मैं प्यासा तू सावन घंटी शुनछिलम 1975 ছবি ফরার এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর লিরিসিস্ট রাজেন্দ্র কৃষ্ণ কম্পোজার কল্যাণজী আনন্দজী ঘড়িতে 3:41 হয়ে গিয়েছে এবারের গানটি শুনব অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের টুয়েটে

শুনছিলাম 2000-এর মুভি চোরি চোরি চুপকে চুপকে। এই ছবির গান গাইছিলেন আলকে আগ্নিক এবং উদিত নারায়ণ, লিরিসিস্ট অঞ্জান, কম্পোজার অনু মালিক। এবারের গানে এ আর রহমান এবং শেষা ত্রিপুরী।

শুনছিলাম তুমি রাহি। গানটি গাইছিলেন এ আর রহমান এবং শশা তিরুপতি। মিলি ছবির গান এটি। লিরিক্স জাভেদ আখতার, কম্পোজার এ আর রহমান। এবারের গানে সানু নিগম এবং হেমা সরদেসাই।

শুনছিলাম 2000-এর মুভি কুঁয়ারা। এই ছবির গান গাইছিলেন সানু নিগম এবং হেমা সারদেসাই, রেসিস সামির, আদেশ শ্রীবাস্তব কম্পোজার। আর আজকের শেষ গানটি শুনব জুবিন গার্গের গলায় আব মুঝকো দেখা। এই গানটি আশিয়া, এই ছবির গান মীর আলী হুসাইন, সিস্টেম কম্পোজার সালিম সুলেমান। এই গানটির সঙ্গে শেষ হবে আজকের মতো আপকে লিয়ে।

ঘড়িতে 4:49 সেকেন্ড। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব। এখন শুনবেন সরোদ, শিল্পী অনিন্দ্য ব্যানার্জী, রাগ আনন্দ ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী অনিন্দ্য ব্যানার্জি, রাগ আনন্দ ভৈরব, তবলার সঙ্গতে ছিলেন অভিষেক চ্যাটার্জি। শুনছিলেন এতক্ষণ প্রভাতী, আর কিছু সময় পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 4ঠা জুলাই, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে

কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর অবশ্যই শুরুতেও বলে রাখি, মাঝে মাঝেই হয়তো বলবো, নতুন নতুন বন্ধু যারা তারা আসুন, যারা কেবল শোনেন অথচ লেখেন না তাদেরও বলবো চলে আসুন, গল্প কেমন লাগছে, কি শুনতে চান ইত্যাদি প্রভৃতি যা কিছু আপনার মনে হয়, 9903653992 আপনার জন্য খোলা রইল এই নম্বর। আর চিরন্তনী মানেই যেখানে আমরা গল্প শুনি। গতদিন এক শ্রোতা বন্ধুই বলবো, তিনি বলেছিলেন রূপকথার গল্প শুনতে চান। তো এই রূপকথার গল্প, আমাদের নানান রকম গল্পই অবশ্য চিরন্তনীতে শোনানো হয়, আজ বলা যায় তার অনুরোধে এবং আরও অনেকেই আমরা সবাই গল্প শুনতে ভালোবাসি, সুতরাং আজ রূপকথার গল্প নিয়ে, রূপকথার ডালি নিয়ে সাজিয়েছি আমাদের চিরন্তনী। মাঝে মাঝে অবশ্যই গান শুনব আর চলে যাব সেই রূপকথার গল্পে। আজকের গল্পের নাম রাজপুত্র ও রাক্ষসী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পূর্বাদামের কণ্ঠে এই গানটি, আর পূর্ব প্রতিশ্রুতি মতো হ্যাঁ একটু একটু বলেছিলাম সেদিন, মনে আছে? আজ তাই একদম আমরা রাজার রাজকীয় একটা ব্যাপার সেই গল্পের মধ্যেই ঢুকে যাচ্ছি।

গল্প ঠিক এরকম। রাজপুত্র কনককুমার মাঝে মাঝে শিকারে যান বন্ধু বান্ধবদের নিয়ে। কি আর করবেন, রাজপুত্রদের তো আর কাজকর্ম বলে কিছু নেই, শুধু খাওয়া দাওয়া, আয়েশ করা, আরাম করা, এই আর কি। আর ইতিমধ্যে রাজপুত্র বিয়েও করেছেন। রাজকুমারী মানে এক্ষেত্রে রাজপুত্রের স্ত্রী কনকলতা, তিনিও খুব সুন্দরী। রাজা এখনও বৃদ্ধ হননি, দেশে যুদ্ধবিগ্রহ নেই, অতএব রাজপুত্র আর কি করেন, কোনো সমস্যা যখন নেই কোনো সমাধানের মাথা ব্যথাও নেই। তিনি মাঝে মাঝেই শিকার করতে বেরিয়ে পড়েন। এবারেও রাজপুত্র বন্ধু বান্ধব লোক লস্কর নিয়ে শিকারে বেরোলেন। একেবারে গভীর বনে গিয়ে তাঁবু ফেলা হয়েছে। ওখান থেকে এই রাজপুত্র বন্ধুদের নিয়ে ঘোড়ায় চেপে শিকারে যাবেন আরো ঘন বনে। সেদিনও রাজপুত্র বন্ধুদের নিয়ে বেরিয়েছেন। সামনে পাঁচটা হরিণ, ব্যাস হরিণ শিকারের ব্যাপারটা তো হয়েই গেল যে হরিণই শিকার করা হবে, খুব স্বাভাবিক। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটল। কি ব্যাপারটা হলো? পাঁচটা হরিণ পাঁচ দিকে ছুটল। এরকমটা তো হওয়ার কথা নয়, হরিণরা তো সচরাচর দল বেঁধে একদিকেই যায়, এরা পাঁচজন পাঁচ দিকে ছুটল কেন? রাজপুত্র বন্ধুদের বললেন, শোনো, তোমরা চারজন চারটে হরিণের পিছু ধাওয়া করো, আর আমি অন্য হরিণের পিছনে পিছনে যাচ্ছি। আমাদের মধ্যে যে হরিণ শিকার করে ফিরতে পারবে রাজামশাইকে বলে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে, বুঝলে? চারটে হরিণের পিছু পিছু চারজন বন্ধু ছুটে গেল। রাজপুত্রও ছুটলেন একটা হরিণের পিছু, মানে ঘোড়া নিয়ে একদম হরিণের পিছনে পাঁচজন পাঁচ দিকে ছুটতে আরম্ভ করলেন। রাজপুত্র হরিণের পিছনে ছুটছেন তো ছুটছেনই, ছুটছেন তো ছুটছেনই, ছুটছেন তো ছুটছেনই। এই হরিণটাকে দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। রাজপুত্রের জেদ বাড়ছে। যেভাবেই হোক হরিণটাকে শিকার করতে হবেই। কিন্তু হরিণের পেছনে ছুটতে ছুটতে কত দূর যে এসে পড়েছিলেন কে জানে। শেষ পর্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়লেন, হরিণের তো আর কোনো দেখাই পাচ্ছেন না, রাস্তাও হারিয়ে ফেললেন। আর বনের মধ্যে একবার রাস্তা হারিয়ে গেলে খুঁজে পাওয়া যে কত কঠিন। তখন তো আর এখনকার মতো জিপিএস ছিল না, ঘোড়াও ভাবছে কোথায় যাবো এবার, রাজপুত্রও ভাবছে কি করি এবার, রাস্তা তো হারিয়ে ফেললাম, হরিণটাকেও দেখা যাচ্ছে না, কি করা যায়। এই যে একটু আগে বললাম, রাজ্যে কোনো সমস্যা নেই, কোনো সমাধানের প্রয়োজনই নেই, তাই কি করবেন? তাই রাজা রাজপুত্রেরা যখন বেশ একটা স্থিতাবস্থা চলছে তখন আনন্দ উত্তেজনার জন্য শিকারে বেরিয়ে পড়তেন। আর সেই শিকারে বেরিয়ে পড়ে নানান রকমের ঘটনা ঘটত। আর যেহেতু এরকম বেশ রাজা রূপকথা ইত্যাদি প্রভৃতি গল্প শুনতে চেয়েছেন, দেখুন না এই যে রাস্তা হারিয়ে ফেললেন এর পর কি ঘটে। রাজা বলে কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজি রাজা শোনে, শুনছিলাম গানটি সুশীল মল্লিকের গলায়। চলে আসি গল্পে, কেননা গল্পটা একটু বড় আর ঘড়ির টাইমটা বড্ড কম, তাই জন্য আমাদের একটু তাড়াহুড়ো করতে হয় শেষের দিকে। এবার একটু আগে আগে যার জন্য বলতে শুরু করি। যাই হোক, সেই রাজপুত্র তো রাস্তা হারিয়ে ফেলেছেন। তিনি হরিণের পেছনে ছুটতে ছুটতে ছুটতে ছুটতে আর কিচ্ছু খুঁজে পাচ্ছেন না, কী করবেন এবার। এরপর রাজপুত্র পথ হারিয়ে একেবারে কাহিল হয়ে পড়লেন। বেচারা ঘোড়ারও একই অবস্থা। দুরন্ত বেগে ঘোড়া ছুটিয়ে কত ক্রোশ পথ চলে এসেছেন কে জানে, ঘোড়ার মুখ দিয়ে যে ফেনা বেরোচ্ছে। রাজপুত্র নিজেও খিদের তেষ্টায় একেবারে পরিশ্রান্ত। এদিকে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। হ্যাঁ, বনের মধ্যে রাত নেমেলে তো চলাও যায় না, কি হবে তাহলে, তেষ্টায় মারা যেতে হবে। অতএব রাজপুত্র এবার ঘোড়ার অবস্থা বুঝে ঘোড়া ছুটিয়ে দিলেন, সে যেদিকে যায় যাবে। দেখুন, আমরা সবসময় বলি যারা প্রকৃতির মধ্যে থাকে, মানে যারা একদম নেচারকে খুব ভালো পড়তে পারে, বুঝতে পারে, তারা কিন্তু এই পশু পাখি প্রাণী এরা। তো ঘোড়াকে ঘোড়ার মতন ছুটে যেতে দিলেন। কেন না, সে ঠিক যেখানে মানুষের বাস সেইখানে সে চলে যাবে। তো যাই হোক, সেও চলছে চলছে চলছে, তো কিছুটা এগোতেই দেখলেন, আরে বাবাই কি কাণ্ড, বিরাট এক সরোবর, আর সরোবরের পাশে একটা শ্বেত পাথরের বিশাল প্রাসাদ। রাজপুত্রের মন তো একেবারে আনন্দে নেচে উঠল, যাক আমার ঘোড়ার কৃপায় অন্তত এ যাত্রা বেঁচে গেলাম, এই প্রাসাদে রাতটুকুনি কাটানো যাবে, তারপর সকাল হলে দেখা যাবে আবার কি করা যায়, কোথায় যাওয়া যায়। এগিয়ে গেলেন সেই প্রাসাদের দিকে। সরোবরের এক পাশে শ্বেত পাথরের বাঁধানো ঘাট। এ কি, ঘাটে কে? অবাক হয়ে দেখলেন রাজপুত্র, একটি পরমা সুন্দরী মেয়ে ঘাটের এক পাশে বসে গালে হাত দিয়ে কি যেন চিন্তা করছে। রাজপুত্র প্রাসাদের কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু কারুর সাড়া পাওয়া গেল না, একেবারে নিচ্ছুম। অতএব

0: রাজপুত্র সেই শ্বেত পাথরে বাঁধানো ঘাটের কাছে এবারে চলে এলেন। এসে ডাকলেন, শুনছেন শুনছেন? মেয়েটি তাকিয়ে বলল, বলুন। উনি বললেন, আমি রাজপুত্র কনক কুমার, শিকার করতে এসে পথ হারিয়ে ফেলেছি। প্রাসাদের কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কেউ তো কোনো সাড়া দিলে না। ওখানে আমি ছাড়া তো আর কেউ থাকে না, কে সাড়া দেবে বলুন? আপনি একা এই বনে? কি করব বলুন, আমার বাবা মা লোকজন দাস দাসী সবাইকে এক রাক্ষস খেয়ে ফেলেছে। শুধু জানি না কোন স্নেহে সে আমায় বাঁচিয়ে রেখেছে।
1: আশ্চর্য, আপনার নাম কি?
0: আমার নাম পদ্মকলি।
1: বাহ, আপনার উপযুক্ত নামই বটে। আর রাক্ষসটা কি এখনো এখানে রয়েছে?
0: না, গতকাল এসেছিল। 3 মাসে 6 মাসে একবার করে আসে, খাবার দাবার রেখে চলে যায়।
1: আরে, তো সে সময় আপনি পালিয়ে গেলেই পারেন।
0: না, সে উপায় যে নেই।
1: কেন?
0: রাক্ষসটা একটা গণ্ডি কেটে দিয়ে গেছে, ওই গণ্ডির বাইরে গেলেই আমার মৃত্যু হবে।
1: ক্ষুধায় তেষ্টায় আমি মানে খুব কাতর হয়ে পড়েছি, আমার ঘোড়াটারও চলার ক্ষমতা নেই। আজ রাতের মতো কি একটু আশ্রয় পাওয়া যাবে?
0: মেয়েটি হেসে বললে, শুধু আজ রাতের মতো কেন, রাক্ষসটা না আসা পর্যন্ত আপনি এখানেই থাকতে পারেন। আমি তো একাই থাকি, কথা বলার মতো কেউ নেই, খাবার দাবারও প্রচুর রয়েছে।
1: রাজপুত্র ঘোড়াটাকে ঘাস জল ইত্যাদি খাইয়ে টাইয়ে বাইরে বেঁধে রাখলেন, তারপর প্রাসাদে ঢুকলেন। খাবার দাবার প্রচুর, ঘরও অনেক, নরম বিছানা, দুধের মতো ধপধপে সাদা।
0: রাজপুত্র কনক কুমার এমনিতেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই মেয়েটি বলল, আপনি খুব ক্লান্ত, আজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন।
1: অতএব শ্রান্ত ক্লান্ত রাজপুত্র খাওয়া দাওয়ার পরেই আর থাকতে পারলেন না, নরম বিছানায় শুয়ে পড়তেই তার দুচোখ ঘুমে জড়িয়ে এলো। এক ঘুমেই রাত শেষ।
0: এরপর সকালবেলা মেয়েটি জিজ্ঞেস করল, রাতে ভালো ঘুম হয়েছিল?
1: রাজপুত্র বললেন, খুব ভালো ঘুমিয়েছে, ভাবছি এখানে আর কটা দিন বিশ্রাম নিই।
0: মেয়েটি বলল, আর কটা দিন কেন, কয়েক মাস থাকতে পারেন। রাক্ষস যেদিন আসবে তার আগের দিন একটা বাজ পাখি আসে জানান দিয়ে যে রাক্ষস কাল আসবে, বাজ পাখিটা না আসা পর্যন্ত আপনি এখানেই থাকতে পারেন। তাছাড়া রাক্ষস এলেও আপনি 2-4 দিন এই প্রাসাদে কোথাও লুকিয়ে থাকতে পারেন, রাক্ষস টেরও পাবে না, বন্দোবস্ত আমি সব করে দেব। আর পদ্মকলি নামের ওই যে মেয়েটি, রাজপুত্রের ওকে খুবই ভালো লাগলো। তখনকার রাজা বা রাজপুত্রেরা বহু বিবাহ করতে পারতেন। রাজপুত্র বলেন, গণ্ডির বাইরে গেলে আপনার মৃত্যু হবে, এটা কেমন কথা? রাক্ষসের গণ্ডি, একমাত্র সেই তো এই জিনিসটা কাটাতে পারে। এবার এলে কান্নাকাটি করে গণ্ডির দোষ কাটাবার কথাটা তুলব।
1: যাই হোক, এইসব কথাবার্তা শেষে রাজপুত্র বাইরে এলেন যে ঘোড়াটাকে এবার একটু খাবার দাবার দিতে হবে।
0: এসে দেখলেন তার ঘোড়াটা নেই। আশ্চর্যের ব্যাপার।
1: মেয়েটি বলল, বনে তো হিংস্র জন্তুর অভাব নেই, আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, ঘোড়াটাকে আস্তাবলের ঘরে আটকে রাখলেই ভালো হতো, খুব ভুল হয়ে গেছে আমার। ইস, ছি ছি ছি। রাজপুত্র মনে মনে ভাবলেন, আচ্ছা একটা কাজ করলে কি হয়, রাক্ষস আসা পর্যন্ত এখানেই থাকা যাক, পদ্মকলিকে না হয় বিয়ে করে নেওয়া যাবে।
0: তারপর কোনোভাবে যদি রাক্ষসের

কাছ থেকে গণ্ডির দোষ কাটানোর কথাটা জানা যায়, তারপর পদ্মগুলিকে নিয়ে নিজের দেশের তিনি ফিরে যাবেন। পদ্মগুলিকে দেখে আসলে কনক কুমার এতটাই মুগ্ধ যে তাকে ছেড়িয়ে একা দেশে ফিরে যাওয়ার কথা এখন তিনি ভাবতেই পারছেন না। এই অবস্থাই হয়, আফটারঅল ইনিও তো একজন রাজকন্যা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রাজকন্যা, কিন্তু রাজকন্যার সঙ্গে ঝালমুড়ি খাওয়া হয়তো যেত না, এটা কল্পনাতেই হয়। যাই হোক, সুরজিৎ চ্যাটার্জি এবং রূপলেখার গলায় শুনছিলাম এই গানটি। আর একেবারে গল্পে চলে যাই, কেননা সময় কিন্তু দ্রুত ছুটছে। ও বাবা, দেখতে দেখতে 5:25 হয়ে গেল। যা, যাই হোক, গল্পে আসি চটপট করে, কেমন? তো রাক্ষসের তো এরকম একটা গণ্ডি আটকানো রয়েছে, তাই জন্য রাজকন্যা বেরোতে পারছেন না, মানে মেয়েটি, মানে মেয়েটি বলে বলছি, তাকে আমরা রাজকন্যা নিশ্চয়ই বলতে পারি, পদ্মকলি। তো রাজপুত্র তো মনে মনে এইসব অনেক কিছু ভাবলেন যে না, ঠিক আছে, তাহলে ওকে বিয়ে করে দেশে নিয়ে যাবো ইত্যাদি প্রভৃতি। এইবার রাজপুত্রের বন্ধুরাও একটাও হরিণীর শিকার করতে না পেরে যথাসময় তাঁবুতে ফিরে গেছে। সবাই ফিরেছে, তাঁবুতে ফিরে গিয়ে তারা জানতে পারলো পরস্পর যে রাজপুত্র ফেরেননি। আরে, তার কোনো খোঁজও নেই। দুদিন অপেক্ষা করার পর তারা নানান রকম ভাবনা চিন্তা করতে লাগলো। না, নিশ্চয়ই রাজপুত্র কনককুমার আর বেঁচে নেই, বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই ইতিমধ্যে ফিরে আসতেন। তো রাজপুত্রের বন্ধুরা রাজকর্মচারীদের বললে, আপনারা রাজধানীতে ফিরে যান, রাজপুত্র সম্ভবত আর বেঁচে নেই, তবু আমরা আর একবার সারাটা বন খুঁজে দেখছি, যদি রাজপুত্রের কোনো হদিশ পাই। তো রাজকর্মচারীদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, রাজারানী, রাজপুত্রের কথা জিজ্ঞেস করলে আমরা কি বলবো? আপনাদের কিছু বলতে হবে না, যা বলবার আমরা গিয়েই বলবো, কিন্তু রাজপুত্রকে না নিয়ে ফিরলে কোন মুখে যে রাজারানীর কাছে দাঁড়াবো সেটাই আমরা ভাবছি। তো যাই হোক, তখন রাজকর্মচারীরা তাঁবু গুটিয়ে রাজধানীতে ফিরে গেল, আর রাজপুত্রের বন্ধুরা ঘোড়ায় চেপে রাজপুত্রকে খোঁজাখুঁজি করতে লাগলো, একবারে বন তোলপাড় করে। এরপর দিনের শেষে রাজপুত্রের বন্ধুরা সেই

পাথরের সরোবর দেখতে পেলেন। আর সেখানে ওরকম কিন্তু কিন্তু করে ভিতরে ঢুকে ঢুকে তারা রাজপুত্র আর পদ্মকুলির দেখাও পেলেন। রাজপুত্র পদ্মকুলির সমস্ত কথা বন্ধুদের বললেন। বন্ধুরাও বুঝতে পারল পদ্মকুলি নামে সুন্দর এই কুমারীকে ছেড়ে রাজপুত্র এক পাও নড়বেন না, বোঝাই যাচ্ছে। তিনি বন্ধুদের বললেন, তোমরা কয়েকদিন বিশ্রাম নিয়ে রাজ্যে ফিরে যাও, হ্যাঁ আমি পদ্মকুলিকে নিয়েই এখান থেকে ফিরব, বাবা মা যেন আমার জন্য কোনো চিন্তা না করেন। রাজপুত্রের বন্ধু বললেন, বেশ তাই হবে। আচ্ছা, পরদিন সকালে দেখা গেল রাজপুত্রের এক বন্ধু আর তার ঘোড়া উধাও, খোঁজ খোঁজ খোঁজ খোঁজ খোঁজ, কিন্তু কোনো পাত্তাই পাওয়া গেল না, তারও না তার ঘোড়ারও না, ব্যাপারটা কি? অন্য তিন বন্ধু বলল, ও নিশ্চয়ই আগেভাগে রাজরানীকে খবর দেওয়ার জন্য ভোর হতেই ঘোড়া নিয়ে ছুটে গেছে। পদ্মগুলি বলল, তাই হবে, তাছাড়া এখান থেকে উধাও হবে কি করে? তবে চলে যাওয়ার আগে ও রাজপুত্রকে বলে যাওয়া উচিত ছিল। কিন্তু পরদিন সকালে আবার একই রকমের ঘটনা, রাজপুত্রের আর এক বন্ধু আর তার ঘোড়া সহ উধাও। রাজপুত্রের দুই বন্ধু, এক বন্ধু বলল, পরশু থেকে অবশ্য বলছিল বাড়ির জন্য কেমন মন কেমন করছে, পাছে রাজপুত্র আরো কটা দিন থেকে যেতে বলেন তাই বোধহয় ঘোড়া সহ উধাও হয়ে গেছে। বন্ধুদের এভাবে না বলে চলে যাওয়ার ব্যাপারে রাজপুত্র মনে মনে খুব বিরক্ত হলেন, মুখে কিছু বললেন না ঠিকই, কিন্তু পরদিন আবার সেই একই ঘটনা, রাজপুত্রের আর এক বন্ধুও তার ঘোড়া সহ উধাও। শুধু বাকি রইল একটি বন্ধুই। রাজপুত্র প্রচণ্ড রেগে গিয়ে বন্ধুকে বললেন, দোহাই তোমার, তুমি আবার না বলে যেন চলে যেও না। বন্ধুটি বলল, আমি সেরকম মানুষই নই, আমি ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে থাকব। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর রাজপুত্র পদ্মকুলিকে বললেন, আমি আর আমার বন্ধু একটু ঘুরে আসছি। পদ্মকুলি বললেন, রাজপুত্র যেখানেই যাও একটু তাড়াতাড়ি ফিরে এসো, একা একাই বাড়িতে থাকতে থাকতে আমি যেন কেমন হয়ে যাই, মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যাই করে ফেলি, ভালো লাগে না আর কিছু। রাজপুত্র পদ্মকুলিকে বললেন, আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই ফিরে আসব। তো রাজপুত্র তার বন্ধুকে নিয়ে পায়ে হেঁটেই বেরিয়ে পড়লেন। কিছুদূর যেতেই দেখলেন একটা অজগর সাপ ময়না পাখির বাসায় হানা দিয়েছে, আর মা ময়না পাখি আর তো চিৎকার করে বলছে, কে আছো, বাচ্চাগুলোকে বাঁচাও, আমার বাচ্চাগুলোকে বাঁচাও, ওরা এখনো যে উঠতে শেখেনি। রাজপুত্র তলোয়ারের ঘায়ে অজগরটাকে একদম কেটে ফেললেন ঘেঁচাং করে। মা ময়না বললে, তোমার উপকার ভোলার নয়, তুমি কে বাছা, এবনে কোথায় এসেছ? রাজপুত্র বললেন, বর্তমানে সরোবরের তীরে রয়েছে শ্বেত পাথরের প্রাসাদ, ওইখানে রয়েছি, ওখানে পদ্মকুলি নামে একটি সুন্দরী মেয়ে রয়েছে, ভাবছি তাকে আমি বিয়ে করব। রাজপুত্রের কথা শুনে মা ময়না পাখি বলল, ওই পদ্মকুলি মেয়েটি মোটেই মানুষের মেয়ে নয়, ও আসলে রাক্ষসী, মানুষকে ছলনা করে আশ্রয় দেয়, তারপর মাঝরাতের পর সমূর্তি ধরে তাদেরকে খেয়ে ফেলে। হ্যাঁ বলো কি? ঠিকই বলছি, শ্বেত পাথরে প্রাসাদের পিছনে রয়েছে একটা ডোবা, ওখানে মানুষ আর পশুর অনেক হাড়গোড় দেখতে পাবে, দেখো। কয়েকদিন পর পর আমার তিন বন্ধু ঘোড়া সহ উধাও হয়েছে, সেটা তাহলে কি ওই রাক্ষসেরই কাজ? নিশ্চয়ই, ওরা উধাও হয়নি, মায়াবিনী রাক্ষসী ওদের খেয়ে ফেলেছে। তবে উপায়, আর শ্বেত পাথরের প্রাসাদে যেও না, এখান থেকেই পালিয়ে যাও, আর যদি বন্ধুদের হত্যার প্রতিশোধ নিতে চাও তবে মায়াবিনী রাক্ষসীটা যেই ঘুমোবে মাঝরাতের আগেই ওর গলা কেটে ফেলবে। রাজপুত্র আর তার বন্ধু বললে, ময়না দিদি তোমায় অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের সতর্ক করে না দিলে রাক্ষসীটা আমাদের খেয়েই ফেলতো, তবে আমরা এখান থেকে পালাচ্ছি না, শ্বেত পাথরের প্রাসাদে ফিরে যাচ্ছি, মাঝরাতেই রাক্ষসীটাকে শেষ করে তিন বন্ধুর হত্যার প্রতিশোধ নেব। মা ময়না বললেন, ভগবান তোমাদের সহায় হন। রাজপুত্র আর তার বন্ধু ময়না পাখির কাছ থেকে বিদায় নিয়ে শ্বেত পাথরের প্রাসাদে ফিরে এলো। পদ্মকুলি জিজ্ঞেস করল, এত দেরি হলো কেন? আমি অনেক চিন্তা করছিলাম, আবার যদি পথ হারিয়ে ফেলেন কোথাও? রাজপুত্র বললেন, পথ হারিয়ে ফেললেও ঠিক খুঁজে খুঁজে ফিরে আসতাম। সন্ধ্যারাতের পর পদ্মকুলি শুয়ে পড়ল, রাজপুত্র